অনুরোধ করছেন। তারপরে তিনি তাদের জানালেন যে মার্জনা করবেন, ওনাকে জানাবেন, আমি ওনার অনুরোধ রাখতে পারছি না। কেন? তা তিনি বললেন কারণ হিসেবে যে আপনারা ওনাকে বলবেন আমি সোনাও চাই না, আমি সম্মানও, মানে পূজা প্রতিষ্ঠা অর্থাৎ যশ এটাও আমি চাই না, আর এসব আপনারা ফিরিয়ে নিয়ে যান। তিব্বতে গেলে আমি যে সম্মান পাব আলাদা করে, সেই সম্মান পাওয়ার আমার প্রয়োজন নেই। খুব অদ্ভুত কিছু অবস্থা এরপর তৈরি হলো। তো যাই হোক, সেই রাজা যিনি, তাকে একটা শক্তি, বাইরের শক্তি এসে আক্রমণ করে, তাকে বন্দি করে। যুবরাজ তিনি আবার চেষ্টা করলেন যদি আসেন, দীপঙ্কর অতি শ্রীজ্ঞান। বিভিন্ন রকম ঘটনা যা যা ঘটেছে সব জানানো হলো তাকে। এবার তিনি ওখানে যেতে রাজি হলেন যে না, ওনাকে এবার তিব্বতে খুবই প্রয়োজন। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতি যখন হয়েছে, কিন্তু এদিকে তো সমস্যা, বিক্রমশিলা মহাবিহারের অধ্যাপক, ছাত্র, শ্রমণ সবাই অত্যন্ত দুঃখিত হয়েছেন। তারা কিছুতেই তাকে যেতে দিতে চান না, বলেন যে আপনি এখান থেকে চলে গেলে আপনি ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের চক্ষুস্বরূপ, আপনার অভাবে আমরা ধর্মান্ধ হব, এইরকম একটা। কিন্তু তিনি তখন বললেন না, মানুষের কল্যাণের জন্যই আমি যাচ্ছি, আমার আশীর্বাদ নিয়ে, আমার কর্ম দক্ষতা নিয়ে আমার ওখানে প্রয়োজন, তাই যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ছোট্ট একটা গল্প পড়ে আমার তো মজা লাগছিল। ওখানে তো খুব ঠান্ডা, তো তিনি ওখানে গিয়ে, তাকে চা দেওয়া হয়েছে, তিনি খুব খুশি, মানে বলা যায় সেই হয়তো বা সেই প্রথম বাঙালি চা খাওয়া। তো ওখানকার ওই পানীয় খেয়ে দীপঙ্কর দারুণ খুশি হয়ে বললেন যে আহাহা, এ তো অমৃত, এমন উত্তম পানীয় যদি সবাই পেতাম, মানে উনি ও যাদের সঙ্গে ছিলেন এইটা বলে আর কি বলছেন। সেখানে ওখানে গিয়ে তিনি কঠোর পরিশ্রম করলেন, তখন ওনার ষাটার্ধ বয়স। এখানে তিনি প্রচুর বই রচনা করলেন, বোধিমার্গ পঞ্চিকা, বোধিপথ প্রদীপ ইত্যাদি। দেখুন, আমরা কথায় কথায় কিন্তু বুদ্ধদেবের একটা মতের কথা প্রত্যেকে প্রায়ই উচ্চারণ করি, যে মা ঝিম পন্থা, যে কখনোই কোনো একটা দিকে বেশি আমরা কঠোর বা আমরা খুব রিজিড হয়ে গেলে সেটা আমাদের অনেক রকম অসুবিধে তৈরি করে। এবং মধ্যম পন্থাটাকেই এখন আবার আমরা বলি একটা ব্যালেন্স ফ্যাক্টর, যে ব্যালেন্স করে চলতে হয় জীবনের। আমি কি চাইছি শুধু সেটাই শেষ কথা নয়, আমার কি চাওয়া উচিত, অর্থাৎ উচিত আর ইচ্ছে দুয়ের মধ্যে একটা ব্যালেন্স করা। যে আমার এতটা চাওয়া উচিত, আমার জায়গায় অন্য কেউ হলে এইটা হয়তো আমি বুঝতে পারতাম না। এই প্রসঙ্গে না ছোট্ট একটা ব্যাপার একটু বলি, যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি বিভিন্ন রকম সমস্যায় যখন পড়ি, কিছুতেই হয়তো বুঝতে পারছি না যে কিভাবে কি করা উচিত, এই অবস্থায় আমার কি সিদ্ধান্ত, কি ডিসিশন নেওয়া উচিত, তখন ভাবি আচ্ছা আমার ঠিক এই সিচুয়েশানে আরেকজন পড়েছে, হয়তো আমার কোনো বন্ধু পড়েছে, তাহলে সে যদি আমাকে বলে আচ্ছা কি করা উচিত বলতো এই সময়, আমি তখন আনবায়াস হয়ে তার ক্ষেত্রে কিন্তু বলতে পারবো, কারণ আমি সেখানে আমি আনঅ্যাটাচড। আমাদের অ্যাটাচমেন্ট আমাদের অনেকগুলো না অসুবিধে তৈরি করে, আমি ভেবেছি, আমি বলেছি, আমার ইচ্ছে, আমার চাহিদা, হ্যাঁ, এইগুলো থেকে যখন আমরা বেরিয়ে যেতে পারি না, যে কোনো সিচুয়েশানে অন্য কেউ হলে যা করা উচিত, আমি থাকলে আমারও তাই করা উচিত, এইভাবে যখন আমরা ভাবতে পারি, তখন দেখবেন কোথাও একটা না ব্যালেন্স চলে আসে আমাদের, মানে জীবনচর্যার ক্ষেত্রে, জীবনবোধের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা অনেকগুলো অসুবিধাকে অতিক্রম করতে পারি খুব সহজেই। তো যাই হোক, এই তিব্বত থেকে নেপাল হয়ে তিনি যখন বাংলার রাজা, তখন নয়পাল, ওনাকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা বিমল রত্ন লেখ বলেই চিঠিটি বিখ্যাত। তারপরে 13 বছর তিব্বতে থাকার সময় 73 বছর বয়সে লাসার কাছে তিনি 1054 খ্রিস্টাব্দ, ভাবুন সেই সময়টা আমাদের কাছে সবটাই আর কি, মানে খালি অনেকটাই কল্পনা করে নিতে হবে, সেই সময় উনি আর কি দেহত্যাগ করলেন। কিন্তু তিনি, যেমন বেদে এই কথাটা বলা হয়, তিনি বিদ্যান যিনি সকলকে অন্তরকে অন্তর দিয়ে নিজের মতন করে ভালোবাসেন, এবং
দীপঙ্কর শ্রীজ্ঞানতী, সেই অর্থে বাংলা মায়ের একজন সার্থক জ্ঞানী সন্তান, যিনি নিজের জ্ঞানের উন্মোচন বা জ্ঞানের বোধ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় শুনছিলাম গানটি। আসলে গানের মধ্যে দিয়েও না এরকম জীবনবোধের অনেক কথা থাকে, যেটা আমরা হয়তো গানগুলো শুনে তার শব্দগুলো আমাদের কী হয়, সুরটা তো প্রথমে অ্যাট্রাক্ট করে, যার ফলে আমরা গুনগুন করে হয়তো গানের সুরটা ভাঁজতে থাকি। কিন্তু তার ভেতরে যে দর্শনটা থাকে সেইটা, বা তার মধ্যে যে কথাটা থাকে সেই কথাটা আমরা যদি মন দিয়ে শুনি, তখন দেখব কিন্তু তার ভিতরে দর্শনটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঘড়ি বলে দিচ্ছে 5:40 হয়ে 36:37:38 করে সেকেন্ডস এগোচ্ছে। বরং আপনাদের মতামত, মহামূল্যবান মতামত, যার জন্য আমি একদম অপেক্ষায় থাকি, তা চলে এসেছে। পড়তে শুরু করি, প্রথমে মেসেজগুলো পড়ি কেমন। কে লিখছেন? হোমরাই থেকে কি এই রে, সেই অ্যাব্রিভিয়েশনে লেখা। যাই হোক, যখন আলোচনা করছেন, বলুন কি মহিষাসুরটা কি মহিষ, যাই হোক, আপনার লেখাটা পড়তে একদমই পারা গেল না। এরপরে কে লিখছেন দেখি, গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চন্দ্রভাগা, চন্দ্রগর্ব, ও লেখাটাও উল্টো হয়ে গেছে, বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধুর সরসুনা, গুড মর্নিং। হ্যাঁ, আজ অতীশ শ্রীগান দীপঙ্কর, তাকে নিয়েই তার জীবনের গল্প। জীবনের গল্পের চাইতো তার শিক্ষার গল্প, তার কর্মজীবনের কিছুটা, সামান্য কিছু, এরকম আরও অনেক গল্প হয়তো আমরা পাবো, তার কিছুটা বিষয় নিয়ে আজকে গল্প বলছিলাম। তারপরে কে লিখছেন, বৃষ্টি আজি দুটি পায়ে অঝোর ধারায় ঝরে, এই বৃষ্টির আবেশ এলো আমার হৃদয়ে পড়ে। আচ্ছা, বৃষ্টির এই ছোঁয়ায় আজি শিহরণ জাগে প্রাণে, হৃদয়ে শাখে ভরিয়ে দিলে আজ এই গানে গানে। বাহ, হৃদয়ে আজ সাগরের এই উথাল ঢেউ জাগে, অগ্নিবীণা বাজলো প্রাণে রাগে অনুরাগে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। বাহ, পায়েলের কাব্যচর্চা খুব সুন্দর হচ্ছে, নিশ্চয়ই গল্পটাও ভালো লেগেছে। গল্প নয়, সত্যি সত্যি জীবনের কথা, এই মানুষের মহামানবেরা তাদের জীবনের কথা শুনলে আমরা হয়তো অনেকটা পথ চলার শুধু প্রেরণা নয়, দিশাও পাই। এবারে কে লিখছেন, শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত। আপনাকেও জানাই সুপ্রভাত। আজ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনের গল্প আর গানের পরিবেশনা সুন্দর হচ্ছে। আজ ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে, উল্টো রথ নিয়ে দু লাইন, মাসির বাড়ি আদর খেয়ে আহ্লাদে মন আটখানা, জিলিপি গজায় জীবে জল উল্টো রথে রথখানা, আজ বাঙালির মন খারাপের দিন, প্রিয় মহানায়কের প্রয়াণ দিবস। অনেকগুলো বছর চলে গিয়েছে, তো তিনি রয়ে গিয়েছেন, এটা সত্যি কথা। আর সেলফ কেয়ার ডে, সেলফ কেয়ারটা না খুব জরুরি। কী কারণে আমরা অনেকেই বলি যে দেখুন, কোভিডের পর আমরা একটা ভীষণ একাকিত্ব বোধে ভুগি, যারা বিশেষত বয়স্ক মানুষ তারা ভীষণ একা বোধ করেন, কেউ তার কাছে যায় না, কেউ তাকে গুরুত্ব দেয় না। তখন না, বিশ্বাস করুন, আজকের এই দিনটা হয়তো তাই সেই ভাবনার সঙ্গে মিলে গেল। বারে বারে মনে হয়, আচ্ছা আপনি তো আপনার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে আপনি আমাকে, আপনাকে সময় দিন না, একটু নিজেকে সময় দিন। আর আমাদের সব থেকে বড় বন্ধু রয়েছে বই, এখন আমরা বিভিন্নভাবে সেই বই পড়ার সুযোগ পাই। যারা ইবুক পড়তে অভ্যস্ত হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো, তারা শুনে শুনেও গল্পটা জানতে পারেন, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করতে পারেন, এক একটা জীবন আমাদের সত্যি সত্যি জানার জন্য বড্ড ছোট, কিছুই প্রায় জেনে ওঠা হয় না। তাই একাবোধ না করে চলুন সঙ্গী হোক নানান বিষয়ে নানান রকমের জ্ঞান, তাতে মনে হয় আমরা সবাই ভালো থাকব, তাই না? এবার চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। ওরে বাস, তাড়াতাড়ি করে পড়তে হবে, প্রচুর হোয়াটসঅ্যাপের কথা লিখেছেন অনেকেই। শুক্র শনি রবির ভোরে চিরন্তনী আনে নতুন আলো, মোটিভেশনের গল্পে জাগে, জীবন করে তোলে ভালো, বাহ, মনের তারে ছুঁয়ে যায় সুরের মিষ্টি গান, চিরন্তনীর প্রতিটি সকাল হয়ে থাকুক অনুপ্রেরণার প্রাণ। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত, খুব সুন্দর লিখেছেন। এইটাই জানেন তো, নিজেকে প্রকাশ করা, নিজের মনের কথাটা প্রকাশ করতে পারা, এটাও কিন্তু একটা শেখার বিষয়, সবাই পারি না আমরা, চেষ্টা করে শিখতে হয়। এবার কে লিখছেন, চিরন্তনী স্বপ্ন জাগে প্রভাত আলোর রঙে, বৃষ্টি নামে মেঘের সুরে হৃদয় ভাসে সাত রঙে, মেঘের ফাঁকে প্রভাত আলো হাসে নতুন প্রাণে, চিরন্তনী প্রেম রয়ে যায় বৃষ্টি ভেজা গানে। সুপ্রভাত দিদি ভাই, অপেক্ষায় ছিলাম আপনার কণ্ঠ শোনার জন্য। হীরক ভট্টাচার্য বামনগাছি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত, খুব ভালো থাকুন। জানি না যেরকম বৃষ্টি হয়েছে শুনেছি, এখনো কোথাও চলছে কিনা তাও জানা নেই, আকাশবাণী থেকে বেরিয়ে বুঝতে পারবো। এরপর কি লিখছেন অর্জুন সিং, আচ্ছা আজকে তামিলনাড়ু নয়, কি সুন্দর লিখেছেন, আজ বাড়ি থেকে শুনছি, হাওড়া আমতা রামচন্দ্রপুর। আপনি লিখেছেন, সুপ্রভা দিদি ভাই শুভ রথযাত্রার শুভেচ্ছা, আজকে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চিরন্তনীতে আপনার উপস্থাপনায় মন ভালো করে দেওয়ার মতো গল্প শুনছি, বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেকটি এইরকম গল্প আমাদের জীবনে পথ নির্দেশক, একদম সত্যি তাই। আমাদের সারাদিনে কত ডিসিশন নিতে হয় বলুন তো, চলতে চলতে এই প্রত্যেকটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই গল্প, এই মানুষরা, এরা আমাদের সত্যি সত্যি পথপ্রদর্শক, মানে অনস্বীকার্য সত্য এটা। আচ্ছা এবার কি লিখছেন শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, জানা অজানা পথে এগিয়ে চলে জীবনরথ, পথ চলার আনন্দে পূরণ হয় জীবনের মনোরথ, বাহ, প্রভু জগন্নাথ দেবের প্রত্যাবর্তন যাত্রা সম্পন্ন হবে আজ, তাই নতুন দিনের আকাশে বাতাসে খুঁজে পাই শুধুই খুশির মেজাজ। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, বেশ এগিয়ে চলুন, জানা অজানা পথে নানান কিছুকে আশ্রয় করে আমাদের এগিয়ে চলতে হয়, এগিয়ে চলুন, খুব ভালো থাকুন, সুপ্রভাত আপনাকেও। এবার কি লিখছেন, শুভ সকাল দিদি ভাই, খুব বৃষ্টি পড়ছে, কিভাবে এলে কি করেই বা বাড়ি যাবে তাই ভাবছি, অতীশ দীপঙ্কর শ্রীগান এদের গল্প শুনবো অপেক্ষায় আছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া। পাঁচটা ছয়ে লিখেছেন, শুভ সকাল, কি করে বাড়ি যাব দেখি, হয়তো সাঁতার কাটতে হবে, কাটবো, দেখা যাক, এখনো জানি না, বাইরে বেরিয়ে বুঝতে পারবো কিরকম পরিস্থিতি, শুনেছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সুপ্রভাত ইন্দ্রাণীদি, বৃষ্টি ভেজার সকালে আজকে সুন্দর একটা অনুষ্ঠান শুনতে বেশ ভালো লাগলো, বাঙালি অতীশ দীপঙ্কর একজন বিশ্ববিখ্যাত দার্শনিক হিসেবে পরিচিত, সেই মহান ব্যক্তির জীবন কথা আপামর ভারতবাসী জানা দরকার, ভবানী শঙ্কর রায় উত্তর চব্বিশ পরগনা। একদম সুপ্রভাত ঠিক বলেছেন, উনি একাধারে অনেক কিছু, আচ্ছা না লেখাটা না আগে পড়ে নি, হ্যাঁ তারপর সময় থাকলে তখন আবার ওনাকে নিয়ে একটু বলা যাবে, প্রচুর এখনো পড়া বাকি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে অতীশ দীপঙ্কর শ্রীগানের গল্প শুনছি, এর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন, মাধবী শীল রহিমপুর হুগলি। আপনাকেও জানাই সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এরপর লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, মাসি দেখি সারারাত্রি দুঃখিত মনে কাঁদিছে, রিমঝিম রিমঝিম বাড়িধারা বিরামহীন ঝরিছে, সুধাকণ্ঠী সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, মন প্রাণ উঠছে ভরে অতীশ দীপঙ্কর গল্প তরু, বা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাতে আবদ্ধ এ জীবন, অল্পে তুষ্টি না থাকাতেই তাপিত মোদের প্রাণ মন, আকাঙ্ক্ষা মোদের লাগাম ছাড়া তাই তো জীবন ব্যর্থ, সেই রোগে গ্রাস করলে বাড়ে অযুত স্বার্থ, প্রেরণাদায়ক জীবন কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, জীবন দিয়ে বাণীতত্ত্বে সবার বন্ধন ক্ষয় হোক, ধরা থেকে সরুক সবার সকল আকাঙ্ক্ষা ও শোক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তোমা পদে প্রণতি, রথচক্রের মতোই হোক সবার অগ্রগতি, স্যালুট তোমায় সুধাকণ্ঠী। নতুনত্বের আলো নতুন নতুন বিষয়েতে লাগছে ভীষণ ভালো। এখনো যারা আছেন দূরে, আসুন তরা করি সাপ্তাহিক তিনটি দিন চিরন্তনীর বাসর ঘিরে। বাহ, অনেক ধন্যবাদ, কিছু বলার নেই, খুব সুন্দর বলেছেন সুপ্রভাত। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী, স্নেহের বোন ইন্দ্রাণী, এখন প্রচুর বর্ষা হচ্ছে তাই বিছানায় বসে তোমার অনুষ্ঠান শুনছি। আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন, জন্মদিন নয়, হ্যাঁ, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। সারাদিন উত্তম কুমারের লিপে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনব, এখন তোমার অনুষ্ঠান এক মনে শুনব। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। সুপ্রভাত, ভালো থাকবেন, বৃষ্টি উপভোগ করুন। বৃষ্টি মানেই তো চারিদিকে সবুজের সমারোহ, আর অনেক রঙের, অনেক শেডের সবুজ আমরা দেখতে পাই। এরপর কি লিখছেন চিরন্তনীতে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জীবনের কিছু কথা। সুধাকণ্ঠ ইন্দ্রাণী ম্যাডাম নিবেদন করলেন, ইস, এইসব ম্যাডাম ট্যাডাম বলবেন না, আকাশবাণীর শ্রোতা বন্ধুরা সমৃদ্ধ হলেন। ভোরবেলা এই ইতিহাস চর্চা ও নির্বাচিত গান খুব ভালো লাগলো। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। অনেক ধন্যবাদ, সুপ্রভাত। জানি না আপনার ওখানেও বৃষ্টি হচ্ছে কি না, এখানে প্রবল বৃষ্টি। সুপ্রভাত, আচ্ছা দেখি।

আপনা আচ্ছা সঞ্জিত রায় লিখেছেন, সুপ্রভাত ইন্দিরা, ইন্দিরা দিদি, ইস ইন্দ্রাণী আমি, বেহালা সরসোনা নারায়ণ কলোনি থেকে লিখছেন, আজকের গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ, আপনি সোর্স জানতে চেয়েছেন, অনেক রকম বই, সোর্স তো এখানে বসে বলা যাবে না, অনেক রকম বই থেকে আমি সংগ্রহ করেছি এই তথ্যগুলো। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শুক্র শনি রবি গেলে অপেক্ষা শুরু হয়, চিরন্তনীর কি যে উন্মাদনা না শুনলেই নয়। নিরবিচ্ছিন্ন বর্ষণ সিক্ত শ্রাবণ প্রভাতে অতীশ দীপঙ্করকে নিয়ে আজকে নিবেদন একটা প্রবাদ মনে পড়ে, স্বদেশে রাজা পূজিত হন আর বিদ্যান পূজিত হন সর্বত্র, সাধন ঘোষ মধ্যমগ্রাম। একদম ঠিক বলেছেন, সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর, আজ শুক্রবারের চিরন্তনীতে শুনছি অতীশ শ্রীজ্ঞান দীপঙ্করের জীবনী, সাথে গান তো আছে, খুব ভালো লাগলো, ভালো থাকবেন সবাই এই শ্রাবণের ধারা বর্ষণে। একদম আপনাকেও সুপ্রভাত, আপনিও খুব ভালো থাকবেন। গুড মর্নিং ইন্দ্রাণী দি, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের প্রথম চিরন্তনী, বেশ ভালো লাগছে, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। একদম আপনার মর্নিং ওয়াক হচ্ছে মানে খুব মানে ওখানে বৃষ্টি হচ্ছে না তার মানে, তাই না? এখানে খুব বৃষ্টি হচ্ছে জানেন তো, ভালো থাকবেন, ভালো লাগে যে যখন সঙ্গে থাকেন এবং হাঁটতে হাঁটতেও লিখতে থাকেন। জীবন দর্শন চন্দ্র গর্ভর গল্প শোনাইলে দিদি ভাই ভালো লাগলো, এখন আমি কৃষিকাজে ডুবে আছি, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। ভালো থাকুন, সুপ্রভাত। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ খুব ভালো লাগলো গল্প ও গান, চিরন্তনী, অনেক ধন্যবাদ। অখিল বন্ধু মহাপাত্র, প্রিয় উপস্থাপক ইন্দ্রাণীর সঞ্চালনায় আজকে চিরন্তনী এগিয়ে চলেছে, তবে চিরাচরিত প্রথমাভিক নয়, চিরন্তনী একেবারে অন্যরকম, খুব সুন্দর, নানান গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে আজকে চিরন্তনী আমাদের জীবনবোধের আলো দিতে চলেছে। ইন্দ্রাণীর কথা শুনতে শুনতে রবীন্দ্রনাথের উচ্চশিক্ষা বিষয়ে সুন্দর একটি কথা মনে পড়ে গেল, তিনি বলেছিলেন সামঞ্জস্য বিধানের শিক্ষাই প্রকৃত উচ্চশিক্ষা। এরপর অনেক আচ্ছা জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর অনেক লিখেছেন, কিন্তু ঘড়ি বলছে ছোট করে পড়লাম, কেমন খুব ভালো লাগলো আজকে অন্য ধরনের চিরন্তনী, আলোজালা চিরন্তনীর সঙ্গে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে উল্টো রথের শুভেচ্ছা আপনাকেও। শুভ সকাল, সপ্তাহের প্রথম শুক্রবারে চিরন্তনী, বৃষ্টি ভেজা শ্রাবণের দিন ও রাত, উল্টো রথের শুভেচ্ছা, আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, উল্টো রথের শুভ সকাল, সবাইকে উল্টো রথের শুভেচ্ছা। সুপ্রভাত ইন্দ্রাণীদি, আজকে শিক্ষণীয় গল্প শুনলাম, সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো, এখানে খুব বৃষ্টি হচ্ছে, সুন্দর উপস্থাপনা, মেদিনীপুর থেকে ধীনের পাল, আপনাকেও জানাই সুপ্রভাত। আর এরপরে লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, সপ্তাহে প্রথম চিরন্তনী শুনলাম, খুব ভালো লাগলো। আসাম থেকে লিখেছেন আলপনা মণ্ডল, অনেক ধন্যবাদ আপনাকেও, এভাবেই রোজ আমাদের সঙ্গে থাকবেন, আপনারাই আমাদের সত্যিকারের প্রেরণা। আর এরপরে কে আছেন, আচ্ছা গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো, সাগিনা মাহাতো, সিন্দ্রি চাস রোড, পুরুলিয়া। অনেক ধন্যবাদ আপনাকেও জানাই, গুড মর্নিং। আর আজ আমি ছিলাম চিরন্তনীতে, আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তনীতে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। আরও কিছু কি আছে এসেছে একটু চেক করে নিই হোয়াটসঅ্যাপে, মেসেজে, ও আচ্ছা মেসেজে, চিরন্তনীতে সব গল্পই খুব শিক্ষামূলক, শুনলে মনের মধ্যে কিছু চিন্তা তো আসেই, আমাদের মনে এখান থেকে অনেকটাই প্রেরণা জাগে, সেটা ঠিক সময় ঠিক কাজে লাগালে তবেই তার সার্থকতা। মৌলি লিখেছেন ঢাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ মৌলি, সুপ্রভাত। একেবারে তাই তো, শিক্ষামূলক বিষয় মানেই তো তাই, আমাদের মনের মধ্যে সেটা অন্যরকম একটা ভাবনা জাগাতে সাহায্য করে। অনেক বিষয় পৃথিবীতে, এত এত বিষয় তো, আমরা সব বিষয়ে সত্যি সত্যি শেখার জন্য একটা বিষয়ে সম্বন্ধে শিখতেই বোধ হয় একটা গোটা জীবনে পেরে ওঠা যায় না, সেখানে এত রকমের বিষয়, এত কিছু, আমরা চেষ্টাই করতে পারি, চেষ্টাটুকুই করি, নিজেকে নিয়ে এবং জ্ঞান অর্জনকে নিয়ে এবং জীবনবোধকে নিয়ে যতটুকুনি পারা যায়। আচ্ছা আরেকবার চেক করে নিই, আরও কেউ কি এসেছেন, আচ্ছা হোয়াটসঅ্যাপে কেউ লিখেছেন, আচ্ছা আর কিন্তু কেউ লিখবেন না কেমন, একদম 5:55 হয়ে গিয়েছে। সুপ্রভাত দিদি ভাই, আজ অনেকদিন পরেই পত্রাচার, পুরনো বন্ধুদের আড্ডা, সদস্যগণের অরুণাচল আসাম ভ্রমণ করার সুবাদে বেশ কয়েকটি বৌদ্ধ মঠ আশ্রম দেখার সুযোগ হয়েছিল, এইসব প্রাঙ্গণে চরণযুগল রাখা মাত্র এক অনন্য অদ্ভুত মানসিক প্রশান্তি অনুভূত হয়, সেই এক কথায় প্রকাশ করা বাতুলতা, আমরা তোমাকে এবং আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনন্ত জীবনে একবার এইসব বৌদ্ধ মঠের প্রাঙ্গণ যাবার অনুরোধ রইল। শুভজিৎ, সন্দীপন, অশোক, দেবাশিস, উত্তম, ধানবাদ,

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 58 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, একটি ঘোষণা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হলো।

জ্ঞান উন্মেষের পর শিশু যখন তার চারপাশের জগতের দিকে তাকিয়ে দেখে, তখন মন তার চরম বিস্ময়ে ভরে ওঠে। চারপাশে যা কিছু সে দেখে সবই তার কাছে রহস্যময় বলে মনে হয়। তার কৌতূহলী মনে কত প্রশ্নই না জাগে। এজন্যে শিশুদের শিক্ষার ভার যাদের হাতে আছে, তাদের উচিত সাধারণত হাতের কাছে যেসব জিনিস পাওয়া

যায় যা ছোট ছেলেমেয়েদের মনকে আকর্ষণ করে, যে কোনো ফুল, লতাপাতা, পাখি, এমনি সব টুকরো জিনিসের ওপর নজর দিতে শেখানো। কাজ অবশ্য শক্ত, শিক্ষকদের নিজেদের মনকে ছোটদের কৌতূহলী মনের রসে রসিয়ে নিতে হবে। তার জন্য চাই শিক্ষকদের একটা স্বাভাবিক ক্ষমতা অর্জন করা, যাতে তাঁরা ছাত্রদের সঙ্গে সহজে মিশতে পারেন। এই জন্য আমি বলি, আমাদের দেশে বিজ্ঞানের যা শেখানো হচ্ছে, এই যেমন ছোট ছেলেমেয়েদের শ্রেণীতে ভারী ভারী বই পড়ানো, তাতে তাদের কতটুকু লাভ হয়? বইয়ের ভেতরের কথাগুলোর মানে করতেই তাদের সময় চলে যায়, এবং বোধ হয় সেই মানেগুলো শেখা ছাড়া আর বেশি কিছু তারা গ্রহণ করতে পারে না। প্রকৃতির সঙ্গে পরিচয় রাখতে গেলে শিশুর মনে সবার আগে জাগিয়ে তুলতে হবে কৌতূহল, তাদের নতুন নতুন জিনিস সংগ্রহ করার ভার দিতে হবে। হয়তো একটু আধটু রেশারেশির মধ্যেই সেসব জিনিসের চলবে সংগ্রহ, আর এমনি করেই প্রকৃতির সঙ্গে যোগটা তাদের ঘনিয়ে উঠবে। পল্লীগ্রামের স্কুলে আরও একটু সুবিধে হতে পারে, এইসব ছোট ছোট কাজ সারা হওয়ার পর পেঁয়াজ, ছোলা, মটর যে যেমন ভালোবাসে তাকে তার বাগান তৈরি করবার ভার দেওয়া। আমি দেখি বিজ্ঞান সম্পর্কে অল্প বয়স্ক ছেলেমেয়েদের এমন সব বড় বড় কথা বলা হয় যা শুনলে আমাদেরই প্রাণে আতঙ্ক আসে। সেদিন একটা ছোটদের পাঠ্যবিজ্ঞান বইতে দেখছিলাম থার্মোমিটার কেমন করে তৈরি করা হয়। সে সম্পর্কে বোঝাতে গিয়ে লেখক ছোটদের কাছে এমন সব কথা বলেছেন যা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার বিষয়বস্তু, কিন্তু সাধারণ তথ্যগুলোর সঙ্গে যাতে সোজাসুজি ছাত্রদের পরিচয় হয় তারই চেষ্টা করা উচিত। আসল কথা, বিজ্ঞান কেন আমাদের শিক্ষা দেওয়া হয়, বাস্তব সম্পর্কে আমাদের ধারণাটা খাঁটি হবে বলে। তা বলে একথা আমি বলছি না যে আমাদের জীবন থেকে কল্পনাকে একেবারে ছেঁটে ফেলতে হবে। কল্পনা থাকা ভালো, কিন্তু বস্তু এবং সংসার সম্পর্কে যদি উদ্ভট অলৌকিক ধারণা থাকে তবে পদে পদে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়। বেঁচে থাকতে হলে প্রত্যেকের দাবি দাওয়া সম্পর্কে সজাগ ও সচেতন থাকা উচিত। বিজ্ঞান আমাদের এটুকু শিখতে সাহায্য করে, প্রকৃতির মধ্যে যে সত্য লুকিয়ে আছে বিজ্ঞান সে সত্যকেই উদ্ঘাটিত করে দেয়। আমাদের মনের বাইরে কোনো কিছু ঘটে গেলেই সেটা কোনো দেব দানবের কীর্তি হবে এমন কথা মনে করার কোনো কারণ নেই। একটু বিশ্লেষণ করে দেখলে নিশ্চয়ই তার মূল কারণটা বেরিয়ে পড়বে। অসুখ করলেই যদি আমরা মনে করি যে এ নিতান্ত দৈবের ঘটনা, দেবতার সন্তুষ্টি সাধন ছাড়া আমাদের আর কিছুই করার নেই, তবে আমাদের টিকে থাকা শক্ত হবে। গাছপালা, জন্তু জানোয়ার সবের মধ্যেই শিক্ষণীয় জিনিস রয়েছে, প্রত্যেকেই আমাদের সত্য স্বরূপে পৌঁছে দিতে চায়। আমাদের মধ্যে যদি শ্রদ্ধার উদ্রেক হয়, অজানাকে জানবার আকাঙ্ক্ষা যদি জাগ্রত হয়, তবে আর সব কিছুই সহজ হয়ে আসবে। তখন শিক্ষা দেবার পদ্ধতি নিয়ে আর গোলে পড়তে হবে না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত। খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার ও বৈরাগী।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার ও বৈরাগী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট্র্যাক আদালত তৈরির বিষয়ে খসড়া প্রস্তাব জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনা মোয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করেছে দিল্লি পুলিশ। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3 চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের প্রধানমন্ত্রী ইলি বোলোসানের সঙ্গে বৈঠক করবেন। আজ উল্টোরথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে।

0: স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তাঁর কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফাস্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগো কো নির্দেশ দিয়েছে। বিভাগো নে লাগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট ট্র্যাক কোর্ট অর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা এ মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
0: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024 আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে, রাউস অ্যাভিনিউ আদালতের বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রভার বালিকা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলির শুনানির জন্য বিশেষভাবে মনোনীত ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। সমাজকর্মী সোনা মোয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহিতে গত মাসের 28 তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের 65 জন সাংসদ তার সঙ্গে দেখা করেছিলেন অথবা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনা মোয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নতুন সচিব নিয়োগ এবং বেশ কিছু পদে রদবদল করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির অনুমোদন মেনে এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের বর্তমান সচিব বিনীত যোশীকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। নরেশ পাল গাঙ্গওয়ার হবেন উচ্চশিক্ষা দপ্তরের নতুন সচিব। টি কে অনিল কুমার স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের সচিব হচ্ছেন। জাতীয় মানবাধিকার কমিশনের মহাসচিব হবেন পীয়ূষ গোয়েল। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, জাতীয় রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে আজ সকাল 7:30 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত 17টি মেট্রো স্টেশন বন্ধ থাকছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, ঝান্ডেওয়াল, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ বা লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি জড়িত ছিল। জনসাধারণকে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশোর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব

0: মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোসানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মত বিনিময় করবেন। টম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তি অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ভারত, কানাডা, ব্রিটেন, বাংলাদেশ ও পাকিস্তান সহ 17টি দেশের ক্ষেত্রে এই 10% শুল্ক হার প্রযোজ্য হবে। আজ উল্টোরথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর নবম দিনে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুন্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যাবর্তন যাত্রার জন্য সুদৃশ্য রথে আরোহণের আগে দেবতাদের ঐতিহ্যবাহী পাহান্ডি শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে। ফিরতি পথে ভগবান জগন্নাথের রথ পবিত্র মৌসিমা মন্দিরে প্রথা অনুযায়ী যাত্রাবিরতি করবে। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে তাঁর উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পোড়া পিঠা নিবেদন করা হবে। পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গের হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, মায়াপুর ইস্কন, ইস্কন কলকাতা, কোচবিহারের মদনমোহন মন্দির সহ বিভিন্ন স্থানের রথ আজ মাসির বাড়ি থেকে ফিরে আসবে জগন্নাথদেবের মন্দিরে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো এরিনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারির উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটনবাহক লাভলীনা বরগোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল এরেনায় প্রবেশ করে। এ সময় ক্রীড়াবিদরা ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা নাড়িয়ে অভিবাদন জানান। এদিকে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনেই ভারতীয় লন বলস দল 2টি ম্যাচের 2টিতেই জয়লাভ করেছে। পুরুষদের দলগত ও ব্যক্তিগত ইভেন্টে জিমন্যাস্ট তাপেশ্বর নাথ দাস, সতীশ কেপি, তপন মোহান্তি এবং যোগেশ্বর সিং আজ তাদের অভিযান শুরু করছেন। প্যারা সুইমার আর ভিভিবিকে বডিগিনা পুরুষদের 100 মিটার ফ্রিস্টাইল S13 ইভেন্টে অংশ নেবেন। ভারোত্তোলনে পুরুষদের লাইটওয়েট বিভাগে পদকের লড়াইয়ে নামছেন অশোক কুমার মালিক ও পরমজিৎ কুমার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট্র্যাক আদালত তৈরির বিষয়ে খসড়া প্রস্তাব জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। খবর শেষ হল, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন কালীপ্রসন্ন সিংহর জীবন কথা।
2: মাত্র 30 বছরের একটি জীবন, তার মধ্যেই একাধিক ভাষায় ব্যুৎপত্তি অর্জন, সম্পূর্ণ মহাভারত অনুবাদ, নাটক অনুবাদ এবং অভিনয়, রঙ্গমঞ্চ স্থাপন এবং অসংখ্য সমাজ সংস্কারমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা কালীপ্রসন্ন সিংহ ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। 1840 সালের 23শে ফেব্রুয়ারি উত্তর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। পিতা ছিলেন বাবু নন্দলাল সিংহ এবং মাতার নাম ত্রৈলোক্য মোহিনী দেবী। বাংলা ভাষার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই পরিবারের অত্যন্ত সদর্থক ভূমিকা ছিল। তৎকালীন হিন্দু কলেজে কালীপ্রসন্ন ভর্তি হয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে 1857 সালে কলেজ পরিত্যাগ করেন। কিন্তু সেই জন্য তার বিদ্যাচর্চা থেমে যায়নি। ইংরেজি, বাংলা এবং সংস্কৃত 3টি ভাষাতেই তিনি তাঁর বিদ্যাচর্চা এতটাই সফলভাবে করতে পেরেছিলেন, যার ফলে পরবর্তী জীবনে একজন লেখক, সম্পাদক, প্রকাশক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে নিজের জায়গা করে নিতে কোনো অসুবিধে হয়নি। এছাড়াও একজন প্রথম

0: সারির লোকহিতৈষী এবং সামাজিক কর্মী হিসেবে বিখ্যাত হয়েছিলেন। বাংলা থিয়েটারেও কালীপ্রসন্ন সিংহের অবদান অপরিসীম। মাত্র 14 বছর বয়সে তিনি বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন। এই মঞ্চে প্যারিচাঁদ মিত্র, রাধানাথ শিকদারের মতো বিভিন্ন মানুষেরা যুক্ত ছিলেন। অভিনয়ের দিক থেকেও সেই সময় নাট্যমহলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ। শুধু যে নিজের প্রতিভা বিকাশের জন্যই কালীপ্রসন্ন সচেষ্ট থাকতেন তা নয়, যে কোনো গুণের কদর করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নিতেন। বাংলা কবিতায় ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তনের জন্য কবি মাইকেল মধুসূদন দত্তকে সম্মাননা জানিয়েছিলেন। এছাড়াও নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের জন্য রেভারেন্ড জেমস লংকে সম্বর্ধনা দিয়েছিলেন। বিদ্যোৎসাহিনী পত্রিকা, পরিদর্শক, সারবত্তা প্রকাশিকা ও বিবিধার্থ সংগ্রহ প্রভৃতি পত্রগুলির সঙ্গে কালীপ্রসন্ন সম্পাদনা অথবা প্রকাশনার মাধ্যমে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি তত্ত্ববোধিনী পত্রিকা, সম্প্রকাশ, হিন্দু পেট্রিয়টের মতো পত্রিকাগুলিকেও আর্থিক সহায়তা দিয়েছিলেন। যে কাজটির জন্য বাংলাদেশে, বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন তা হল হুতম প্যাঁচার নকশা। 1862 সালে তার সর্বজন প্রশংসিত এই রচনা প্রকাশিত হয়। কথ্য ভাষায় লেখা প্রথম বাংলা বই এই হুতম প্যাঁচার নকশা। এই বইতে কালীপ্রসন্ন সিংহ প্যাঁচার ছদ্মনামে রসাত্মক রচনার মধ্য দিয়ে তৎকালীন মধ্যবিত্ত সমাজের বিভিন্ন কার্যকলাপের বৈপরীত্য চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। তৎকালীন কলকাতার মানুষজনের আচার ব্যবহার, সভা সমিতি প্রভৃতি সামাজিক উৎসব এবং সমাজের নানা রকম অসামঞ্জস্য নতুন ভাষা এবং আঙ্গিকের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন। হুতম প্যাঁচার নকশা থেকে একেবারে আলাদা ধরনের একটি কাজ কালীপ্রসন্ন সিংহকে বিশেষ মর্যাদা দিয়েছে, তা হল তার সম্পাদনায় 18 পর্বের মহাভারত গদ্য আকারে বাংলায় অনুদিত হয়েছিল। এই প্রকল্পটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরাসরি যুক্ত ছিলেন। 1858 থেকে 1866 সালের মধ্যে এই মহাভারত প্রকাশিত হয়েছিল, যা এখনও বহুল পঠিত এবং আলোচিত। সেই সময় কালীপ্রসন্ন সিংহ এই মহাভারত বিনামূল্যে বিতরণ করেন। আর্থিকভাবে রীতিমতো সম্পন্ন পরিবারের সন্তান হয়েও বিভিন্ন রকম সামাজিক উন্নতি এবং দানধানের জন্য তিনি একসময় বিপুল সংকটে পড়েন। বহু সম্ভাবনাময় এই কৃতি মানুষটি জীবনের এই পর্বে এসে অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র 30 বছর বয়সে পরলোক গমন করেন। স্বল্প জীবনের মধ্যে বিশাল কর্মযজ্ঞ তাকে মহীয়ান এবং স্মরণীয় করে তুলেছে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কালীপ্রসন্ন সিংহর জীবন কথা।

মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সুন্দর বনে সাদা সোনা, এই বিষয়ে বলছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
2: ভাবছেন তো সাদা সোনা, সুন্দরবনের সাদা সোনা? হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমরা বলছি তুলোর কথা। আপনারা যেমন জানেন কালো সোনা মানে কয়লা, ঠিক তেমন সাদা সোনা বলতে আমি কিন্তু তুলোর কথা বলছি। যারা ভাবছেন ধান তুলে নেওয়ার পরে গরমকালে বা রবি সিজনে আমি কি চাষ করব, বিশেষ করে যখন জমিতে লবণাক্ততা আছে, জমিতে লবণাক্ত থাকার জন্য বা নোনা জমি হওয়ার জন্য যারা অন্য কোনো ফসল চাষ করতে পাচ্ছেন না, তারা কিন্তু অনায়াসে তুলো চাষ করতে পারেন। এখানে কেন তুলো চাষ করতে বলা হচ্ছে? আসলে তুলো হচ্ছে একটা লবণ সহনশীল একটা ক্রপ, যেখানে আপনি মধ্যযুক্ত নোনা থাকার জন্য অন্য কোনো ফসল চাষ করতে পারবেন না, সেখানে কিন্তু আপনি সহজেই তুলো চাষ করতে পারবেন। সে জায়গাটায় ধরে আপনারা ভাবছেন যে তুলো বলতে অনেক বড় বড় গাছ যেটা সারা বছর ধরে চাষ করতে হয়, সেখানে আমি আমার ধানের জমিতে কি করে তুলো চাষ করব। সেক্ষেত্রে বলে রাখি, তুলো মাত্র 5 মাসের ক্রপ, এটা লাগানো হয় ডিসেম্বর মাসের মিডিল থেকে জানুয়ারি মাসের মিডিল, এবং তুলো তোলা হয় মিড মে থেকে মিড জুনের মধ্যে। সাধারণত বর্ষার জন্য অনেকে ভয় পান যে তুলো নষ্ট হয়ে যাবে, সাধারণত এই চাষটা বর্ষা আসার আগেই কিন্তু তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা কম। যারা তুলো চাষ করছেন বা করতে চান, তারা ভাবছেন যে আমি তাহলে তুলোর বীজটা কোথায় পাব, সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে একটা প্রজেক্ট চলে। সেই প্রজেক্ট যেটা হচ্ছে কি FNS কৃষি উন্নতি যোজনা কমার্শিয়াল ক্রপ কটন, যার মাধ্যমে কিন্তু এই তুলো চাষটা হয়ে থাকে। এই প্রজেক্টের মাধ্যমে যেসব মানুষেরা বা যেসব চাষি ভাইরা তুলো চাষ করেন, তাদের বিনা পয়সায় বিনামূল্যে বীজ সার ওষুধ দেওয়া হয়ে থাকে, এবং যে তুলোটা চাষিরা প্রোডাকশন করেন সেই তুলোটাকে আবার কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া সরাসরি চাষি ভাইদের কাছ থেকে সেই তুলোটাকে কিন্তু কিনে নেয়। এখন আসি, চাষি ভাইরা প্রথমে যেটা ভাবেন যে এই যে ফসলটা আমি চাষ করব, সেই ফসল চাষ করে আমার লাভ কতটা থাকবে, কারণ সেদিক থেকে যদি বলা যায়, দেখুন আমি প্রথমেই বলি, 1 বিঘা জমিতে তুলো চাষ করতে কোনো চাষি যদি সমস্ত খরচা নিজে করেন, তাহলে কিন্তু সেই খরচার জন্য মোটামুটি বলা যায় 7,000 থেকে 8,000 টাকা কিন্তু খরচা হতে পারে প্রতি বিঘা জমিতে। সে জায়গাতে যেহেতু এই প্রজেক্টের মাধ্যমে চাষিকে সহায়তা করা হয়, দেখা যায় 4,000 থেকে 5,000 টাকার মধ্যে কিন্তু খরচা হয়। এখন আসে কতটা ফলন উৎপন্ন হয়। যারা তুলো চাষ করেন, যারা অনেকদিন থেকে তুলো চাষ করছেন, তারা কিন্তু মোটামুটি 3.5 থেকে 4 কুইন্টাল পার বিঘা প্রতি কিন্তু তারা তুলো উৎপাদন করতে পারেন। যারা একদম নতুন, যারা যদি একটু যত্ন সহকারে তুলো চাষ করে থাকেন, তাহলে খুব কম করে হলেও 2.5 কুইন্টাল কিন্তু বিঘা প্রতি তুলো পাবেন। যদি বিক্রির কথা বলেন, সাধারণত কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া MSP বা মিনিমাম সাপোর্ট প্রাইস যে সহায়ক মূল্য থাকে, তার মাধ্যমেই এই তুলোগুলোকে কিনে নেন। সেটা যদি দেখেন যে মোটামুটি আমি 2.5 কুইন্টাল ধরলেও প্রায় 18,000 থেকে 19,000 টাকা কিন্তু একটা চাষি 1 বিঘা প্রতি পেতে পারেন। সেখানে খরচা যদি আপনার খুব বেশি 8,000 টাকা করে যদি হয়, বিঘা প্রতি প্রায় 10,000 থেকে 12,000 টাকা কিন্তু লাভ থেকে থাকে। এছাড়া 1 বিঘা জমিতে যে পরিমাণে জ্বালানি তৈরি হয়, একটা ছোট পরিবারের কিন্তু মিনিমাম 2.5 থেকে 3 মাসে কিন্তু জ্বালানি সাশ্রয় হতে পারে। তো তুলো চাষ করলে আমরা কিন্তু যে সাদা সোনা বলছি, কারণ এটাকে যদি আমি ঠিকঠাক চাষ করতে পারি, তাতে যে পরিমাণে মুনাফা পাওয়া যাবে, তাতে কিন্তু চাষি লাভবান হবেন।
1: শুনলেন সুন্দর বনে সাদা সোনা, এই বিষয়ে বললেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব, আজ অর্থাৎ ২৪শে জুলাই ২০২৬ শুক্রবারে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই ভারতীয় সময় সকাল ৭:০৫ শুনবেন লোকগীতি, ১৭:১৫ আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য পশ্চিম মেদিনীপুরের মোগলমারি, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, ৭:৩৫ সকালের আড্ডা উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, ৮:৩০ কলকাতার ডায়েরি, বিশিষ্ট সরুদিয়া অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে ড মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়, ভারতীয় সময় সকাল ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নট ভৈরব রাগে সেতার পরিবেশন করবেন কল্যাণজিৎ দাস, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায়। ১০:৩০ মনের মতো গান উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য, ১০:৩০ রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী অনুপম দাস এবং তারপর পল্লব ঘোষের পরিবেশনায় আধুনিক গান। ১১:০০ বিকাশ পথ উপস্থাপনায় সৌমিলি রায়, প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়, ১১:১৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী কোয়েল, ১১:৩০ রম্যগীতি, ১২:০০ শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, ১২:৩০ সাঁওতালি গান।

ভারতীয় সময় সকাল দুপুর একটায় নাটক উপহার রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অশোক চক্রবর্তী, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান, দুটো বেজে ত্রিশ মিনিটে অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর তিনটে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল পাঁচটায়, পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক বলবেন ডাক্তার অর্পিতা সরকার। সন্ধ্যে সাতটায় উপহার নাটকটি পুনঃপ্রচারিত হবে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাউসফুল, অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন দ্বিতীয় পর্ব। আটটা বেজে পনেরো মিনিটে মহিলাদের আসর, বিষয় রোজ নামচা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় সুস্মিতা সরকার। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত শিক্ষার আসর, ভূপালী রাগের আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিন তালে তবলা পরিবেশন করবেন তাপস পাল, তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, ভারতীয় সময় রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ কাল আর পরশু, একদিন যদি সময়ের সমুদ্রে মিশে যায় তখন ইট আর পাথরের পাঁজরে ইতিহাসও ফিসফিস করে কথা বলে ওঠে। আর সেই কথায় কান পাততে হলে কি করতে হবে? কি আর পা বাড়াতে হবে তো, ঘর থেকে উঠোন পেরিয়ে বাইরের দিকে। আজ আসুন বেরিয়ে যান ভারতের এই পর্বে তাই ঘুরে দেখব এমন এক অদেখা পৃথিবীকে, যে কিনা আমাদের এই বাংলারই এক প্রান্তে আপনার অপেক্ষায় বসে আছে। তবে এমন এক ভ্রমণ তো একা একা কিছুতেই জমবে না, তাই প্রত্যেক দিনের মতো প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। শ্রোতাবন্ধু, এই বৃষ্টি ভেজার সকালে প্রভাতী শুভেচ্ছাটুকু সঙ্গে নিয়ে আসুন আমরা ঘুরে দেখি পশ্চিম মেদিনীপুরের মোঘলমারি বৌদ্ধবিহার। প্রথমে বলি কিভাবে যাবেন। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা এক্সপ্রেস ট্রেনে করে খড়গপুর স্টেশনে, কিংবা উড়িষ্যাগামী এক্সপ্রেস যেমন ভুবনেশ্বর, জনশতাব্দী, ধৌলি, বাঘাযতীন ইত্যাদি এক্সপ্রেসে বেলদা স্টেশনে নামতে হবে। যদি খড়গপুর স্টেশনে নামেন

তবে বাসস্ট্যান্ড থেকে দীঘাগামী যে কোনো বাসে 40 থেকে 45 মিনিটেই পৌঁছে যাবেন বেলদাতে। বেলদা থেকে বাসে করে সোনাকুনিয়া, সেখান থেকে মোগলমারি স্টপেজে নামতে হবে, হেঁটে গেলে 5 মিনিট। এছাড়াও ধর্মতলা থেকে SBSTC ঝাড়গ্রাম বা মেদিনীপুরগামী যে কোনো বাসে করে খড়গপুর হয়ে একইভাবেই পৌঁছে যেতে পারবেন কিন্তু এই গন্তব্যে। এবার পৌঁছে তো গেলেন, কি দেখবেন সেখানে? সকাল 10টাতেই খুলে যায় মোগলমারির গেট। রয়েছেন একজন গাইড, তিনি কেয়ারটেকারও বটে, তিনিই বেশ কিছু তথ্য দিয়ে দেবেন আপনাকে। যেমন তার থেকে আপনি জানতে পারবেন একটা সময় মোগল পাঠানের যুদ্ধে নাকি অনেক মোগল সৈন্য মারা যায়, আর সেই থেকেই জায়গাটির নাম হয় মোগলমারি। তবে এই নিয়ে নানান মতভেদও রয়েছে, অনেকে আরও অন্যভাবে এর ব্যাখ্যাও করেছেন, সেই দিকে আমরা বরং যাব না। তার থেকে ইতিহাসের পাতার দিকে একটু নজর দিই। সেখানে জানা যাচ্ছে এই যে ভূখণ্ডটি, মানে যেখানে মোগলমারি বৌদ্ধ বিহার রয়েছে, সেটি অতি প্রাচীন একটি জায়গা। খননকার্য থেকে উঠে আসা লাল মাটি তার প্রমাণ দিয়েছে। খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 12ষ শতাব্দী প্রাচীন এই বৌদ্ধ বিহারটি মূলত 12ষ শতাব্দীর আগে দুটি জায়গার মধ্যবর্তী স্থানে ছিল, যার একটি তাম্রলিপ্ত, যাকে আমরা আজ তমলুক বলে জানি, এবং অন্যটি কলিঙ্গ, যেটি আজ সকলের কাছে উড়িষ্যা নামে পরিচিত। এছাড়াও আমরা এই যে বৌদ্ধ বিহার বা এই জায়গার কথা জানতে পারি চীনা পরিব্রাজক ফা হিয়েন এবং হিউয়েন সাংয়ের লেখায়। সেখানে এই বাংলার যে কটি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করা রয়েছে, বিশেষ করে তাম্রলিপ্ত বন্দরের আশেপাশে, সেখানে দন্তভুক্তির কথাও আছে। আর এই দন্তভুক্তি কি বলুন তো? দন্তভুক্তি হল আজকের দাঁতন, আর এই দন্তভুক্তি নামের পেছনেও একটি গল্প আছে। জানা যায় যে একসময় গৌতম বুদ্ধের দাঁত এখানে সংরক্ষণ করা ছিল, তারপর তমলুক বন্দর হয়ে সিংহলে চলে যায় সেটি, এবং বর্তমানে সেখানেই রয়েছে। ভেতরে ঢুকে কাঠের তক্তা বিছানো রাস্তা ধরে আপনি এগিয়ে যান, দুধারে ফাইবার গ্লাসের রেলিং ধরে আপনাকে খানিকটা এগোতে হবে, আর রাস্তার ধারেই রয়েছে লালচে ইঁটের ভগ্নস্তূপ, যে ইঁট অন্তত একবার ছুঁয়ে দেখতে খুব ইচ্ছে করবে, যার গায়ে লেগে আছে প্রায় 1500 বছরের ধুলো। ভাবতে পারছেন, সত্যি মানে এইরকম জায়গায় গেলে আমাদের মনের মধ্যে একটা শিহরণ হয়, সত্যি এখানে কত দিন আগে কত ঘটনাই না ঘটেছে, কত ইতিহাস, কত কিছুর সাক্ষী বহন করে আজও দাঁড়িয়ে আছে। বারবার আপনার ওই জায়গায় গিয়ে মনে হবে এক সময় হয়তো এই জায়গা বৌদ্ধ শ্রমণদের প্রার্থনায় মুখরিত থাকত। 2003-04 সাল নাগাদ যে দুটি খননকার্য ওখানে হয়েছে, সেখান থেকে উঠে আসে শশী সেনা বা সখী সেনার ঢিবি নামে একটি জায়গা। তারপর পরপর আরও 9-9 বার খননকার্য হয় এবং উঠে আসে নানান কিছু, যেমন লাল ইঁটের ছোট ছোট কক্ষ দেখা গেছে যেখানে একসময় মনে করা হয় বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। দেখা মিলেছে একটি প্রার্থনা কক্ষের। জানা যায় মাটির তলা থেকে একই দিনে উঠে এসেছে 52 রকমের কারুকাজ করা ইঁট, সোনার মুকুট, স্লেট পাথরের বৌদ্ধ মূর্তি এবং 95টি ব্রোঞ্জের মূর্তি। শ্রোতাবন্ধু, জানিয়ে রাখি এই ঘটনাটি কিন্তু বিরলতম ঘটনা। ইতিহাসের বহু খননকার্য আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষের নানান জায়গায় হয়েছে, কিন্তু একই দিনে 95টি মূর্তি, প্রাচীন মূর্তি উঠে আসা একেবারেই ইতিহাসে বিরল। আর এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি বন্ধু, পশ্চিমবঙ্গের এত বড় বৌদ্ধ বিহার আর কিন্তু কোথাও ছিল না, তাই এই মোগলমারি বৌদ্ধ বিহারকে নালন্দার সমসাময়িক হিসেবে মনে করা হয়। এখানে গ্রিন হাউসের মতো করে ঘর বানিয়ে রাখা হয়েছে স্টুকোর তৈরি সরস্বতী জাম্বালার মূর্তি। বহু আগে এর পাশ দিয়েই সুবর্ণরেখা নদী বয়ে যেত, তবে সব কিছুই সময়ের স্রোতে যেমন হারিয়ে গেছে, যেমন সরে গেছে, তেমন করে এই নদীও বেশ খানিকটা দূরে সরে গেছে, প্রায় 4 কিলোমিটার দূর। এখানে এই পাশেই, মানে এই যে মোগলমারি যে

বৌদ্ধবিহার, যেটি খননকার্য করে কিছুটা তার আবিষ্কার করা গেছে, কিছুটা উদ্ধার করা গেছে, তার পাশেই ছোট্ট করে একটা মিউজিয়ামও রাখা রয়েছে, যেখানে আপনি গেলে কিছু কিছু নমুনা পাবেন। তবে এই যে এত কিছু খনন করে উদ্ধার করা হয়েছে, সুরক্ষার জন্য সবকটি কলকাতার জাদুঘরে রাখা রয়েছে। মোগলবাড়ি বৌদ্ধবিহারের চত্বরে ঘুরে একটু আরাম করে ইতিহাসকে ছুঁয়ে দেখে যখন একটু ক্লান্ত হয়ে পড়বেন, সূর্য যখন আপনার মাথার উপরে, ঠিক তখনই পাশের এক জনকল্যাণ সমাজসেবী সংস্থার তরফ থেকে আপনি পাবেন দুপুরের খাবার, আর সেই সঙ্গে একটু জিরিয়েও নিতে পারবেন। আর তারপর জিরিয়ে নিয়ে মোটামুটি বেলা থাকতেই বেরিয়ে পড়ুন টোটো ভাড়া করে 700 বছরের পুরনো কুড়ুম্বেড়া ফোর্টের উদ্দেশ্যে। অতি প্রাচীন বটবৃক্ষের নিচে টলটলে জলে ভরা এক মস্ত দিঘি, তারই উল্টো দিকে মাকড়া পাথরের তৈরি কুড়ুম্বেড়া ফোর্ট। জানা যায় 1435 থেকে 1470 পর্যন্ত উড়িষ্যার সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেবের রাজত্বকালে ঝামা পাথরের তৈরি গগনেশ্বর শিব মন্দির ওইখানে ছিল, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, এবং তার পশ্চিমেই ছিল 3 গম্বুজওয়ালা মসজিদ, মানে যাকে বলে বিবিধের মাঝে মিলন। মোগল সেনাদের থাকবার শিবির ছিল এটি। দুর্গ, মন্দির সহ 63টি কক্ষ ঘুরে দেখতে তো সময় লাগবেই, প্রায় ঘণ্টাখানেক লেগে যাবে। আর কি মনে হবে, বারবার মনে হবে কত প্রতিহিংসা, কত নিষ্ঠুরতার দাগ মিশে আছে এই পাথরে, দিঘির জল এই সব কিছু নীরবে সহ্য করেছে, নীরবে তার বুকের মধ্যে সাক্ষ্য হিসেবে রেখে দিয়েছে। না, সেই সাক্ষী তার থেকে চাইবার মতো কেউ আর অবশিষ্ট নেই, তবু রয়ে গেছে কুড়ুম্বেড়া ফোর্ট। দেখতে দেখতে সূর্যের আলো যখন পড়ন্ত বেলার দিকে পৌঁছে যাবে, তখন সমাজসেবী সংস্থার তরফ থেকে যদি মনে করেন ফিরে যেতে পারবেন না, তাহলে রাত্রিযাপনের সুবিধেও রয়েছে। তাই প্রিয় শ্রোতাবন্ধু, সপ্তাহান্তের ছুটিতে কিংবা যদি এই বৃষ্টি ভেজা দিনের কোনো এক সপ্তাহান্তে বা এই ছুটি একটু ম্যানেজ করে যেতে পারেন, হয় একা নয় সদল বলে, তাহলে বাংলার এই অদেখা প্রাচীন বৌদ্ধবিহারটি আপনি চাক্ষুষ করতে পারবেন। তাই সকলকে বলি, আসুন বেরিয়ে যান ভারতের এই অনুষ্ঠানে। আজকের গন্তব্য পশ্চিম মেদিনীপুরের মোগলবাড়ি বৌদ্ধবিহার, সেটি সময় পেলে ঘুরে আসুন।

আসুন বেরিয়ে যান ভারতে, আজ এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনাম ওয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করেছে দিল্লি পুলিশ। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। আজ উল্টোরথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তাঁর কাছে জমা

0: দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে, রাউস এভিনিউ আদালতের বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রফার বালিগা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলির শুনানির জন্য একটি বিশেষভাবে মনোনীত ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। এর আগে শ্রী বালিগা তিস হাজারি কোর্টের মধ্যস্থতা কেন্দ্রের দায়িত্বে থাকা বিচারক হিসেবে কর্মরত ছিলেন। ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্ব পালনের জন্য তাকে রাউস এভিনিউ কোর্টে বিশেষ বিচারক হিসেবে বদলি করা হয়েছে। সমাজকর্মী সোনা ওয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহি চেয়ে গত মাসের 28 তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের 65 জন সাংসদ তার সঙ্গে দেখা করেছিলেন অথবা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনাম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি জড়িত ছিল। জনসাধারণকে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। মন্ত্রীরা দুর্যোগ সংক্রান্ত ঝুঁকি হ্রাস বিষয়ক ব্রিক্সের যৌথ বিবৃতি প্রকাশ করবেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ওড়িশার উপকূলবর্তী APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতিসম্পন্ন ও অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য DRDO এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানোর সঙ্গে মত বিনিময় করবেন। টম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। উৎপাদন, ওষুধ শিল্প, স্বাস্থ্য পরিষেবা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন, কৃষিপণ্য উৎপাদন, সার, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণে ভারত ও রোমানিয়া সম্মত হয়েছে। দুই দেশ আগামী 3 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
1: আর্থিক সহযোগ আমাদের সাঝেদারি কা এক মহত্বপূর্ণ স্তম্ভ। হামনে ব্যাপার ও নিবেশ কো বাড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশোকে উদ্যোগ জগত কে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে 3 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুনা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: ভারত একটি উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ভারতের অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা সংক্রান্ত চূড়ান্ত অধিবেশনে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, WTO সংস্কার প্রক্রিয়া অবশ্যই উন্নয়ন কেন্দ্রিক হতে হবে, উন্নয়নশীল দেশগুলির জন্য নীতি নির্ধারণের প্রয়োজন।

0: স্বাধীনতাও বজায় রাখতে হবে। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তি অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ভারত, কানাডা, ব্রিটেন, বাংলাদেশ ও পাকিস্তানসহ 17টি দেশের ক্ষেত্রে এই 10% শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের উপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের উপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম 6%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় 100 মার্কিন ডলারে পৌঁছেছে। আজ উল্টোরত, মাসির বাড়িতে 8 দিন থাকার পর নবম দিনে জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। গুন্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যাবর্তন যাত্রার জন্য সুদৃশ্য রথে আরোহণের আগে দেবতাদের ঐতিহ্যবাহী পাহান্ডি শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে। ফিরতি পথে ভগবান জগন্নাথের রথ পবিত্র মৌসিমা মন্দিরে প্রথা অনুযায়ী যাত্রাবিরতি করবে। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে তার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পোড়াপিঠা নিবেদন করা হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো এডিনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটনবাহক লাভলিনা বড়গোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল এডেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনা মোয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় রয়েছে আমি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

বিন্দু বিন্দু জলের কণা পাতার কিনারায়, দুই শালিখের ভেজা ডানা রোদের আরাম চায়, বকুল ছড়া রাস্তা গেছে তিন ভুবনের পারে, কদম বনের গন্ধ মাখে বাতাস চুপি সারে, মন কেমনের এমন প্রহর আড্ডা গানে জুড়ে, এপার ওপার কান পেতেছে সাত সকালের সুরে। এমনই কিছু টুকরো ছবির কোলাজ দিয়েই যখন শুরু হয়ে গেল শ্রাবণের সকাল, তখন তাকেই সাদরে গ্রহণ করতে তো হবেই। তাই প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালের আড্ডা। আজকের এই আড্ডায় যারা এই মুহূর্তে বৃষ্টি, তারপর অফিসে যাওয়া বা কাজে বেরোনোর হাজারো ব্যস্ততার মধ্যেও কান পেতেছেন রেডিওতে কিংবা নিউজ অন এয়ার অ্যাপে, তাদের জন্য আজ থাকছে অনেক রকম গল্প। যেমন কিছু বিশিষ্ট মানুষের কথা, যাদের আজ জন্মদিন তাদের স্মরণ করব, আশপাশের কিছু আকর্ষণীয় ঘটনা, কিছু আবিষ্কারের কথা বলবো, তার সঙ্গে সচেতনতার বার্তা তো রাখতেই হবে। আর আমাদের প্রত্যেক দিনের সকালের আড্ডায় আপনারা শোনেন জানা অজানা এবং দৃষ্টিকোণ, এ তো থাকি। এছাড়াও এই সব কিছু ছাড়িয়ে এই অনুষ্ঠান যখন আড্ডা, তাই আমার সঙ্গে আপনার আড্ডাটা জমবে কি করে, গান না থাকলে সেখানে। তাই গানে গানে আমাদের এই আড্ডা শুরু করা যাক। একে তো বাইরে অজোর ধারায় বৃষ্টি, যে যেখানেই থাকুন না কেন আমি নিশ্চিত প্রত্যেকে এই বৃষ্টিতে একেবারে নাজেহাল। তবে ওই ঘরের মধ্যে থেকে তো বৃষ্টি ভালোই লাগে, আর তার সঙ্গে যদি মনের মতো গান এসে শুনিয়ে যান কিশোর কুমার, তবে তো আর কথাই নেই। তাই পাকলা হাওয়ায় ভেসে চলুক আমার আপনার বাদল দিন।

পাগলা হওয়া এসে যতই সব এলোমেলো করে দিয়ে যাক না কেন, সকালে রাতটা তো গানে গল্পে জমিয়ে তুলতেই হবে। তার উপর আজ উল্টো রথ। মাসির বাড়িতে আট দিন আরাম করে কাটানোর পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজেদের মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরে ফেরার জন্য প্রস্তুত ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিন তিনটি রথ। পুরীর রথের পাশাপাশি প্রাচীন ঐতিহ্যবাহী হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, ইসকন কলকাতা এবং মায়াপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধুমধাম করে চলছে উল্টো রথের আয়োজন। আর রথ মানেই তো মাঠ জুড়ে রথের মেলা, নাগরদোলা, জিলিপি, পাঁপড় ভাজা। তাই শ্রোতা বন্ধু, এই সকাল সকাল বৃষ্টি ভিজে রথের মেলায় যেহেতু কাজ নেই, কারণ এখন মেলা বোধ হয় খোলেনি, তার জন্য বিকেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষাটুকু আরেকটু বাড়িয়ে দিই রথের মেলার গানে গানে।

রথের মেলায় ভাবছিলাম হারিয়ে যাব, কিন্তু না না, হারিয়ে গেলে তো চলবে না, সকালের আড্ডা যে পড়ে রয়েছে, সকালের আড্ডায় এখনো অনেকটা পথ চলা বাকি। তাই এবার মেলা থেকে ঘুরে এসে গুছিয়ে বলবো এমন একজনের কথা, তিনি আজ থেকে অনেকগুলো বছর আগে 1952 সালে প্রমাণ করে দিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র পুরুষদের আগ্রহের বিষয় হতেই পারে না, শাড়ি পরেও ভারী যন্ত্রপাতি সামলানো যায়। তিনি একজন বাঙালি কন্যা, তিনি বাংলা তথা ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক হওয়া প্রথম মহিলা ইলা মজুমদার। যে সময় মেয়েদের পেশাগত জীবনে প্রবেশের তেমন কোনো সুযোগ ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে ইলা মুক্তচিন্তক পরিবার পেয়েছিলেন তার পাশে, সেজন্য ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং দুটোতেই সুযোগ পেয়েছিলেন। তবে তিনি ঠিক করলেন তিনি ইঞ্জিনিয়ার হবেন, সেই মতো পড়াশুনো করলেন এবং তার পাশাপাশি যে কৃতিত্বের জন্য তাকে আরও একবার স্মরণ করতেই হয়, তিনি সেই মানুষ যিনি বাংলার প্রথম মহিলা পলিটেকনিক কলেজ স্থাপন করেছিলেন এবং আমাদের এমন একজন অগ্রজ কৃতি বাঙালি। 1930 সালে 24 জুলাই আজকের দিনে জন্মগ্রহণ করেছেন। আসলে নারীকে দশভুজা বলা হয়, মা দুর্গার পুজো করা হয়। সেজন্য নারীর ভেতরে যে অসীম শক্তি আছে সত্যিই তা দুর্গার মতো, যে কোনো বাধা বিপত্তি তারা চাইলেই জয় করতে পারে। তাই এখন গানে গানে সেই দুর্গাতে স্মরণ, সেই নারী শক্তিকে শ্রদ্ধা। ঈশান মিত্র এবং ইক্ষি তার কণ্ঠে।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: মৈত্রীর সচেতনতার বার্তা রইল প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য, যাতে করে আপনারা সুস্থ থাকতে পারেন, এই বৃষ্টির মধ্যেও সাবধানে থাকতে পারেন। সেই বার্তাটুকু রেখে দিয়ে এবার এগিয়ে যাই সকালের আড্ডার পরবর্তী পর্যায়ে। শ্রোতা বন্ধু, দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের নাম শোনেননি? এমন তো হতে পারে না, এই শহরে প্রায় কম বেশি সকলেই এই নাম শুনেছেন, বহুবার এই রাস্তা ধরে হেঁটেওছেন। কিন্তু কে এই হরিশ মুখার্জি সে নিয়ে যে খুব মাথা ঘামানোর দরকার পড়েছে তেমনটা নয়, কেউ কেউ অবশ্যই জানেন, হয়তো অনেকের না জানার মধ্যেও রয়ে গেছে। কিন্তু যদি একবার একটু মনে করি তাকে, তবে সত্যিই শ্রদ্ধায় আমাদের মাথা নত হবে। উনিশ শতকে বাংলার নবজাগরণে অন্যতম ভূমিকা নেয় কলকাতা ভিত্তিক ইংরেজি সাপ্তাহিক দ্য হিন্দু পেট্রিয়ট, যার শক্তিশালী সম্পাদক ছিলেন এই হরিশচন্দ্র মুখার্জি। অন্যায়ের বিরুদ্ধে তাঁর আজীবনের সংগ্রাম, বিশেষ করে নীল বিদ্রোহের সময় নিপীড়িত কৃষকদের প্রতি তাঁর দৃঢ় সমর্থন তার মহত্বের স্বাক্ষর রেখে গেছে। আজ তাঁর জন্মদিন। আজ এমন একজন শিল্পীর জন্মদিন, স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় যার সুর করা গান শুনে বলেছিলেন, ও তো ভালো গান বানাবেই, শরীরের জ্বালা বলে কথা। জীবন রহস্য ছবির জন্য একটি গান গাইবেন ভেবে আশা ভোসলে, যার সুরের কাছে নত হয়ে দুখানা গান রেকর্ড করে ফেললেন, যার সুরের জাদুতে স্বর্ণযুগ থেকে আজকের যুগ পর্যন্ত মেতে থাকে। তিনি সলিল চৌধুরী ঘরানার শেষ উত্তরসুরী, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 1931 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বললাম, তখন আরেক জনপ্রিয় গায়কের কথা মনে করতেই হবে, যার সঙ্গে অভিজিৎবাবু জুটি বেঁধে বাঙালিকে চিনিয়েছিলেন নগরজীবন, জড়িয়েছিলেন জ্যোৎস্না ভরা রাতের মায়ায়। স্বর্ণযুগের গানে যে গায়ক সূর্যের রং ভরে দিয়েছেন, সেই সুবীর সেনেরও আজকে জন্মদিন। তাই দুই কিংবদন্তি শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সুবীর সেনকে শ্রদ্ধা জানাবো, একজনের সুর করা গানে এবং আরেকজনের কণ্ঠে।

শোভিত সেনের গানে গানে ফিরলাম সকালের আড্ডায়। এবার জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি। সিনেমায় ক্যামেরা, ক্লোজ আপ, একাধিক টেক সবই অভিনেতাকে সাহায্য করে, কিন্তু মঞ্চে সেখানে দ্বিতীয় সুযোগ নেই। একটানা অভিনয়, সংলাপ, শরীরী ভাষা আর মুহূর্তে দর্শকের সঙ্গে সংযোগ গড়ে তোলাই একজন অভিনেতার সবচেয়ে বড় পরীক্ষা। এই বিশ্বাসটি লালন করতেন মহানায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছেও তিনি কখনো ভুলেননি তার অভিনয়ের শিকড়, মঞ্চ। মহানায়কের কম আলোকিত মঞ্চ জীবন, মঞ্চের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং অভিনয় দর্শনের নানান গল্প নিয়ে সাজানো আজ রাতের হারানো দিনের গান। উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: রূপঙ্করের গানে শ্রাবণ এসে ধরা দিয়ে গাওয়ার আপনার প্রত্যেকের বাগানে সে ধরা দিয়েছে। তবে সেই ধরা বাঁধার গতে মধ্যে না থেকে এবার একটু বেরিয়ে পড়ি দৃষ্টিকোণের খোঁজে। এখন আমার আপনার প্রিয় অনুষ্ঠান দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণে শুনবেন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মাহমুদের প্রয়াণবার্ষিকী স্মরণে একটি প্রতিবেদন। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: আমি কালে হ্যাঁ।

0: শিশু শিল্পী হিসেবে বম্বের ফিল্ম দুনিয়ায় কাজ শুরু। পরে নানান ধরনের পেশায় ভাগ্য পরীক্ষা। একসময় চিত্র পরিচালক পি এল সন্তোষের গাড়িও চালাতেন। তার জন্ম অবশ্য শিল্পী পরিবারেই। বাবা অ্যাক্টর কাম ড্যান্সার মুমতাজ আলী চার পাঁচের দশকে মঞ্চ সিনেমা দাপিয়ে বেরিয়েছেন। তিনি নিজে প্রথম দিকে খুবই ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও ক্রমেই নিজের জাত অভিনেতাকে চিনিয়ে দেন। মেহমুদ আলী খান, সংক্ষেপে মেহমুদ, জন্ম ১৯৩২-এর ২৯শে সেপ্টেম্বর।
1: थोबड़ा है अपने ढंग का, एक ही नमूना है आका। थु थु थु थु थु थु।
2: ये क्या,
1: नजर नहीं लगे इसलिए थूका।
2: अच्छा गुरु जी, मैं स्टार बन जाऊंगा ना?
1: बन जाऊंगा? अरे बन गए तुम स्टार यार। लाइट्स ऑफ।
3: पसंद आया? नहीं नहीं, शेक्सपियर नहीं पसंद आया। कालिदास सुनाओ, कालिदास। हाँ हाँ सुनाओ कालिदास। वो भी नहीं, फिर क्या करूँ क्या करूँ।
0: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সহ অভিনেতার স্বীকৃতি পান দিল তেরা দিওয়ানা ছবির জন্য। তবে আপামর চিত্রমোদীদের কাছে তিনি কৌতুক অভিনেতা রূপেই বেশি জনপ্রিয়।

0: সেরা কমেডিয়ানের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান প্যার কিয়ে যা ছবিতে।
1: ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হতা এক ডরাওনা জঙ্গল যাম মছলিয়া ঘাস চল রহি সাপ উড় রহে অজীব অজীব আওয়াজ আতি বিলকুল অজীব।

আর সেরা কমেডিয়ানের জন্য মনোনীত হন বহুবার। হৃদরোগে আক্রান্ত হয়ে 2004-এ তিনি পাড়ি দেন অন্য লোকে। তবু পর্দায় তার উপস্থিতি আজও আমাদের মনে হাসির রেশ জাগিয়ে তোলে একইভাবে।

আজকে দৃষ্টিকোণে শুনলেন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মাহমুদের মৃত্যুবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য। দৃষ্টিকোণ এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। শ্রোতাবন্ধু, সকালের আড্ডা তো চলছেই, আড্ডার বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছি, আরও অনেক কিছু কথা, অনেক গল্প আড্ডা বাকি। তবে একটা গান বরং শুনে ফেলি। সোমলতা আচার্য চৌধুরীর গানের পর আসছি আরও অনেক কথায়।

লোকে তো কত কিছুই বলে, যেমন লোকে বলে যে সোশ্যাল মিডিয়ার যুগে ছেলেমেয়েরা পড়াশুনো তো একেবারেই করছে না, তারা সারা দিন মোবাইল নিয়ে বসে থাকে, তারা হোয়াটসঅ্যাপ দেখে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব করে তাদের পড়ার মনোযোগ একেবারেই চলে যাচ্ছে। কথাটা যে পুরোটা ভুল তেমনটা তো নয়, কেননা এই অনবরত স্ক্রোল করে করে রিলস দেখা, শর্টস দেখা, এগুলো মনোযোগ সত্যি সত্যি অনেক কমিয়ে দিচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ার এই অভিযোগ তাকে মাথাপিতে নিতেই হবে, কিন্তু সে কিছুতেই এই অভিযোগ মানবে না, বরং অভিযোগকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে নতুন এক প্রবণতার জন্ম দিয়েছে, যার নাম বুক স্ট্রিমিং। ভাবছেন তো এই বুক স্ট্রিমিং ব্যাপারটা কি, এটা তো শুনিনি, একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি লাইভে বসে বই পড়ছেন, অনেকেই দেখেন শাড়ি যা জিনিসপত্র বিক্রি করে অনেকে লাইভে গান বাজনাও করে, তেমন করেই আপনি লাইভে বসে বই পড়ছেন, বই নিয়ে আলোচনা করছেন, কিংবা গল্পের নানান মুহূর্ত নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার যারা আপনার এই লাইভে জয়েন করেছে, যে আপনার যারা পরিচিত, তারা কি করছে, তারা ওই মুহূর্তেই আপনার দর্শক, এবং তারাও একই সঙ্গে আপনার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছে, তারা মন্তব্য করছে, প্রশ্ন করছে এবং নিজেদের মতামতও জানাচ্ছে। এর ফলে বই পড়ার অভিজ্ঞতা বদলে যাচ্ছে সম্মিলিত পাঠের অভিজ্ঞতায়। এই ট্রেন্ড একেবারে নতুন এবং এটি শুরু হয়েছে মূলত টুইচ, ইউটিউব লাইভ এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে। তাই ডিজিটাল মিডিয়া শুধুই যে স্ক্রোলিংয়ের জন্য নয়, বই পড়ার আগ্রহও ফিরিয়ে আনতে পারে, নতুন ট্রেন্ড সেই বার্তাই দিচ্ছে। আর কে না জানে, মন দিয়ে লেখাপড়া করলে জীবনে অনেক কিছুই সম্ভব। সে কথা যেমন অতীতে আমাদের গুরুরা বলেছেন, তেমন নচিকেতার গানে গানেও পাবো একই বার্তা।

0: বাচ্চাটা আয়নাকে শুধু দেখে আনমনে, হয়তো কোনো শপথ করে সে মনে মনে। শিক্ষার আয়নায় সমাজকে চেনা যায়, সমাজ কি দেখে মুখ শিশুদের আয়নায়।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
3: নিরাপত্তার সঙ্গে আমাদের সচেতনতার সঙ্গে থাকতেই হবে, সুস্থ থাকতে হবে, জীবন তবেই এগিয়ে যাবে আপন ছন্দে। তো এই সব কিছুকে পাশে রেখেই এবার চোখ রাখি আবহাওয়ার খবরে। আবহাওয়া বলছে আজ কলকাতা ও তার আশপাশের আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হচ্ছেও। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 84%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 52.5 মিলিমিটার। শ্রোতাবন্ধু, আগ্নেয়গিরি থেকে যে উত্তপ্ত লাভা, ছাই এবং ধোঁয়া বেরোয় এ কথা তো জানেন, সকলেই জানি আমরা। কিন্তু কুশমিনকালেও কি শুনেছেন যে ভলক্যানোর মুখ থেকে বেরিয়ে আসছে সোনা, এবং তাও 2-10 গ্রাম নয়? দুর্মূল্য এই সোনা রোজ অন্তত 80 থেকে 100 গ্রাম বেরিয়ে আসছে। কি অবাক হচ্ছেন তো শুনে? শুধু আপনি নন, অনেকেই অবাক হয়েছেন। বিজ্ঞানীরা স্বয়ং হতবাক, এবং তারা আসরে পড়ে নেমে গেছেন। তারা পরীক্ষা করে দেখেছেন যে এ একেবারে খাঁটি সোনা, মানে একেবারে হলমার্ক, নাকি 24 ক্যারেট, সে আপনিই ভাবুন। তবে রোজ এই যে তরল সোনা 1000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ছে, লেগে যাচ্ছে বরফের গায়ে। এইসব শুনে আবার ভাবতে বসলেন নাকি, আহা যদি একটুখানি পাওয়া যেত, নিদেন পক্ষে যদি চক্ষু সার্থক করা যেত। তাহলে বলি, সেটি হচ্ছে না, কারণ এই অদ্ভুত কাণ্ড ঘটছে আন্টার্কটিকার রস দ্বীপের মাউন্ট এরিবাস আগ্নেয়গিরিতে। তাহলে যাবেন নাকি? না না, এত দূর হয়তো যেতে পারবেন না, কি জানি যেতেও পারেন, মনে মনে তো ঘুরে আসতেই পারি। এই বর্ষার দিনে গানে গানে আগ্নেয়গিরি না হোক, একটু বৃষ্টির জল মাখতে তো ক্ষতি নেই।

0: মধুরা ভট্টাচার্যের গান শুনছিলেন, তবে এখন বিজ্ঞানের খবর দিতে হবে, তাই এখন শুনবেন জানা অজানা।
1: জানা অজানা, জানা অজানায় আজ শুনবেন পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বক মেরু, বলবেন ডক্টর উৎপল মুখোপাধ্যায়।
2: আমরা জানি যে পৃথিবী এক কাল্পনিক রেখাকে অক্ষ করে প্রায় ২৪ ঘন্টায় একবার পাক খায়, যার ফলে দিন রাত হয়। এই কাল্পনিক শিরদাঁড়া পৃথিবীকে উত্তর দিকে ও দক্ষিণ দিকে যে দুটো বিন্দুতে ছেদ করে, সেই কাল্পনিক বিন্দুদ্বয়কে যথাক্রমে ভৌগোলিক উত্তর মেরু ও ভৌগোলিক দক্ষিণ মেরু বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো এই দুই মেরুতে মিলিত হয়। ভৌগোলিক উত্তর মেরুর অবস্থান উত্তর সাগরের ভেতরে। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও উত্তর মেরুর সঠিক অবস্থান খুঁজে বের করতে পারেননি, কিন্তু আমেরিকান বিজ্ঞানীরা বরফের ফাঁকে দক্ষিণ মেরুর অবস্থান চিহ্নিত করে সেখানে মার্কার স্থাপন করেছেন। ধ্রুবতারা ভৌগোলিক উত্তর দিককে নির্দেশ করে। ভৌগোলিক উত্তর মেরুর অক্ষাংশ ৯০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ মেরুর অক্ষাংশ ৯০ ডিগ্রি দক্ষিণ। যেহেতু দ্রাঘিমা রেখাগুলো দুই ভৌগোলিক মেরুতে মিলিত হয়, তাই ভৌগোলিক মেরুদ্বয়ের বিশেষ কোনো দ্রাঘিমা নেই। দুই ভৌগোলিক মেরু ছাড়াও পৃথিবীর আরও দুটো মেরু আছে যাদের বলা হয় চৌম্বক মেরু। ১৬০০ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট প্রথম বলেন যে পৃথিবী নিজেই এক বিশাল দণ্ডচুম্বক, যাকে বলা হয় ভূচুম্বক। ভূচুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুকে যথাক্রমে চৌম্বক উত্তর মেরু ও চৌম্বক দক্ষিণ মেরু বলা হয়। কম্পাসের কাঁটা উত্তর ও দক্ষিণ চৌম্বক মেরুর দিকে মুখ করে থাকে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চৌম্বক মেরুদ্বয়ের অবস্থান ধীরে ধীরে সরে যায়। সরে যাওয়ার গতি বছরে প্রায় ১০ কিলোমিটার। একে মেরু সঞ্চরণ তত্ত্ব বলা হয়। এই সরে যাওয়ার ফলে প্রতি ২ থেকে ৩ লক্ষ বছর অন্তর চৌম্বক মেরুদ্বয়ের অবস্থান বিপরীত হয়ে যায়। অর্থাৎ চৌম্বক উত্তর মেরু চলে যায় দক্ষিণ মেরুর জায়গায়, আর দক্ষিণ মেরু চলে আসে উত্তর মেরুর অবস্থানে। ২০০১ সালে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ কানাডার বিজ্ঞানীরা চৌম্বক উত্তর মেরুর অবস্থান নির্ণয় করেছিলেন উত্তর কানাডার এলেসমাস দ্বীপের পশ্চিমে ৮১ ডিগ্রি ১৮ মিনিট উত্তর অক্ষাংশ, ১১০ ডিগ্রি ৪৮ মিনিট পূর্ব দ্রাঘিমায়। ২০২০ সালের হিসেব অনুযায়ী এর অবস্থান উত্তর কানাডার বাথার্স দ্বীপের কাছে, যার অক্ষাংশ ৮৬ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমা ১৬২.৮৬ ডিগ্রি পূর্ব। ভূচুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুকে একটা কাল্পনিক সরলরেখা দিয়ে যোগ করলে সেই রেখাকে ভূচুম্বকের অক্ষ বলা হয়। পৃথিবীর ঘূর্ণন অক্ষ ও চৌম্বক অক্ষ পরস্পরের সঙ্গে ১১.৭ ডিগ্রি কোণ করে আছে। ১৮৩১ সালের জুন মাসে ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডার তথা বিখ্যাত অভিযাত্রী জেমস ক্লার্ক রস চৌম্বক উত্তর মেরুতে পৌঁছান। আর তিন অভিযাত্রী ডগলাস মসন, এজওয়ার্থ ডেভিড এবং অ্যালিস্টেয়ার ম্যাকে ১৯০৯ সালের ১৬ জানুয়ারি দক্ষিণ চৌম্বক মেরু খুঁজে পান। সেই সময় ওই মেরুর অবস্থান ছিল স্থলভাগে। নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুনসেন ও তাঁর দলবল ১৯১১ সালের ১৪ই ডিসেম্বর সর্বপ্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছান। মার্কিন অভিযাত্রী রবার্ট পিয়ারি ১৯০৯ সালে ভৌগোলিক উত্তর মেরুতে প্রথম পৌঁছেছিলেন বলে দাবি করলেও সে নিয়ে বিতর্ক আছে। কম্পাস আবিষ্কার হওয়ার আগে জাহাজের নাবিকরা ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করে সমুদ্রে পাড়ি দিতেন, কিন্তু আকাশ মেঘলা থাকলে ধ্রুবতারা দেখা যেত না, ফলে নাবিকদের অসুবিধায় পড়তে হতো। তাই কম্পাস আবিষ্কারের পর নাবিকরা কম্পাস দেখে দিক ঠিক করতেন, কিন্তু কম্পাস চৌম্বক উত্তর মেরুকে নির্দেশ করে, ভৌগোলিক উত্তর মেরুকে নয়। তাই সঠিক উত্তর দিক ঠিক করার জন্যে নাবিকদের অঙ্ককষে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হতো। বর্তমানে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের সাহায্যেই জাহাজের অবস্থান জানা যায়, তাই দিক ঠিক করার ক্ষেত্রে কম্পাসের গুরুত্ব কমে গেছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বক মেরু, বললেন ডক্টর উৎপল মুখোপাধ্যায়।
0: কল্লোলিনীর গায়ে যতই আধুনিকতার ঢেউ লাগুক না কেন, সে যে তার পুরনো ঐতিহ্যকে কখনো ভুলে না তার প্রমাণ করল কলকাতার সিটি অব জয় হলুদ ট্যাক্সির নবজন্ম। কিরকম একটু বলি আপনাদের, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ইলেকট্রিক ভেহিকেল হিসেবে নতুন পথে যাত্রা করল হলুদ ট্যাক্সি। কলকাতা এলেই হলুদ ট্যাক্সি ছড়াছড়ি আমরা সকলেই জানি, কিন্তু ক্রমশ দীর্ঘ বছরের দূষণ রোধে ব্যর্থ হওয়া, মাত্রাতিরিক্ত রক্ষণাবেক্ষণের খরচ, অ্যাপ ক্যাবের বাড়বাড়ন্তের জন্য কোণঠাসা হচ্ছিল, প্রায় দেখাই যাচ্ছিল না এই হলুদ ট্যাক্সিকে। কিন্তু তারপর অবশেষে তারা ইলেকট্রিক ভেহিকেল হিসেবে তাদের নতুনভাবে জয়যাত্রায় এগিয়ে চলল। 2.5 লাখ থেকে 4 লাখ টাকার বিনিময়ে সাধারণ ট্যাক্সি হয়ে যাচ্ছে ইলেকট্রিক গাড়ি, সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং চার্জিংয়ের জন্যও রয়েছে ব্যাটারির সুবিধা। তাই এবার থেকে আবারও কলকাতা জুড়ে সিটি অব জয় হলদে ট্যাক্সি। তাই ট্যাক্সি কিংবা জীবন, এভাবেই আপন ছন্দে এগিয়ে চলুক, ঠিক যেমন করে আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা। সে আড্ডা বেশ ভালোই জমে উঠেছিল, কিন্তু ওই যে সময়ের ছন্দে আমরা বড্ড বেশি বাধা পড়ে যাই, তাই সময় একেবারেই ফুরিয়ে এসেছে। গানে গানে শেষ করব আজকের সকালের আড্ডা। সকলে ভালো থাকবেন, এই বর্ষার মধ্যে সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। গানে গানে দরজা খোলার ডাক রণজয় ভট্টাচার্যের কণ্ঠে।

সকালের আড্ডা এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কলকাতার ডায়েরি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। প্রতিদিনের মতোই আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন অতিথি যার কথা শুধু শুনতেই চাইবো না, দেখা যাবে শুনতে শুনতে উপভোগ এমনই করছি মনে হবে সে কথা যেন শেষ না হয়, এমন একটা দাবি কিভাবে করছি অনুষ্ঠানের শুরুতে আপনারা বুঝবেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিশিষ্ট শরদিয়া অনিন্দ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গীতের ক্ষেত্রে অবদান, সঙ্গীতের ক্ষেত্রে তার সাফল্য, এগুলো বলার যোগ্যতা অন্তত আমার নেই। আমি শুধু এটুকু বলবো যে বাবা আলাউদ্দিন খানের যে ঘরানা সেইখান থেকে তিনি শিখেছেন, সেই ঘরানা শুধু নয়, তিনি নিজের একটা পরিমণ্ডল এমনভাবে তৈরি করেছেন যার সঙ্গে সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র সব কিছু মিশে গিয়েছে। ফলে শুধু যদি তাকে শরদিয়া বলে আমরা সরিয়ে রাখি, দেখা যাবে তার তিন চতুর্থাংশ জগৎটাকেই আমরা ধরতে পারবো না। তো এত কথা যখন বলছি তখন স্বাভাবিকভাবে আপনারা আগ্রহী হয়ে পড়েছেন যে আমরা আজকে কি বলবো, কোথা থেকে শুরু করব, কি জানাবো আপনাদের। আপনাদের সবার হয়ে আমি স্বাগত জানাই স্টুডিওতে অনিন্দ বন্দ্যোপাধ্যায়কে।
1: নমস্কার, ধন্যবাদ।
0: আজ যখন শুরু করছি তখন আমার মনে একটা নাম উঁকি দিচ্ছে, সে উঁকি দেওয়া নামটা খুব অদ্ভুত, মজার। নামটা হচ্ছে কাতুকুতু ভবন, যেখানে আপনার এই শরদের শিক্ষা শুরু হয়েছিল। তা ওস্তাদ আলী আকবর খানের যে শিক্ষা সেখানেই নিতে যেত শিক্ষার্থীরা। তো এই নামটা আপনার মনে প্রথম একটা ইয়ে জাগায়নি?
1: এটা যখন ছোটবেলায় শিখতে গেছি তখনও ওই দরজা দিয়ে ঢোকার বাঁ পাশেই ওই কাতুকুতু ভবন লেখা ছিল, সেটা সবাই এটা নিয়ে হাসাহাসিও করতাম। তা আমার এটাও নিয়ে কথা হতো, সঙ্গীতকে এমন জিনিস যে কাতুকুতু দিয়ে সঙ্গীতকে জানতে হবে, শিখতে হবে, হাসতে হবে, তো এটা নিয়ে মজা হতো। কিন্তু যাই হোক, একটা পুরনো ধরনের বাড়ি ছিল, খুব সুন্দর, মাঝখানে একটা উঠোন, তার চারপাশে ঘর, একটুখানি দোতলার একটা দিক ছিল পুরোটা, যা আর সেইখানে ক্লাস হতো আর কি।
0: এটা ঠিক কোন জায়গায় ছিল?
1: এটা লেক মার্কেট অঞ্চলে, গোলাম মোহাম্মদ রোড বলে আর কি। তো ওটার আরেক দুটো নাম ছিল, একটা সীতারাম ঘোষ স্ট্রিটও বলা হতো। যাই হোক, আমার গুরুজি গুরুবাবা আলী আকবর খাঁ সাহেব প্রথম কলেজটা শুরু করেন সাউথ পয়েন্ট স্কুলে।

0: 1956-এ, সেইখানে হতো, তারপর ছড়িয়ে ছিটি হতো, তারপর এইখানে 57 থেকে এই বাড়িতে চলে আসেন, আর এসে এখানে ক্লাস হতো বুধবার সন্ধেবেলা আর রোববার সকালবেলা। কারণ ওনারা তো খুব ওইটার প্রতি দৃঢ় ছিলেন যে সকালে সকালে ডাক, দুপুরে দুপুরে ডাক, রাত্রে রাত্রে ডাক, এরমভাবে শেখানো হবে, সেই জন্য বুধবার আর রবিবার সকালে ক্লাস হতো।
1: ও, আপনাদের তার মানে বিভিন্ন সময় যেতে হতো শেখার জন্য?
0: ওই দুদিন বললাম, রোববার সকালে যেতে হতো আর বুধবার সন্ধেবেলা যেতে হতো।
1: আচ্ছা, এটা পরের দিকে কি আরো বেড়েছিল বা
0: আর বাড়েনি? কিন্তু যখন উনি 68 সাল থেকে আমেরিকায় থাকা বেশি শুরু করলেন, তখন ওখানকার যে কলেজটা করেছিলেন তাতে গরম পড়ার আগে সামারে খালি 3 দিন ক্লাস হতো, রবি সোম মঙ্গল, রবিবার সকাল, সোম মঙ্গল সন্ধেবেলা, আর অন্য সময় ক্লাস হতো সোম মঙ্গল বুধ বুধ, শুধু সন্ধেবেলা। আসলে তখন সারা পৃথিবী থেকে শিখতে আসতো ওনার কাছ থেকে, এখন তো সেই জন্য রোববার সকালে রোববারের সকালে রাগ ডাকগুলো শেখাতেন উনি আর কি, এইটাই ওখানে প্রচলিত ছিল আর কি।
1: আচ্ছা, এখানে হয়তো আবার ফিরে আসতে হবে আমাদের, তার আগে জিজ্ঞাসা করি, এই যে গান শেখার ব্যাপারটা, এটা একটা আলতো আগ্রহে হতে পারে, গভীর একটা বাসনা থেকে হতে পারে, যে বাসনা পারিবারিক সূত্র থেকে আসে,
0: ঠিক?
1: এবং আপনাদের বাড়িটাকে গানের বাড়ি বলা হতো, আপনার মা দীর্ঘদিন ধরে গান করেছেন, একটু যদি বাড়ির কথা বলেন।
0: হ্যাঁ, নিশ্চয়ই, বাড়ির কথা বললে আরেকটা মজার কথা একটু বলতে হয়, আমার দাদামশাই ছিলেন, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন কন্ট্রাক্টর, তো উনি এই ফার্পো মার্কেট এখন যেটা সেইটা উনি তৈরি করেছিলেন, তো ওই ফার্পো মার্কেটের যিনি ফার্পো, অ্যাঞ্জেলো ফার্পো, উনি ছিলেন ইটালিয়ান, এবং উনি ইটালি থেকে ইট এনেছিলেন এই বাড়িটা তৈরি করার জন্য।
1: আচ্ছা,
0: তো সেই ইট বাঁচার পর যতটা বেঁচেছিল তাই দিয়ে আমাদের বাড়ির অনেকটা অংশ তৈরি হয়েছিল। আর আমার মা আরাধনা বন্দ্যোপাধ্যায় খুব ছোটোবেলা থেকেই খুব নাম করা গাইয়েছিলেন, উনি এই আকাশবাণীতে 1937 সাল থেকে গান গেয়েছেন।
1: কবেকার ব্যাপার?
0: হ্যাঁ, মানে 5-6 বছর বয়সে শিশুমহল থেকে প্রায় আর কি। তো যাই হোক, আর আমার তিন মামারাই শখের গান বাজনা করতেন, কেউ তবলা, কেউ শরৎ, কেউ বেহালা এ বাজাতেন। আর আমার দিদিমার মামার বাড়িতে ছিল, ওরা বেনারসের লোক ছিলেন, ওখানে ঠুংরি গানের প্রচলন ছিল আর কি, তো সেই জন্য ও বাড়িতে গান বাজনার, বিশেষ করে আমার মেজোমামার জন্য হয়েছে, আমার মেজোমামা শুভেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায় গান বাজনার খুবই মানে রসিক ছিলেন, এবং বাড়িতে প্রত্যেক মাসে ভালো অনুষ্ঠান, আর বলা যায় প্রায় ভারতবর্ষের হেন শিল্পী নেই যারা গান বাজনা করেছেন। এক সময় দিলীপ কুমার রায় একবার গিয়েছিলেন, মার কাছে গল্প শুনেছি যে সারা অঞ্চলে ভিড় হয়ে গিয়েছিল।
1: আচ্ছা,
0: মানে গোনার গান শুনে যে মাইক দিতে হয়েছিল। যাই হোক, তখন থেকে এই বাড়িটা গানের বাড়ি বলে প্রচলিত। তো কিন্তু আমার একটা ব্যাপার হয়েছিল, মা খুব রেয়াজ টেয়াজ করতেন আর আমার একদম ভাল লাগতো না, আমি মাকে ভেঙাতাম কি করো মতো। কিন্তু একদিন, মানে যাকে ইংরেজিতে বলে ওয়ান ফাইন মর্নিং, একদিন সকালবেলা হঠাৎ মাকে বললাম আমি শরৎ শিখবো, তো মা বললো ওটা খুব শক্ত যন্ত্র, আমি বললাম না আমি শিখবো। তার একটা কারণ ছিল, আমার ছোটো মামা রাধিকা উন্মৈত্রের ছাত্র ছিলেন, কিন্তু আমি ছোটো মামাকে কখনো বাজাতে দেখিনি, ছবি দেখেছিলাম। আর ওই আমাদের বাড়ির কাছেই ছিল হেমেন অ্যান্ড কোম্পানি, হেমেনবাবুর দোকান, ওইখান দিয়ে যাতায়াতের সময় এই আমাদের ঘরানার যে শরৎ, তাতে একটা না মাথায় পেতলের তুম্বা ছিল, তো ওইটা আমাকে খুব আকৃষ্ট করতো, আলো পড়লে চকচক করতো, সে আমি গোঁ ধরে বললাম শিখবো শিখবো। তো আমার ছোটো মামা প্রথমে বলছেন ঠিক আছে আমি একটা ছোটো শরৎ ব্যবস্থা করছি, করে রাধুবাবুর কাছে নিয়ে যাবো শেখার জন্যে, তো উনি জোগাড় করতে পারেননি, তো আমার বিধাতা যা ঠিক করেন তাই। তো বাবার সঙ্গে কাজ করতেন উজ্জ্বল কুমার চট্টোপাধ্যায়, যিনি ছিলেন আলী আকবর খান সাহেবের ছাত্র, সেতার বাজাতেন, পরে উনি আনন্দ শঙ্করের গ্রুপেও বাজাতেন। সেই উজ্জ্বল কাকাই আমাকে বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি, বলে উনি সে একটা ছোট শরৎ হেমেনবাবুর থেকে কিনিয়ে উনি আমাকে 1968 সালে এই আলী আকবর কলেজ অফ মিউজিকে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন।
1: আমরা সাক্ষাৎকারে পড়েছি সেটার দাম 140 টাকা ছিল।
0: হ্যাঁ, ঠিকই বলেছেন, 40 টাকা ছিল। এবং সব থেকে যেটা হয়েছিল, প্রথম দিনই আলী আকবর খান সাহেব আমায় শিখিয়েছিলেন, তো বাড়ি ফেরা পর মা জিজ্ঞেস করেছেন কি হলো কিরাম হলো, আমার তো তখন কোনো ধারণা কিছু ছিল না, আমি বললাম হ্যাঁ একটা কালো মতো টাকমাতা লোক কি সব শেখালেন, মানে এই ধারণা থেকে আমার শুরু, তারপরে তো দীর্ঘ এতদিন ওনার কাছে শিখেছি, তো এটাই আর কি একটা মজার গল্প।
1: আচ্ছা, এই যে সেনিয়া মাইহার ঘরানা, এবং সেই ঘরানাতেই আপনি শিখছেন, পরবর্তীকালে ওখানে গিয়েও আপনি কিছু কাজ করেছেন শেখা হোক বা?
0: হ্যাঁ, মানে আমেরিকায় গিয়ে যখন ওনার কাছে থেকে শিখতাম, 4 মাস করে ওনার কাছে থাকতাম, থেকে শিখতাম, তখন উনি বলে দিতেন কোনো কোনো ছাত্রদের শেখাবার জন্যে সেটা, তারপর অনুষ্ঠান করতাম
1: মাইহারে যাওয়ার কোনো।
0: আচ্ছা, মাইহারে উনি তো আমেরিকায় থাকতেন, 3 মাসের জন্য কলকাতায় আসতেন, 2.5 থেকে 3 মাস, এই ধরুন নভেম্বর নভেম্বরের শেষ বা ডিসেম্বর থেকে আসতেন, ফেব্রুয়ারিতে চলে যেতেন। তো এলেই উনি মাইহাট যেতেন 10-12 দিনের জন্য, তো আমাকে সঙ্গে যেতে হতো, আমি যেতাম। তখন মাইহারেও শিখেছি, আর মাইহারে শুধু এককভাবে শিখিনি, মাইহারে মাইহার ব্যান্ডের সঙ্গেও শিখেছি, যেটা ওনার বাবা তৈরি করেছিলেন আর কি।
1: এই জায়গাটা থেকে আমাদের একটা প্রশ্ন আবার চলে আসে যে যখন আপনি এই যন্ত্রটা শিখছেন, প্রথম দিকে যন্ত্রটার প্রতি একটা আগ্রহ হঠাৎ করে গড়ে উঠল, তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে আপনি সেটা শিখতে শিখতে ভেতরে প্রবেশ করলেন, কোনো সময় এটা মনে হয়েছে যে এটা ছাড়িয়ে অন্য কিছুও করি? যদিও কলকাতার ডায়েরি অনুষ্ঠান আমরা কলকাতা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই, কিন্তু যে মানুষটিকে অতিথি হিসেবে পেয়েছি তার আগ্রহগুলো জানার ইচ্ছা হয়।
0: অন্য কিছু করে মানে দেখুন, অ্যাকচুয়ালি আমি খেলোয়াড় ছিলাম, আমি খুব ছোটবেলা থেকে সব রকম খেলায় খুব পারদর্শী ছিলাম, তার ভিতর ফুটবল আর হকি। এবং আমি খুব স্কুলে পড়াকালীনই আমি ফার্স্ট ডিভিশন হকি, সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেছি, তারপর বক্সিং করেছি, তারপর ডিস্ট্রিক্ট স্কুল অ্যাথলেটিক্সে আমার লং জাম্পে রেকর্ড ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাঁটুতে চোট হয় যে আমার বন্ধ হয়ে যেতে হয়, ফলে তখন আমি বাজনাটাতেই বেশি মনোসংযোগ করি। আর আমাদের না সিনেমালের পাশে বাড়ি ছিল, তো আমাদের সিনেমা দেখার মানে অত ঝোঁক ছিল না, কিন্তু বাবা মার নাটক দেখার খুব শখ ছিল, বাবা মার সঙ্গে প্রচুর নাটক দেখেছি, ফলে নাটকটাও ছোটবেলা থেকে খুব উৎসাহ ছিল এবং আমি নাটক করেছি, স্কুল কলেজ জীবনে নাটক করেছি। তারপরে হঠাৎ এরকম এই বাজনার সূত্রেই, এই আপনি জানেন জোছন দস্তিদার, যিনি সেই সময় অনেকগুলো সিরিয়াল তৈরি করছেন, ওনার দুটো সিরিয়ালে আমি বাজিয়েছিলাম, একটা 13 পার্বণ আর একটা সেই সময় বলে। তো সেই সময় একদিন, সেই সময় রেকর্ডিং করতে গিয়ে আমি একটা কালো শাল গায়ে, শীতকালে হয়েছিল, শাল গায়ে দিয়ে গেছিলাম। তা আমায় বললো, বাহ তোকে তো বেশ দেখাচ্ছে, তুই একটা আমার এই সিরিয়ালে একটা ছোটো রোল করে দিবি? আমি খুব খুশি হলাম, বললাম হ্যাঁ। তো তখন সেই বাবু ইন্দ্র ঠাকুরের রোল একটা করেছিলাম, সেই শুরু। তারপর অনেকদিন কিছু করিনি, তারপর হঠাৎ 2007 সালে বিখ্যাত পরিচালক অতুল ঘোষের ছবি দিয়ে আবার আমার সিনেমায় জগতে আসা, এবং এখন অবধি প্রায় 22টা ছবি করেছি, সেই ঋতুপর্ণ ঘোষ থেকে আরম্ভ করে অনিরুদ্ধ রায়চৌধুরী, শৈবাল মিত্র, এবং সম্প্রতি মানে শেষ দিকে করেছি দুজনের সঙ্গে, সেটা হচ্ছে নাসিরুদ্দিন শাহ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে হোলি কনস্পিরেসি ছবিতে। আর এই সূত্রে সৌমিত্র দার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা হয়ে যায়, আমার একটা সম্প্রতি বইও বেরিয়েছে গত বছর সৌমিত্র দার কথা বলে, ওনার গল্প টল্প নিয়ে।
1: আসলে সংস্কৃতির ক্ষেত্রে যদি কাউকে দ্য কমপ্লিট ম্যান বলা যায়, তাদের মধ্যে অগ্রগণ্য থাকবেন আপনি, এটুকু বোঝাই যাচ্ছে আর কথায় কথায়। আমার প্রশ্নটা যেটা ছিল সেটা মানে তার উত্তর খুঁজতে গিয়ে আমরা অন্য অনেক কিছু জেনে নিলাম। আমার প্রশ্নটা ছিল এইরকম যে আপনি যখন শরৎ বাজাচ্ছেন, তখন আপনার কখনো মনে হয়েছে যে আমি নিজে একটু কেমন যেন অসম্পূর্ণ বোধ করছি, অন্য যন্ত্র ব্যবহার করলে আমি আরো ভালো করতে পারবো বা এর সঙ্গে আরো কিছু থাকতে পারবো? যেমন একটা যন্ত্র তো আপনি নিজে আবার ফিরিয়ে এনেছেন।
0: হ্যাঁ, ওই সুরসিঙ্গার যন্ত্রটা না, ইচ্ছে ছিল অন্য অন্য যন্ত্র একটু পরীক্ষা করে দেখার, কিন্তু শরৎটা এমন একটা ভার্সেটাইল যন্ত্র আমাকে এমনভাবে বশ করে ফেলেছিল, ওদিকে যায়নি। কিন্তু যাই হোক, ওই সুরসিঙ্গার যন্ত্রটাকে আমি বলতে পারি না একটা পুনর্জন্ম দিয়েছি, এবং ভারত সরকার আমাকে তার জন্য ফেলোশিপ দিয়েছিল। আমি যেভাবে শিখেছি বাজাই প্রথাগতভাবে, সেটা ভারতবর্ষে এখন কেউ বাজায় না, ওই কাঁধে রেখে বাজাতে হয়। এখন যারা আমার দেখা দেখি সুরসিঙ্গার অনেকে শরৎবাদকরা বাজিয়েছে, বাজাচ্ছে, তারা কিন্তু ওটাকে শরদের মতো করে বাজান, কিন্তু আমাকে আমার গুরু বাবা যেভাবে শিখেছেন আমি সেইভাবে শিখেছি বাজাই। এই দ্বিতীয় যন্ত্র বলতে পারেন এটাই একটা।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন অসামান্য মানুষ, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, যার প্রধান পরিচয় অবশ্যই তিনি শরদিয়া। সঙ্গীত জগতের দীর্ঘ দিন ধরে শুধু পারফর্ম করা নয়, মানুষকে শেখানো, এবং সঙ্গীতের এই যে বিষয়টা সাধারণভাবে যাকে আমরা বলি পরিচিতি, অ্যাপ্রিসিয়েশন, সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা তিনি করেছেন। একটা জায়গা আমাদের একটু বুঝতে ইচ্ছে করে যে যখন আপনি পড়াশুনো করছেন, সেন্ট লরেন্সে পড়েছেন, সেন্ট জেভিয়ার্সে পড়েছেন,
0: সেই পড়েছি ক্যালকাটা ইউনিভার্সিটি,
1: ল পড়েছেন, তো সেই সময় ধরা যাক সেন্ট লরেন্স বা সেন্ট জেভিয়ার্সেই কেমন ছিল শহরটা? আজকের থেকে তো অনেকটাই পৃথক ছিল, সেটা আপনি খেলাধুলোর দিক থেকেও বর্ণনা করতে পারেন, মাস্টারমশাইদের প্রসঙ্গেও বলতে পারেন, যেভাবেই হোক।
0: এই প্রসঙ্গে না আমি একটা বই লিখেছি, নাম দিয়েছি ভুলে যাওয়ার আগে। এবার বেরোবে। আমি মামার বাড়িতে মানে দেশপ্রিয় পার্কেই মানুষ হয়েছি, আর আমার পৈতৃক বাড়ি ফার্ন রোডে। তো এই দেশপ্রিয় পার্ক থেকে ফার্ন রোড রাস্তা ধরে তার দুপাশের গল্প, মানুষজনের গল্প নিয়ে আমি একটা স্মৃতিচারণার মতো লিখেছি। দেখুন, আপনিও জানেন, আমরা সবাই জানি,

0: বিস্তর ফারাক হয়ে গেছে শহরের, মানে সে বলার বাইরে। এই আমাদের রাসবিহারী অ্যাভিনিউতে কত গাছ ছিল, এখন কেটে ফেলা হয়েছে, কত চওড়া ছিল, ট্রাম লাইন ছিল, এই ট্রামে চড়ার একটা কত অভিজ্ঞতা। ট্রামে গণেশ মুখার্জি যেতেন, আমরা যখন কলেজে যেতাম ট্রামে করে, আমি গণেশ মুখার্জিকে দেখেছি জানেন, ট্রামের ভিড় কন্ডাক্টর ভাড়া নিতে পারেননি বলে উনি পয়সাটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মানে এরকম মানুষকে ওখানে দিয়েছি। কালীঘাট মোড় থেকে উঠতেন আমাদের সত্যজিতের ছবির খুব বিখ্যাত অভিনেতা, নামটা যিনি জয়বাবু ফিল্ম থেকে গেছেন, এক্ষুনি নামটা মনে পড়ছে না, উনি উঠতেন, উনি উঠে ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশুনো করছেন।
1: সন্তোষ দত্তের কথা
0: না, সন্তোষ দত্ত না, ভুলে যাচ্ছি, যাই হোক। তাছাড়া কত বিখ্যাত লোকেদের এই ট্রামের একটা দারুণ অভিজ্ঞতা আছে। তারপর বাবার কাছে শুনেছি নাই, 40-এর দশকে সত্যজিৎ রায়ও ট্রামে করে অফিস যেতেন, এবং উনি এত লম্বা ছিলেন যে ট্রামে ধরতো না, ট্রামের ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকতেন। সেই ট্রাম এখন উঠে গেল, সেই ট্রামে যাওয়ার একটা ছিল, দোতলা বাস ছিল, দোতলা বাসে যাওয়ার একটা আচ্ছা। আমাদের একটা যখন জানতে পারলাম যে উত্তম কুমার সকালবেলা মিন্টো পার্কে হাঁটেন, আমরা তখন ভোর 5টায় বেরিয়ে 5:30টার ভেতর মিন্টো পার্কে পৌঁছে যেতাম উত্তম কুমারকে দেখার জন্য। দু একবার ওনার পেছন পেছন হেঁটেওছি। এই প্রসঙ্গে বলি, আমার মা তো খুব বড় গাইয়ে ছিলেন, মা আবার উত্তম কুমার যে ছবিতে প্রথম নায়ক হলেন 1949 সালে, সেই কামনা তার প্লেব্যাক করেছিলেন আমার মা। তো যাই হোক, আর সেই সময় কলকাতা শহর সত্যিই একদম অন্যরকম ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখনও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা হয়েছে, কিন্তু অনেকটা সুন্দর ছিল কলকাতা শহর। আর বিখ্যাত লোকজনদের রাস্তাঘাটে অবলীলাক্রমে হাঁটতে দেখতাম। আমাদের ওখানে পাড়ায় ওই অঞ্চলে কালী ব্যানার্জি থাকতেন, উনি আমার এই আমাদের কাতুকুতু ভবনের পাশেই থাকতেন, ঘুরে বেড়াতেন, নীরদ মজুমদার ঘুরে বেড়াতেন, গৌরীপ্রসন্ন মজুমদার, মানে কি বলবো, সে বলার শেষ নেই আর কি।
1: এই যে একটা সময় যেটা আপনি ধরে রাখছেন আপনার বইয়ের মাধ্যমে, সে বই লেখা তো আপনার কাছে নতুন নয়, আপনি অনেক বই ইতিমধ্যে লিখেছেন, গান গপ্প,
0: হ্যাঁ,
1: তারপর একটা বই তো ওস্তাদ আলী আকবর খানের, যেটা
0: আপনার দেশ সেবায় ওনার জীবনী, আর একটা ওনার বাবার হাতে লেখা একটা ডায়েরি আমার জীবনী বলে, সেটাও এডিট করেছি। একটা সুরের গুরু বলে আলাউদ্দিন খাঁ সাহেবের বই করেছি, একটা বই লিখেছি প্রসঙ্গ ঠুমরি নিয়ে, একটা বই লিখেছি ঢাকা থেকে বেরিয়েছে 19 শতকের বাংলা সাহিত্যে হিন্দুস্তানি সঙ্গীত, এবার একটা বেরিয়েছে খুব জরুরি বই কলকাতার সেতার শরৎচর্চার ইতিহাস 1800 থেকে 1950।
1: আচ্ছা, এই জায়গাতেই একটা প্রশ্ন খুব জরুরি হয়ে দেখা দেয়, যে আমরা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের কথা জানি, এমনকি আর্কিওলজির ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশনের কিছু কিছু কোর্স হয় ঠিক ওই রকম নাম না হলেও, মিউজিকেও হয় না তা নয়, তবু আজকের প্রজন্ম হয়তো এই যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা এ সম্পর্কে ততটা ওয়াকিবহাল নয়। হয়তো কেউ একটা দারুণ গান গাইলেন বলিউডে কিছু, তখন একটা নজর সেদিকে ফিরল, কেউ একটা গ্র্যামি পেয়ে গেলেন তখন নজর ফিরল, এর বাইরে খুব একটা যায় না। এইটা কখনো আপনি নিজে বা আপনার বন্ধুবান্ধব বা সহযোগীদের সঙ্গে চেষ্টা করেছেন কলকাতায়, মানে সাধারণ যারা গান আলাদা করে শেখেন না কিন্তু গান সম্পর্কে বুঝতে চান?
0: হ্যাঁ, অনেকে উৎসাহী আছে। এখন কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা প্রচণ্ড বেড়ে গেছে, কিন্তু যেটা হয়েছে দুটোর অভাব দেখা যাচ্ছে, একটা ভালো শিক্ষক শিক্ষিকা পাওয়া যাচ্ছে না, আরেকটা হচ্ছে যে সবাই খুব চটজলদি নাম করতে চাইছে, এবং তার সুযোগটা তো এখন হয়ে গেছে সামাজিক মাধ্যমে, আপনি যাই গান করুন, আপনি গান করে ইউটিউবে তুলে দিতে পারেন, ফেসবুকে তুলে দিতে পারেন, টুইটারে তুলে দিতে পারেন, ফলে এইতে একটু মুড়িমিছড়িও এক হয়ে গেছে, ফলে কিন্তু প্রচুর উৎসাহ আছে, জানতে চাই। তবে বিদেশিদের যতটাই উৎসাহ ততটা যদি আমাদের এখানে একটু ছেলেমেয়েদের হতো আরও ভালো হতো।
1: এই উৎসাহটা একটু যদি তুলনা করে দেখান আপনি কিভাবে দেখেছেন ওই বিদেশিদের,
0: মানে ওরা ধরুন একটা যদি আপনাকে শুনতে যায় কোনো একটা অনুষ্ঠান, ওরা আগে থেকে না একটা যেটাকে বলি একটা তৈরি হয়ে যায়, মানে হোমওয়ার্ক মতো করে যায়, এবং অনুষ্ঠানের পর প্রচুর প্রশ্ন করে, অনেক সময় এমন প্রশ্ন করে যার উত্তর দেওয়া যায় না বা সম্ভবও হয়নি এরকম। এখানে কিন্তু সেটার অভাব খুব। প্রথম কথা এখন একটা হয়েছে, যদি একটা অনুষ্ঠানে 2-3 জন থাকে আপনার পরিচিত যারা, তারা আপনার অনুষ্ঠানটা শুনে চলে যাবেন, অন্যদের শুনবেন না। আর একটা জিনিস, এই মোবাইল ফোনটা হয়ে যেমন সুবিধে হয়েছে কিন্তু অসুবিধেও হয়েছে। আজকাল দেখি হলে এত লোকে গান বাজনা শুনতে গিয়ে মোবাইল দেখছে, রেকর্ড করছে, ছবি তুলছে, এটা কিন্তু মানুষের মনঃসংযোগে খুব ব্যাঘাত ঘটায়, সে কী শিল্পী কী যে শুনছে শ্রোতার। এটার ব্যবহার যদি একটু সংযত হয় খুব ভালো হয় আর কি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি বিশিষ্ট শরদিয়া অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার দৃপ্ত পদচারণ, এবং আজকে যখন তিনি কলকাতার ডায়েরি অনুষ্ঠানে কথা বলছেন, অবলীলায় সেসব ইতিহাস তিনি আমাদের সামনে তুলে আনছেন যেটা তার পক্ষেই স্বাভাবিক। প্রথম যা কিছু মানুষের মনে থাকে, মানুষ ভোলে না, সে প্রথম টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়া,
0: ঠিক,
1: খেলা দেখতে যাওয়া, নিজে হয়তো একটা কিছু রান্না করা, সব কিছুই প্রথমটা মনে থাকে। তো ধরা যাক, প্রথম যে জলসায় আপনি বাজালেন, সেটা নিশ্চয়ই আপনার মন থেকে মুছে যায়নি?
0: না না, তবে প্রথম জলসা ছিল আমাকে 12 বছর শেখার পর আমার গুরুরা অনুমতি দিয়েছিলেন, মানে বাইরে বাজাতে পারো,
1: সেটাই বোধহয় শর্ত ছিল।
0: শর্তই, মানে এটা একটা অলিখিত শর্ত কিন্তু ওনারা বলতেন। তো আমি প্রথম কিন্তু ঘরোয়াই বাজাই, আপনার ওই দেওদা স্ট্রিটে আমার মামার বন্ধুর বাড়িতেই, সে সোফা সেট সরিয়ে টরিয়ে সেরকমভাবে বাজাই। তারপরে হলে বাজানো শুরু করি, ধরুন ওই সুজাতা সদনে হাজার মোড়ে সেখানে করি, এইরকম থেকে থেকে আস্তে আস্তে হয়েছে। তবে অবশ্যই প্রথম বাজনা সে ঘর হোক আর হল হোক, তার তো একটা সাংঘাতিক, মানে কি বলবো, একটা শিহরণ জাগানো ব্যাপার থাকে যে আমি কি বাজালাম, কি শুনলো লোকে, কি বলবে না বলবে। তো যাই হোক, উতরে গিয়েছিলাম কোনো রকম গরুর কৃপায়, তো সেটা তো মনে আছে। আর পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশে বাজিয়েছি, তার ভিতরে একটা বাজিয়েছি জর্জ হ্যারিসনের বাড়িতে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এখন ওটা ইস্কনের মন্দির হয়ে গেছে, ওনার বাড়িতে বাজিয়েছি, সেটা একটা মানে
1: ইচ্ছে করে। মানে জর্জ হ্যারিসনের বাড়িতে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল?
0: খুব, মানে সে তো বটেই, প্রচুর লোকজন এসেছিলেন, উনি ছিলেন, বাজিয়েছিলাম, মানে তবে আমার না খুব একটা জর্জ হ্যারিসন সম্বন্ধে খুব একটা ওই রকম ধারণা ছিল না, কিন্তু ধারণাও ছিল, কিন্তু যাই হোক ওই ধারণা না থাকার ফলে বেশ একটু হয়হীন ভাবে বাজিয়েছিলাম আর কি। কিন্তু অবশ্যই একটা অত বড় লোকের বাড়িতে বাজে,
1: আসলে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে তার যোগটা আমাদের অনেক কাছে এনে দিয়েছে জর্জ হ্যারিসন,
0: ঠিকই,
1: অতটা আমরা জানতাম না কেউই,
0: ঠিকই, একদমই ঠিকই আর কি। তারপর ওই, তারপর আমার যেমন জীবনে আমি এই সামারে এশিয়ান মিউজিক সার্কিট লন্ডনের, ওরা আমাকে নিয়ে যেত শেখাবার জন্য।
1: কলকাতা একটু ফিরে আসতে চাই।
0: আচ্ছা,
1: কলকাতার জলসা, ধরা যাক প্রথম বড় জলসা, ওটা তো ঘরোয়া হলো,
0: হ্যাঁ,
1: সেই মামার ওখানে,
0: হ্যাঁ,
1: তারপর প্রথম বড় জলসা কোথায় হলো?
0: বড় জলসা বলতে সেই অর্থে বলতে গেলে ডোভারলেন সবই খুবই বড়। তারপর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে গোল্ড পার্কে বড় জলসা হয় সেখানে।
1: সেটা কোন সময়, সালটা মোটামুটি ভাবে?
0: সেটা 90-এর দশকে।
1: অ্যাকচুয়ালি
0: আমি বাজাতে শুরু করেছি বাইরে 80-এর দশকে আর কি। তো খুব যে অনুষ্ঠান তখন পেতাম করেছি তা না, করেছি, পড়াশুনোও তো ছিল, পড়াশুনো ছিল, এ ছিল, বলে সবসময় সব করতে পারতামও না, সুযোগেরও অভাব ছিল, কিন্তু সেই তখন থেকে বাজাচ্ছি। তারপরে তো রেডিওতে বাজানো শুরু হলো, তো বড় জলসা ওইগুলো, তারপর অনেক জায়গায় বড় জলসা, অনেক বিভিন্ন জায়গায় বাজিয়েছি আর কি, বিদেশেও বড় বড় ফেস্টিভ্যালে বাজিয়েছি, যেমন 96-এ স্টুটগার্টে ওয়ার্ল্ড লিউট ইনস্ট্রুমেন্ট ফেস্টিভ্যালে ছিল, তাতে আমি সরোজ সুরসিঙ্গার দুটোই বাজিয়েছিলাম, এবং সুরসিঙ্গার যন্ত্রের ইতিহাসে আমি প্রথম যেটা ওটা বিদেশে বাজাই আর কি।
1: আচ্ছা আচ্ছা,
0: তো সেরকম। তারপর ওই যা হয় ওই সামারে লন্ডনে শেখাতে যাওয়ার সূত্রে আমাকে বললো, তোমার যখন এই দিকের একটা প্রবণতা আছে, তুমি যদি কিছু লেকচার ফিল্ম টিল্ম করো, বানাও আর কি। তো তখন আমি কয়েকটা ডকুমেন্টারি ফিল্ম বানাই, তার একটা ছিল, নাম ছিল তাওয়াইফ বলে, মানে বাইজিদের নিয়ে, সেটা দেখতে আবার, মানে তখন প্রিন্স চার্লস ছিলেন, এখন কিং চার্লস উনি এসেছিলেন, কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে উনিও হোমওয়ার্ক করেছিলেন, উনি আমার সঙ্গে প্রায় 7-8 মিনিট কথা বলেছিলেন এবং নানা রকম প্রশ্ন করেছিলেন, তাতে আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে উনি এতটা একটা ধারণা রাখেন আমাদের একটা বিশ্বের একটা অন্য দেশের সঙ্গীত সম্বন্ধে আর কি।
1: আচ্ছা, অন্য দিক থেকে যদি একটু দেখি, যে ধরুন পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসনের এরকম যখন আলোচনাগুলো করছি, তখন এটাই তো একমাত্র দৃষ্টান্ত তা নয়, এরকম সঙ্গীতজ্ঞদের মধ্যে সংযোগ ঘটেছে, তারা কাজ করেছেন, একজনকে আরেকজনের দেশে নিয়ে গিয়েছেন। তো এই রকম অভিজ্ঞতা আপনার কখনো হয়েছে যে কলকাতায় কাউকে নিয়ে আসার সময়, তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময়, বা অন্তত আপনি সরাসরি না হলেও আপনি তার সঙ্গে যুক্ত ছিলেন?
0: এই জর্জ হ্যারিসনকেই করে জানেন হয়েছিল, জর্জ হ্যারিসন 1983-তে এসেছিলেন কলকাতায়, উনি অ্যাকচুয়ালি যাচ্ছিলেন অস্ট্রেলিয়া ওনার নিজস্ব প্লেনে, সেই প্লেন আবার ছিল এক জায়গায়, যাই হোক, তো উনি গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন একটা ফিকটিশিয়াস নাম দিয়ে, যাতে লোকে না চিনতে পারে, মানে বিরক্ত না করে। আর সেই বছরই, বহু বছর বাদে, আমার গুরু বাবা এবং রবিশঙ্করজির ডুয়েট দ্বৈত বাদন হয় নেতাজিন্দ স্টেডিয়ামে, উনি সেখানে শুনতে এসেছিলেন, কিন্তু কোনোভাবে ওনাকে জেনে যায় উনি এসছেন। উনি চেয়েছেন একটু মানে ইংরেজি থেকে যাকে বলে অবস্কিওর কোনো জায়গায় থাকতে। প্রত্যেকবারই আমার গুরু বাবার সঙ্গে না আমার গুরু ভাইরা আসতো বিদেশি, যারা আমার ভাত থাকতো ওদের দেখাশুনো থাকার ব্যবস্থা করা, তো ওদের সঙ্গে জানা ছিল। তখন ওরা আমাকে বলল, আমি তখন এই আপনার পিসি সরকারের বাড়ির পাশে জামিল লেনে গড়িয়াটায় তার পাশে একটা এশিয়া হোটেল বলে হোটেল ছিল, সেই হোটেলে আমি ওনাকে গিয়ে রেখেছিলাম দু তিন দিন, এবং তার ভেতর ওনাকে নিয়ে আমি কলকাতা শহর ঘুরিয়েছিলাম, পাইস হোটেলে খাইয়েছিলাম, এরকম আর কি। হাজরা মোড়ে ক্যাফে বলে একটা রেস্তোরাঁ আছে, সেখানে কাটলেট খাইয়েছিলাম, কিন্তু উনি খুব সাদাসিধে ভাবে আমাদের সঙ্গে, এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। তারপর আমি রামকৃষ্ণ মিশন গোলপার্কের সঙ্গে যুক্ত ছিলাম এবং ওখানকার যা বিরাট অনুষ্ঠান হতো, তো তাতে শিল্পীদেরকে আনা নেওয়া ব্যবস্থা করা আমার উপর ভার থাকতো, তো তাইতে আমি বহু বিখ্যাত শিল্পীদেরকে এনেছি এঁকেছি, এবং তারা যে কী ভালো বলার বাইরে, এই কেলুচরণ মহাপাত্র, মল্লিকার্জুন মনসুর, মল্লিকার্জুন মনসুর তো মানে কি বলবো, উনি যেখানে সেখানে খেতেন না, নিরামিষ খেতেন, তো ওনার নিরামিষও ওখানকার পছন্দ হয়নি বলে ওকে আমার কাজ ছিল, তিন দিন ছিলেন, রোজ নিয়ে গিয়ে যতীনদাস রোডে উদিপিপলের রেস্তোরাঁ ছিল দক্ষিণ ভারতীয়, সেখানে খাওয়াতে নিয়ে যেতে হতো। আবার উনি এত বড় দমদার গাইয়েছিলেন, এক একটা তান এক মিনিট দু মিনিট করতেন, কিন্তু খুব সরল মাটির মানুষ ছিলেন। কেলুচর বাবুও এরকম ছিলেন, এম এস গোপালকৃষ্ণন ভায়োলিনিস্ট আর কি, তাকে একটু টাকা বেশি দেওয়া হয়েছিল বলে উনি ফেরত দিয়েছেন, বলেছেন না আমার সঙ্গে যা কথা হয়েছে আমাকে তাই দিতে হবে। তো এরকম মানুষ মানসিকতাও দেখেছি আমি। সত্যজিৎ বাবুর সঙ্গেও কাজ করেছি, আমি একটা পাবলিকেশনসে কাজ করতাম, আমরা সেই সময় ফটো টাইপ সেটিং ইউনিট এনেছিলাম, তো আমরা সেই সময় সন্দেশ পত্রিকা ছাপার কাজ পাই, তো আমার কাজ ছিল রোজ বিকেলে ওনার বাড়ি ওই গ্যালি প্রুফ নিয়ে দেখতে যাওয়া, তো উনি নিজে দরজা খুলতেন। একবার উনি আমাকে নিজে, আমি চা কফি খাই না, আমাকে নিজে ঘরের ভেতর থেকে জলের গেলাস এনে খাইয়েছিলেন, মানে এই সব মানুষ ভাবা যায় না আর কি, মানে কি বলবো।
1: কথা বলতে বলতে এমন একটা জায়গায় এসে গেলাম যেখানে আমরা নিজেদের সত্তা হারিয়ে ফেলেছি, অর্থাৎ শ্রোতার শ্রোতা নেই, তিনি ডুবে গিয়েছেন এই আলোচনায়, যে আলোচনায় কথক হচ্ছেন অনিন্দ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি বলবো, বোধহয় যে কোনো আলোচনায় আক্ষেপ রেখে শেষ হয়,
0: ঠিক
1: যে উনি যা বলছেন তার মাঝে মাঝে আমরা খুঁজে পাচ্ছি এখান থেকে একটা গোটা বই হতে পারে বা একটা ডকুমেন্টারি ফিল্ম হতে পারে বা অন্য কিছু হতে পারে, তো সেই আক্ষেপটা রেখেই আমরা শেষ করব। কিন্তু আমাদের যাকে বলে বিপুল আনন্দটা প্রকাশ করে শেষ করব যে আজকে অনিন্দ বন্দ্যোপাধ্যায়কে পেয়ে আমরা কলকাতাকে অন্যভাবে জানলাম, অন্য দিক থেকে বোঝার চেষ্টা করলাম, এমন টুকরো টুকরো মণিমাণিক্য পেলাম যেগুলো আমরা সযত্নে রেখে দেবো আমাদের মনের মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ আকাশবাণীতে এসে, আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে অংশগ্রহণের জন্য নমস্কার।
0: আপনাকে অনেক ধন্যবাদ, আমার মতো একজন সাধারণ লোককে আপনি ডেকে এত কথা জানতে চাইলেন, আর আমারও খুব ভালো লাগলো যে এই কথাগুলো বলতে পেরে সবাইয়ের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ধন্যবাদ আকাশবাণীকেও।
1: নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ নট ভৈরব রাগে সেতার পরিবেশন করবেন কল্যাণজিৎ দাস, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায়।

তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

পৌরাণিক কাহিনীতে দেবদেবীরা খেলা করেন, নানা রকম খেলা। শুধু অবসর যাপন নয়, সেই খেলার শেষে তাদের জন্য আবার পুরস্কারও থাকে। বৈদিক দেবতারা রথ দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, শিব ও পার্বতীকে আবার বোর্ড গেম খেলতে দেখা যায় কোথাও কোথাও। সীতার একাকিত্ব কাটাতে অভিনব সব খেলার উল্লেখ পাওয়া যায়। ভাগবতে কৃষ্ণ বলরামের একটি খেলার বর্ণনা রয়েছে, যেখানে পরাজিতরা বিজয়ীদের কাঁধে করে বয়ে নিয়ে যেত। সে ভারী মজার খেলা। মানুষ বিভিন্ন কারণেই খেলাধুলার উদ্ভাবন করেছিল। যেমন সন্ন্যাসীরা আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য সম্পর্কে শেখানোর জন্য সাপলুডু খেলার উদ্ভাবন করেছিলেন, মানে এমনই কথিত আছে আর কি। আসলে ভেবে দেখলে গোটা জীবনটাই তো একটা খেলা, তাই না বন্ধুরা? সে মাঠেই খেলি বা দৈনন্দিন জীবনে, আর এই খেলা নিয়েই আজ জমে উঠবে আজকের মনের মতো গানের আসর। আর আজ ময়দানে থাকছি আমি, টিম ক্যাপ্টেন তর্পণা ভট্টাচার্য।

খেলা আসলে মানে আমাদের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে, নিয়মিত অনুশীলনে ও চর্চাতেই খেলার ময়দানে সাফল্য আসতে পারে। ঠিক তেমনি জীবনে যে কোনো লক্ষ্যে পৌঁছতে হলে কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। ওই যে বললাম, জীবনটা আসলেই যেন একটা খেলার ময়দান।

আজ মনের মতো গানে রয়েছি খেলা নিয়ে গল্প আড্ডায়। আর খেলা মানেই কিন্তু কখনো হার আবার কখনো জিত, হেরে গিয়ে ভেঙে পড়লে চলবে না। ময়দানে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি হতে হবে তো পরের ম্যাচের জন্য। জীবনের ময়দানেও ঠিক তাই, তাই না?

এভাবেই আমরা পারি ঘুরে দাঁড়াতে, জীবনের সব খেলার জন্য নিজেদের প্রস্তুত করতে। খেলা আমাদের শেখায় পড়ে গিয়ে ব্যথা পেয়েও আবার উঠে দাঁড়িয়ে দৌড়তে। আসলে জেতা ঠিক টিকে, মানে জেতা নয়, ঠিক টিকে থাকাটাই হলো আসল কথা, আর জয়ী হওয়াটা আসলে উপরি পাওনা, তাই না বন্ধুরা?

বন্ধুরা, আজ আমরা মনের মতো গান অনুষ্ঠানে রয়েছি খেলার গল্পে, তা সে জীবনেরই হোক বা ময়দানের। আর এই খেলা নিয়েই যখন আজ কথা হচ্ছে, তখন ক্রিকেট খেলার কথা ভুলি কি করে? আসমুদ্র হিমাচল 8 থেকে 80 সকলেই প্রায় সারা বছরই মেতে রয়েছে এই ক্রিকেট খেলায়।

ক্রিকেট নিয়ে উন্মাদনা 200 বছর আগে যা ছিল আজও তাই আছে, বরং বেড়েছে বলা যায়। টেস্ট থেকে এক দিবসের ক্রিকেট পেরিয়ে আজ 20 ওভারের T20 ম্যাচ, বদল এসেছে অনেক, পাল্লা দিয়ে বেড়েছে জনপ্রিয়তা। তখন সাহেবরা টুপি, মেমরা বাহারি, ছাতা মাথায়, আরও ধনী যে সাহেবরা ছিলেন, তারা গ্যালারির ছাউনির নিচে বসে খেলা দেখতেন। নেটিভদের পয়সা দিয়ে টিকিট কাটার মতো ক্ষমতা ছিল না, ফলে তারা উঠত স্টেডিয়ামের পাশে গাছে, ধুতি পিড়ান পরে ডালে বসে ক্রিকেট দেখত ইডেনে। বাউন্ডারি পেরিয়ে বল মাঠের ওপারে যেতেই হাততালি আর উল্লাসে ফেটে পড়ত সমর্থকের দল সেদিনও, আর আনন্দে ফেটে পড়ে আজও।

কলিকাতা সেকালের ও একালের বইতে ইতিহাসবিদ হরিসাধন মুখোপাধ্যায় লিখেছেন, প্রাচীন কলকাতার ক্রিকেটের প্রথম প্রচলন হয় 1804 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি। উক্ত দিবসে কোম্পানির ইটোনিয়ান সিভিল সার্জেন্ট ও অন্যান্য ইংরেজদের মধ্যে প্রথম ক্রিকেট ম্যাচ হয়। ইহার পূর্বে প্রকাশ্যভাবে ক্রিকেট ম্যাচের আর কোনো বিবরণ পাওয়া যায় না। সেই যে কলকাতা ক্রিকেটে মাতল, 200 বছর পথ হেঁটেও তার ক্লান্তি এলো না। তাই বলি কি, বাড়ির শিশুটিকে পড়াশোনার পাশাপাশি খেলাতেও মেতে থাকতে দিন। নিক না হাতে তুলে ব্যাট, ক্ষতি কী।

শুনছেন মনের মতো গান, আর আড্ডা জমে উঠেছে খেলা নিয়ে। সদ্য সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল। না না, খেলার হার জিত বা অন্যান্য কোনো তথ্য নিয়ে আমি কিছু বলছি না, সে তো সবারই জানা। কিন্তু সত্যি বলুন তো, খেলার উন্মাদনা বা রেশ কি আদৌ কেটেছে এখনো? আর এই উত্তেজনার রেশ কি কাটে কখনো? ফুটবল, এই একটি শব্দই যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আবেগ, উত্তেজনা, আনন্দ এবং বিষাদকে এক সুতোয় গেঁথে ফেলার ক্ষমতা রাখে। 90 মিনিটের এই খেলার জাদুতে মোহিত হয় গোটা বিশ্ব। কিন্তু কিছু কিছু ভূখণ্ডে এই খেলাটা নিছক বিনোদন নয়, বরং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। আর সেই মানচিত্রে বাঙালির অবস্থান কিন্তু একেবারে প্রথম সারিতে।

ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সে যে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

বাঙালির ফুটবল উন্মাদনার ইতিহাসের সূচনা 136 বছর আগে পরাধীন ভারতে। শুরু করেছিলেন ভারতীয় ফুটবল।

কলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নামের এক বাঙালি ছাত্র। সেই 1878 সালে তিনি তখন কলকাতায় হেয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ক্লাসের বন্ধুদের কাছ থেকে 30 টাকা চাঁদা তুলে ইংরেজদের দোকান থেকে বল কিনে খেলা, সেই শুরু। তিনি 1884 সালে কলকাতায় ওয়েলিংটন ক্লাব প্রতিষ্ঠা করলেন। এক বছর পরে এর নাম পরিবর্তিত হয়ে হল টাউন ক্লাব। 1885 সালেই কলকাতায় প্রতিষ্ঠিত হল শোভাবাজার ক্লাব। স্রষ্টা এবারও নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তখন ইংরেজদের বিরুদ্ধে বাঙালিদের ফুটবল খেলাও ছিল যেন এক বিপ্লব, সেও যেন এক স্বাধীনতা আন্দোলন।

1878 সালে ভারতীয় ফুটবলের যে যাত্রা শুরু তা পরিণতি পায় 1911 সালের 29শে জুলাই। সেদিন ইংরেজদের দুর্গ চুরমার করে বাঙালি শিবদাস ভাদুরীর নেতৃত্বে কলকাতার ক্লাব মোহনবাগানের ঘরে ওঠে IFA শিল্ড। মোহনবাগানের খেলোয়াড়েরা কিন্তু সেদিন মাঠে নেমেছিলেন খালি পায়ে। ওদিকে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের দীর্ঘদেহী ফুটবলাররা ছিলেন ক্রীড়া সজ্জায় সুসজ্জিত। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান। বিরতির পরপরই অধিনায়ক শিবদাস ভাদুরীর গোলে সমতা আনে তারা। ম্যাচ শেষের অল্প কিছুক্ষণ আগে অভিলাষ ঘোষের গোলে জয় পায় মোহনবাগান। উল্লাসে ফেটে পড়ে জনতা। জয় তো মোহনবাগান নয়, সবার মুখে মুখে সেদিন ছিল বন্দে মাতরম। আবেগের জোয়ারে ভাসিয়ে সেদিন ফুটবলই বাঙালির তথা ভারতকে দিয়েছিল বিদ্রোহের নতুন ভাষা। ব্রিটিশ অহমিকা চূর্ণ করে প্রথম ভারতীয় দল হিসাবে IFA শিল্ড জেতে মোহনবাগান। কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে মানসী পত্রিকায় লেখেন এক কবিতা, যার শেষের দিকের দুটো লাইনে তিনি লেখেন, গোল দিয়েছে গোরার গোলে বাঙালিরা জিত, আকাশ ছেয়ে উঠছে উধাও উন্মাদনার গীত।

এই অস্থির সময়ে খেলাধুলার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ছোট ছোট শিশুদের মুঠোফোনের আসক্তি থেকে বের করে এক নতুন দিশা দিতে পারে এই খেলা। চাঁদা তুলে শুধু ফাস্ট ফুডের দোকানে যাওয়ার পরিকল্পনা ভুলে তা দিয়ে হতে পারে ফুটবল কেনা, ব্যাট বল কেনা, তাই না? শিশুকে দিতে হবে বড় মাঠ আর খোলা আকাশ, এক সুন্দর ভবিষ্যতের।

খেলা খেলা বারবার জীবনের কথাই মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় শান্ত হতে, আর খেলা শেখায় সাময়িক সাফল্যে মাথা ঠান্ডা রাখতে। তাই হাসি মুখে নিজের খেলাটা চালিয়ে যান, হেরে গেলেও হার না মেনে তৈরি হতে হবে পরের ম্যাচের জন্য, তা সে জীবনেই হোক বা ময়দানে। জীবনের শুরু থেকে শেষে যেন থাকে খেলার সেই একই উত্তেজনা, একই রকম যেন থাকে

মনের মতো গান অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু তর্পণা ভট্টাচার্য। আকাশ

শুনলেন আধুনিক গান শিল্পী পল্লব ঘোষের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান বিকাশ পথ।

0: শুনবেন বিশেষ অনুষ্ঠান বিকাশ পথ। কেন্দ্র এবং রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্প রয়েছে যা আমাদের সমাজকে বিভিন্নভাবে অগ্রসর করছে। শিশু, নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রয়েছে বহু মানবিক উদ্যোগ। তাদের জন্য করা সেই নানান প্রকল্প নিয়েই আমরা সঙ্গে থাকি বিকাশ পথ অনুষ্ঠানে। প্রথমে শুনে নেব একজন শিক্ষিকার কথা।
1: নমস্কার, আমি স্বাগতা সাহা, পেশায় একজন শিক্ষিকা। আমি স্কুলে এবং কলেজে কেন্দ্র ও রাজ্য সরকারের যে উন্নয়নমূলক স্কিমগুলো চলে সেগুলোর ব্যাপারে একটু বলছি। প্রথমেই আসি পিএম পোষণ কর্মসূচি। এটি একটি ভারতের বৃহত্তম সরকারি কল্যাণমূলক প্রকল্প, যেটি মূলত শিশুদের পুষ্টির মান উন্নয়ন এবং শ্রেণীকক্ষে শিশুদের ক্ষুধা নিবারণ ও স্কুলে উপস্থিতি ও ভর্তির হার বৃদ্ধি করা, ড্রপ আউট কমানো ইত্যাদির লক্ষ্যে চালু করা হয়েছিল। মূলত প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং উচ্চ প্রাথমিক স্তরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীরা এবং বাল বাটিকার প্রাক প্রাথমিক শিশুরাও এই মিড ডে মিল স্কিম আওতায় আসে। দুস্থ ও পিছিয়ে পড়া এলাকার শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ করে তাদেরকে বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়িয়ে তোলা, সামাজিক একটা সমতা বজায় রাখা, যেটা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিশুদেরকে একসঙ্গে বসে খাবার সুযোগ করে দেয় এবং শিশুদের মধ্যে লিঙ্গ সমতার বোধ গড়ে তোলা। এছাড়াও রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে স্কুলে ইউনিফর্ম এবং বই পাঠ্যপুস্তক বিতরণ, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিশুদের স্কুল জুতো ও ব্যাগ প্রদান করা হয়। সংখ্যালঘু উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে বেশ কিছু প্রকল্প চালু আছে, যার মধ্যে হল ঐক্যশ্রী, মেধাশ্রী, বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপ ইত্যাদি। ঐক্যশ্রী স্কলারশিপটা মূলত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রী যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এদের পড়াশোনায় সহায়তা প্রদান করা হয়। প্রথম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বিগত পরীক্ষায় 50% বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হয়। পারিবারিক আয় অবশ্যই 2,50,000 টাকার মধ্যে হতে হবে বার্ষিক। পড়াশোনার লেভেল অনুযায়ী এই স্কলারশিপকে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে। প্রি ম্যাট্রিক স্কলারশিপে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য এটি দেওয়া হয়। এটিতে পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকার কম হতে হবে এবং পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সংখ্যালঘু শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। একাদশ, দ্বাদশ, আইটিআই, পলিটেকনিক, স্নাতক অর্থাৎ ইউজি এবং স্নাতকোত্তর অর্থাৎ পিজি পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এক্ষেত্রেও শিক্ষার্থীকে বিগত পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তী কোনো একটি স্বীকৃত কোর্সে অবশ্যই ভর্তির নথি জমা করতে হবে। এর অধীনে টিউশন ফি, ভর্তি ফি এবং নির্দিষ্ট হারে মাসিক একটা মেনটেন্যান্স অ্যালাওয়েন্স পাওয়া যায়। এই প্রি ম্যাট্রিক স্কলারশিপে মূলত বার্ষিক 1,000 টাকা করে পাওয়া যায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পাওয়া যায় সর্বোচ্চ 6,000 টাকা ভর্তি ফি, টিউশন ফি মিলে এবং রক্ষণাবেক্ষণ ভাতা বাবদ মাসে 100-600 টাকা পর্যন্ত প্রদান করা হয়। আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বার্ষিক 7,000 টাকা, স্নাতক স্তরে 3,000, স্নাতকোত্তর স্তরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্সের জন্য 20,000 টাকা পাওয়া যায় সর্বোচ্চ। যোগ্যতা একই, পারিবারিক বার্ষিক আয় 2,00,000 টাকার কম হতে হবে এবং ন্যূনতম বিগত পরীক্ষায় 50% নম্বর পেতে হবে। আবেদন করা হয় ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে। এছাড়াও রয়েছে বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপ, যেটা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার এর অধীনে মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশনের একটা জনকল্যাণমূলক বৃত্তি প্রকল্প। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রীদের জন্য নবম থেকে দশম, তারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের বালিকারা যাদের বার্ষিক আয় 2,00,000 টাকার কম, তাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে। এই বৃত্তির পরিমাণ বছরে 5,000 টাকা নবম ও দশম শ্রেণী ছাত্রীদের ক্ষেত্রে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ক্ষেত্রে 6,000 টাকা বৃত্তি তারা পেতে পারে এই স্কলারশিপের মাধ্যমে।
0: আমাদের সমাজের অগ্রসরের জন্য শিক্ষার আলো সর্বপ্রথম প্রয়োজন, সেই নিয়েই কথা বললেন শিক্ষিকা স্বাগতা সাহা। শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি, শিশু এবং নারীদের স্বাস্থ্যোন্নয়নের জন্য বহু মানবিক উদ্যোগ নিয়েছেন আমাদের সরকার। এখন শুনব আইসিডিএস একজন কর্মীর কথা।
2: নমস্কার, আমি নিরুপমা দাস। আমি একজন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী। আমার প্রতিষ্ঠানের নাম ফুলারি অঙ্গনওয়াড়ি শিশুআলয়। এটি অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর ব্লকে অন্তর্গত ফুলারি গ্রামে। এই প্রকল্পের নাম বারুইপুর আইসিডিএস প্রজেক্ট, অর্থাৎ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। আমি 1996 সাল থেকে এই প্রকল্পে কাজে নিযুক্ত আছি। প্রত্যেক গ্রামে এক বা একের অধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। আমরা গর্ভবতী মা, প্রসূতি মা, 0 থেকে 6 বছরের শিশু এবং কিশোরীদের বিভিন্ন রকম পরিষেবা প্রদান করি। এই প্রকল্প চলে রাজ্য এবং কেন্দ্র সরকারের সহায়তায়। গ্রামের মা ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও টিকাকরণের বিষয়ে সচেতন করা হয়। স্বাস্থ্য, 0 থেকে 6 বছরের শিশুদের প্রত্যেক মাসে ওজন করা হয় এবং উচ্চতা মাপা হয় এবং শিশুদের সঠিকভাবে ওজন ও উচ্চতা বৃদ্ধি হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখা হয়। প্রত্যেক মাসে শিশুদের বাবা ও মায়েদের সাথে মিটিং করতে হয়। মিটিং এ পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা নিয়ে আলোচনা করা হয় এবং শিশুদের ও মায়েদের ঠিক সময়ে সরকারি প্রতিষ্ঠানে থেকে টিকা নিতে পরামর্শ দিতে হয়। 3 থেকে 6 বছরে শিশুদের প্রত্যেক দিন 4 ঘন্টা করে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা দিয়ে থাকি। এই শিশুদের ছড়া, গল্প ও খেলার মাধ্যমে ছবি দেখিয়ে বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হয়। এছাড়াও হাতের কাজও শেখানো হয়, আঁকা শেখানো হয়। এর ফলে শিশুরা খুব আনন্দের সহিত প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। তাই আমরা মায়েদের বোঝাই 3 থেকে 6 বছরের শিশুকে এই অঙ্গনওয়াড়ি শিশুআলয়ে প্রত্যেক দিন পাঠাতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি মা, গর্ভবতী মা ও 6 মাস থেকে 6 বছরের শিশুদের বসিয়ে খাওয়ানো হয়। আমাদের সহায়িকা দিদি অতি যত্ন সহকারে পুষ্টিকর খাবার রান্না করে তাদেরকে প্রত্যেক দিন খাওয়ানো। এর ফলে শিশু ও মায়েরা খুবই উপকৃত হয়েছে। সরকারের উদ্যোগে এই আইসিডিএস প্রকল্প চলার জন্য প্রসূতি মা ও শিশুর মৃত্যুর হার অনেক কমে গেছে এবং মা ও শিশুরা অ্যানিমিয়া ও অপুষ্টিজনিত রোগের হাত থেকে রক্ষা পেয়েছে। এবারে কিছু কিশোর ও কিশোরীদের নিয়ে কিছু কথা বলি। যেমন প্রত্যেক মাসে কিশোর ও কিশোরীদের ও তাদের বাবা মায়েদের নিয়ে মিটিং করা হয়। বোঝানো হয় তারা যেন মেয়েদের 18 বছর ও ছেলেদের 21 বছরের কম বয়সে যেন বিয়ে না দেয়। কম বয়সে বিয়ে দিলে মেয়েদের স্বাস্থ্যে ক্ষতি হয় এবং কম বয়সে মেয়েরা মা হলে তাদের জীবনের অনেক ঝুঁকি থাকে। তাই 18 বছরের কম বয়সে নারীকে বিয়ে দেওয়া যাবে না। আর প্রত্যেক বাবা মাকে বোঝানো হয় যে ছেলে বলে তাকে বেশি যত্ন করবে এবং মেয়ে বলে তাকে অবহেলা করবে সেটা যেন না করে। ছেলে মেয়ে যেন আলাদা না ভাবে, উভয়কেই সমান চোখে দেখতে হবে এবং নারী পাচার সম্বন্ধেও মা বাবাদের পরামর্শ দেওয়া হয়। এর ফলে বাল্যবিবাহ অনেক কমে গেছে। তাই সরকারের এই উদ্যোগের জন্য আমরা সবাই খুব খুশি এবং আমরা আশা রাখি যে সরকার আগামী দিনে আরো নতুন নতুন প্রকল্পের সুবিধা দেবেন। ধন্যবাদ।
0: সঠিক পুষ্টি, সঠিক টিকাদান, সুষম খাদ্য সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, সেই বিষয়ে কথা বললেন আইসিডিএস কর্মী নিরুপমা দাস। কেন্দ্র এবং রাজ্য সরকারের শিশু, নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়দের নিয়ে যে নানান উন্নয়নমূলক প্রকল্প, সেগুলো নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান এই বিকাশ পথ। সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনা, সম্পাদনা এবং উপস্থাপনায় সৌমিলি রায়। সমগ্র অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন পাইল চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন বিশেষ অনুষ্ঠান বিকাশ পথ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল

শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, পরিবেশনায় কোয়েল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান রম্যগীতি।

রমগীতিতে আজ প্রথম গানটি শুনবেন শিল্পী মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। গানটির গীতিকার দিলীপ মুখোপাধ্যায় এবং সুরকার দুর্গা সেন।

রমগীতিতে এবারের গানটি শুনবেন শিল্পী মীনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার অতুল ভৌমিক, সুরকার সুকুমার মিত্র।

রমগীতি অনুষ্ঠানে এবারের শিল্পী পিন্টু ভট্টাচার্য, গীতিকার দিলীপ কুমার বিশ্বাস এবং সুরকার শৈলেন মুখোপাধ্যায়।

রমগীতি অনুষ্ঠানে পরবর্তী শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গীতিকার বাবু গুহ ঠাকুরতা, সুরকার ভি ভালসারা।

রমগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন শিল্পী শ্যামল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার অতুল ভৌমিক এবং সুরকার সুপ্রকাশ চাকী।

রোমগীতি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা।

ঘড়ি যেন রকেটের মতো দৌড়াচ্ছে। সেই সকালবেলা থেকে এখন সময় গড়িয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে কখন যে রাত হয়ে যাবে তার কিন্তু হিসেব আর থাকে না। সকালে ওই যে অ্যালার্ম বাজার পর থেকে ওই যে লম্বা একটা কাজের লিস্ট শুরু হয়, সেটা কখন যে শেষ করতে হবে তার কোনো আর টাইম থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত মাথার ভিতরে একটা অদৃশ্য ঘড়ি কিন্তু টিকটিক করেই চলে। বাস ধরতে হবে, অফিসে ঠিক সময় পৌঁছতে হবে, ট্রেনটা কিছুতেই মিস করা চলবে না, বাজারের লিস্ট মেলাতে হবে, পরীক্ষার সিলেবাস শেষ করতে হবে, আবার ধরো কলেজের যে অ্যাসাইনমেন্ট এখনো বাকি সেটা যাই হোক করে কিন্তু শেষ করতেই হবে, কিংবা ঘরের হাজারটা কাজ, এই করতে হবে আর হতে হবে। চক্করে পড়ে প্রতিদিন একটা মানুষকে আমরা যেন সবচেয়ে বেশি করে অবহেলা করি না, আর সেটা কে জানো? এর উত্তরটা আমাদের হয়তো সবার জানা, কিন্তু কেউ খুঁজে দেখি না। সেটা হলো আমাদের নিজেদের ভিতরের সেই আমিটা। চারপাশের সমস্ত কিছুর খোঁজ রাখতে রাখতে নিজের খোঁজটাই যে আর নেওয়া হয় না, এটা কিন্তু ভুলেই যাচ্ছি। আজকের এই বিশেষ দিনে, বিশেষ বলছি কারণ প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 24শে জুলাই সারা বিশ্ব জুড়ে পালন করা হয় ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে, অর্থাৎ আন্তর্জাতিক আত্মযত্ন দিবস। আর তাই আজকের গল্পটা বরং নিজের জন্যই হোক, নিজেকে নিয়ে হোক। শুনছ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। শুরুতেই রইল দেবায়ন ব্যানার্জির কণ্ঠে সুন্দর একটা গান, গান শুনে চটপট ফিরে আসছি গল্পে।

হ্যাঁ, মেক পিউনটা কিন্তু তোমার ব্যাগের ভিতরেই আছে, তবে সেই ব্যাগ কিন্তু হতে হবে তোমায় নিজেকেই। ফিরে এলাম গানের পর, শুনছ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। তো বন্ধু, আজকে কথা বলছি আত্মযত্ন, অর্থাৎ নিজের যত্ন নিয়ে। প্রথমেই যেটা বলছিলাম, অন্য সব কিছুর খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালটাই যে আমরা রাখতে ভুলে যাই, এটা আর মাথায় থাকে না। কারণ খুঁজতে গেলে অনেক কিছুই বলবো, অনেক অজুহাতও দেব, এই ছিল সেই ছিল এই করতে হবে, এইসব ভাবতে ভাবতে আর সময় হয় না, এটাই হয়তো বলি। কিন্তু একবার ভেবে দেখো তো, কবে নিজের জন্য একটু সময় বার করেছি, শেষ কবে ফোনটা একদম সাইলেন্ট করে রেখেছিলাম, কোনো নোটিফিকেশনের তোয়াক্কা না করেই বারান্দায় এসে দাঁড়িয়েছি, বা শেষ এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে কবে বাইরের আকাশটা দেখেছি। কোনো অফিসের ইমেলের তাড়া নেই, কোনো মেসেজের রিপ্লাই দেওয়ার চাপ নেই, শুধু আমি আর আমার চায়ের কাপ আর বাইরের আকাশটা। না, এই রকম সময় হয়তো আর কাটানো হয়ে ওঠে না, তবে এই রকম সময় যদি একটু কাটানো যায়, বিশ্বাস করো প্রতিদিন 5 মিনিট যদি নিজেকে দেওয়া যায় না, তবে সেটাই কিন্তু তোমার কাছে হয়ে উঠবে কোয়ালিটি টাইম। কি অদ্ভুত না, এখন সময় কিভাবে বদলে যায়। একটু যদি ছোটবেলার সেই সব দিনে ফিরে যাই, যখন ছিল শুধু স্কুল, স্কুলের মাঠ, টিফিন টাইমের ওই ব্রেকটা, খেলার সময়ের বন্ধুগুলো, বাজ ধরো ছুটির দিনে সেই সময়গুলো, না ছিল কেরিয়ারের চিন্তা, না ছিল অফিসের চাপ, আর না তো ছিল হাজারটা দায়িত্ব। তখন নিজেই নিজের কাজগুলো হয়তো করতে পারতাম না ঠিকই, মাকে ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না, এখনো হয়তো নেই, তাও সেই সময়টা যেন জীবনের সব থেকে সুন্দর অধ্যায়, যেগুলো ভাবলে যেন দেখবে 1 সেকেন্ডও সময় লাগবে না তোমার ঠোঁটের কোণে হাসি আসতে। তবে জীবন তো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতেই হবে, কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেকে কিন্তু ভোলা চলবে না, তাই না? আমরা চাই আমাদের আশেপাশে আমাদের কাছের যে মানুষগুলো তাদেরকে সবসময় ভালো রাখতে, কিন্তু নিজেই যদি ভালো না থাকি তাহলে সেই মানুষগুলোকে আনন্দে রাখতে পারবো কি? একটা খালি কলসি থেকে কখনোই কিন্তু অন্য পাত্রে জল ভরা যায় না, তাই সবার প্রথম নিজের যত্ন নিতে হবে। ফিরে আসছি একটা গানের পর, সঙ্গে থেকো।

সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে সুন্দর একটা গান শুনে ফিরে এলাম। তো বন্ধু দেখো, সেলফ কেয়ার কথাটা শুনলেই প্রথমে মাথায় কি আসে? হ্যাঁ, সেটা আসে কিন্তু রূপচর্চা, নিজের একটু যত্ন নেওয়া। রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে একটা দোকানে ছোট্ট একটা কানের দুল বা একটা শার্ট তোমার খুব পছন্দ হলো, তুমি সেটা কিনলে। বা রাতের বেলা যখন বাড়ি ফিরছো, তখন মনে করছো ঘুমোতে যাওয়ার আগে ওই 5টা মিনিট একটু যদি স্কিনটা ভালো করে মানে স্কিন কেয়ার করে নেওয়া যায়। হ্যাঁ, এইগুলোই হয়তো সেলফ কেয়ারের বাহ্যিক একটা দিক। তবে এগুলো তো ছোট ছোট ভালো লাগ যেটা নিজের জন্য তুমি করতে পারো। এই থেকেই মনে পড়লো প্রাচীনকালে কিভাবে মানুষ নিজেদের রূপচর্চা করত, সেই গল্পটা একটু তোমাদের বলি। এখন তো বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট সব কিছু এসে গেছে, একটা অনলাইনে অর্ডার করে দাও, ব্যাস তোমার ঘরে হাজির। কিন্তু সেই সময় কিভাবে হতো এই গল্পটা একটু বলি। মিশরের রানী ক্লিওপেট্রা, আমরা প্রায় কম বেশি সবাই এই নামটার সঙ্গে পরিচিত, আর এটাও জানি যে তার সৌন্দর্য ছিল অতুলনীয়। রূপচর্চার একটা বিশেষ অংশ হিসেবে ছিল তার স্নানের সময় দুধের ব্যবহার। তবে সেটা কিন্তু গরুর দুধ দিয়ে হতো না, তিনি স্নান করতেন গাধার দুধে। গাধার দুধে এমন কিছু এনজাইম আছে যা ত্বককে নাকি আরো সুন্দর করে তোলে। আবার দেখো, আমরা যে এখন ত্বকের যে মৃত কোষ সেগুলোকে দূর করার জন্য কি করি, স্ক্রাব ব্যবহার করি। তখন কিন্তু রানী ক্লিওপেট্রা একটা স্ক্রাব ব্যবহার করতেন, সেটা কি বলো তো? সেটা হলো সামুদ্রিক যে লবণ সেটা। আর শুধু বিদেশে কেন, আমাদের ভারতের নারীরাও ছিলেন কিন্তু রূপে গুণে সব দিক থেকে অতুলনীয়। চিতোরগড়ের রানী পদ্মাবতীর সৌন্দর্য বর্ণনা করতে গেলে বলা হয় তার ত্বক নাকি ছিল জলের মতো স্বচ্ছ। তিনি যদি জল খেতেন আর সেই জল যদি গলা বেয়ে গড়িয়ে পড়তো, সেটা নাকি চোখেই পড়তো না। হ্যাঁ, এইরকমই ছিল তার সৌন্দর্য। মানে ভাবো একবার, আমরা রূপচর্চার শুধু যে বর্তমান আধুনিক জীবনযাপনের একটা অংশ এটা কিন্তু নয়, সেই প্রাচীন কাল থেকে চলে আসছে আর কিন্তু চলতেও থাকবে। আচ্ছা, এবার বন্ধু তোমাদের আরেকটা ইন্টারেস্টিং কথা বলি। মান্ডালা আর্ট, আমরা অনেকেরই এই নামের সঙ্গে পরিচিত। তিব্বতী সন্ন্যাসীরা এই শিল্পকলার সঙ্গে কিন্তু গভীরভাবে যুক্ত। তারা প্রথমে একটা স্কেচ এঁকে নেন, তারপর পাথর কেটে বালির মতো গুঁড়ো গুঁড়ো করে নিয়ে সেটা একটা তামার ফানেলে ভরে নেন। তারপর খুব যত্ন সহকারে আর ধৈর্য নিয়ে সেই ফানেল দিয়ে কিন্তু বালির গুঁড়োগুলো ওই স্কেচগুলোর ওপরে আস্তে আস্তে ভরাট করতে থাকেন, আর তারপরেই তৈরি হয় একটা সুন্দর একটা ছবি। তবে কি জানো তো, এই আর্টটা করতে তাদের হয়তো এক সপ্তাহ কি তারও বেশি সময় লাগে, কিন্তু তারপর সেটা তারা ধুয়ে ফেলে। মানে ভাবো, এত ধৈর্য সহকারে এত কষ্ট করে করার পর ধুয়ে কেন ফেলে, এই প্রশ্নটা মনে জাগে। আর একটা কথা, আমি হঠাৎ আত্মযত্ন নিয়ে কথা বলতে বলতে এই মান্ডালা আর্টের কথা কেন বলছি, এটা হয়তো তোমার মনে এতক্ষণে প্রশ্ন চলেই এসেছে। কারণ বলছি, এই মান্ডালা আর্ট শেখায় কোনো কিছুর ওপর বেশি মায়া না করা, অর্থাৎ অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট যত কম তত কিন্তু ভালো। মান্ডালা আর্টের থেকে এটাই শেখার যে যতই প্রিয় জিনিস হোক না কেন, যতই কষ্ট করে আমাদের তৈরি হোক না কেন, তার প্রতি মায়া যদি রাখো সেটা কিন্তু একটা সময় কষ্ট দেবে। ধরো তোমার কাছের খুব প্রিয় কেউ, সে তোমার যত্ন নেয়, সে তোমার খেয়াল রাখে, খোঁজ খবর নেয়, কিন্তু একটা সময় যদি সে এই জিনিসটা করা বন্ধ করে দেয়, তার ফলে কিন্তু সবথেকে বেশি কষ্ট তুমিই পাবে। তার কিছু হয়তো হবে না, কিন্তু কষ্টটা কিন্তু তোমারই হবে, কারণ ওই যে তুমি তার সঙ্গে মায়াই জড়িয়ে গেছো।

মায়া জিনিসটা কিন্তু খুব খারাপ। মায়া থাকলে, অতিরিক্ত যদি মায়া থাকে, নিজে কিন্তু কখনোই ভালো থাকা যায় না, তখন নির্ভর হয়ে পড়তে হয় অন্যের ওপর। তাই অ্যাটাচমেন্ট যত কম রাখবে নিজেকে ততই ভালো রাখতে পারবে। তার জন্য নিজেকে তেমন হতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তাই তো? ফিরে আসবো গল্পে, তবে এখন রইল তোমাদের জন্য আরও একটা গান।

হ্যাঁ, একবার যদি নিজের ভিতরের মনের মানুষটাকে খুঁজে পেয়ে যাও, সেটাকে আর ছেড়ে দিও না। ফিরে এলাম গানের পর। শুনছো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আর বন্ধু, আজকে গল্প করছি আত্মযত্ন নিয়ে, কিভাবে নিজের একটু যত্ন করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে লাবণ্যকে দিয়ে বলিয়েছেন যে ভালোবাসা আমাদের ভিতরের মানুষকে জাগিয়ে তোলে, সেটাই আসল। আর এই ভালোবাসা শুধু অন্যের জন্য না, বরং নিজের জন্য। বা জীবনানন্দ দাশের ওই বনলতা সেন, কেবল একজন নারী নয় যিনি, তিনি হলো আসলে আমাদের নিজেদের ভিতরে সেই পরম সুখ, সেই পরম শান্তি। তো নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও, তারপরে বাকি।

সব কিছু। তুমি ভালো থাকলে তবেই অন্যকে ভালো রাখতে পারবে। তবে বন্ধু, এখন স্টুডিওর ঘড়ি বলছে সময় আর নেই, এবার তো বিদায় নিতেই হবে। এতক্ষণ শুনছিলে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথার সঙ্গে ছিলাম আমি তোমার বন্ধু তৃষিতা। যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম রূপম ইসলামের কণ্ঠে সুন্দর একটা গান।

আজ শুনুন বিভিন্ন শিল্পীর গাওয়া সাঁওতালি দং গান। দং হল মূলত বিয়ের গান, তাই আমরা দেখি বিয়ের নানা দিক গানগুলিতে ফুটে উঠেছে। প্রথমেই শুনি সরস্বতী কিষ্কু ও সহশিল্পীদের গাওয়া দং গান। গানটিতে বলা হয়েছে, দালানবাড়ির উঠোনে বানানো ছাদনাতলার পবিত্র স্থানে দুটি হৃদয় এক হল, প্রধান দেবদেবী মারাংবুরু ও জাহেরায়ুকে সাক্ষী রেখে দুটি হৃদয় পবিত্র বন্ধনে আবদ্ধ হলো।

এবারে সুখী মান্ডি ও সহশিল্পীদের গাওয়া দং গান। ওই উপরপাড়া থেকে দং নাচের ছন্দমাধুর্য ভেসে আসছে, তা শুনে এক অবিবাহিত যুবকের হৃদয় জীবনসাথীর জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার মন চায় এখনই সে সাথীর খোঁজে বেরিয়ে পড়বে, এ কথাই বলা হয়েছে গানটিতে।

পরের গানটি পরিবেশন করছেন অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। গানটিতে জীবনসাথীর অভাব বোধের কথা বলা হয়েছে। দালানবাড়ির উঠোনে তাল গাছ, অশ্বত্থ গাছ সবই আছে, তা মনে দাগ কাটে না। তবে তাল গাছে বসা ওই একাকী পাখির দৃশ্য মনকে চঞ্চল করে তোলে।

এবারের গানে অবিবাহিতা এক যুবতীর মনের কথা ফুটে উঠেছে। উঠোনের ডুমুর ডালে বসা বউকথাকেও পাখি সকাল থেকে ডেকে চলেছে। এক অবিবাহিতা যুবতী সে পাখির উদ্দেশ্যে বলছে, ওগো বউকথাকেও পাখি, ওভাবে ডেকো না, তুমি বরং ডুমুরের ফল বেছে বেছে খেয়ে নাও, আর আমার তো মা বাবা ভাই দাদা কেউ নেই, তাই তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমার বিয়ে হয়। এই কথাই বলা হয়েছে গানটিতে। এই দংগানটি পরিবেশন করছেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ।

পরের দংগান শোনাচ্ছেন পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। দেখতে দেখতে পূর্ণিমা এসে গেল, সাথে সাথে এসে গেল বিয়ের দিন। আজ কাপুরমুলি তোমার গায়ে হলুদ হবে, কাল বিদায়ের দিন। চিরুনগরে তোমার জন্ম কাপুরমুলি, আর চাম্পানগরের হবে রানী। এভাবেই গানটিতে বিয়ের কথা বলা হয়েছে। আসুন শোনা যাক।

এবারের গানটিতে সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কথা বলা হয়েছে। এক স্বামী তার স্ত্রীকে বলছে, বাইরে থেকে যখনই ঘরে ফিরি তখনই কেন তুমি ঝগড়া করো, খুব কষ্ট হয়। তাই বলছি, এভাবে কষ্ট দিলে ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাব, এই বলে দিলাম। গানটি পরিবেশন করছেন গোলাপী হাঁসদা ও সহশিল্পী বৃন্দ।

আজকের শেষ নিবেদন মুদম সরেন ও সহশিল্পীদের গাওয়া এই দংগান। এই গানটিতে এক বিবাহিতা মহিলা তার প্রাক্তন প্রেমিকের উদ্দেশ্যে বলছে, তোমার আমার মধ্যে তো আর কোনো সম্পর্ক নেই, তবু কেন বারবার তোমাকেই মনে পড়ে, তোমার হাসি, তোমার কথা, তোমার ভালোবাসা, সব সব কিছু। তখনই চোখের জল ধরে রাখতে পারি না, নীরব কান্না হৃদয় আগুন হয়ে ঝরে পড়ে।

শেষ হলো আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় বর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা উপস্থাপনা পরিমল হেমব্রম।

শুনলেন সাঁওতালি গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
1: উপহার, রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অশোক চক্রবর্তী, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। নাটক উপহার।

0: ক্লিনিক থেকে বলছি। প্লিজ আপনার নামটা? আচ্ছা একটু ধরুন স্যার।
1: ইয়েস
0: মিসেস লাহা।
1: পিরিওডিক্যাল চেকআপ কাল সকাল 9টায় সময় দাও।
0: হ্যালো, কাল সকাল 9টায় আপনি আসতে পারেন। নমস্কার
1: সিস্টার। ইনজেকশনের স্টকটা মিলিয়েছ?
0: মেলাচ্ছি স্যার, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে।
1: প্লিজ একটু তাড়াতাড়ি করো, আজ একটু সকাল সকাল উঠব।
0: আচ্ছা স্যার।
2: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আসবো।
1: কাম ইন।
2: আমি,
1: আরে রাজীব বাবু জি, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো।
2: নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার, নমস্কার। তারপর বলো কেমন আছো?
2: খুব ভালো আছি ডাক্তারবাবু, একদম সেরে গেছি। সত্যি বলতে কি, আপনিই তো আমায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ও মা, আপনাকে নমস্কার আর কৃতজ্ঞতা জানিয়েছেন।
1: তোমার মাকে আমার নমস্কার জানিও। আর বলো, আমি এমন কিছু করিনি যাতে আমায় কৃতজ্ঞতা জানাতে হবে। ডাক্তারের কাজই তো চিকিৎসা করা।
2: দেখুন, আমি মার একমাত্র ছেলে, বাবা মারা যেতে আমরা গরিব হয়ে গেছি, কিভাবে যে আপনার ঋণ আমরা শোধ করব ঠিক।
1: এসব কথা এখন আর ভেবো না তো, যাও যাও, এবার বাড়ি গিয়ে বিশ্রাম করো, টানা এক সপ্তাহ বিশ্রাম নেবে, ঠিক আছে?
2: ডাক্তারবাবু, আপনার মতো বড় ডাক্তারের পুরো ফিস দেবার ক্ষমতা তো আমাদের নেই।
1: তোমার মাকে বলো সবার কাছ থেকে আমি পুরো ফিস নিই না, যাও বাড়ি যাও।
2: ডাক্তারবাবু
1: আর কিছু বলবে?
2: মা আপনাকে এই উপহারটা পাঠিয়েছেন।
1: আরে না না, এসব কিছু লাগবে না, ও তুমি নিয়ে যাও, নিয়ে যাও।
2: দেখুন, খুললেই বুঝতে পারবেন কি কি দারুণ একটা জিনিস, ব্রোঞ্জ অ্যান্টিক। এই দেখুন,
1: মোমদান।
2: যারা পুরনো জিনিসের কদর বোঝেন তারাই বুঝবেন এটা কত দামি। আপনি তো, আপনি তো বুঝবেনই।
1: বাহ, খুব সুন্দর।
2: এটা আমার বাবার খুব পছন্দের ছিল, 5 বছর ধরে বাবার কাছে ছিল জানেন। এই জোড়াটা পাওয়া যায়নি বলে বিক্রি করা হয়নি।
1: তোমার বাবার অ্যান্টিকের ব্যবসা ছিল?
2: হ্যাঁ, বাবা সস্তায় ব্রোঞ্জের পুরনো জিনিস কিনে সমস্তদের কাছে বেশি দামে বিক্রি করতেন।
1: বাহ, খুব ভালো, খুব ভালো ব্যবসা, ভেরি ইন্টারেস্টিং।
2: এখন তো মা আর আমি এই ব্যবসাটা করি।
1: খুব ভালো, খুব ভালো। শোনো রাজু, এটা তুমি নিয়ে যাও, বিক্রি করো।
2: দেখুন, ফেরত নিয়ে গেলে কিন্তু মা খুব দুঃখ পাবে। আসলে আসলে আপনি ভালো করে দেখছেন না স্যার, দেখলে কিন্তু লোভ সামলাতে পারবেন না। ওই টেবিল ল্যাম্পটা একবার জ্বালুন না স্যার, একবার জ্বালুন। হ্যাঁ, এই মোমদানটা ফুলদানির পাশে রাখছি। এবার দেখুন স্যার, ভালো করে দেখুন মোমদানটাকে।
1: সত্যি তো আমি আমি এতক্ষণ ভালো করে দেখিনি।
2: আপনাকে আমি বললাম না, আপনি ভালো করে দেখলে তারিফ না করে পারবেনই না। যাক, আপনি এটা নিলেন, আমাদের সে যে কি আনন্দ হলো। আমি ডাক্তারবাবু আসি। হ্যাঁ নমস্কার।
1: রাজু, রাজু শোনো,
2: আগে
1: তুমি এটা নিয়ে যাও, প্লিজ তুমি এটা নিয়ে যাও।
2: কেন ডাক্তারবাবু?
1: ভালো করে দেখলাম, না না, এটা আমার পক্ষে রাখা সম্ভব নয়।
2: ডাক্তারবাবু, আমি বিধবা মায়ের একমাত্র ছেলে, আমাদের হাতে বাবার ব্যবসাটা ভালো চলছে না, তবু দোকানের সবচেয়ে দামি জিনিসটা আপনার জন্য এনেছি।
1: শোনো বাবা, ব্যাপারটা বোঝো, মানে ভালো করে বোঝার চেষ্টা করো। আমার ঘরে যখন তখন ছোট ছোট ছেলেমেয়েরা আসে, মহিলারা আসেন, তাছাড়া সিস্টার রয়েছে।
2: আপনি দেখবেন ডাক্তারবাবু, সব্বার ভালো লাগবে, বাচ্চা বুড়ো মাঝবয়সী সব্বার।
1: ও, তোমাকে আমি কি করে বোঝাই বলতো যে এটা কত বড় অশ্লীল।
2: স্যার, মূর্তি দুটোর দিকে এক দৃষ্টি তাকালে সারা শরীরে একটা অদ্ভুত অনুভূতি হয়, মনে একটা একটা স্বর্গীয় আনন্দ হয়।
1: আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জিনিসটা মাস্টারপিস, একটা স্বর্গীয় সৃষ্টি, কিন্তু সব জিনিস সব জায়গায় মানায় না, রাখা যায় না। আচ্ছা তুমি এখন এসো, এসো এসো। সিস্টার,
0: আসছি স্যার।
1: মাথা ব্যথার যে কোনো একটা ট্যাবলেট আর এক গ্লাস জল, কুইক প্লিজ।
2: আমি আসি ডাক্তারবাবু, মা খুব আনন্দ করবে।
1: কি রাজু, তুমি জিনিসটা নিয়ে গেলে না?
2: স্যার, আপনি যখন চিনেছেন এটা মাস্টারপিস, তখন আমি কিছুতেই নিয়ে যাব না। আমাদের শুধু একটাই দুঃখ রয়ে গেল, এই জোড়াটা আপনাকে দিতে পারলাম না। তবে মা বলেছে, কিন্তু মানে যদি কখনো পাই এই জোড়াটা, আপনাকেই দিয়ে যাব। নমস্কার স্যার, আমি যাচ্ছি।
1: রাজু চলে গেল
0: স্যার, ট্যাবলেট।
1: হ্যাঁ ট্যাবলেট দাও। দেখো তো কি মুশকিলে পড়লাম, ওই রাজু বলে ছেলেটা, তার কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে এই মোমদানটা।
0: বাহ বাহ, খুব সুন্দর তো।
1: হ্যাঁ ভারি সুন্দর। আপাতত এটাকে ওই কাগজটা দিয়ে মুড়ে রাখো।
0: মুড়ে রাখবো?
1: দয়া করে একটু তাড়াতাড়ি মুড়ে রাখো।
0: রাখছি স্যার।
1: মুখ্য পাঠা, উপহার দেবার জিনিস পেল না।
0: এটা কি বড় ব্যাগে তুলে রাখবো, বাড়ি নিয়ে যাবেন?
1: কোথায় যে নিয়ে যাবো সেটাই তো আমার কাছে এখন সব থেকে বড় সমস্যা। ভালো করে দেখলে বুঝতে পারবে যে এ এমন একটা অ্যান্টিক যা সাধারণ ভদ্রবাড়িতে রাখা যায় না, অথচ ইচ্ছে করলেই রাস্তায় ফেলেও দেয়া যায় না। কি মুশকিলে পড়লাম বলো তো।
0: রাস্তায়? স্যার আপনি ইচ্ছে করলেই ফেলে দিতে পারেন, কারো কিচ্ছু বলার নেই।
1: বলার আছে সিস্টার, বলার আছে। এত বড় একটা জিনিস লুকিয়ে ফেলতে গেলে কেউ যদি হঠাৎ দেখে ফেলে, তাছাড়া যা দিনকাল পড়েছে তাতে পুলিশের হাঙ্গামা হতে পারে, অদ্ভুত সন্দেহের মুখে পড়তে হবে। আর রাস্তার সামনে ডাস্টবিনে যদি ফেলে দাও, পাড়ার ছেলে ছোকরাদের নজরে পড়বে। এমন একটা দারুণ জিনিস রাস্তায় ফেলে দেওয়ার পক্ষেও কোনো যুক্তি খাড়া করা যাবে না। লোকের উপকার করে আমি ভারী ফ্যাটাতে পড়লাম।
0: স্যার একটা কথা বলবো?
1: বলো।
0: বলছিলাম কি, এটা নিয়ে যখন এত সমস্যা, তখন আপনি তো ওটা কাউকে উপহার দিয়ে দিতে পারেন।
1: উপহার, উপহার, এটা তো এতক্ষণ মাথায় আসেনি। যাক, এতক্ষণ একটু সুস্থ বোধ করছি। ও উপহার, কিন্তু যাকে তাকে দিলে তো হবে না, সমঝদার লোককে দিতে হবে। কাকে কাকে? হয়েছে হয়েছে, পেয়ে গেছি পেয়ে গেছি। দ্যাট ফুর্তিবাজ ওল্ড ম্যান, ব্যাচেলার ব্যারিস্টার দত্ত, কাল সকালেই এটা গুছিয়ে দিয়ে আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। গুড মর্নিং মিস্টার দত্ত।
3: আরে ডক্টর ব্যানার্জি যে, গুড মর্নিং, গুড মর্নিং। আসুন আসুন, বসুন। আবার কি সমস্যা?
1: সমস্যা
3: না হলে তো এমন মূল্যবান পায়ের ধুলে বাড়িতে পড়ে না, তার উপর আবার এত সকালে সকালে।
1: আজ কোনো কাজ নিয়ে আসিনি ব্যারিস্টার দত্ত, আজ স্রেফ স্রেফ আড্ডার মুড। জানেন, ভোরবেলায় হঠাৎই মনে হলো আপনার সঙ্গে বহুদিন দেখা হয়নি।
3: সে কি মশাই,
1: চলে এলাম। হ্যাঁ
3: গত মাসেই তো দেখা হলো, আপনার নর্থের চেম্বারটার সম্বন্ধে আলোচনা হলো।
1: ঠিক ঠিক ঠিক, ভুলেই গেছিলাম। জানেন মেমোরিটা আজকাল খুব ফেল করছে।
3: ডোন্ট ওরি, এ মাসি আপনার কেস উঠবে।
1: সত্যি সত্যি আপনি আমার জন্য যা করেছেন এবং করছেন সেদিন শোধ হয় না, তবে কিছুটা শোধ হতো যদি আপনি অন্তত ফিসটাও নিতেন।
3: ডক্টর ব্যানার্জি, আমি আপনার কাছে ফিস নিই না, আপনি আমার অসুখে নেবেন না এ কথা তো মাথায় রেখেই।
1: আচ্ছা,
3: এর জন্য কারু মহানুভবতা দেখানোর কোনো সুযোগই নাই।
1: মিস্টার দত্ত, গত 10 বছর তো একবারই মাত্র কল দিয়েছিলেন আমাকে, ওই একবারই ফিস না নেবার সুযোগ আমি পেয়েছিলাম। কিন্তু গত 3 বছর ধরে আপনি আমার কাছে 1 পয়সাও ফিস দেননি। অবশ্য ফিস নিলে কেস হয়তো চালাতেই পারতাম না।
3: সকালবেলা নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে, কফি না চা?
1: থ্যাংক ইউ, কিচ্ছু না কিচ্ছু না। দত্ত সাহেব, এই দেখুন, এই যে এই জিনিসটা আমার হাতে, এই জিনিসটা আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা ও চিহ্ন হিসেবে আপনার টেবিলে থাকবে, আমার উপহার।
3: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার জিনিসটা কি?
1: দাঁড়ান দাঁড়ান, আগে কাগজের মোড়কটা খুলি। এটা একটা মোমদান, রেয়ার অ্যান্টিক।
3: মোমদান?
1: হ্যাঁ, হঠাৎ পেয়ে গেলাম।
3: আচ্ছা,
1: অনেকদিন ধরেই ভাবছি এমন একটা কিছু আপনাকে প্রেজেন্ট করব। এই দেখুন। আচ্ছা, এটা এটা এই ফুলদানিটার পাশেই থাকে।
3: আচ্ছা, বাহ অপূর্ব, কি সৃষ্টি! সত্যি প্রত্যেকটা ভালো শিল্পী যেন বিশ্বকর্মা। তবে এসব জিনিস যথাযোগ্য জায়গায় থাকলে তবেই না মানায়।
1: এই সেই যথাযোগ্য জায়গা, আর আপনি সেই যথাযোগ্য ব্যক্তি।
3: ব্যক্তি হিসেবে আমি অনেক কিছু হতে পারি, কিন্তু ব্যক্তির চেম্বারে যে ধরনের কাজকর্ম হয় তার সঙ্গে আর যা কিছুর সম্পর্কই থাক, শিল্পের নেই, বাঁদরের গলায় মুক্তোর মালা হয়ে যাবে না।
1: ব্যারিস্টার সাহেব, জিনিসটা ভালো করে দেখলে আপনি লোভে পড়ে যাবেন, ছাড়তে চাইবেন না।
3: বলেন কি?
1: আপনি দয়া করে একবার টেবিল ল্যাম্পটা জ্বালুন, এইবার দেখুন, বেশ ভালো করে দেখুন, দেখুন
3: সত্যি ভালো করে এতক্ষণ দেখিনি তো। শরীরটা কেমন শিরশির করছে। ডক্টর ব্যানার্জি, থ্যাংক ইউ ফর দি প্রেজেন্টেশন, অনেক ধন্যবাদ, তবে দয়া করে এখনই এটা ফেরত নিয়ে যান।
1: ভালো করে দেখে বলছেন?
3: যা দেখেছি যথেষ্ট। দেখুন মূর্তিটা মাস্টারপিস সন্দেহ নেই, কিন্তু আমি নিতে পারবো না। সত্যি শিল্পীদের কি রুচি!
1: সে কি, আমি তো ভাবলাম এই জিনিস উপহার দেবার একজনই আছেন, তিনি ব্যারিস্টার দত্ত।
3: কেন কেন কেন, ব্যাচিলার বলে আপনারা আমায় কি ভাবেন বলুন তো।
1: ছি ছি ছি ছি, কি বলছেন, ব্যাচিলার বলে নয়, সমজদার বলে, রসিক বলে। যাকে মাস্টারপিস যিনি চেনেন, যিনি বোঝেন, এই জিনিসটা তার কাছেই থাকবে। আচ্ছা আমি উঠি এখন।
3: শুনুন শুনুন শুনুন, আপনি ফেরত নিয়ে যান ডক্টর ব্যানার্জি, প্লিজ। আবার এ ঘরে মহিলার আসেন, মাঝে মাঝে আমার মাও আসেন, তাছাড়া কাজের লোকেরা।
1: এই জিনিস সবার ভালো লাগবে, বাচ্চা বুড়ো মাঝ বয়সী সব্বা।
3: শিল্পকর্মটা খুবই ভালো, এ কথা সবাই মানবে, কিন্তু ব্যাপারটা যে অত্যন্ত অশ্লীল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্লিজ প্লিজ মশাই, এ বয়সে কি আমি ইজ্জত খোয়াবো?
1: অশ্লীল? এই আপনি কি বলছেন দত্ত সাহেব, কত দিনের চেষ্টা এটা আমি জোগাড় করেছি তা আপনি জানেন, খুব দুঃখ পেলাম।
3: কিছু মনে করবেন না ডক্টর ব্যানার্জি, আমি আপনাকে আঘাত দিতে চাই না, কিন্তু এটা আমার পক্ষে রাখা সম্ভব নয়। ধরে নিন এই জিনিসের কদর বোঝার যোগ্যতা আমার নেই।
1: আপনার যোগ্যতা নেই? আর বিনয় করবেন না দত্ত সাহেব, যাক ঠিক জিনিস ঠিক জায়গাতেই থাকলো। না না না, আর কোনো কথা আমি শুনবো না। ওরে বাপ, নটা বেজে গেল, একটা কলে যেতে হবে। আচ্ছা আমি চলি, বাই।
3: এরকম জবরদস্তি উপহার দেওয়া আমি জীবনে দেখিনি। উপহার দিচ্ছে না জোর করে গুছিয়ে দিচ্ছে বোঝা যায় না। বিবস্ত্রা নারীর মূর্তি আমি অনেক দেখেছি, কিন্তু এরকম জীবন্ত নারী মূর্তি, এরকম পোজ আমি জীবনে দেখিনি। তবু এটাতে এমন কিছু আছে, রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে না, অথচ বাড়িতেও রাখা যায় না। যাক, আপাতত তো কাগজে মুড়ে রাখি, পরে দেখা যাবে।
4: আসবো স্যার।
3: কে? আসুন।
4: কেমন আছেন স্যার?
3: ভালো আছি। আপনাকে তো ঠিক চিনলাম না।
4: আমি থিয়েটার করি, আমার নাম কুমার সৌরভ, আমি সুখেন রায়ের কাছ থেকে আসছি।
3: সুখেন? আই মিন কমেডিয়ান সুখেন?
4: আগে হ্যাঁ, কাল ওনার অভিনয় জীবনে 30 বছর পূর্ণ হচ্ছে, সেই উপলক্ষে রঙ্গন থিয়েটারে আগামী পরশু এক বিশেষ শো এর বন্দোবস্ত করা হয়েছে। বিক্রির সমস্ত টাকা ওনাকে উপহার দেওয়া হবে।
3: বাহ, খুব ভালো।
4: ওই দিন বিশিষ্ট কয়েকজনকে আমরা নিমন্ত্রণ করছি। আমি আপনাকে থিয়েটার কর্তৃপক্ষ আর সুখেন্দার পক্ষ থেকে নিমন্ত্রণ করলাম। এই যে স্যার কার্ড।
3: থ্যাংক ইউ। বাহ, কার্ডটা খুব সুন্দর হয়েছে। শোনো ভাই, ওই দিন আমি বাইরে চলে যাব, অনুষ্ঠানে থাকতে পারবো না, তবে হ্যাঁ সুখেনের সঙ্গে একবার নিশ্চয়ই দেখা করে আসবো।
4: সুখেন্দার সম্বর্ধনা অনুষ্ঠান 5:30, নাটক শুরু 6:30।
3: আমি 5টার মধ্যে তোমাদের সাজঘরে পৌঁছে যাবো। হ্যাঁ সুখেনকে বলো আমি যাবই।
4: আচ্ছা স্যার, আমি তাহলে আসি।
3: হ্যাঁ ভাই, এসো। সুখেন সিনেমা থিয়েটার করে, নিশ্চয়ই নানা রকম গুণ আছে, নানা রকম শখও আছে। উফ, এত বড় সমস্যাটার সমাধান কি সহজেই না হয়ে গেল! আমার আমার গান গাইতে ইচ্ছে করছে। সকলই তোমার ইচ্ছা।
5: আপনার অভিনয় জীবনের 30 বছর পূর্তিতে আমাদের থিয়েটারের সাধারণ শিল্পীদের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
6: আপনাদের বলবো বলে যে সব দারুণ দারুণ কথা মুখস্থ করে এসেছিলাম, আপনাদের অভিনব অভিনন্দনের কায়দায় সব গুলিয়ে গেল। যাই হোক, আমি

0: আপনাদের এবং তোমাদের ও তোদের ভালোবাসায় অভিভূত সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজ আসি, পরে দেখা হবে।
1: দাদা, আমাদের আমাদের একটা অনুরোধ আছে সুখের দা।
0: অনুরোধ? তা বলো।
1: আমাদের সবার ইচ্ছা আজ আপনি জেনারেল গড়ে মেকআপ করুন।
2: কারণটা হলো?
0: না না না না, কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই। ঠিক আছে ঠিক আছে, আমির আমার মেকআপের জিনিসপত্রগুলো এঘরে নিয়ে এসো, আর স্টেজ ম্যানেজারকে বলে দাও আমি এঘরেই বসবো।
2: থ্রি চিয়ার্স ফর সুকেন্দা! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে!
3: সুকেন্দা আসছি।
1: দাদা, হিরোইন!
0: আরে মৌসুমি, এসো এসো এসো এসো।
3: কনগ্রাচুলেশনস সুখেন্দা, এগুলো আমার গাছের গোলাপ।
1: কি মিষ্টি গন্ধ! থ্যাংক ইউ। আচ্ছা মৌ, তোমার গাছে আর কি কি হয়?
3: আজকের দিনে অসভ্যতা করতে নেই সুখেন্দা, চলুন আপনার ঘরে যাবেন তো।
1: ওহো মৌ, তোমায় তো বলাই হয়নি আজকের দিনটা আমি এ ঘরেই বসবো।
3: স্টান্টটা আপনি বেশ ভালোই বোঝেন, কাল কাগজে বেরুবে সাধারণের ঘরে অসাধারণ সুখেন।
1: ম্যাডাম, আমি কিন্তু আগে এই ঘরেই বসতাম, এখনো বুঝলে এখনো নিজেকে ক্রাউডের একজন ভাবতে প্রাউড বোধ করি।
3: তাই বুঝি।
4: দাদা, মিস্টার দত্ত বলে একজন ভদ্রলোক দেখা করতে চাইছেন।
2: সুখেনদা, নিশ্চয়ই ব্যারিস্টার দত্ত।
1: ব্যারিস্টার দত্ত মানে টাক, চশমা, চুরুট?
4: হ্যাঁ দাদা।
0: ডাকো ডাকো ডাকো, সৈকত চেয়ারটা এখানে এনে দাও না।
5: হ্যালো সুখেন, গুড ইভিনিং।
0: আসুন দত্ত সাহেব, আসুন। কি সৌভাগ্য আমার!
5: আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। কামনা করি কমপক্ষে আরো 30 বছর শিল্প সংস্কৃতির সেবা করো।
0: ধন্যবাদ। আপনার মতো বড় লোক যে হাজার ব্যস্ততার মধ্যেই ছোট লোকের কথা মনে করে এসেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ।
2: স্যার স্যার, একটু মিষ্টি।
5: থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল। এ সময় আমি কিছু খাই না ভাই, আর তাছাড়া বয়স হয়েছে তো একটু রেস্ট্রিকশনে থাকতে
0: হবে। হ্যাঁ, তাছাড়া মিষ্টি খেলে তো জল খেতে হবে, সূর্যি ডোবার পর কাঁচা জল খেলে দত্ত সাহেবের ঠান্ডা লাগতে পারে।
5: তুমি দেখছি একই রকম রয়ে গেলে সুখেন।
3: সুখেন্দা, আজকের দিনটা অন্তত একটু সিরিয়াস হন।
5: আরে মৌসুমি যে কেমন আছো?
0: দত্ত সাহেবের সঙ্গে আলাপ হলো কি করে? আর আমি জানলাম না।
5: হিংসে করো না সুখেন, হিংসে করো না। আচ্ছা আমি উঠি।
3: সে কি নাটক দেখবেন না?
5: 6:30 ফ্লাইট। সুখেন, অনেক চেষ্টায় তোমার জন্য একটা স্মরণীয় উপহার জোগাড় করেছি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পকীর্তি, নাও।
0: আপনার উপহার আমার কাছে পুরস্কার, সারা জীবন এটা আমি আমার ড্রয়িং রুমে রেখে দেব।
5: আমি জানি, ঠিক লোকের কাছে ঠিক জিনিস দিয়ে গেলাম, শিল্পের কদর তুমি করতে পারবে এ আমার বিশ্বাস।
0: ধন্যবাদ।
5: আচ্ছা আগামী সপ্তাহে একদিন নাটক দেখতে আসব, সবাইকে বলি, চলি বাই।
0: আচ্ছা আচ্ছা।
4: আচ্ছা সৌরভ, আজকের দিনে তুই ভুল ডায়লগ বললি, আমার কি অবস্থা হয় ভাবতো?
2: সরি সরি সৈকতদা, কি যে হলো সব গুলিয়ে গেল কিছুতেই।
4: যাকগে, যা হবার হয়ে গেছে। আচ্ছা এই আমির, প্যাকেটটা খোল না ভাই, দত্ত সাহেবের উপরটা দেখি, এটা নাকি একটা দারুণ আর্ট শুনলাম।
6: দাদা আসার আগে খুলব?
2: আরে আমরা খুললে কিছু বলবে না, খোল।
1: অপূর্ব অপূর্ব, দত্ত সাহেব ঠিকই বলেছেন রে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম।
4: এই গৌতমদা, অভিষেক তোমাদের কেমন লাগছে? অপূর্ব না জিনিসটা?
2: সত্যি মূর্তি দুটো দারুণ, দুজনে মোমদানটা দুদিক থেকে ধরে আছে, ঠিক যেন
4: যাই বলুন, খুব অসভ্য। এসব জিনিসপত্রের দাম কত জানিস?
6: যত দামই হোক এই জিনিস ভদ্রলোকের বাড়িতে রাখলে ইজ্জত নষ্ট।
4: এইসব মাস্টারপিস লোকে বাড়িতে রাখবে না, তোকে বারে রাখবে।
0: ব্যাপার কি? অর্ধেক নাটক হলো না, এখনই বাড়ির আলোচনা? বাবা বা, তোমরা তো ঠাকুরদা সাহেবকে ছাড়িয়ে যাবে দেখছি।
6: দাদা, এই মোমদানটা দত্ত সাহেব দিয়েছেন।
2: আমির বলছে এ হোটেলে বারে রাখার জিনিস, বাড়িতে চলে না।
0: কই দেখি, মাস্টারপিস। দত্ত সাহেবের নজরই আলাদা।

0: লোকটা আইনের মতো নিরস ব্যাপার নিয়ে থাকলে কি হবে? রুচিটা কিন্তু আর্টিস্টে আমির। এ আর্ট তোর বোঝা নয় রে। শোন, এদিকে এদিকে ওই গোঁফের ডান দিকটা খুলে যাচ্ছে, একটু আঠারি লাগিয়ে দে তো।
1: ঠিকই তো আছে।
0: হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, মোমদানটা আলোর তলায় ভালো করে রাখ দেখি, একটু দেখি, বুঝলি সৈকত? নগ্নতা সৌন্দর্যই সবচেয়ে পবিত্র, স্বর্গীয়।
1: আমি বড় আলোটা জ্বালিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন, মূর্তি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন।
0: কই দেখি, আরে মনে হচ্ছে মূর্তি দুটো নড়ছে, নেমে আসছে, এগিয়ে আসছে। আমি আমি কাগজ দিয়ে এটাকে মুড়ে রাখ। আমি
2: সুখেন্দা, কাল আপনার অনারে আমার বাড়িতে একটা পার্টি দি।
0: ও আচ্ছা,
2: বাহ, জিনিসটা তো খুব সুন্দর, কে প্রেজেন্ট করলো?
0: দত্ত সাহেব। হ্যাঁ না, এই মৌ তুমি কি বলছিলে যেন, পার্টি? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা কাকে কাকে নিমন্ত্রণ করছো মৌ?
2: এই জিনিসটা কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না, খুব দামি অ্যান্টিক।
0: না না,
2: দেখি দেখি দেখি, ভালো করে দেখি,
0: পরে দেখবে পরে দেখবে। আচ্ছা মৌ, বলো তো নিমন্ত্রণ থাকছে কি?
2: আমি মুড়ে ফেলছো কেন? এইসব জিনিস কি একবার দেখলে হয়? ভালো করে দেখলে তবেই এই আসল সৌন্দর্যটা বোঝা যায়। সুখেন্দা, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে এসে আবার দেখব, কেমন?
0: বাঁচা গেল, পুরোটা আচ্ছা উপহার দিয়ে গেল। সত্যি কি সুন্দর, অথচ কি কদর্য। বুড়ো ভামটা বেঁচে বেঁচে আমাকে এই জিনিসের সমজদার ঠাউরালো। এই আমি কাগজ মোড়া হয়ে গেছে। শোন, ওটাকে ড্রেসের ট্রাঙ্কে রেখে দে, আর মৌসুমী এলে বলবি শঙ্কর দেখতে নিয়ে গেছে। আমি জানি শঙ্করের ঘরে মৌ যায় না।
3: ভাগ্যে শঙ্কর দার চোখে পড়েনি, নাহলে সারা থিয়েটার একেবারে কাঁপিয়ে বেড়াতো। এমনিতেই আপনার সম্পর্কে নানা বাজে কথা উঠিয়ে বেড়ায় দাদা।
0: আচ্ছা সৈকত, আমার কি মনে হয় জানিস, দত্ত বুড়োকে কেউ এটা গুছিয়ে দিয়ে গেছিল, বাড়িতে রাখতে পারেনি, তাই আমায় আবার সে গুছিয়ে দিয়ে গেল। উফ, শালা উকিল যে সে কি চিজ, তা একমাত্র গিরিশ ঘোষই বুঝেছিলেন।
4: সৈকত দা, সুখেন্দা আজ লাস্ট সিনটা জমাতেই পারল না, আস্তে আস্তে যখন কেঁদে ফেলে, অন্যদিন চোখে জল রাখা যায় না, আজ অভিনয় সেই ডেপথে পৌঁছলো না। দাদা আসছে।
0: আমি
1: দাদা,
0: গোমটা খোল। কেশোদা, ও কেশোদা, দরজাটা বন্ধ করে দাও, আজ আর কারোর সঙ্গে দেখা করবো না।
3: দাদা, আজ আপনার শেষ দৃশ্যটা বোধ হয় তেমন জমলো না।
0: সে কৈফিয়তকে আমায় তোমায় দিতে হবে নাকি?
3: সরি সরি দাদা,
0: সরি, কিছু মনে করো না সৈকত, মেজাজটা ঠিক নেই। আচ্ছা কি জ্বালাতন বলো তো, হ্যাঁ কি জ্বালাতন, পাঠ করবো কি, পাঠ করবো কি, খালি চোখের সামনে ভেসে উঠছে
1: কি দাদা,
0: ওই মূর্তি দুটো, মূর্তি দুটো চোখের সামনে ভেসে উঠলে মনে হয় কাছে এগিয়ে আসছে, কাশি সি সি চির করে ওঠে।
4: দাদা, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো?
0: কে? ও সৌরভ, বলো।
4: জানলা গলিয়ে রাস্তায় ফেলে দিলেই তো চুকে যায় ঝঞ্ঝাট।
0: ওরে বোকা, তাহলে আর এই অশান্তি হবে কেন? এমন জিনিস যা ফেলে দিতে খারাপ লাগে, আবার এত জীবন্ত সৃষ্টি ঘরে রাখা যায় না। ওই এক একজন মানুষ আছে না, ভয়ানক সুন্দর আবার অশ্লীল, এদের তুমি তাড়িয়েও দিতে পারবে না, আবার কাছে থাকতে দিতে প্রবৃত্তি হয় না।
3: দাদা, এটা কাউকে উপহার দিয়ে দিন।
0: আরে বাবা, যাকে দেব সে তো দুদিন বাদে আবার আমায় গালাগাল দেবে, যেমন আমি দত্ত সাহেবকে দিচ্ছি। বুড়ো ভাম, ধেড়ে ইঁদুর, টেকো বাঁদর।
4: দাদা দাদা, আপনি জিনিসটা বিক্রি করে দিন।
0: হ্যাঁ বিক্রি?
4: হ্যাঁ, আমি এক ভদ্রমহিলাকে চিনি, তিনি এসব জিনিস কেনা বেচা করেন।
0: মহিলা?
4: হ্যাঁ দাদা।
0: কেন, কোন পুরুষ ব্যবসায়ী চেনা নেই? এই মহিলা মহিলা এই মহিলা ব্যাপারটা ভালো লাগছে না।
1: ওনার স্বামী ওই ব্যবসাটা করতেন, বছর খানেক আগে উনি মারা গেছেন, আমি খবর দিয়ে দেবো, উনি কালই আপনার বাড়ি গিয়ে ওটা নিয়ে আসবেন।
0: শোনো শোনো, ওই দয়া করে কোনো পুরুষ পেলে পাঠিও, এই জিনিস কোনো মহিলার সামনে আমি বার করতে পারবো না, সে ব্যবসায়ী হোক আর সে যাই হোক।
1: ঠিক আছে ঠিক আছে, ওনার ছেলেকে যেতে বলবো।
0: ও তাহলে তো ঝামেলা মিটিয়ে গেল। আমি তুমি সারা বুদ্ধি আর কার মাথা থেকে বেরোতে বলো। থ্যাংক ইউ আমির, থ্যাংক ইউ আমির, পুরো বিক্রির টাকাটা তোর। বাপ রে বাপ, অভিজ্ঞতা হলো, উপহার কখনো বংশদণ্ড হয়ে দাঁড়ায়। বাপ রে বাপ।

0: ইয়েস, অ্যাভিনিউ ক্লিনিক, ডক্টর ব্যানার্জি বলছি। মর্নিং। কাল? না, কাল থাকছি না, মঙ্গলবার ফিরবো। ভালো আছি, থ্যাংক ইউ।
1: ডাক্তারবাবু, ভেতরে আসছি। নমস্কার ডাক্তারবাবু।
0: আরে রাজু জি, আরে এসো এসো, কেমন আছো, কেমন আছো, অনেকদিন বাদে এলে।
1: হ্যাঁ, দোকানের কাজে এত আটকে গেছি, আসতে পারিনি। কিন্তু মা আপনার কথা সবসময় বলে।
0: তোমার হাতে ওটা কি?
1: কেন, মোমদানির জোড়াটা ডাক্তারবাবু?
0: মোমদানের জোড়াটা মানে?
1: ওই যে আপনাকে কথা দিয়ে গিয়েছিলাম, আপনার মোমদানের জোড়াটা পেলে আপনাকেই দিয়ে যাব। কালই সকালে এক সিনেমা আর্টিস্ট জোড়াটা আমাদের কাছে বিক্রি করেছেন, খুব সস্তায় বেচে দিলেন।
0: বেচে দিলেন কেন?
1: ঘরে নাকি জায়গা নেই। আসলে ব্যারিস্টার সাহেব এমন লোককে উপহার দিয়েছেন যিনি এসব জিনিসের কদরই বোঝেন না।
0: ব্যারিস্টার সাহেব?
1: ব্যারিস্টার দত্ত, ব্যাম্বুভিলা।
0: ব্যাম্বু?
1: ব্যাম্বুভিলা গার্ডেন্স, ওই ওখানেই থাকেন আর কি।
0: মাকে কে দিয়েছেন সেটা নিশ্চয়ই জানা যায়নি।
1: এখনো যায়নি, তবে মা ঠিক খবর জোগাড় করে নেবে। আমাদের এসব খবর রাখতে হয়। আরে এসব জিনিস তো ভীষণ চোরাই হয় তো। এটা স্যার, এই ফুলদানিটার পাশেই রাখলাম।
0: সিস্টার!
2: যাই স্যার।
1: আগেরটা বুঝি আলমারিতে রেখে দিয়েছেন স্যার। ঠিকই করেছেন স্যার, মা বলে এসব জিনিস ঝোড়া না হলে ঠিক মানায় না।
2: স্যার ডাকছিলেন?
0: সিস্টার, মোমদান!
2: কোন মোমদান?
0: সেই সেই মোমদান যার জন্য আমি 7 দিন ঘুমোতে পারিনি, চোখ বুঝলি মনে হতো ওরা ডাকছে।
2: ও, ওরা ওরা কারা? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার।
0: কাউকে কিচ্ছু বুঝতে হবে না, আমার বোঝা আমি বইব। যাও যাও, সবাই চলে যাও এখান থেকে, সবাই বেরিয়ে যাও, আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। ক্লিয়ার আউট, আই সে ক্লিয়ার আউট।
2: স্যার স্যার, শরীর খারাপ লাগছে?
1: কি দারুণ লাগছে, ভয় পাবেন না সিস্টার, একদম ভয় পাবেন না। মা বলে খুব আনন্দ হলে মানুষের মাথার কিরম গোলমাল হয়ে যায়। আর মোমদানের জোড়াটা পেয়ে ডাক্তারবাবুর খুব আনন্দ হয়েছে। আমি যাই সিস্টার, মাকে গিয়ে খবরটা দিই, ডাক্তারবাবুর মাথা খারাপ হয়ে গেছে। শুনে মা যে কি আনন্দ করবে, কি খুশি যে হবে। আমি চললাম সিস্টার, আমি চললাম
2: সিস্টার।
3: উপহার নাটকটি এখানেই শেষ হল। রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অশোক চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজু, সৌভিক সেনগুপ্ত, ব্যারিস্টার দত্ত, সর্বাণী চরণ চট্টোপাধ্যায়, সৌরভ সুরাজ মুখোপাধ্যায়, সৈকত ভাস্কর কুমার দাস, আমির সোমনাথ চট্টোপাধ্যায়, মৌ বিদিশা মুখোপাধ্যায়, ডাক্তার ব্যানার্জি বলাই মুখোপাধ্যায়, সিস্টার সুরঞ্জনা দাশগুপ্ত ও সুখেনের ভূমিকায় সোমেশ নাথ, সম্পাদনা কুণাল ভট্টাচার্য। নাটকটি প্রযোজনা করেছেন গৌতম সেনগুপ্ত।
4: আকাশবাণী মৈত্রী।
5: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে এনটিএ ও কেন্দ্রীয় সরকার কী কী সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে

0: খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষার আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে পৌঁছেছে, এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे, विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का यह मुसद्दा कैबिनेट में चर्चा होगी, कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
0: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ ও কেন্দ্রীয় সরকার কি কি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট উভয়কে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মামলা শুনানি চলাকালীন বলেছে, হলফনামায় কেবলমাত্র সাময়িক বা তাৎক্ষণিক পদক্ষেপের কথা নয়, কি কি দীর্ঘমেয়াদী সংস্কার নেওয়া হচ্ছে তারও ব্যাখ্যা থাকতে হবে। বেঞ্চ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিয়মিতভাবে এর অগ্রগতি খতিয়ে দেখবে। সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়েও শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দিল্লিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্বলিত একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতি তার আস্থার প্রতিফলন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী কাগজ ফাঁস সংক্রান্ত মুলতবি মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নিয়েছেন। এদিকে বিজেপি সাংসদ শশাঙ্ক মুনি এবং বিজেপি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বিঘ্নিত হয়েছে। লোকসভা টানা পঞ্চম দিন হৈহট্টগোলের কারণে সোমবার আজকে সারাদিন পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুপুর ১২টার পর মুলতবির অধিবেশন শুরু হলে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে আলোচনা এগোতে পারেনি। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এ বিষয়ে কঠোর আইন আনা হবে বলে দেশকে আশ্বাস দিয়েছেন। রিজিজু বিরোধী নেতা রাহুল গান্ধীকে কংগ্রেসের সদস্যদের সুষ্ঠুভাবে সংসদ চলতে দেওয়ার জন্য নির্দেশ দিতে আহ্বান জানান।
2: संदेश नहीं जाएगा। मैं राहुल गांधी जी से अनुरोध करता हूं, आप अपने कांग्रेस पार्टी के साथियों को थोड़ा समझा दीजिए और बाकी कई पार्टी के एमपीज भी निजी तौर पर सबने अपना मत रखा है कि चर्चा होना चाहिए। मुझे ये समझ में नहीं आ रहा है कि आज पांचवा दिन है, हम इसमें एक अच्छा सार्थक बहस क्यों नहीं कर सकते हैं।
0: অন্যদিকে বেলা ১১টায় রাজ্যসভার কাজ শুরু হলে কারগিল যুদ্ধে শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, গোটা দেশ সেই সাহসী সেনাদের সম্মান জানায় যারা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অসাধারণ সাহস, বীরত্ব এবং কর্তব্যনিষ্ঠা প্রদর্শন করেছিলেন। এরপর রাজ্যসভায় শহীদদের স্মৃতিতে নীরবতা পালন করা হয়। পরে জিরো আওয়ারে বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে নিট প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে রাজ্যসভার কাজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি পোলোজানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজ এর প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মতবিনিময় করবেন। ভারত রোমানিয়া বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে

0: আর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সহনশীলতা ও উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ও ব্যবস্থা গড়ে তোলা, এই মূল ভাবনাকে সামনে রেখে হতে চলা এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির মধ্যে দীর্ঘ এক বছর ধরে চলা নিবিড় কারিগরি বিষয়ক আলোচনা এবং ঐক্যমত গঠনের প্রক্রিয়ার প্রতিফলন। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47। গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলায় 7,21,000-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় 94% এই তিন জেলার বাসিন্দা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিসপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যের পর্যালোচনা করেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি, বাঁধ, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি এবং ত্রাণ ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের ওপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। আজ উল্টোরথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর নবম দিনে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্যে ক্রীড়াবিদরা অটল সংকল্প, অসাধারণ দক্ষতা এবং প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটন বাহক লাভলিনা বরগোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল অ্যারেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। লোকসভা আজ সারাদিনের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ প্রথমেই থাকছে অর্ক।

তখনও বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন তুমি এলে, বাইরের আকাশে তখন সোনার রোদ,

0: আর তখন শুকনো পাতার উপর নীল রং মিশছে। সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখব বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্নগুলো এখন আর
1: ব্যান্ডের গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান অনুরোধের আসর, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুপুর মানেই একটু থেমে যাওয়া, একটু নিজের মতো করে সময় কাটানো, আর মনের কোণে জমে থাকা কিছু প্রিয় সুর, সেই সুরের টানেই শুরু করছি আজকের অনুরোধের আসর অনুষ্ঠান। আপনাদের অনুরোধের গান নিয়ে সাজানো আজকের আয়োজন, যে গান কখনো ফিরিয়ে নিয়ে যায় শৈশবের উঠোনে, কখনো ছুঁয়ে যায় ভালোবাসার দিনগুলো, আবার কখনো অকারণেই মুখে এনে দেয় এক চিলতে হাসি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর অনুষ্ঠান। থাকুন আমার সঙ্গে আর শুনতে থাকুন একের পর এক আপনাদেরই পছন্দের গান। প্রথমেই

শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে যে বন্ধুরা আমাদের অনুরোধ করেছেন তারা হলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে। বন্ধুরা শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

এবারে শুনবেন শিল্পী দেবরাজ ভট্টাচার্যর কণ্ঠে একটি গান, অনুরোধ করেছেন শঙ্কর বিশ্বাস, কেকে বাজার বিষ্ণুপুর থেকে। রইল বন্ধু আপনার জন্য আপনার পছন্দের এই গানটি।

আপনারা শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে একটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন। শুনতে চেয়েছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। যে কোনো শিল্পীর কণ্ঠে বন্ধু শুনতে চেয়েছেন আজই ঝরো ঝরো মুখরো বাদল দিনে। রইল বন্ধু আপনাদের জন্য এই গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

আপনারা শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে শুনবেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। অনুরোধ করেছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল, বানিয়র, নলহাটি, বীরভূম থেকে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদের পছন্দের গান।

এবারে শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, শুনতে চেয়েছেন পলাশ পোড়েল, কুলডাঙ্গা হাওড়া থেকে। রইল বন্ধু আপনার জন্য এই গানটি।

আজকের অনুরোধের আসরের শেষ গানটি শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন মেহেদি হাসান মামুন, নার্গিজ পারভিন ও আজিজ খান, জনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে। রইল বন্ধু আপনাদের জন্য এই গানটি।

অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনে ছিলাম আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায় এবং বাংলাদেশের সময় বিকেল 5টা বেজে 30 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2টা বেজে 57 মিনিট হয়ে 45 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 3টে বেজে 28 মিনিট হয়ে 21 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 এবং বাংলাদেশের সময় বিকেল 5:32:48। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস কম, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস কম। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 98% ও 84%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.51 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য বিশেষ সতর্কবার্তা, 24/7/2026 থেকে 27/7/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও অদূরে ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং মাঝে মাঝে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, 24/7/2026 থেকে 27/7/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও অদূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবরটি এখানেই শেষ হল। এখন জানিয়ে দেব, আজ অর্থাৎ 24/7/2026 শুক্রবারের সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় বিকেল 5টায়। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক বলবেন ডক্টর অর্পিতা সরকার। 7টায় উপহার নাটকটি পুনঃপ্রচারিত হবে। 7:45 শুনবেন হাউসফুল, অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 শুনবেন মহিলাদের আসর বিষয় রোজ নামচা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর ভূপালী রাগের আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিন তালে তবলা পরিবেশন করবেন তাপস পাল, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ 24/7/2026 শুক্রবারে সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। দিনের ব্যস্ততা ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে তার রঙিন পশরা। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলো যেন নরম তুলির টানে এঁকে দিচ্ছে বিদায়ের ছবি। একে একে জ্বলে উঠছে ঘরের আলো, উঠোনে ফিরছে পাখিরা, কোথাও সন্ধ্যের প্রদীপ, দিনের সঙ্গে রাতের, ক্লান্তির সঙ্গে প্রশান্তির, আর কর্মব্যস্ততার সঙ্গে নিজের কাছে ফিরে আসার এক নীরব আয়োজন। এই সময়টুকু যেন বড় আপন। সারাদিনের ছোট বড় গল্পগুলো তখন ধীরে ধীরে এসে বসে মনের জানলায়, তাই না? কোনো অসমাপ্ত কথার স্মৃতি, কোনো প্রিয় মুখের হাসি, কোনো পুরনো গানের সুর, সব মিলিয়ে সন্ধ্যা আমাদের জীবনের এক কোমল অধ্যায়। এই আলো আঁধারির ভেতরে আমরা খুঁজে পাই একটু স্বস্তি, একটু নিঃশ্বাস, একটু নিজের সঙ্গে কথা বলার অবকাশ। আজকের এই অনুষ্ঠান জুড়ে থাকবে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মদিনের কথা, এগিয়ে চলার গল্প, প্রতিদিনের চলার পথে কিছু লাইফস্টাইল টিপস, আরও কিছু তথ্য, আর সুন্দর সুন্দর কিছু গানের সম্ভার। আর আপনারাও যে যেখানেই থাকুন, বাড়িতে, কর্মস্থলে, পথে কিংবা প্রিয় কোনো জানলার ধারে,

কিছুটা সময় শুধু নিজের জন্য রেখে দিন। সন্ধ্যার এই মায়াবী আবহে মনটাকে একটু বিশ্রাম দিন। আমি রয়েছি আপনাদের সঙ্গে কথায়, সুরে আর অনুভূতিতে। চলুন গোধূলির এই নরম আলোকে সঙ্গী করে শুরু করি আজকের আড়ম্বর। শুরু হোক আজ সন্ধ্যায়, একটি সন্ধ্যা, কিছু গল্প, কিছু গান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

আজ 24শে জুলাই, প্যারিচাঁদ মিত্র, সাহিত্যের উঠোনে যার পরিচিতি টেকচাঁদ ঠাকুর, 1857-র সিপাহী বিদ্রোহের ঠিক পরের বছরই নিমতলার মৃত্যুর মশাই আলালের ঘরের দোলা।

প্রকাশ করে বাংলা গদ্যের জগতে এক তুমুল হুলস্থুল ফেলে দিয়েছিলেন যিনি। আজ তাঁর জন্মদিন। তৎকালে যেখানে পণ্ডিতদের ভাষা ছিল সংস্কৃতের ভারে জটিল, সেখানে টেকচাঁদ ঠাকুর তুলে আনলেন বাগবাজারের ঘাটের আম জনতার মুখের ভাষা, আলালি ভাষা। সাধারণ মানুষের ধরাছোঁয়ার ভেতরের সেই গদ্যে ফুটে উঠল বাবু কালচারের ঘাম ধুলো আর রক্ত মাংসের বাস্তব রূপ। প্যারিচাঁদ কেবল একজন ঔপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন এক বর্ণময় রেনেসাঁস পুরুষ। তার কলম যেমন এঁকেছে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র, তেমনি তার ভাবনায় স্থান পেয়েছে কৃষি বিজ্ঞান ও আধুনিক চেতনা। একাধারে ব্যবসায়ী, সমাজ সংস্কারক, বিচারক ও সাহিত্যিক প্যারিচাঁদের জীবনটা উনিশ শতকীয় বাঙালির আশা আর দ্বিধার এক অপূর্ব জলছবি। সময়সীমা পেরিয়ে টেকচাঁদ ঠাকুর তাই আজও বাংলা গদ্যের এক চিরসবুজ মেজাজ, যিনি আমাদের শিখিয়েছেন জীবনের বহু মাত্রিকতাকে কিভাবে নিজের কলমে ধারণ করতে হয়।

আষাঢ়ের মেঘলা আকাশ থেকে তখন ঝিরে ঝিরে বৃষ্টি ঝরছে। নদীর তীরে কিংবা কোনো দূরে মফস্বলের মেলায় কাদার গন্ধ, ভিজে যাওয়া জিলিপির ঠোঙা আর দূর থেকে ভেসে আসা সানাইয়ের সুর, পাপড়ের সুবাস, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। আজ উল্টো রথ, জগন্নাথ বলরাম আর সুভদ্রার ঘরে ফেরার দিন। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথে চড়ে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম মহা ধুমধাম করে মাসির বাড়ি গিয়ে এবার তাদের ফিরে আসার পালা। আজ তো সেই দিন উল্টো রথ। এই উল্টো রথের কিন্তু একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্যও আছে। সোজা রথ যদি হয় আমাদের সংসার বা বাইরের জগতের দিকে যাত্রা, তবে উল্টো রথ হল অন্তরের দিকে ফিরে আসা, নিজের আসল সত্তার কাছে ফিরে আসার প্রতীকী হল এই উল্টো রথ। রথযাত্রা মানেই ছোটবেলার সেই চেনা নস্টালজিয়া, সেই ছোট ছোট কাঠের রথ, রং বেরঙের কাগজ দিয়ে সাজানো, মনের মতো করে আলো লাগানো। সোজা রথের দিন তো রথ টানা হল, কিন্তু উল্টো রথের টান না দিলে কি আর রথযাত্রা পূর্ণ হয়? পাড়ায় পাড়ায় বিকেল হলেই শুরু হয়েছে কচি কাঁচাদের রথ টানার ধুম, আর যা না বললেই নয় তা হল রথের মেলা। নাগরতলা, জিলিপি, পাঁপড় ভাজা আর অগণিত মানুষের ঢল।

আমাদের এই ধুলিমলিন পৃথিবীতে পথ বলতে আমরা কি বুঝি? কিছুটা কালো পিচের প্রলেপ, কিছুটা ইটের বাঁধানো গলি, কিংবা ধূসর ধুলিময় মাটির রেখা যা জুড়ে দেয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে। আমরা কি কখনো ভেবে দেখেছি এমন এক জগতের কথা যেখানে ঘর আছে, গৃহস্থালি আছে, সাজানো আঙিনা আছে, কিন্তু পা ফেলার মতো কোনো পিচ ঢালা রাজপথ নেই? এক পা ফেললেই যেখানে মাটির বদলে ছুঁয়ে যায় স্বল্প জলের আয়না। ভাবতেই কি বুকে একটু বিস্ময়ের দোলা লাগছে। তবে কিভাবে পথ চলে এখানকার মানুষেরা, কিভাবে কেটে যায় তাদের প্রতিদিনের জীবন? এই অপার বিস্ময় আর কৌতূহলের উত্তর লুকিয়ে আছে সুদূর নেদারল্যান্ডসের উত্তর পশ্চিমের ওভারিজেজেল প্রদেশের এক নিভৃত জাদুকরি কোণে। এই আজব জনপদের নাম গিফথর্ন। পৃথিবীর মানচিত্রে কত শত গ্রাম রয়েছে, কত শত শহর রয়েছে, কিন্তু এখানে কোনো চাকার শব্দ নেই, নেই হর্নের কর্কশ শব্দ কিংবা ধোঁয়া উড়ানো কোনো যান্ত্রিক যান। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রাম নিজের বুকে আগলে রেখেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। হাঁটার পথ না থাকলে কি হবে, এই গ্রামের পথ তৈরি করেছে জল। সবুজ ঘাসের গালিচা দিয়ে ঘেরা এক একটি বাড়ির সামনে দিয়ে বয়ে গেছে কাঁচের মতো পরিষ্কার সব খাল। এক আঙিনা থেকে অন্য আঙিনায় যেতে হলে, প্রতিবেশীর দুয়ারে গিয়ে কুশল বিনিময় করতে হলে এখানে কোনো পথচারী হওয়া যায় না, হতে হয় একজন নাবিক। যেমন নদীর স্রোতে জীবন বয়ে যায়, ঠিক তেমনি এই গ্রামে মানুষের প্রতিটি পদক্ষেপ স্পন্দিত হয় খালের শান্ত জলে। জলপথই এখানে একমাত্র ধমনী, আর বাঁশের বৈঠা কিংবা আধুনিক নিঃশব্দ নৌকোই জীবনের একমাত্র গতি। অনেকে ভাবতে পারেন রাস্তা নেই যখন, হয়তো এটা ছোট কোনো বিচ্ছিন্ন দ্বীপ বা দু চারটে ঘরের এক অলিক বসতি। না, এই গিফথর্ন গ্রামে রয়েছে প্রায় 2500 পরিবারের অটুট সংসার, হাজার হাজার মানুষের এই বিশাল জনপদ যুগের পর এভাবেই টিকে রয়েছে যুগের পর যুগ ধরে, বিকশিত হয়েছে এবং নিজেদের স্বতন্ত্র রূপ বজায় রেখেছে। এত মানুষ, এতগুলো সুসজ্জিত বসতবাড়ি, হাসি খুশি সব পরিবার, অথচ এক টুকরো আধুনিক রাজপথও গড়ে উঠল না। কিন্তু কেন? এর নেপথ্যে রয়েছে প্রকৃতির সাথে মানুষের এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। বহু শতক আগে এখানে যখন মানুষ প্রথম বসতি গড়ে তোলে, তখন মাটির নিচ থেকে পিট বা জ্বালানি মাটি তোলার জন্য তৈরি হয়েছিল অসংখ্য ছোট বড় খাল ও জলাশয়। কালক্রমে সেই খালগুলোই হয়ে ওঠে গ্রামের আসল প্রাণস্পন্দন। গ্রামবাসীরা প্রকৃতির এই জলধারাকে কৃত্রিম পথ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেননি, বরং জলকেই আপন করে নিয়ে জলপথকেই বানিয়ে নিয়েছেন নিজেদের চলাচলের পথ। মাটির রাস্তা না থাকলে কি হবে, এই গ্রাম কিন্তু যোগাযোগের দিক থেকে মোটেও বিচ্ছিন্ন নয়। মাটির পথ খালের ওপর দিয়ে একে অপরের দিকে পরম মমতায় প্রায় 180টি রূপালী সাঁকো বা কাঠের সেতু দিয়ে।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন

0: ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: অভাব, স্বজন হারার যন্ত্রণা আর প্রতিকূলতার বিরুদ্ধে এক অদম্য লড়াইয়ের কথা এবার বলবো। পুরুলিয়ার মেয়ে রত্নাবলীর কথা এবারে বলবো। মাত্র 4 বছর বয়সে দিনমজুর বাবা কলেশ্বর সবরকে হারান তিনি। ছোট 2 ভাই বোনকে নিয়ে মা মঞ্জুরা দেবী জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে কোনো মতে সংসার চালান। সীমাহীন আর্থিক অনটনের মধ্যেও রত্নাবলীকে স্কুলে পাঠান তার মা। সমস্ত বাধা পেরিয়ে রত্নাবলী গ্রামের প্রথম মেয়ে হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে নজির করেন। এরই মাঝে অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়, কিন্তু শ্বশুর বাড়িতে পড়াশোনা নিয়ে আপত্তি। এরপর তিনি অনেক প্রতিকূলতাকে পেছনে ফেলে অদম্য জেদ আর মায়ের সহযোগিতায় বড়া বাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ থেকে 2021 সালে স্নাতক ডিগ্রি অর্জন করে। পড়াশোনার পাশাপাশি খেরিয়া সবর কল্যাণ সমিতির লার্নিং সেন্টারে পড়ানো শুরু করেন তিনি। পরবর্তীতে রাজনওয়াগড়ে সমিতির ছাত্রনিবাসে ওয়ার্ডেন এবং বর্তমানে সমিতির সভানেত্রী পদে আসীন হন। আজ তিনি সবর সমাজের ছোট ছোট মেয়েদের শুধু পড়ানই না, তাদের কাছে হয়ে উঠেছেন মূল অনুপ্রেরণা।

বৃষ্টির টাপুর টুপুর সুরে মন হয়তো নস্টালজিক হয়ে ওঠে, কিন্তু এই বর্ষার ভ্যাপসা আবহাওয়া আর বাতাসের মাত্রাতিরিক্ত আর্দ্রতা আমাদের নিত্যদিনের কাজে বাধ সাধে ঠিকই, তাই না? জানলার বাইরে যখন ঝুমঝুম বৃষ্টি, তখন গৃহিণীদের মনের কোণে লুকিয়ে থাকে একটি চিনচিনে চিন্তা। কি চিন্তা? কৌটোর ভেতর রাখা জিনিসগুলো ভালো আছে তো? বিশেষ করে রান্নাঘরের অত্যন্ত দামি, পুষ্টিকর আর প্রয়োজনীয় তিনটি উপাদান, কোল্ড প্রেস তেল, খাঁটি ঘি এবং প্রাকৃতিক মধু। স্যাঁতস্যাঁতে হাওয়া যদি একবার এই বয়ামগুলোর ভেতরে উঁকি মারে, তবে তাদের গুণমান আর স্বাদ নষ্ট হতে কিন্তু সময় লাগে না। আসুন জেনে নিই বর্ষার এই স্যাঁতস্যাঁতে দিনগুলোতে কিভাবে পরম যত্নে সুরক্ষিত রাখবেন আপনার হেঁশেলের এই তিন রত্নকে। কোল্ড প্রেসড ওয়েল। আজকাল সুস্থ জীবনের জীবনযাত্রার অঙ্গ হিসেবে আমাদের ঘরে ঘরে খানি ভাঙা বা কোল্ড প্রেসড তেলের ব্যবহার অনেকটাই বেড়েছে, কিন্তু এই তেল অত্যন্ত সংবেদনশীল। বাতাস, আলো এবং উত্তাপের সংস্পর্শে এলে খুব দ্রুত এদের ভেতরে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া শুরু হয়ে যায়, যা তেলের আসল গন্ধ ও পুষ্টিগুণ কেড়ে নেয়। তাহলে কিভাবে যত্ন নেবেন? তেল সবসময় গাঢ় রঙের কাচের বোতলে রাখতে হবে, যাতে বাইরের আলো সহজে ভেতরে প্রবেশ না করতে পারে। কথায় বলে খাঁটি মধুর নাকি কোনো মেয়াদ ফুরোয় না, এটি অনন্তকাল ভালো থাকতে পারে, কিন্তু বর্ষার ভেজা বাতাস এই প্রাকৃতিক উপাদানের ওপর প্রভাব ফেলতে কিন্তু ছাড়ে না। মধুকে কিভাবে যত্নে রাখবেন? মধুর শিশি ব্যবহার করার পর এর মুখটি ভালোভাবে আটকে রাখুন। রান্নাঘরের সিঙ্ক, ফোটানো জলের বাষ্প কিংবা গ্যাসের স্টোভের উত্তাপ থেকে মধুকে দূরে রাখুন। আপনার ভাড়ার ঘরের সবচেয়ে শুকনো, ঠান্ডা ও পরিষ্কার কোনটি মধুর জন্য সেরা ঠিকানা? একটু বাড়তি সচেতনতা আর ছোট্ট কিছু সতর্কতা মেনে চললে বর্ষার এই ঝরঝরে দিনেও আপনার রান্নাঘরের প্রতিটি উপাদান থাকবে একদম তাজা, সুস্বাদু ও পুষ্টিকর।

দেখতে দেখতে আরেকটি সন্ধ্যা ধীরে ধীরে পার করে এলাম। আকাশের গায়ে যে রঙের আঁচড় কিছুক্ষণ আগেও ছিল তা কিন্তু মিলিয়ে গিয়েছে। দিনের ব্যস্ততা, ক্লান্তি আর কোলাহলের পর এই সন্ধ্যায় যেন আমাদের শেখায় একটু থামতে, একটু নিজের সঙ্গে কথা বলতে আর একটু মন খুলে নিঃশ্বাস নিতে। আজকের এই পথ চলায় আমরা ভাগ করে নিয়েছি কিছু তথ্য, কিছু অনুভূতি, কিছু গান আর কিছু না বলা কথার স্পর্শ। বন্ধুরা, আজ তবে বিদায় নিচ্ছি, তবে আপনারাও কিন্তু আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজকের মতো বিদায় বন্ধু, তবে যাওয়ার আগে রেখে যাব একখানি মন ভালো করা গান। আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গনের আড্ডা শুরুতেই কিন্তু চোখ রাখব খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজ চলছে সেদিকে। বৈভব সূর্যবংশীর 18 বলে অর্ধশতরানের সৌজন্যে জিম্বাবুয়েকে সিরিজের প্রথম ম্যাচে সহজেই 7 উইকেটে হারালো ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 125 রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 13 ওভার দু বল খেলেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 126 রান তুলে দেয় ভারতীয় ক্রিকেট দল। এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিধ্বংসী অর্ধশতরানের সঙ্গে সঙ্গেই কিন্তু বেশ কয়েকটি বিশ্বরেকর্ড করলেন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। সব থেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরানের রেকর্ড সহ ভাঙলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ডও। এদিকে শুরু হয়ে গেল কমনওয়েলথ গেমস, আর উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই কিন্তু পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সার তারকা লাভলিনা বরগোহাঁই। এবার একটু চোখ রাখবো ফুটবল মাঠের দিকে, আর ফুটবল মাঠ বললেই কিন্তু বাঙালিদের প্রথমেই মনে পড়ে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং অবশ্যই ডার্বি। আগামীকাল ডুরান্ট কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। ডার্বির আগে দুই শিবিরেই কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে, বোঝাপড়ায় জোর দিতে চাইছে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগানের ভরসা আক্রমণাত্মক ফুটবল। এবার একটু ব্যাডমিন্টনের খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে কিন্তু একটি দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে ভারতীয় ফ্যানেদের জন্য। তার কারণ ব্যাডমিন্টন চায়না ওপেনে 4 ম্যাচ পয়েন্ট পেয়েও ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুকে শেষ করতে হল শেষ 16। দেড় ঘন্টা ধরে চলা 3 সেটের ম্যাচে বিশ্বের 4 নম্বর চাইনিজ শাটলার চেন উফেই 21-16, 20-22, 18-21 ফলে হারান সিন্ধুকে। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্থাৎ 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে, ইংল্যান্ডের ওভালে। 9-13 জুন পর্যন্ত বসবে এই প্রতিযোগিতার আসর, একথাই জানিয়েছে আইসিসি। আরও একটি কথা উল্লেখযোগ্য যে বর্তমানে কিন্তু ক্রমতালিকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত রয়েছে 5 নম্বরে। যদিও খেলা এখন অনেক বাকি, দেখা যাক ভারত শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছতে পারে কিনা। এদিকে ক্রিকেটে জিম্বাবুয়ের পাশাপাশি কিন্তু আরও একটি সুখবর অপেক্ষা করে রয়েছে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের জন্য। অনূর্ধ্ব-19 ভারত এবং অনূর্ধ্ব-19 শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যে টেস্ট সিরিজ আয়োজিত হল এবং অনূর্ধ্ব-19 টেস্টে শ্রীলঙ্কা

তার বিরুদ্ধে কিন্তু বড় জয় পেল ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। কলম্বোতে দ্বিতীয় টেস্টে তারা শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলকে ২১১ রানের বিশাল ব্যবধানে হারাল। দ্বিতীয় ইনিংসে ৪৭২ রান তাড়া করতে নেমে ২৬০ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে ৪৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন লেগ স্পিনার রোহিত যাদব। এবার একটু আন্তর্জাতিক ফুটবলের খবর আপনাদের জন্য। তো ফুটবল জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন প্রবাদ প্রতিম ফরাসি ফুটবলার জিনেদিনে জিদান। তিনি ফ্রান্সের জাতীয় দলের নতুন হেড কোচ হতে চলেছেন বলে খবর। রিয়েলের হয়ে রিয়েলের কোচ হিসেবে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব রয়েছে তার। এদিকে ফ্রান্সের পাশাপাশি জার্মানিও কিন্তু তাদের জাতীয় ফুটবল টিমের নতুন কোচের নাম সামনে আনলেন। জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ হলেন প্রাক্তন লিভারপুল ম্যানেজার জুর্গেন ক্লপ। এবার একটু ৬৪ খপের দিকে নজর রাখা যাক, অর্থাৎ দাবার বোর্ডের দিকে। সেখানেও কিন্তু ভারতীয়দের জন্য একটি সুখবর অপেক্ষা করে রয়েছে। ভারতীয় দাবারু বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন। স্বভাবতই খুশির খবর ভারতীয় ক্রীড়া মহলে।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই যেদিকে চোখ থাকবে, যে খবরটি থাকবে আমাদের আতশ কাঁচের তলায়, সেটি হল ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ, যা কিনা গতকাল ভারত খুব সহজেই জিতে নিয়েছে। আতশ কাঁচের তলায়। এই মাত্র চার মাস আগেই জিম্বাবুয়ের মাঠেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর বৈভবের ব্যাট থেকে এসেছিল, অর্থাৎ বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এসেছিল ৮০ বলে ১৭৫ রানের একটি দুরন্ত ইনিংস। সেই ব্যাপারেরই যেন খানিকটা পুনরাবৃত্তি হল। আবার সেই হারারেতেই জ্বলে উঠল বৈভব সূর্যবংশী বিস্ময় কিশোরের ব্যাট, ১৮ বলেই এলো অর্ধশত রান। একই সঙ্গে টানা হারের লজ্জা কাটিয়ে জয়ের রাস্তায় ফিরল টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি ঘরানায় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর মিলিয়ে টানা ৭টি ম্যাচ জয়ের মুখ দেখেনি ভারতীয় ক্রিকেট দল, স্বভাবতই চাপে ছিল ভারতীয় শিবির। তাই টস জিতে ব্যাট করার ঝুঁকি নিলেন না অধিনায়ক শ্রেয়স আয়ার। সেই সঙ্গে দলে এলো ৪টি বদল। প্রথম একাদশে মায়াঙ্ক যাদব, রিঙ্কু সিং, রবি বিষ্ণই এবং অশোক শর্মা। ডানহাতি জোরে বোলার অশোক শর্মার অভিষেক হল এই ম্যাচে। অন্যদিকে ৬৪৯ দিন পরে দেশের হয়ে খেলতে নেমে প্রথম বলেই আঘাত হানেন মায়াঙ্ক। তিনি ফেরান ব্রায়ান বেন্টকে, এবং দেশের চতুর্থ বোলার হিসেবে এই কাজ কিন্তু দুবার করলেন মায়াঙ্ক। নাম লেখালেন ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং ও হার্দিক পাণ্ডিয়াদের সঙ্গে। মায়াঙ্কের ধাক্কা সামলাতেই আর পারেনি জিম্বাবুয়ে। মায়াঙ্ক ২ উইকেট নেন ১৮ রানের বিনিময়ে। তার পাশাপাশি জ্বলে ওঠেন প্রিন্স যাদবও, তিনি ১৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন। এই দুই বোলারের ধাক্কায় মাত্র ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বেসামাল হয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে পরিস্থিতি কিছুটা সামাল দেন ওয়েসলি মাধভরে, তিনি করেন ৩৯ বলে ৩৪, আর তাদিও নাসে মারুমানি, তিনি ২০ রানে অপরাজিত থাকেন ২৭ বল খেলে। ২০ ওভারের নির্ধারিত সময়সীমায় জিম্বাবুয়ে তোলে ৭ উইকেটের বিনিময়ে ১২৫ রান। তৃতীয় ওভারেই জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র তৃতীয় ওভারেই মুজাবারিনের বলে অভিষেক শর্মা ফিরে যান, তিনি ৮ বলে করেন মাত্র ১ রান। এই ফিরে যাওয়াটা অবশ্যই অশনি সংকেত নিয়ে এসেছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য, কিন্তু বৈভবের ঝড়ে সব উধাও। টি টোয়েন্টি তো বটেই, সব ঘরানা মিলিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে অর্ধশত রান আর কারো নেই। তিনি ভেঙে দিয়েছেন

সচিন তেন্ডুলকারের রেকর্ড। মাত্র 15 বছর 118 দিন বয়সে হাফ সেঞ্চুরি করলেন বৈভব। শচীন করেছিলেন 16 বছর 213 দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে। বৈভব 19 বলে 50 রান করে ফিরে যান এবং ফিরে যাওয়ার পর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ঈশান কিশান। তিনি করেন 24 বলে 35 এবং শ্রেয়স আয়ার তিনি করেন 24 বলে অপরাজিত 28। তার ফলেই 13 ওভার 2 বল খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত, অর্থাৎ 126 রান, এবং 3 উইকেটের বিনিময়ে এই রান তুলে দেন এবং 40 বল বাকি থাকতেই কিন্তু সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় ভারত। যদিও ক্রিকেট এখনও অনেক বাকি, তবে কালকের খেলা দেখে কিন্তু মনে হচ্ছে যে ভারত হয়তো এই সিরিজটি খুব সহজেই জিতে যাবে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রিকেট ফ্যানেদের জন্য।

এদিকে শুরু হয়ে গেল কমনওয়েলথ গেমস, এবং কমনওয়েলথ গেমস শুরুর দিনেই কিন্তু উৎসবে মাতলেন ভারতীয় সমর্থকেরা। কারণ উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পদক নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের তারকা বক্সার লাভলিনা বরগোহাঁইয়ের। অলিম্পিক্সে পদকজয়ী লাভলিনা 75 কেজি বিভাগে নামবেন। বৃহস্পতিবারই তিনি প্রাথমিক রাউন্ডগুলোতে বাই পাওয়ায় সরাসরি সেমিফাইনালে নামার সুযোগ পেয়েছেন, যার অর্থ তার অন্ততপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ের ফরম্যাট অনুযায়ী সেমিফাইনালে পরাজিত দুইজনই ব্রোঞ্জ পান, অর্থাৎ লাভলিনা রিংয়ে নামার আগেই তার ব্রোঞ্জ নিশ্চিত। এবার লাভলিনা 31 জুলাই লড়বেন টুভালুর টিকেবিপি তাফাকির সঙ্গে। জিতলে ফাইনালে উঠবেন, তবে এই বাউটে হারলেও তার ব্রোঞ্জ জয় কিন্তু নিশ্চিত। অলিম্পিক্স পদকজয়ী বক্সার লাভলিনা আবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম পতাকা বাহকও ছিলেন। গেমসের উদ্বোধনে চমক দিলেন পুতুল সোনোয়াল। লং বল ইভেন্টে পুরুষদের সিঙ্গলসে পুতুলের প্রতিপক্ষ ছিলেন 2023 সালের বিশ্ব চ্যাম্পিয়ন কানাডার রায়ান বেস্টার। অনেকটা এগিয়ে থাকা প্রতিপক্ষকে প্রথম সেটে 5-4 ফলে এগিয়ে দেন পুতুল। দ্বিতীয় সেটে পাল্টা আঘাত হানেন রায়ান, তিনি জেতেন 3-7 ফলে। শেষ পর্যন্ত অবশ্য নির্ণায়ক সেটে জিতে যান পুতুল। অন্যদিকে ভারতের মেয়েরাও পিছিয়ে ছিলেন না। রূপা রানী তিরকে এবং পিঙ্কির জুটি প্রথম সেটে 7-1 জয় পায় মাল্টার প্রতিপক্ষের বিরুদ্ধে, তবে দ্বিতীয় সেটে 3-4 ফলে হারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে জিতে যায় ভারতীয় জুটি। সুতরাং বলা যেতেই পারে যে ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন খেলায় কিন্তু ভারত আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখা যাক ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া বিভাগে ভারতের সাফল্য ঠিক কতটা গর্বিত করতে পারে আমাদের মতন ক্রীড়া ফ্যানেদের। দেখাই যাক না ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতো ক্রীড়া ফ্যানেদের জন্য।

এদিকে শুরু হয়ে গেছে 135তম ডুরান্ট কাপ, এবং ডুরান্ট কাপ বললেই ফুটবল, এবং ফুটবল বললেই কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, আমাদের চিরন্তন ডার্বি গোটা বাঙালি জাতির পক্ষে। তো আগামীকাল শনিবার এই ডুরান্ট কাপের ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর সেই ম্যাচকে ঘিরে অর্থাৎ ডার্বি এবং ডুরান্ট কাপকে নিয়ে এখন একটি বিশেষ বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।

দিল্লিতে ট্রফির আবরণ উন্মোচন করে 135তম ডুরান্ট কাপের উদ্বোধন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই ট্রফি বুধবার কলকাতার ফোর্ট উইলিয়ামে টুর্নামেন্টের সংগঠক ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষের উদ্যোগে বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর উপস্থিতিতে

0: প্রচার মাধ্যমের সামনে তুলে ধরা হলো। সঙ্গে ছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান, ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং, মেজর জেনারেল দীনেশ কুমার, রাজ্যের ক্রীড়া সচিব রাজেশ পাণ্ডে সহ ভারতীয় সেনাবাহিনীর এক ঝাঁক পদস্থ কর্তারা। কলকাতার যুব ভারতীর ক্রীড়াঙ্গনে 25 জুলাই মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। কলকাতায় যুব ভারতী ছাড়াও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচ হবে। কলকাতা উদ্বোধনী ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে 16টি ম্যাচ পাচ্ছে। অন্যান্য গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে। উদ্বোধনী ম্যাচে মাঠে হাজির থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখন শুনব ডুরান্ড কাপ নিয়ে কি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
1: যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন মিলিয়ে 16টা ম্যাচ পাচ্ছি। আমরা বিশ্বকাপ দেখেছি, তো বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখে যাচ্ছি যে আমরা সবাই গলা ফাটিয়েছি, কেউ স্পেনের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ ব্রাজিলের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু এবার আমাদের সময় এসেছে ইন্ডিয়ান ফুটবলের জন্য চিয়ার করার। লেটস চিয়ার ফর ইন্ডিয়ান ফুটবল, লেটস চিয়ার ফর আওয়ার ইন্ডিয়ান ফুটবলার্স। আমি আহ্বান করব, আমি বলবো যে প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অব্দি আমাদের যারা ফুটবলার্স আছে, লেটস এনকারেজ দেম। আমরা প্রত্যেকে মিলে লেটস গিফট আওয়ার ফুটবলার্স আ প্যাক স্টেডিয়াম ইন ইচ অ্যান্ড এভরি ম্যাচ অফ দিস ডুরান্ড কাপ। দিস ইজ মাই ফার্ভেন্ট প্লি টু অল দ্য ফুটবল লাভার্স, দ্য স্পোর্ট লাভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। আর এবার আপনাদের সুবিধার্থে আমরা টিকিটিং নিয়ে এটা প্রত্যেকবার আমাদের মানুষের অনেকে আমাকে সাজেশন দিয়েছিলেন, আমি পুরো বিষয়টা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলাম এবং তারপর আমি ধন্যবাদ জানাই দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। আমরা সকলে মিলে একসাথে মিলে উই হ্যাভ ফিটেড উইথ দিস পেপারলেস টিকিটস ফর দ্য ফার্স্ট টাইম এভার। আর কখনো স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি টিকিট যেটা আছে সেটা নিয়ে ডাইরেক্ট আপনি স্টেডিয়ামে যাবেন, ছোটাছুটি করতে হবে না স্ট্যাম্পিং এর জন্য আর ডিপার্টমেন্ট।
0: মৌসুমের প্রথম ডার্বিতে কে এগিয়ে, এই নিয়ে ক্রীড়া প্রেমীদের উৎসাহ তুঙ্গে। মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাজ এবার ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন। তিনি লাল হলুদ সমর্থকদের ডার্বি জেতার প্রতিশ্রুতি দিলেন।
2: Hello to everyone. Calcutta is my second house because I'm long time in the city. I am very happy to train East Bengal. Okay. So East Bengal, the history has to be with good planification for the player and maybe rotation in determinate time of the competition. I need the support for the fan because it's necessary, absolutely necessary for us.
0: বাগানের হেড কোচ পানাগিওটিস দিলম পেরিস থাকলেও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস কিন্তু হাবাসের মস্তিষ্কের জন্যই ডার্বিতে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখলেন।
3: আমার মনে হয় বড় ম্যাচ শুরু করছে, তার দেখি এটাও একটা ভালো যে টিম মানে সমর্থকদের একটা টেম্পো থাকবে, প্রথম বড় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, টিকিটের একটা বড় চাহিদা থাকবে, যে উন্মাদনাটা প্রথম দিনই দেখা যাবে। ডুরান্ড কাপের পক্ষেও তো এটা ভালো যে ওদের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এত সমর্থক, এত ধরো দুদিন আগে থেকে সারা কলকাতা এই ম্যাচ নিয়ে, যেহেতু দুজন নতুন কোচ এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে অনেকগুলো নতুন খেলোয়াড় যারা এসেই বড় ম্যাচ খেলে, তো সেটাও দেখার জন্য সমর্থকরা উদ্গ্রীব হয়ে থাকে। না এটা দেখো বড় ম্যাচ, তো এই ম্যাচে প্রেডিকশন করা খুব মানে যে বলতে পারবে না যে এ জিতবে ও হারবে, তবে মনমানের কি কম্বিনেশানটা থাকবে যত 4-5 বছর ধরে ওরা সব একসাথে খেলছে, তো এই জায়গাটায় মোহনবাগান একটু হলে মানবীর লিস্টন এরা তো একসাথেই খেলছে এতদিন ধরে, কিন্তু সেই সমস্যাটা হবে না। কিন্তু ইসমলে নতুন অনেক খেলোয়াড় আসবে তাদের সাথে কম, তবে এই ম্যাচ মানে যে কেউ হিরো হয়েছে, ধরো এই ম্যাচ প্রথম নেবে অনেক বিদেশি গোল করেছে, আমরাও আমাদের সময় প্রথম ধরো 4-1 ম্যাচটা আমি খেলিনি, পরের ম্যাচটা এই 2 আগস্ট কলকাতা লিগের ফার্স্ট বড় ম্যাচটা আমি গোল করেছি, তো এখান থেকে বড় ম্যাচ সবসময় নতুন তারকার জন্ম দেয়, তো হয়তো নতুন কোনো নতুন তারকা এই ম্যাচ থেকে আসবে বা আবার লিস্টন, মনবীর, আনোয়াররা হয়তো তারকা। হাবাসের অভিজ্ঞতা, এটা আমি একটু আগেই ভাবছিলাম যে হাবাস অনেক বেশি অভিজ্ঞ এই ম্যাচে। হাবাস আগে মানে মনমান কোচের থেকে ইজমন কোচের অভিজ্ঞতাটা অনেক বেশি, কেন ও অনেক বেশি বড় ম্যাচ খেলেছে, ISL-এ খেলেছে, তোমার এমনিও ওর অভিজ্ঞতাটা অনেক বেশি থাকবে।
0: হাবাসের কোচিংয়ে খেলা প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক হাবাসের কোচিংয়ের প্রশংসা করে বললেন,
4: সবসময়ের জন্য কলকাতাতে ইজমল মনমান খেলবে সে ডুরান্ড কাপের ডার্বি, এটা একটা উন্মাদনা, ধরো মরসুমের প্রথম ডার্বি এটা। এতে দাঁড়িয়ে যারা পুরনো প্লেয়ার আছে তারা ডার্বিটা জানে, আর যারা নতুন প্লেয়ার ডেফিনেটলি ইজমল মনমানে সই করেছে, তারা এই ডার্বিকে উপভোগ করেছে বা দেখেছে, তারা জানে যে তাদের ফিটনেস লেভেল যেখানেই থাক সেই মাত্রায় তাদেরকে নিয়ে যেতে হবে। কারণ ডার্বি এমন একটা ম্যাচ যে সারা ভারতবর্ষের ওয়ার্ল্ড এর সবাই দেখ, সেখানে দাঁড়িয়ে দুটো নতুন কোচ, নতুন প্লেয়ার, তাদেরকে সবাইকে এমন একটা মানিয়ে ডার্বিটাকে খেলতে হবে যাতে পরের ম্যাচ গুলোতে ইন ফিউচারে কোনো সমস্যা না পড়তে হয়। আর আমি মনে করবো রাইট নাও দুটো টিম দারুণ ব্যালেন্স, বেশি ভালো একটা উপভোগ ম্যাচ হবে। দুটো কোচের মধ্যে আমি সবসময়ের জন্য হাবাসকে গিয়ে রাখবো, কারণ আমি হাবাসের আন্ডারে দু বছর এটিকেতে ছিলাম, কারণ আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইনি, তার জন্য আমি ওনাকে সবসময় এগিয়ে রাখবো। আর একটাই বলবো যে চাই যে ম্যাচটা দারুণ ম্যাচ হোক, কারণ মরসুমের প্রথম ডার্বি, তো কলকাতাতে ডার্বি হওয়া মানে একটা ফুটবলের উন্মাদনা, তার মধ্যে কলকাতা লীগ চলছে, সেই কলকাতা লীগের মাঝে ডুরান্ডের ডার্বি একটা আলাদাই আলাদাই উপভোগ্য ম্যাচ হবে। মোহনবাগান টিমটা ব্যালেন্স টিম, যেসব প্লেয়াররা আছে তারা হচ্ছে এখনো ফিট নেই, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কলকাতা লীগের কিছু ছেলে আছে ইস্টবেঙ্গলে, তারা ডেফিনেটলি দারুণ দারুণ দারুণ ফর্মে রয়েছে। সেখানে দাঁড়িয়ে দুটো টিমই অলমোস্ট সেম, কারণ ফিটনেস লেভেল এমন একটা জিনিস যে টিমকে অনেকটা অ্যাডভান্টেজ দেয়।
0: আরেক প্রাক্তন ফুটবলার শুভ কুমার বললেন,
5: দেখো দুটো টিমেরই নতুন দুটো কোচ, নতুন দুটো ফরমেশন, নতুন চিন্তা ভাবনা সবকিছুই হবে থাকবে, তো এইখানে মোটামুটি যা আছে সেই ফরমেশন, সেই ট্যাকটিক্যাল টেকনিক্যাল ব্যাপারগুলো প্লেয়াররা যত বেশি তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে তারা এই ম্যাচটাতে অ্যাডভান্টেজ। এবং সবচেয়ে বড় কথা যে এখনো সেভাবে প্রি সেশন ট্রেনিংটা তো হয়নি, তাও আমার ধারণা এখনকার দিনে যে সমস্ত প্রফেশনাল প্লেয়াররা মুম্বাই ইন্ডিয়ান্স টিমে খেলে তারা একটা ফিট জায়গায় থাকে। এবার সমস্যাটা কোথায় যে কত তাড়াতাড়ি এরা এই দুটোই নতুন কোচ, হ্যাঁ, তো তাদের ফরমেশনটা কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা ম্যাচটা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এরা সবসময় একটা স্নায়ুর লড়াই থাকে এবং দুটো ক্লাবের ঐতিহ্য লেগাসি এটা সবাই জানে, এবং এরা বহু বছর ধরে যে সমস্ত প্লেয়াররা খেলছে মোহনবাগানের ফলে ঐতিহ্য জানে, তো সেই জায়গা থেকে কোচের যে স্ট্র্যাটেজি, কোচের যে টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল যে ব্যাপারগুলো, যে টিমটা যত বেশি মাঠে অ্যাডাপ্ট করতে পারবে তারাই এই ম্যাচটা এগিয়ে থাকবে। এবং যেটা দেখো একটা যেটা ব্যাপার হচ্ছে, তোমার মনে হচ্ছে যে সমস্ত বিদেশিরা এখন এসছে তার মধ্যে মিগুয়েল এখন মনমানে আসেনি, হ্যাঁ, আর যারা নতুন বিদেশি একমাত্র আসবে তাদের মনমানের সাথে অ্যাডাপশন একটা ব্যাপার থাকবে, ইস্ট বেঙ্গলও সেম জায়গাতে থাকবে, তো এই জায়গাটা আমি আবারও বলছি যে কোচেদের মস্তিষ্ক তো অবশ্যই থাকবে, তারা কি করে টেকনিক্যালি ট্যাকটিক্যালি ম্যাচটা বার করবে, আর প্লেয়াররা যত তাড়াতাড়ি ওই কোচের যে ফরমেশন, কোচের যে ট্যাকটিক্যাল জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে। দেখো হাবাস তো কলকাতার ফুটবলটা তো হাতে তালুর মতন চেনে, তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল একটুখানি হয়তো অ্যাডভান্টেজ থাকতে পারে, কারণ হাবাস ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে মানে গুলে খাওয়ার মতন একজন কোচ, যেমন অভিজ্ঞ একজন কোচ, বহু বছর ধরে মনমানের এটিকে কোচ ছিলেন, মনমান এটিকে মনমানের কোচ ছিলেন, হ্যাঁ, তো লাস্ট ইয়ার ইন্টারকাশির কোচ ছিলেন, তো সেই জায়গা থেকে হাবাস ভারতীয় ফুটবলটা হাতে তালুর মতন চেনে, তো সেই জায়গা থেকে আমার একটু হাবাসের দিক থেকে ইস্টবেঙ্গল হয়তো একটু এই ম্যাচটা এগিয়ে অ্যাডভান্টেজ আছে, তার কারণ যে হাবাস যেহেতু ভারতীয় ফুটবলটাকে মনমান কোচের থেকে অনেক বেশি জানে এবং কিভাবে প্লেয়ারকে খেলাতে হয়, কিভাবে প্লেয়ারকে মোটিভেট করতে হয় বা এই ম্যাচের কি গুরুত্ব অনেক বেশি ভাবে সেই ব্যাপারটাকে বুঝতে পারবে, কারণ তার আগে মানে এর আগে হাবাস প্রচুরবার মনমান ইস্টবেঙ্গল ম্যাচ সে ডাগ আউটে ছিলেন, তো হাবাস একটুখানি হলেও এই ম্যাচটা ইস্টবেঙ্গল একটু এগিয়ে আছে আমার মনে হচ্ছে। মনমান কোচের পরিপ্রেক্ষিতে দেখো মনমানের কোচের মনমান পাঞ্জাব এশিয়ার মনমান তো এক এ নয়, তো এখন সেই জায়গা জানিয়ে দেখো একটা এখন ফার্স্ট তার লাইফে এই একটা বড় টিমে সে ডাগ আউটে থাকবে, তার একটা অবভিয়াসলি একটা প্রেশার থাকবে, এবং সে কোন জায়গাটায় থাকবে যেখান থেকে লোবেরো ছেড়ে দিয়ে গেছে, গত বছর মনমান কিন্তু ISL পায়নি, এই চাপটা কিন্তু তার উপর থাকবে, সেই চাপটাকে কাটিয়ে তার টেকনিক্যালি তার ট্যাকটিক্যালি বুদ্ধি দিয়ে সে কতটাকে ম্যাচটাকে ওভারকাম করবে এবং তারা সে কতটা প্লেয়ারদের মধ্যে এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবে এবং সে বেশি দিন প্লেয়ারদের প্র্যাকটিস করানোর সুযোগও পায়নি, সেটা হাবাসও পায়নি, বাট কিন্তু হাবাস ইন্ডিয়ান ফুটবলারদের অনেক বেশি করেছেন, ইন্ডিয়ান ফুটবলটাকে চেনে। তো সেই ক্ষেত্রে মনমানে কোচ যত বেশি যত তাড়াতাড়ি সম্ভব প্লেয়ারদের মধ্যে এটা অ্যাডাপ্টেশন করাতে পারবেন এবং ওই প্রেশারটাকে কাটিয়ে উঠতে পারবে, তাহলে হয়তো মনমান একটা জায়গায় থাকবে। এবং মনমান টিম হিসেবে তো খারাপ নয়, কারণ মিডুয়েল থাকলে আমি আর একটু অ্যাডভান্টেজ মনমানকে রাখলাম, যেহেতু মিডুয়েল নেই এখন। তো সেই ক্ষেত্রে ম্যাচটা এখনো 50-50, তবু যেহেতু হাবাস এগেনস্ট টিমের কোচ সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল হয়তো একটু এগিয়ে থাকবে, বাট মনমান তো মনমানও যে একদম খুব একটা পিছিয়ে তা নয় এবং মনমান কোচও সেই জায়গাটা নিশ্চয় ওনার মাথায় থাকবে। এবং আমি আশা করি তিনি ওই এই কম সময়ের মধ্যেই টিমটাকে একটা বাঁধনের মধ্যে নিয়ে আসবেন এবং ওই প্রেশারটাকে কাটিয়ে উঠে প্রথম মৌসুম শুরু হচ্ছে, এটা কোনো নকআউট ফেজ না। হ্যাঁ, এখন ফার্স্ট ম্যাচ, একটা লিগের ম্যাচ, যেটাকে কতটা এখানে উজাড় করে দেবে এটা একটা প্লেয়ারদের একটা ভাবনার ব্যাপার আছে কিনা এখনো সেই হিসাবে সেই ফিটনেস লেভেলটাই গিয়ে পৌঁছনি। ম্যাচ সবে শুরু করছে মরসুমের যারা আইএসএল প্লেয়ার মনমান হয়তো ইস্টবেঙ্গল দুজনেই কলকাতা লিগ খেলেছে, বা তারা তো মনমান লাস্ট ম্যাচটা অবশ্য আইএসএল এর প্লেয়ারদের খেলিয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে এরম ভাবে আমি এই ম্যাচটাতে আমি মানে মানে সেরম ভাবে আমি মানে কালো ঘোড়া বা যেটা তুমি বলছো ডার্ক হর্স এটাকে আমার আমি মানে এখানে একটু বললে আমার ইয়ে হবে মানে বাতুলতা হয়ে যাবে। তো দেখা যাক, ম্যাচটা আমার মনে হয় না খুব একটা সবাই একদম উজাড় করে দিয়ে নিজেকে খেলবে, কিছুটা ডিফেন্সিভ কিছুটা, কারণ যেহেতু আমি তোমাকে আবার বললাম নকআউট ম্যাচ না, একটা লিগের ম্যাচ, তো সেই জায়গাটা নিজেকে খানিকটা রেখে আমার মনে হয় সেটা খেলতে চাইবে।
0: এখন শুনলেন ডুরান্ট কাপ ও ডার্বি নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

শুনতে শুনতে মনে হচ্ছিল একটা পুরনো গানের কথা, সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। এবং অবশ্যই তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত বাঙালির সেরা খেলা অবশ্যই ফুটবল। কিন্তু ফুটবল মাঠ থেকে এবার একটু চোখ রাখো ব্যাডমিন্টন কোর্টের দিকে। সেখানে কিন্তু ভারতের জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে। বিশ্বের 4 নম্বর উফেইয়ের কাছে হারলেন কিন্তু ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। 4টি ম্যাচ পয়েন্ট পেয়েও চীন ওপেনে শেষ 16 থেমে যেতে হল পিভি সিন্ধুকে। তার 3 গেমে তাকে হারান স্থানীয় তারকা, চাইনিজ তারকা, চাইনিজ শাটলার বিশ্বের 4 নম্বর চেন উফেই। ফল 21-16, 20-22 এবং 18-21। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা ম্যাচে প্রথম গেমে কিন্তু এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। 2019-এর পরে প্রথমবার বিশ্ব ক্রমপর্যায়ে প্রথম 5-এ থাকা দুই খেলোয়াড়কে পরপর হারানোর সুযোগ চলে এসেছিল অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর সামনে। কিন্তু উফেই দুরন্তভাবে ঘুরে দাঁড়ান, 4টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দ্বিতীয় গেমে জিতে সমতা ফেরান এবং নির্ণায়ক তৃতীয় গেমে জিতে শেষ 8-এ নিশ্চিত করে ফেললেন তার জায়গা। স্বভাবতই ভারতীয় ফ্যানেদের জন্য এটি অবশ্যই একটি দুঃসংবাদ। আমারও কিছু খবর ফুটবলকে নিয়ে, তবে এবারকার ফুটবল কিন্তু ঘরোয়া ফুটবল নয়, আন্তর্জাতিক ফুটবল। এবারকার ফুটবলের শিরোনামে রয়েছেন জিনেদিনে জিদান, সেই জিদান যিনি কিনা ফ্রান্সকে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন, ফাইনালেও তুলেছেন আরও একবার। এবার কিন্তু নতুন ইনিংস শুরু করছেন জিনেদিনে জিদান। আগামী মঙ্গলবার দেশের হয়ে নতুন হেড কোচ হিসেবে সম্ভবত তাঁরই নাম ঘোষণা হতে চলেছে। রিয়েলের কোচ হিসেবে পরপর 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব রয়েছে তার। মূলত সেই কৃতিত্বের কথা মাথায় রেখেই ফ্রান্সের জাতীয় দলের হেড কোচ হিসেবে তার নামই উঠে আসছে। দেখা যাক তার কোচিংয়ে ফ্রান্স আবার তার হৃত গৌরব অর্জন করতে পারে কিনা। কিন্তু এখন একটা পুরনো প্রবাদ মনে পড়ছে, এভরিথিং দ্যাট ইজ দ্য বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যার শুরু আছে তার শেষ থাকা বাধ্যতামূলক। এবং ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই করতে ইচ্ছে করছে, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর? অবশ্যই জানান আমাদের, আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলা শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: নমস্কার, আকাশবাণী কলকাতার সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি শম্পা পাল। আজকের আলোচনা একটু অন্যরকম। আজকে আমাদের বিষয় রূপলি পর্দায় গ্রাম বাংলা। আশা করছি আমাদের অনুষ্ঠানের শিরোনাম অর্থাৎ রূপলি পর্দায় গ্রাম বাংলা এই নামটি শুনে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু। আসলে বন্ধুরা, বাংলা চলচ্চিত্র শুধু রূপলি পর্দার গল্প নয়, বহু সময়ে তা হয়ে উঠেছে সমাজের আয়না। কখনো গ্রাম বাংলার সুখ দুঃখ, কখনো সংগ্রাম, কৃষকের জীবন, লোকসংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ কিংবা মানুষের স্বপ্নকে তুলে ধরেছে চলচ্চিত্র। আবার কখনো সেই চলচ্চিত্রই মানুষের চিন্তাভাবনা, জীবনধারা, পোশাক পরিচ্ছদ, ভাষা, সংস্কৃতি এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে এনেছে নতুন পরিবর্তন। একটা সময় ছিল যখন গ্রামের মানুষ সিনেমা দেখার জন্য বহু দূরে যেতেন, কিন্তু সিনেমা দেখে ফিরে এসে সেই গল্প, সেই চরিত্র, সেই সংলাপ, এমনকি জীবন যাপনের ধরনও ছড়িয়ে পড়ত গ্রামের পথে প্রান্তরে। ফলত প্রশ্ন উঠতেই পারে, বাংলা চলচ্চিত্র কি শুধুই গ্রাম বাংলার গল্প বলেছে, নাকি রূপলি পর্দার আয়তাকার সীমানা অতিক্রম করে গ্রামীণ গৃহস্থের উঠোন দাওয়া পার করে ছড়িয়ে পড়েছে হেঁসেলের রন্ধ্রে? আচ্ছা, আপনাদের কি মনে আছে পথের পাঁচালির সেই প্রথম দৃশ্যগুলোর কথা? মনে পড়ে দুর্গার সেই জঙ্গলের মধ্যে ছোটাছুটি? আজ এত বছর পরও যখন আবার আমরা পথের পাঁচালি দেখতে বসি, ঠিক সেই একই অনুভূতি ফিরে আসে। মনে হয় কিছু কিছু সিনেমা কখনো পুরনো হয় না। আর সত্যজিৎ রায়ও তেমনই একজন নির্মাতা, যিনি সময়ের সীমানা পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকে ভিত্তি করে নির্মিত পথের পাঁচালিতে দুর্গার জঙ্গলে দৌড়ে বেড়ানো, কাশবনের ভিতর দিয়ে অপু দুর্গার ট্রেন দেখতে ছুটে যাওয়া, এই দৃশ্যগুলো যেন শুধু সিনেমার অংশ নয়, আমাদের সম্মিলিত স্মৃতির অংশ হয়ে গেছে। গ্রাম বাংলা সিনেমার পর্দা থেকে বেরিয়ে জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। বাংলা সিনেমা ও গ্রাম বাংলার পারস্পরিক সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য আজ আমরা এসেছি বিশিষ্ট চিত্রনাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, নাট্যশিল্পী ও লেখক পদ্মনাভ দাশগুপ্তর কাছে। পদ্মনাভবাবু, আপনাকে স্বাগত জানিয়ে প্রথমে যে প্রশ্নটি করতে ইচ্ছে করছে তা হল, পথের পাঁচালিতে গ্রাম কি শুধুই একটি পটভূমি, নাকি নিজেই একটি চরিত্র হয়ে উঠেছে?
2: আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলতে পারি যে, দেখুন, মানে কোনো একটা ছবির ক্ষেত্রে তার পটভূমি খুবই গুরুত্বপূর্ণ হয়, সেটা আমরা ছবি দেখতে দেখতেই বুঝতে পারি। যে কোনো আবহের মধ্যে যেমন আবহ সঙ্গীত থাকে, শব্দ থাকে, তেমনই চিত্রনাট্যের ক্ষেত্রে বা ছবির ক্ষেত্রে তার ব্যাকড্রপ বা কোন জায়গায় ঘটনাটি ঘটছে সেটি তো খুবই গুরুত্বপূর্ণ। এবং বলাই বাহুল্য, পথের পাঁচালি এমন একটি ছবি যেখানে একটা গ্রাম জীবনের কথা উঠে আসে অপু, দুর্গা, হরিহর, সর্বজয়ার মধ্যে দিয়ে, তাদের জীবন কাহিনীর মধ্যে দিয়ে। তো খুব স্বাভাবিকভাবেই সেখানে গ্রাম শুধুমাত্র একটা পটভূমি না হয়ে নিজে একটা চরিত্র হয়ে ওঠে। কারণ এক একটা পটভূমি, মানে আমি যদি নিশ্চিন্দিপুরের কথাই বলি, তো সেখানকার নিজস্ব একটা মেজাজ আছে, তাদের গ্রাম জীবন আছে, সেটা যেমন একটা মায়াময় একটা সময়, একটা মায়াময় জায়গা তৈরি করে অপু দুর্গার শৈশবকে ঘিরে, তেমনি একইভাবে হরিহরের যে উপার্জনের জন্য যে বিভিন্ন যজমানের বাড়ি চলে যাওয়া, এই একটা পারিপার্শ্বিকতাও তৈরি করে, যে কারণে গ্রাম শুধুমাত্র একটা গ্রাম হয়ে থাকে না, তার মধ্যে অনেক কিছু মিলে যায়, একটা সমাজের একটা সময়ের একটা প্রতিফলন আমরা দেখতে পাই। সেই কারণে গ্রাম শুধু একটা গ্রাম হয়ে থাকে না, সে একটা চরিত্র হয়ে ওঠে পথের পাঁচালি ছায়াছবিতে।
1: আচ্ছা, এই প্রসঙ্গেই আমার আপনার থেকে জানতে ইচ্ছা করছে, নিশ্চিন্দিপুর গ্রামের প্রকৃতি, পুকুর, কাশবন, এই দৃশ্যগুলো কিভাবে চরিত্রগুলোর মানসিক জগৎ তৈরি করে?
2: নিশ্চিন্দিপুরের গ্রাম, প্রকৃতি ইত্যাদি সবকিছুই একটা চরিত্রের মানসিক জগৎ অবশ্যই তৈরি করে। মানে আমরা যদি যে কাশবন এবং মাটির রাস্তা ইত্যাদির কথা বলছেন, এগুলো এক একটা দোতক হিসেবে অনেক সময় কাজ করে, যেটা যে যেভাবে দেখে। আমি যেভাবে ছবি দেখবো আর একজন সেভাবে হয়তো নাও দেখতে পারেন, তার কাছে ছবি এবং তার দৃশ্যের ব্যাখ্যা সম্পূর্ণ অন্য হতে পারে, সে নিজের মতো করে তার একটা ব্যাখ্যা দিতেই পারে। এই যে কাশবন, এই যে গতি, এই যে ট্রেন আসা, এই সব কিছুর মধ্যে দিয়ে একটা নতুন জীবনের আশ্বাস যেমন আমরা দেখতে পাই, তেমনই ধরা যাক এই যে প্রকৃতির রুদ্র রূপ আমরা দেখতে পাই পথের পাঁচালীতে, যে বিপুল ঝড় ওঠে, বৃষ্টি হয়, সেটার মধ্যে দিয়ে একটা কোথাও পরিসমাপ্তির দিকের একটা দোতনা তৈরি হয়, দুর্গার জীবনের পরবর্তীকালে যেটা ঘটে, যে অঘটন ঘটে যায় হরিহর সর্বজয়ার সংসারে। তো শুধুমাত্র তো এই জায়গাগুলো, ধরা যাক যে পুকুর বাঁশ বাগানের কথা বলছেন, এগুলো সবকটাই এক একটা সিগনেচার হিসেবে মানুষের জীবনের এক একটা সময় হিসেবে আমার কাছে উঠে এসছে। অপু দুর্গা হরিহর সর্বজয়া, এই গ্রামীণ জীবনটা যে সময় আমরা দেখতে পাচ্ছি, যে সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এবং যেভাবে সত্যজিৎ রায় সেটিকে চলচ্চিত্রায়ন করেছেন, তো সেদিক থেকে দেখতে গেলে তো নিশ্চয়ই ভাবে একটা চরিত্রগুলো মানসিক জগৎ তৈরি করে। কেননা প্রত্যেকটা চরিত্র, আমরাও যেরকম যে আবহে থাকি, যে পারিপার্শ্বিকতার মধ্যে থাকি, আমাদের চরিত্রের ওপর তার একটা প্রভাব থেকেই যায় আর কি।
1: এবারে একটু বরং অশনি সংকেতের কথায় আসা যাক। অশনি সংকেতে কৃষি জমি থাকা সত্ত্বেও খাদ্যাভাবের কারণ কি?
2: অশনি সংকেত মূলত একটা মন্বন্তরকে কেন্দ্র করে তৈরি হওয়া গল্প, এবং খুব স্বাভাবিকভাবেই যে খাদ্য সংকটের কথা আমরা দেখতে পাই, সেই খাদ্য সংকট তো শুধুমাত্র একটা চাষের জন্য বা চাষ হয়নি বা ফসল তৈরি হয়নি, সেইভাবে তো সেই খাদ্য সংকটটা তৈরি হয়নি। খাদ্য সংকটটা অনেকটাই কৃত্রিম ছিল, বলা যেতে পারে যে প্রচুর কৃষি জমি, ধান ইত্যাদি থাকা সত্ত্বেও তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার যেভাবে চাল মজুদ করতে শুরু করেছিল এবং তার ফলে যে অন্নাভাব দেখা দিয়েছিল, একই সময় আমরা দেখতে পেয়েছি যে কালোবাজারি যারা করতেন চাল নিয়ে, তাদের যে সার্বিক একটা আগ্রাসন ছিল এই ব্যবসার উপরে। সাধারণ মানুষের কাছে খাবার, মানে ভাত, যেটা বাঙালির মূল খাবার, সেই ভাত পৌঁছচ্ছিল না, সেই অন্ন সংকটের দিকটা তো তুলে ধরা হয়েছে। তো সেই কারণেই এই খাদ্যাভাবের বিষয়টা তো জানা যায় যে ক্রমশ আস্তে আস্তে একদিকে যেমন ব্রিটিশ সরকার তারা হোর্ডিং করতে শুরু করছে ফসলের, অন্যদিকে কালোবাজারি যারা করছে, এই এই আস্তে আস্তে সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এবং একটা বিপুল খাদ্য সংকট তৈরি হচ্ছে। অশনি সংকেত ছবিতে তারই আমরা রিফ্লেকশন পাই।
1: আমরা তো অশনি সংকেত নিয়েই আলোচনা করছি, এই ছবিতে কৃষক সমাজের ভাঙন কিভাবে পরিচালক ফুটিয়ে তুলেছেন এই বিষয়ে আপনার মতামত যদি একটু বলেন।
2: খুব স্বাভাবিকভাবেই একটা অন্নের যখন হাহাকার পড়ে এবং সেটা যদি একটা মানে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হয় যেখানে চাষির হাতে আর কি কোনো ক্ষমতাই নেই, সেখানে খুব স্বাভাবিকভাবেই কৃষকদের তো একটা অসম্ভব কি বলবো ভাঙন বলবো কিনা জানি না, এই ভাঙন তো তারা ডেকে আনেননি, এটা চাপিয়ে দেওয়া একটা সমস্যা তাদের মধ্যে তৈরি হয়, যে অর্থনৈতিক এবং একাধারে সামাজিক ভাঙনও তৈরি করে এই পুরো বিষয়টা। মানে বহু ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের মানুষ ক্রমশ তাদের গ্রাম জীবন ছেড়ে আস্তে আস্তে শহরের দিকে চলে আসেন, তাদের বংশ পরম্পরার যে কৃষক পরিচয়, যে চাষাবাদ করার যে জায়গা, সেগুলো ছেড়ে তারা আস্তে আস্তে শহরমুখী হতে থাকে। তো খুব স্বাভাবিকভাবেই তাদের পেশা হারিয়ে যায়, তারা তাদের জমি বিক্রি করে দেন। অশনি সংকেতেই আপনারা দেখবেন যে কিভাবে সম্মানহানি হতে থাকে বাংলার নারী, যারা তাদের একটা ছোট্ট রূপক হিসেবে আমরা দেখতে পেয়েছি যে একমুঠো চালের জন্য নিজেদের সম্ভ্রম বিক্রি করতে হতো, এবং একই সঙ্গে তো আমরা দেখেছি শ্রেণীর যে বৈষম্য, যে শোষণ, যে মুনাফাদার যারা, কালোবাজারি যারা, তারা কিভাবে চালের মজুদার যারা, তারা কিভাবে কৃষকদের শোষণ করেছে, এর একটা চমৎকার পোর্ট্রেয়াল আমার আমার আমার সাধারণ জ্ঞানে, আমার খুবই সামান্য জ্ঞান, আমি তো সেইভাবে ছবির বিশ্লেষক নই বা ছবির সমালোচক নই, ছবি ভালো লাগে, ছবি ভালোবাসি বলে দেখতে দেখতে যে বোধ তৈরি হয়েছে, সম্পূর্ণ একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি আর কি।
1: আচ্ছা, দুর্ভিক্ষের আগে ও পরে গ্রামের সামাজিক সম্পর্কের পরিবর্তন কিভাবে দেখানো হয়েছিল?
2: দুর্ভিক্ষের আগে পরে ছবি দেখার আগের যে অংশ, মানে যেখানে

0: একটা, সবাই আমরা জানি যে গ্রামে একটা স্থিতাবস্থা থাকে, যখন সবকিছু ঠিকঠাক থাকে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে, তখন একটা স্থিতাবস্থা গ্রামেও থাকে শহরেও থাকে। কিন্তু সেই স্থিতাবস্থা যখন বিঘ্নিত হয়ে যায় তখন অনেক রকমের সমস্যা দেখা থেকে শুরু হয়। আমরা এখানে অশনী সংকেতে সেই সময় যেহেতু লেখা, আমরা খুব স্বাভাবিকভাবেই একটা জাতপাতের একটা ধারণা আমরা পাই, কিন্তু সেখানে একটা সামাজিক স্তর থাকলেও, একটা স্তর বিভেদ থাকলেও, সেখানে মানুষে মানুষে একটা সৌজন্য বোধ ছিল, যে সৌজন্য বোধটা ক্রমশ দুর্ভিক্ষ বা মন্যন্তর আসা শুরু হলে প্রচণ্ড খিদের তীব্রতায় সবকিছু ভেঙে একাকার করে দেয়। সেখানে আর মানুষ নিজের অস্তিত্ব বাঁচাতে, অস্তিত্বের সংকটে তখন ভুগতে থাকে, তখন আর কে ব্রাহ্মণ কে জামার এই বোধ আর থাকে না। আমরা সেই সহানুভূতির জায়গাটা হারিয়ে ফেলি মানুষের প্রতি মানুষের, আমরা কেড়ে খাওয়ার চেষ্টা করি আর কি, মানে এতটাই দুরবস্থা হয় মানুষের। মানুষেরই তো দুরবস্থা হয়, আর তো কারুর হয় না, বা হলেও আমরা বুঝতে পারি না। কিন্তু যুগের পর যুগ ধরে এই ধরনের কৃত্রিম খাদ্য সংকট যখনই কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হয়েছে, সেটা প্রথম বিশ্বযুদ্ধ হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, যে কোনো দেশেই হোক, সেখানে সবথেকে বেশি তো কষ্ট পেয়েছেন সাধারণ মানুষ।
1: অশনী সংকেতের প্রভাব যে আজও সমানভাবে বিদ্যমান তা তো আমরা বুঝতেই পারছি। বর্তমান খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করতে গেলে অশনী সংকেত কতটা প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়?
0: দেখুন, এই বিষয়টা, খাদ্য নিরাপত্তার বিষয়টা যারা বিশেষজ্ঞ তারা হয়তো অনেক ভালো করে বলতে পারবেন, কিন্তু কোথাও একটা তো মনে হয়েছে যে পর্যাপ্ত খাদ্য থাকলেই যে সেটা চমৎকারভাবে বণ্টিত হবে সমস্ত মানুষের মধ্যে, সেটা তো হয়নি। সেটা তো আমরা অশনী সংকেত ছবিতে দেখতে পাই, সেখানে তো কোথাও যুদ্ধের পরিস্থিতিতে সেই খাদ্য মজুত করে দেওয়া হয় সৈন্যদের জন্য বা অন্যান্য এর জন্য। কাজেই মানুষের যে অধিকার খাদ্যের উপরে, তার একটা সংকট তো আমরা এই ছবিতে দেখতে পেয়েছি।
1: সিনেমায় গ্রামকে সবচেয়ে বাস্তবভাবে কে দেখিয়েছেন? সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বুদ্ধদেব দাশগুপ্ত না গৌতম ঘোষ?
0: এইটা খুব কঠিন প্রশ্ন। মানে সিনেমায় মানে

0: সেখানে ধরুন মানে যখন পথের পাঁচালী একটা ধ্রুপদী ছবি, যেখানে একটা গ্রামের জীবনকে খুব সুন্দরভাবে খুব পরিষ্কার কোনো মানে আমি বলতে চাইছি কোনো কি বলবো মানে এই ছবির মধ্যে দিয়ে খুব পরিষ্কার ভাবে একটা একটা লিরিক্যাল ভাবে একটা মানবিক সম্পর্ককে তুলে ধরা হয়েছে, যে মানবিক সম্পর্ক একটা ছোট্ট পরিবার, সে কিভাবে সেই তাদের উত্থান পতন, তাদের ছোট্ট ছেলেটির জীবন কিভাবে শুরু হয় এবং আস্তে আস্তে গ্রাম থেকে তারা কিভাবে শহরমুখী হতে থাকে জীবিকার তাগিদে, তাদের ভবিষ্যতের তাগিদে। এইটা যেমন পথের পাঁচালীর একটা দিক, ঋত্বিক ঘটক বললে তো একটা অসম্ভব আবেগ তাড়িত একটা জায়গায় আমরা পৌঁছে যাই, যেখানে আমরা বাংলার গ্রামকে যেভাবে দেখি, সেই গ্রামের ছবি যেভাবে দেখি, সেটা দেখলেই বোঝা যায় সেটা কোনো ধ্রুপদী বিন্যাসের দিকে ঋত্বিকবাবু যাওয়ার চেষ্টা করতেন না কখনোই, আমার খুব সাধারণ সামান্য জ্ঞানের দর্শক হিসেবে যা মনে হয়েছে। দেশভাগ, ছিন্নমূল মানুষের অবস্থান, এই সমস্ত নিয়ে এবং অবশ্যই একটা গভীর গভীর ওনার শেকড় ছিল বাংলা সংস্কৃতি, বিশেষত পল্লী সংস্কৃতি, তার গান, এসব কিছুর সঙ্গে ওতপ্রোত ভাবে তিনি জড়িয়েছিলেন। আমার ভীষণভাবে মনে পড়ে তিতাস একটি নদীর নাম ছবিটির কথা, অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস, মালো সম্প্রদায়ের জীবনযাত্রা, যে জীবনযাত্রার কথা আমরা কখনো আর কোথাও হয়তো কোনোদিন শুনতে পাবো না, সেদিক থেকে দেখতে গেলে তো একটা অদ্ভুত হাহাকার ছড়িয়ে থাকে, একটা ফেলে আসা ব্যথা ছড়িয়ে থাকে ঋত্বিক ঘটকের ছবিতে। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি যদি আমি বলি, সেটাও একটি গ্রাম জীবনের একটি চমৎকার উদাহরণ, এবং মানিকবাবুর মানিক বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় সৃষ্টি সেই উপন্যাস, এবং সেই উপন্যাসের মধ্যে যা যা ছিল, যে শ্রেণী সংগ্রামের কথা বারংবার উঠে এসছে পদ্মা নদীর মাঝিতে, তো গৌতমবাবু সেই শ্রেণী সংগ্রামের কথাই তুলে এনেছেন, প্রান্তিক মানুষের জীবনযাত্রার জীবনের যে সংগ্রাম, তার খাওয়া, তার বেঁচে থাকা, তার ওই লড়াই করে যাওয়া, খানিকটা যেন কোথাও তিতাস একটি নদীর নামের একটা অন্যরকম সংস্করণ আমার দেখতে দেখতে মনে হয়। এইভাবেই আলাদা আলাদা হয়ে যায়। আবার আমি যদি বুদ্ধদেব দাশগুপ্ত, আমি যদি উত্তরা দেখি, সেই উত্তরা তো আবার অন্যরকম একটা গ্রামীণ জীবনের পটভূমিকায় মানুষের কথা বলে, মানুষের তাদের মানসিক অবস্থানের কথা বলে, তাদের একাকিত্বের কথা বলে, তাদের আদিম রিপুর কথা বলে কোথাও কোথাও। একটা বিষয়ের উপর নির্ভর করে যেটাকে গ্রামীণ পটভূমিতে ফেলা হয়, এবং সেই কোথাও সেটা গ্রামের গল্প হয়, কখনো সেই গ্রামের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি মানুষের বা সমাজের গল্প হয়, আবার কোথাও কোথাও ঋত্বিকবাবুর মতো পরিচালক নির্দেশক যারা আসেন তারা একটা বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক উত্থান পতনের গল্প বলে ফেলেন, বলে দেন খুব সহজভাবেই, যেটা আমাদের মতো খুব সাধারণ ছবি ভালোবাসি যারা তাদের পক্ষে বানানো বা চিন্তা করাই অসম্ভব হয়ে যায়।
1: বাংলা সিনেমায় গ্রাম কি বাস্তব নাকি নস্টালজিয়ার নির্মাণ?
0: এখন প্রশ্ন হচ্ছে বাংলা সিনেমার গ্রাম

0: চাইছি যে ধরুন 60-এর দশক বা 70-এর দশকে একদিকে যেমন কিছু ছবি তৈরি হতো, আমি যেমন গণদেবতার নাম এখনই বলতে পারি, সেই ছবিগুলো যেরকম বাস্তব, তেমনই আবার আমি যদি ধরি যে সেই সময় গ্রাম নির্ভর যে বাণিজ্যিক ছবিগুলো তৈরি হয়েছে সেখানে গ্রামের থেকে চরিত্রের ওপর অনেক বেশি, সেখানে গ্রামের বেশি কথা আমরা পাই না। 90-এর দশকের পর থেকে যে গ্রামের ছবি বলে আমরা যেগুলো দেখতে শুরু করলাম সেগুলোর সঙ্গে গ্রামের আমি জানি না কতটা মিল রয়েছে, আমার কাছে কোথাও অত্যন্ত মনে হয়নি যে কোথাও এগুলো ভীষণ গ্রামীণ জীবনকে খুব সফলভাবে তুলে ধরেছে। একদিকে বিভূতিবাবুর উপন্যাস বা তারাশঙ্কর, এনারা যেভাবে গ্রামীণ জীবনকে তুলে আনতে পেরেছিলেন কারণ তাদের সঙ্গে গ্রামের প্রত্যক্ষ যোগ ছিল। আমরা যখন শহরে বসে, শহুরে মানুষ যখন গ্রামের ছবি বানিয়েছেন এবং লিখেছেন মূলত গ্রাম জীবনের উপর, যেহেতু তাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স কিছু নেই, সেগুলো অনেকটাই ওই বিভিন্ন বই পড়ে এবং একটা 2-3 বার গ্রামে বেড়াতে গিয়ে যতটুকু হয় সেইভাবে লেখা, তো স্বাভাবিকভাবেই সেই গ্রাম জীবনের উপর নির্ভর করা ছবিগুলো আমার কাছে কোথাও বাস্তব মনে হয়নি। সেখানে প্রচুর বিখ্যাত ছবি আছে, উত্তম সুচিত্রার ছবি আছেন, প্রচুর বাণিজ্য সফল ছবি আছে, কিন্তু সেখানে মূলত গল্প এবং কাহিনী বিন্যাস এবং তার চরিত্রের ঘটনা প্রবাহের উপর নির্ভর করেই ছবিগুলি হয়তো দাঁড়িয়েছে, কিন্তু গ্রামীণ জীবনের বাস্তবতা আমি কোথাও খুঁজে পাই না। ওই প্রথমেই খুব সুন্দর একটা জায়গা দেখে শুটিং করা হয় সাধারণত গ্রামে, ইদানিং কালে যা বিষয় একটু ভালো দেখতে না হলে কাজে তো এই বিষয়ে বলাটা একটু মুশকিল।
1: এবারে কিন্তু একটু ভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করব, সেই পথের পাঁচালীর গ্রাম আর 2020-এর পরবর্তী বাংলা সিনেমার গ্রামের মধ্যে কোথায় সবচেয়ে বেশি পার্থক্য রয়েছে বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, এই কথাটাই বলছিলাম যে পথের পাঁচালী গ্রাম এবং 2020 পরবর্তী বাংলা সিনেমায় গ্রামের মধ্যে সবথেকে পার্থক্য বড় হচ্ছে যে 2020 পরে বাংলা সিনেমায় গ্রাম কোথায়। তার সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে আমরা জানি না, গ্রাম জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা ওপর ওপর অনেক কিছুই বলে দিতে পারি, আমরা একটা সাধারণ কৃষক কিভাবে জীবন যাপন করেন, কোন সময় কোন ধান হয় আমরা জানি না, বলতে পারবো না কিভাবে, কোন সময় পাট হয়, কোন সময় কোন ধানকে কি নামে ডাকা হয় তাই আমাদের ধারণা নেই। তো আমরা কিভাবে লিখবো বা আমরা কিভাবে ছবি বানাবো? যখন আগেকার মানুষ যারা ছবি বানাতেন তাদের গ্রামের সঙ্গে প্রত্যক্ষ সে করার যোগ ছিল। 2 নম্বর হচ্ছে যে এখন তো আর মানে গ্রামের জীবন শহুরে জীবনের মধ্যে একটা অদ্ভুত বিন্যাস তৈরি হয়ে গেছে, সেখানেও মোবাইল চলে গেছে, ইন্টারনেট চলে গেছে, সেখানেও তারা যেভাবে জীবনযাপন করেন আমরাও সেভাবেই জীবনযাপন করি, কোথাও বিষয়টা যেন একই রকম হয়ে যাচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই একটা গ্রামীণ, আমরা বলতাম ছোটবেলায় যে গ্রামের মানুষ খুব সরল হন, এই যে গ্রাম্য সারল্যের কথা আমরা বারবার বলতাম সেটা আমাদের সঙ্গে মিশে, শহুরে মানুষদের সঙ্গে মিশে ক্রমশ গ্রামের মানুষরা আমার ধারণা হারিয়ে ফেলছেন। অন্তত কোন শহুরে ঔপন্যাসিক বা লেখকের এতে একটা চমৎকার লেখা, একটা চমৎকার গ্রামের জীবনের ছবি অনেকদিন উঠে আসতে দেখি না, যা উঠে আসতে দেখি তা তাদের কোনো মধ্যবয়স্ক লেখক তার পুরনো স্মৃতি নিয়ে লিখছেন, কিন্তু কোনো তরুণ লেখক তারা গ্রামে বসে লিখছেন, নিশ্চয়ই লিখছেন এটা বলা অত্যন্ত অন্যায় হবে, হয়তো আমি পড়িনি বা হয়তো আমার কাছে এসে পৌঁছয়নি, বিভিন্ন লিটল ম্যাগাজিনে হয়তো সেই লেখা হচ্ছে কিন্তু আমরা পাইনি দুঃখজনকভাবে, পেলে হয়তো অন্যরকম একটা ভাবনা চিন্তা করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এ তো নির্ভর করে ভীষণ রকমভাবে প্রযোজকের ওপরে যে তারা বাংলা গ্রামকে তুলে ধরবেন কি ধরবেন না, কারণ এখন কিছুই খুব বড় মাপের পরিচালক বা নির্দেশক না হলে যারা স্ট্রাগল করছেন বা উদীয়মান যারা নির্দেশক তাদের অনেকটাই নির্ভর করতে হয় প্রযোজকের মর্জির ওপরে। তাদের যদি কখনো মনে হয় যে কোনো গ্রাম বাংলার গল্প তাদের ভালো লাগছে তারা হয়তো ছবি করবেন, তার মধ্যে অনেক সমস্যা আছে। মূলত আপনারা দেখবেন এখন বাংলা ছবি ভীষণভাবেই একটু ড্রয়িং রুম কেন্দ্রিক হওয়ার চেষ্টা করে, তার কারণ বাজেট, তার কারণ শুটিং এর দিন অনেক সীমিত হয়ে গেছে। এই সব পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ম্যাগনাম ওপাস আজকে পদ্মা নদীর মাঝে কিভাবে তৈরি হতো বা তিতাস একটি নদীর নাম আদৌ তৈরি হতে পারতো কিনা আমার খুব সন্দেহ আছে।
1: আপনাকে আমার শেষ প্রশ্ন, যে বাংলা সিনেমায় গ্রামীণ সমাজকে বোঝার জন্য একজন নতুন দর্শককে বা নতুন প্রজন্মকে কোন 5টি ছবি অবশ্যই আপনি দেখতে বলবেন এবং কেন?
0: এই 5টা ছবি বলা খুব মুশকিল, কারণ আমি হয়তো আমার দেখা 5টা ছবি বলবো, তার বাইরেও হয়তো অজস্র 5টা ছবি রয়েছে বাংলা গ্রামকে কেন্দ্র করে, আমি হয়তো দেখিনি, সেটা আমার অক্ষমতা, কিন্তু আমি অবশ্যই বলবো পথের পাঁচালী তো দেখতেই হবে, তিতাস একটি নদীর নাম তো দেখতেই হবে, পদ্মা নদীর মাঝি দেখতেই হবে, গণদেবতা অবশ্যই দেখতে হবে, অশনি সংকেত তো দেখতেই হবে। আমি তো খুব স্বাভাবিকভাবে এই 5টা ছবির নামই মনে আসে। এর বাইরে গ্রাম জীবনে সেই সময় 60-এর দশক 70-এর দশকে অনেক ভালো ভালো ছবি হয়েছে, সেগুলোও দেখা যেতে পারে, কিন্তু দুঃখজনকভাবে যে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ সভ্যতা বা গ্রামীণ

0: সামাজিক সংস্কৃতি থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি, অন্তত যারা শহরে বসে ছবি বানাচ্ছেন সেই সমস্ত নির্দেশকরা। কয়েকজন নিশ্চয়ই বানাচ্ছেন, মানস মুকুল পাল অসম্ভব সুন্দর একটি ছবি বানিয়েছিলেন, সহজ পাঠের গল্প গপ্প রাদার। তো আশা করি এরম তো ছবি হবে, মাঝে মাঝে নিশ্চয়ই হবে, একেবারেই যে সব বন্ধ হয়ে যাবে এতটা অন্ধ হওয়ারও কোনো কারণ নেই।
1: আজকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট, বাংলা চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ, সংস্কৃতির ধারক এবং পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। বিশেষ করে গ্রাম বাংলার জীবন, মানুষের চিন্তাভাবনা, সামাজিক মূল্যবোধ, লোকসংস্কৃতি এবং জীবনযাপনের নানা দিককে চলচ্চিত্র যেমন তুলে ধরেছে, তেমনই অনেক ক্ষেত্রে নতুন ভাবনার দিশাও দেখিয়েছে। সময়ের সঙ্গে গ্রাম যেমন বদলেছে, তেমনই বদলেছে বাংলা চলচ্চিত্র, কিন্তু দুয়ের সম্পর্ক আজও অটুট। গ্রাম বাংলা চলচ্চিত্রকে গল্প দিয়েছে, চরিত্র দিয়েছে, মাটির গন্ধ দিয়েছে, আর চলচ্চিত্র সেই গ্রাম বাংলাকেই নতুন করে চেনিয়েছে, বাংলার মানুষের কাছে এমনকি বিশ্বের দরবারেও পৌঁছে দিয়েছে। এই পারস্পরিক সম্পর্কই বাংলা চলচ্চিত্রকে করেছে আরও সমৃদ্ধ, গ্রাম বাংলার সংস্কৃতিকে দিয়েছে এক নতুন পরিচয়। তাই বলা যায় গ্রাম বাংলা এবং বাংলা চলচ্চিত্র দুটি একে অপরের পরিপূরক। এই সুন্দর আলোচনায় আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আজকের অতিথি বিশিষ্ট চিত্রনাট্যকার, নাট্যকর্মী, অভিনেতা পদ্মনাভ দাশগুপ্তকে আন্তরিক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম শম্পা পাল। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।

0: ভারতের গবাদি পশু পালনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের সামিটির ফ্যাকাল্টি রানা প্রতাপ চট্টরাজ।
1: যদি আজকের দিনে আমরা গবাদি পশুপালনের ক্ষেত্রে দেখি, তাহলে গবাদি পশুপালন বর্তমানে নিঃসন্দেহে গ্রামীণ অর্থনীতির একটা, গ্রামীণ যুবক যুবতীদের কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এবং আমরা দেখেছি প্রায় 70% গ্রামীণ মানুষ জীবন জীবিকা নির্বাহের জন্য পশুপালনের সঙ্গে যুক্ত। এখন এই পশুপালনের সঙ্গে যুক্ত হয়ে মানুষ তার লাভের পরিমাণ তখনই বাড়াতে পারবেন যদি তারা সঠিক সময়ে গবাদি পশুর স্বাস্থ্য রক্ষা করতে পারেন, খাদ্য সঠিক সময়ে কি খাবার দিতে হয় সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সঠিক সময়ে গরুকে যদি প্রজনন করাতে পারেন, এবং শেষমেশ সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস অর্থাৎ বাজার বিশ্লেষণ যদি সঠিক সময়ে করতে পারেন, তাহলেই কিন্তু তিনি লাভের মুখ দেখবেন। এখন এই কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে চাষিদের কাছে কিন্তু খুলে দিয়েছে একটা নতুন সম্ভাবনার দ্বার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চাষিরা বিশেষত স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও নানা ধরনের পরিবর্তন আনতে পারেন। এক নম্বর, যেমন আমাদের ফাও আছে, ফাও বলেছে যে ভারতে প্রায় 103 মিলিয়ন গবাদি পশু রয়েছে। এই বিপুল পরিমাণ পশুকে যদি ম্যানেজ করতে হয় এবং চাষিদের বাড়িতে বাড়িতে এমনকি ফার্মারদের কাছেও যদি তার গবাদি পশুকে ঠিক করে ম্যানেজ করতে হয়, তাহলে স্মার্ট মো বলে একটা প্ল্যাটফর্ম ম্যানেজ হয়েছে, ভারতে লঞ্চ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যারা গবাদি পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করে এবং তার অসুস্থতা হলে চাষিকে কিন্তু জানিয়ে দেয়। আমাদের বিভিন্ন রিসার্চে IVRI বা ICRA এটা প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা মেনটেন করি, তাহলে প্রায় 20-25% গরুকে বেশি সুস্থ আমরা করতে পারব। এই ছাড়াও ইকুয়াইন ইমেজ, বিভিন্ন ধরনের সিটি স্ক্যান ইমেজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্মার্ট কলার, এইগুলো ইন্ট্রোডিউস হয়েছে। স্মার্ট কলারের মাধ্যমে কিন্তু গরুর সুস্থতা পর্যবেক্ষণ বা গবাদি পশুর সুস্থতা পর্যবেক্ষণ করা সম্ভব। শুধু পর্যবেক্ষণই নয়, ওর তাপমাত্রা যখনই বেড়ে যায় ফার্মারের কাছে কিন্তু তার অ্যালার্ট চলে আসে। খাবার বা খাদ্য নিয়ন্ত্রণেও এর ব্যবহার, আমরা অটোমেটিক ফিড ম্যানেজার জানি যে আমরা গবাদি পশু বা ছাগল হাঁস মুরগিকে যা খেতে দিই সেটা সঠিক পরিমাণে দিতে পারি না। মুরগির ক্ষেত্রেও যেগুলো মূলত বিগ লেয়ারের ফার্ম, বড় বড় 40,000-80,000 লেয়ারের ফার্ম, সেক্ষেত্রেও যদি আমরা ফিড দিই, সেখানে অটোমেটিক ফিড ম্যানেজারের কিন্তু একটা ভাইটাল রোল রয়েছে। যতটুকুনি তার ওজন অনুযায়ী খাবার প্রয়োজন, ঠিক অতটুকুনি খাবার কিন্তু মুরগির কাছে চলে আসবে। এছাড়াও যদি আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণেও দেখি, এখানেও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আর্দ্রতা টেরাইন্স বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম আছে, তারা লঞ্চ করেছে, সেক্ষেত্রেও আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি মোফার্ম বলে একটা সংস্থা রয়েছে, এর মাধ্যমে বাজার বিশ্লেষণ করে সঠিক সময়ে চাষিদের কোন সময়ে বিক্রি করলে বেশি লাভ হবে সেই সময়ের উপদেশ কিন্তু পাওয়া সম্ভব। এছাড়া বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে রয়েছে, যেমন হচ্ছে প্রজনন ব্যবস্থা মেনটেন করার জন্যও ক্যাটেল ওয়াচ বলে একটা আর্টিফিশিয়াল স্টার্ট আপ সেন্সার লঞ্চ করেছে, যার মাধ্যমে গবাদি পশুর প্রজনন সঠিক সময়ে কোন সময়ে করানো উচিত, সারা বছর তার ব্রিডিং সাইকেল ক্যালেন্ডার কিভাবে মেনটেন করতে হবে সেগুলিও কিন্তু বলা সম্ভব। সর্বোপরি আমরা একটা কথা বলতে পারি যে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমরা বড় বড় ফার্ম হাউস এবং এমনকি হোমস্টেড ফার্মিংয়ের দিকেও আমরা যদি না করি, তাহলে কিন্তু একসময়ে আমরা ক্ষতির সম্ভাবনার মুখে পড়ব। এবং ভারতবর্ষের অর্থনীতি যেভাবে পশুপালনের মাধ্যমে এগিয়ে চলেছে তার সঙ্গে আমরা চলতে পারব না। সুতরাং আমাদেরকে কী করতে হবে, যে বিভিন্ন ধরনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো সাহায্য নিতে হবে। যেমন হচ্ছে পোলট্রির ক্ষেত্রে রোবোটিক ক্যামেরা, এবং রোবোটিক ক্যামেরার মাধ্যমে আমরা কি করি, আমাদের যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মের মাধ্যমে ধরুন 5,000 মুরগি আছে, সেই 5,000 মুরগির যে ফার্ম, সেখানে অলরেডি ক্যামেরা ইনস্টল করা হয় সিকিউরিটি ক্যামেরার মতোই, সেখান থেকে কোন মুরগিটা অসুস্থ সেইটা সঠিক একটা অ্যালার্ট কিন্তু ফার্মারের মোবাইলে দিতে পারে। এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করলে, এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করলে কিন্তু গরুর শরীরে নানা রকম মানে ক্ষতির সম্ভাবনাকে এড়িয়ে চলতে পারে। এছাড়াও ভার্চুয়াল ফেন্সিং বলে একটা এআই সেন্সার লঞ্চ করেছে, যে আমরা অনেক সময় গবাদি পশুকে গোচারণ ক্ষেত্রে ছেড়ে দিই। আমরা মূলত যেগুলো বাঁকুড়া পুরুলিয়ার মতো যে জেলায় এগুলোতে দেখা যায়, সেক্ষেত্রে জিপিএস ট্র্যাকিং গরুগুলো ছেড়ে দেওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে হারানোর সম্ভাবনা অত্যন্ত স্বল্প মূল্যের এগুলো এআই ডিভাইস, সেগুলি যদি ফার্মাররা সঠিক সময়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ লাভের মুখ তারা দেখবেন। এআই ভিত্তিক বাজার বিশ্লেষণের ফলে তার কাছে কিন্তু একটা সঠিক তথ্য চলে যাবে এবং এই তথ্যের মাধ্যমে উনি কি করবেন, এই তথ্যের মাধ্যমে উনি বাজারটাকে পুরো অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে প্ল্যানিং করবেন যে আমি কোন সময়ে কোন প্রোডাক্টটা বিক্রি করব, কোন সময়ে পনিরের চাহিদা বেশি, কোন সময়ে দুধের চাহিদা বেশি। এইটুকু অ্যানালাইসিস যদি একজন ফার্মার নিজে করতে পারেন তাহলে কিন্তু কৃষিক্ষেত্রে বা পশুপালন ক্ষেত্রে উনি এক বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হতে পারবেন। এবং আমরা বিশ্বাস করছি এমন একটা দিন আমরা দেখেছি যখন মোবাইল গ্রামীণ মানুষের হাতে ছিল না, প্রত্যেকটি মানুষের কাছে বর্তমানে একটি স্মার্টফোন আছে। একটা সময় এমন হবে যে কৃত্রিম প্রযুক্তিও কিন্তু প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে।
0: এতক্ষণ শুনলেন ভারতে গবাদি পশুপালনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এ বিষয়ে বললেন ওয়েস্ট বেঙ্গল সামিটির ফ্যাকাল্টি ডক্টর রানা প্রতাপ চট্টরাজ।
2: ক্ষেতখামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, অনিয়মিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক, বলছেন চিকিৎসক অর্পিতা সরকার।
2: অনিয়মিত রক্তের চাপ বা ইরেগুলার ব্লাড প্রেশার মানে কখনো কম, কখনো বেশি, বা অনেক সময় নর্মাল বা স্বাভাবিক, এরকম ওঠানামাকে বোঝানো হচ্ছে। নর্মাল বা স্বাভাবিক রক্তের চাপ মানে

0: উপরে আপনার সিস্টোলিক 120 থেকে 130 মিলিমিটার মার্কারি অ্যান্ড নিচেরটা ডায়াস্টোলিক 80 থেকে 90 মিলিমিটার মার্কারি হওয়া উচিত। যে কোনো অনিয়মই শরীরের পক্ষে শুভকারী নয় এবং তা যদি আবার রক্তের চাপের হয় সেটা কিন্তু বহু ক্ষেত্রে বিপজ্জনকও বটে। কি থেকে এরকম হতে পারে আসুন শুনে নি। যদি আপনি বেশি চা কফি জাতীয় বেভারেজ পানীয় সেবন করেন বা ধূমপান করেন তাহলে আপনার রক্তের চাপ অনিয়মিত হতে পারে। যদি আপনার ব্লাড সুগার বেড়ে আছে অথবা কোলেস্ট্রল বা রক্তে চর্বির মাত্রা বেড়ে আছে তাহলেও আপনার রক্তের চাপ অনিয়মিত হতে পারে। বা আপনি যদি সহজেই উত্তক্ত বা উত্তেজিত হয়ে পড়েন, চট করে রেগে যাওয়া এবং মহিলাদের বিশেষ করে মাসিক শেষ হওয়ার আগে ও পরের সময়, যা কিনা আমরা বলি পেরিমেনোপজ, এই টাইমে এরকম অনিয়মিত ব্লাড প্রেশার দেখা যায়। এছাড়া জীবনে স্ট্রেস, টেনশন, ইরেগুলার লাইফস্টাইল, ঘুম কম হওয়া বা একেবারেই না হওয়া, ফ্যামিলি হিস্ট্রি বা বংশের ধাঁচ, এইসব নির্ণয় করে যে আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকে কি আপ ডাউন হচ্ছে বা কমছে বাড়ছে। অনিয়মিত রক্তচাপের কি কি লক্ষণ এবার আমরা দেখে নি। অকারণে মাথা ঘোরা, মাথা টলমল করা, মাথা ভার বা মাথা ব্যথা বা দপদপ করা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, বুকে একটা অদ্ভুত চাপ অনুভূতি যেটা গ্যাসের ওষুধ খেলেও নড়ছে না, বুক জ্বালা, চোখে ঝাপসা দেখা, কানে ভার ভার লাগা বা তীক্ষ্ণ কোনো মিহি রিঙ্গিং নয়েজ বা আওয়াজ আসা যেটা চট করে যাচ্ছে না, বা উঠতে বসতে গেলে বা শুয়ে থাকলে অনেক সময় মাথাটা ভার হয়ে যাওয়া, ধরে থাকা, যেটা রেগুলার বেসিসে হচ্ছে। এবার বুঝে নি এই অনিয়মিত রক্তের চাপ কতটা বিপজ্জনক। এর থেকে হতে পারে ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ, মানে মাথার ভিতর রক্তপাত, এবং হার্ট অ্যাটাকের মতো বিপদ, এগুলো কিন্তু অনিয়মিত রক্তের চাপেরই কারণ। কেটে গেলে মাত্রাধিক রক্তপাত বা আপনার যদি সামনে কোনো অপারেশন পেন্ডিং আছে সেখানেও কিন্তু ব্লাড প্রেশার যদি অনিয়মিত থাকে সেখানেও কিন্তু নর্মালের তুলনায় মাত্রাধিক রক্তপাত হতে পারে। এই অনিয়মিত ব্লাড প্রেশার থেকে আরও একটা মুশকিল যেটা হয় সেটা অনেক সময় চট করে দৃষ্টিহানি হওয়ার সম্ভাবনা। রেটিনা মানে আমাদের চোখের পর্দায় অনেক সময় হ্যামারেজ হতে পারে, সেখান থেকে কিন্তু হঠাৎ করেই একদিন দেখলেন আপনার চোখে কালো অন্ধকার হয়ে গেছে, কিছু যেন দেখা যাচ্ছে না, এইগুলো অনিয়মিত রক্তের চাপের ফল হতে পারে। এমনকি কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে, সেই জন্যে অনিয়মিত রক্তের চাপ হইতে সাবধান। তাই নিয়মিত ব্লাড প্রেশার মাসে একবার করে চেক করুন, নিজেই সেলফ বাড়িতে একবার মেশিন থাকলে ডিজিটাল মেশিনে চেক করুন এবং লিখে রাখুন, বা বাইরে ওষুধের দোকান বা মেডিসিনের ডাক্তার দ্বারা ব্লাড প্রেশার চেক করান। কোনো বিচ্যুতি লক্ষ্য করলে লিখে রাখুন এবং রেগুলার মনিটরিং করুন। একদিন হঠাৎ করে রক্তের চাপ বেশি এলে ভয় পেয়ে যাবেন না, সপ্তাহে একবার কি একের অধিকবার মাঝে মাঝে চেক করতে থাকুন এবং ডায়েরি মেনটেন করুন। যদি মনে হয় যে আপনার লক্ষণগুলোর সাথে ম্যাচ করছে তাহলে অবশ্যই নিয়ারেস্ট ডক্টরের সাথে পরামর্শ নিন, এবং যারা রেগুলার মেডিসিন খাচ্ছেন তাদের কথা আরও বিশেষ করে বলছি, যদি মেডিসিন খেতে খেতে দেখেন যে আপনার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেছে তাহলেও কিন্তু সাবধান, এই চট করে মেডিসিন ছেড়ে দেবেন না, ডাক্তারের পরামর্শ নিন। যদি লো প্রেশার হয়ে যাচ্ছে এবং ডাক্তার মানা করছে ওষুধ আর খেতে হবে না তাহলেই একান্ত বন্ধ করবেন, নিজে নিজে কখনো মেডিসিন চলাকালীন মেডিসিন বন্ধ করতে যাবেন না, তার থেকে কিন্তু আবার বিপদ আসতে পারে এবং সেটা আপনি হয়তো পরে না লক্ষ্য করলে উল্টো ক্ষতি হতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অনিয়মিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক, বললেন চিকিৎসক অর্পিতা সরকার।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ অর্থাৎ 24/7/2026 শুক্রবারের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7টায় শুনবেন উপহার নাটক। নাটকটি পুনঃ প্রচারিত হবে। 7:45 শুনবেন হাউসফুল। অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:15 শুনবেন মহিলাদের আসর, বিষয় রোজ নামচা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় সুস্মিতা সরকার। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, ভূপালী রাগের আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন তিন তালে তবলা পরিবেশন করবেন তাপস পাল, তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ 24/7/2026 শুক্রবারের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9টায়। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে বেতার নাটক উপহার।
1: আজকের নাটক উপহার, রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অশোক চক্রবর্তী, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। নাটক উপহার।

0: হ্যালো, অ্যাভিনিউ ক্লিনিক থেকে বলছি। প্লিজ আপনার নামটা। আচ্ছা, একটু ধরুন স্যার।
1: ইয়েস,
0: মিসেস লাহা।
1: পিরিওডিক্যাল চেক আপ কাল সকাল 9টায় সময় দাও।
0: হ্যালো, কাল সকাল 9টায় আপনি আসতে পারেন। নমস্কার
1: সিস্টার, ইঞ্জেকশনের স্টকটা মিলিয়েছ?
0: মেলাচ্ছি স্যার, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে।
1: প্লিজ একটু তাড়াতাড়ি করো, আজ একটু সকাল সকাল উঠবো।
0: আচ্ছা স্যার।
2: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আসবো।
1: কাম ইন।
2: আমি,
1: আরে রাজীব বাবু যে, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো।
2: নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার, নমস্কার। তারপর বলো, কেমন আছো?
2: খুব ভালো আছি ডাক্তারবাবু, একদম সেরে গেছি। সত্যি বলতে কি, আপনিই তো আমায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ও মা, আপনাকে নমস্কার আর কৃতজ্ঞতা জানিয়েছেন।
1: তোমার মাকে আমার নমস্কার জানিও।
2: আচ্ছা,
1: আর বলো, আমি এমন কিছু করিনি যাতে আমায় কৃতজ্ঞতা জানাতে হবে। ডাক্তারের কাজই তো চিকিৎসা করা।
2: দেখুন, আমি মার একমাত্র ছেলে, বাবা মারা যেতে আমরা গরিব হয়ে গেছি, কিভাবে যে আপনার ঋণ আমরা শোধ করব ঠিক।
1: এসব কথা এখন আর ভেবো না তো, যাও যাও, এবার বাড়ি গিয়ে বিশ্রাম করো, টানা এক সপ্তাহ বিশ্রাম নেবে, ঠিক আছে?
2: ডাক্তারবাবু, আপনার মতো বড় ডাক্তারের পুরো ফিস দেবার ক্ষমতা তো আমাদের নেই।
1: তোমার মাকে বলো সবার কাছ থেকে আমি পুরো ফিস নিই না, যাও বাড়ি যাও।
2: ডাক্তারবাবু
1: আর কিছু বলবে?
2: মা আপনাকে এই এই উপহারটা পাঠিয়েছেন।
1: আরে না না, এসব কিছু লাগবে না, ও তুমি নিয়ে যাও, নিয়ে যাও।
2: দেখুন, খুললেই বুঝতে পারবেন কি কি দারুণ একটা জিনিস, ব্রোঞ্জ অ্যান্টিক। এই দেখুন,
1: মোমদান।
2: যারা পুরনো জিনিসের কদর বোঝেন তারাই বুঝবেন এটা কত দামি। আপনি তো, আপনি তো বুঝবেনই।
1: বাহ, খুব সুন্দর।
2: এটা আমার বাবার খুব পছন্দের ছিল, 5 বছর ধরে বাবার কাছে ছিল জানেন। এই জোড়াটা পাওয়া যায়নি বলে বিক্রি করা হয়নি।
1: তোমার বাবার অ্যান্টিকের ব্যবসা ছিল?
2: হ্যাঁ, বাবা সস্তায় ব্রোঞ্জের পুরনো জিনিস কিনে সমস্তাদের কাছে বেশি দামে বিক্রি করতেন।
1: বাহ, খুব ভালো, খুব ভালো ব্যবসা, ভেরি ইন্টারেস্টিং।
2: এখন তো মা আর আমি এই ব্যবসাটা করি।
1: খুব ভালো, খুব ভালো। শোনো রাজু, এটা তুমি নিয়ে যাও, বিক্রি করো।
2: দেখুন, ফেরত নিয়ে গেলে কিন্তু মা খুব দুঃখ পাবে। আসলে আসলে আপনি ভালো করে দেখছেন না স্যার, দেখলে কিন্তু লোভ সামলাতে পারবেন না। ওই টেবিল ল্যাম্পটা একবার জ্বালুন না স্যার, একবার জ্বালুন। হ্যাঁ, এই এই মোমদানটা ফুলদানির পাশে রাখছি। এবার দেখুন স্যার, ভালো করে দেখুন মোমদানটাকে।
1: সত্যি তো আমি এতক্ষণ ভালো করে দেখিনি।
2: আপনাকে আমি বললাম না, আপনি ভালো করে দেখলে তারিফ না করে পারবেনই না। যাক, আপনি এটা নিলেন, আমাদের সে যে কি আনন্দ হলো। আমি ডাক্তারবাবু আসি। হ্যাঁ, নমস্কার।
1: রাজু, রাজু শোনো,
2: আগে
1: তুমি এটা নিয়ে যাও, প্লিজ তুমি এটা নিয়ে যাও।
2: কেন ডাক্তারবাবু?
1: ভালো করে দেখলাম, না না, এটা আমার পক্ষে রাখা সম্ভব নয়।
2: ডাক্তারবাবু, আমি বিধবা মায়ের একমাত্র ছেলে, আমাদের হাতে বাবার ব্যবসাটা ভালো চলছে না, তবু দোকানের সবচেয়ে দামি জিনিসটা আপনার জন্য এনেছি।
1: শোনো বাবা, ব্যাপারটা বোঝো, মানে ভালো করে বোঝার চেষ্টা করো। আমার ঘরে যখন তখন ছোট ছোট ছেলেমেয়েরা আসে, মহিলারা আসেন, তাছাড়া সিস্টার রয়েছে।
2: আপনি দেখবেন ডাক্তারবাবু, সববার ভালো লাগবে, বাচ্চা বুড়ো মাঝবয়সী সববার।
1: ও, তোমাকে আমি কি করে বোঝাই বলতো যে এটা কত বড় অশ্লীল।
2: স্যার, মূর্তি দুটোর দিকে এক দৃষ্টি তাকালে সারা শরীরে একটা অদ্ভুত অনুভূতি হয়, মনে একটা একটা স্বর্গীয় আনন্দ হয়।
1: আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জিনিসটা মাস্টারপিস, একটা স্বর্গীয় সৃষ্টি, কিন্তু সব জিনিস সব জায়গায় মানায় না, রাখা যায় না। আচ্ছা তুমি এখন এসো, এসো এসো। সিস্টার,
0: আসছি স্যার।
1: মাথা ব্যথার যে কোনো একটা ট্যাবলেট আর এক গ্লাস জল, কুইক প্লিজ।
2: আমি আসি ডাক্তারবাবু, মা খুব আনন্দ করবে।
1: কি রাজু, তুমি জিনিসটা নিয়ে গেলে না?
2: স্যার, আপনি যখন চিনেছেন এটা মাস্টারপিস, তখন আমি কিছুতেই নিয়ে যাব না। আমাদের শুধু একটাই দুঃখ রয়ে গেল, এই জোড়াটা আপনাকে দিতে পারলাম না। তবে মা বলেছে, কিন্তু মানে যদি কখনো পাই এই জোড়াটা, আপনাকেই দিয়ে যাব। নমস্কার স্যার, আমি যাচ্ছি।
1: রাজু, চলে গেল
0: স্যার, ট্যাবলেট।
1: হ্যাঁ, ট্যাবলেট দাও। দেখো তো কি মুশকিলে পড়লাম। ওই রাজু বলে ছেলেটা, তার কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই মোমদানটা।
0: বাহ বাহ, খুব সুন্দর তো।
1: হ্যাঁ, ভারী সুন্দর। আপাতত এটাকে ওই কাগজটা দিয়ে মুড়ে রাখো।
0: মুড়ে রাখবো?
1: দয়া করে একটু তাড়াতাড়ি মুড়ে রাখো।
0: রাখছি স্যার।
1: মুখ্য পাঠা, উপহার দেবার জিনিস পেল না।
0: এটা কি বড় ব্যাগে তুলে রাখবো? বাড়ি নিয়ে যাবেন?
1: কোথায় যে নিয়ে যাব সেটাই তোমার কাছে এখন সব থেকে বড় সমস্যা। ভালো করে দেখলে বুঝতে পারবে যে এ এমন একটা অ্যান্টিক যা সাধারণ ভদ্রবাড়িতে রাখা যায় না, অথচ ইচ্ছে করলেই রাস্তায় ফেলেও দেয়া যায় না। কি মুশকিলে পড়লাম বলো তো।
0: রাস্তায়? স্যার, আপনি ইচ্ছে করলেই ফেলে দিতে পারেন, কারো কিচ্ছু বলার নেই।
1: বলার আছে সিস্টার, বলার আছে। এত বড় একটা জিনিস লুকিয়ে ফেলতে গেলে কেউ যদি হঠাৎ দেখে ফেলে, তাছাড়া যা দিনকাল পড়েছে তাতে পুলিশের হাঙ্গামা হতে পারে, অদ্ভুত সন্দেহের মুখে পড়তে হবে। আর রাস্তার সামনে ডাস্টবিনে যদি ফেলে দাও, পাড়ার ছেলে ছোকরাদের নজরে পড়বে। এমন একটা দারুণ জিনিস রাস্তায় ফেলে দেবার পক্ষেও কোনো যুক্তি খাড়া করা যাবে না। লোকের উপকার করে আমি ভারী ফ্যাসাদে পড়লাম।
0: স্যার, একটা কথা বলবো?
1: বলো।
0: বলছিলাম কি, এটা নিয়ে যখন এত সমস্যা, তখন আপনি তো ওটা কাউকে উপহার দিয়ে দিতে পারেন।
1: উপহার? উপহার, ইয়েস, রাইট, কারেক্ট, কারেক্ট, উপহার, উপহার। এটা ততক্ষণ মাথায় আসেনি, যাক এতক্ষণ একটু সুস্থ বোধ করছি। ও, উপহার, কিন্তু যাকে তাকে দিলে তো হবে না, সমঝদার লোককে দিতে হবে। কাকে কাকে? ও, হয়েছে হয়েছে, পেয়ে গেছি পেয়ে গেছি। দ্যাট ফুর্তিবাজ ওল্ড ম্যান, ব্যাচেলার ব্যারিস্টার দত্ত। কাল সকালেই এটা গুছিয়ে দিয়ে আসবো। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। গুড মর্নিং মিস্টার দত্ত।
3: আরে ডক্টর ব্যানার্জি যে, গুড মর্নিং, গুড মর্নিং। আসুন আসুন, বসুন। আবার কি সমস্যা?
1: সমস্যা
3: না হলে তো এমন মূল্যবান পায়ের ধুলে বাড়িতে পড়ে না, তার উপর আবার এত সকালে সকালে।
1: না না, আজ কোনো কাজ নিয়ে আসিনি ব্যারিস্টার দত্ত, আজ স্রেফ স্রেফ আড্ডার মুড। জানেন, ভোরবেলায় হঠাৎই মনে হলো আপনার সঙ্গে বহুদিন দেখা হয়নি।
3: সে কি মশাই,
1: চলে এলাম। হ্যাঁ,
3: গত মাসেই তো দেখা হলো, আপনার নর্থের চেম্বারটার সম্বন্ধে আলোচনা হলো।
1: ঠিক ঠিক ঠিক, ভুলেই গেছিলাম। জানেন, মেমোরিটা আজকাল খুব ফেল করছে।
3: ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, এ মাসেই আপনার কেস উঠবে।
1: সত্যি সত্যি, আপনি আমার জন্য যা করেছেন এবং করছেন সেদিন শোধ হয় না। তবে কিছুটা শোধ হতো যদি আপনি অন্তত ফিসটাও নিতেন।
3: ডক্টর ব্যানার্জি, আমি আপনার কাছে ফিস নিই না। আপনি আমার অসুখে নেবেন না, এ কথা তো মাথায় রেখি।
1: আচ্ছা,
3: এর জন্য কারু মহানুভবতা দেখানোর কোনো সুযোগই নাই।
1: মিস্টার দত্ত, গত 10 বছর তো একবারই মাত্র কল দিয়েছিলেন আমাকে, ওই একবারই ফিস না নেবার সুযোগ আমি পেয়েছিলাম। কিন্তু গত 3 বছর ধরে আপনি আমার কাছে 1 পয়সাও ফিস দেননি। অবশ্য ফিস নিলে কেস হয়তো চালাতেই পারতাম না।
3: সকালবেলা নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে। কফি না চা?
1: থ্যাংক ইউ, কিচ্ছু না কিচ্ছু না। দত্ত সাহেব, এই দেখুন, এই যে এই জিনিসটা আমার হাতে, এই জিনিসটা আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা ও চিহ্ন হিসেবে আপনার টেবিলে থাকবে, আমার উপহার।
3: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার জিনিসটা কি?
1: দাঁড়ান দাঁড়ান, আগে কাগজের মোড়কটা খুলি। এটা একটা মোমদান, রেয়ার অ্যান্টিক।
3: মোমদান?
1: হ্যাঁ, হঠাৎ পেয়ে গেলাম।
3: আচ্ছা,
1: অনেকদিন ধরেই ভাবছি এমন একটা কিছু আপনাকে প্রেজেন্ট করব। এই দেখুন। আচ্ছা, এটা এটা এই ফুলদানিটার পাশেই থাক। হ্যাঁ,
3: আচ্ছা, বাহ, অপূর্ব, কি সৃষ্টি! সত্যি প্রত্যেকটা ভালো শিল্পী যেন বিশ্বকর্মা। তবে এসব জিনিস যথাযোগ্য জায়গায় থাকলে তবেই না মানায়।
1: এই সেই যথাযোগ্য জায়গা, আর আপনি সেই যথাযোগ্য ব্যক্তি।
3: ব্যক্তি হিসেবে আমি অনেক কিছু হতে পারি, কিন্তু ব্যক্তি

0: দিতে চেম্বারে যে ধরনের কাজকর্ম হয় তার সঙ্গে আর যা কিছুর সম্পর্কই থাক, শিল্পের নেই, বাঁদরের গলায় মুক্তোর মালা হয়ে যাবে না।
1: ব্যারিস্টার সাহেব, জিনিসটা ভালো করে দেখলে আপনি লোভে পড়ে যাবেন, ছাড়তে চাইবেন না।
0: বলেন কি?
1: ইয়েস, আপনি দয়া করে একবার টেবিল ল্যাম্পটা জ্বালুন, এইবার দেখুন, বেশ ভালো করে দেখুন, দেখুন,
0: সত্যি ভালো করে এতক্ষণ দেখিনি তো, শরীরটা কেমন শিরশির করছে। ডক্টর ব্যানার্জি, থ্যাংক ইউ ফর দি প্রেজেন্টেশন, অনেক ধন্যবাদ, তবে দয়া করে এখনই এটা ফেরত নিয়ে যান।
1: ভালো করে দেখে বলছেন?
0: যা দেখেছি যথেষ্ট, দেখুন মূর্তিটা মাস্টারপিস সন্দেহ নেই, কিন্তু আমি নিতে পারবো না। সত্যি শিল্পীদের কি রুচি!
1: সে কি, আমি তো ভাবলাম এই জিনিস উপহার দেবার একজনই আছেন, তিনি ব্যারিস্টার দত্ত।
0: কেন কেন কেন, ব্যাচিলার বলে আপনারা আমায় কি ভাবেন বলুন তো?
1: ছি ছি ছি, কি বলছেন, ব্যাচিলার বলে নয়, সমজদার বলে, রসিক বলে। যাকে মাস্টারপিস যিনি চেনেন, যিনি বোঝেন, এই জিনিসটা তার কাছেই থাকবে। আচ্ছা আমি উঠি এখন।
0: শুনুন শুনুন শুনুন, এটা আপনি ফেরত নিয়ে যান ডক্টর ব্যানার্জি, প্লিজ। আবার এ ঘরে মহিলার আসেন, মাঝে মাঝে আমার মাও আসেন, তাছাড়া তাছাড়া কাজের লোকেরা।
1: এই জিনিস সবার ভালো লাগবে, বাচ্চা বুড়ো মাঝবয়সী সব্বা।
0: শিল্পকর্মটা খুবই ভালো, এ কথা সবাই মানবে, কিন্তু ব্যাপারটা যে অত্যন্ত অশ্লীল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্লিজ প্লিজ মশাই, এ বয়সে কি আমি ইজ্জত খোয়াবো?
1: অশ্লীল? এই আপনি কি বলছেন দত্ত সাহেব, কত দিনের চেষ্টা এটা আমি জোগাড় করেছি আপনি জানেন, খুব দুঃখ পেলাম।
0: কিছু মনে করবেন না ডক্টর ব্যানার্জি, আমি আপনাকে আঘাত দিতে চাই না, কিন্তু এটা আমার পক্ষে রাখা সম্ভব নয়। ধরে নিন এই জিনিসের কদর বোঝার যোগ্যতা আমার নেই।
1: আপনার যোগ্যতা নেই? আর বিনয় করবেন না দত্ত সাহেব, যাক ঠিক জিনিস ঠিক জায়গাতেই থাকলো। না না না, আর কোনো কথা আমি শুনবো না। ওরে বাপ, নটা বেজে গেল, একটা কলেজ যেতে হবে। আচ্ছা আমি চলি, বাই।
0: এরকম জবরদস্তি উপহার দেওয়া আমি জীবনে দেখিনি। উপহার দিচ্ছে না জোর করে গোছিয়ে দিচ্ছে বোঝা যায় না। বিবস্ত্রা নারীর মূর্তি আমি অনেক দেখেছি, কিন্তু এরকম জীবন্ত নারী মূর্তি, এরকম পোজ আমি জীবনে দেখিনি। তবু এটাতে এমন কিছু আছে, রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে না, অথচ বাড়িতেও রাখা যায় না। যাক, আপাতত তো কাগজে মুড়ে রাখি, পরে দেখা যাবে।
2: আসবো স্যার।
0: কে? আসুন।
2: কেমন আছেন স্যার?
0: ভালো আছি। আপনাকে তো ঠিক চিনলাম না।
2: আমি থিয়েটার করি, আমার নাম কুমার সৌরভ, আমি সুখেন রায়ের কাছ থেকে আসছি।
0: সুখেন? আই মিন কমেডিয়ান সুখেন?
2: আগে হ্যাঁ, কাল ওনার অভিনয় জীবনে 30 বছর পূর্ণ হচ্ছে, সেই উপলক্ষে রঙ্গন থিয়েটারে আগামী পরশু এক বিশেষ শো এর বন্দোবস্ত করা হয়েছে। বিক্রির সমস্ত টাকা ওনাকে উপহার দেওয়া হবে।
0: বাহ, খুব ভালো।
2: ওই দিন বিশিষ্ট কয়েকজনকে আমরা নিমন্ত্রণ করছি, আমি আপনাকে থিয়েটার কর্তৃপক্ষ আর সুখেন্দার পক্ষ থেকে নিমন্ত্রণ করলাম। এই যে স্যার কার্ড।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, কার্ডটা খুব সুন্দর হয়েছে। শোনো ভাই, ওই দিন আমি বাইরে চলে যাব, অনুষ্ঠানে থাকতে পারবো না, তবে হ্যাঁ সুখেনের সঙ্গে একবার নিশ্চয়ই দেখা করে আসবো।
2: সুখেন্দার সম্বর্ধনা অনুষ্ঠান 5:30, নাটক শুরু 6:30।
0: আমি 5টার মধ্যে তোমাদের সাজঘরে পৌঁছে যাবো। হ্যাঁ সুখেনকে বলো আমি যাবই।
2: আচ্ছা স্যার, আমি তাহলে আসি।
0: হ্যাঁ ভাই, এসো এসো। সুখেন সিনেমা থিয়েটার করে, নিশ্চয়ই নানা রকম গুণ আছে, নানা রকম শখও আছে। ওহ, এত বড় সমস্যাটার সমাধান কি সহজেই না হয়ে গেল! আমার আমার গান গাইতে ইচ্ছে করছে। সকলই তোমার ইচ্ছা।
3: আপনার অভিনয় জীবনের 30 বছর পূর্তিতে আমাদের থিয়েটারের সাধারণ শিল্পীদের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
1: আপনাদের বলবো বলে যে সব দারুণ দারুণ কথা মুখস্থ করে এসেছিলাম, আপনাদের অভিনব অভিনন্দনের কায়দায় সব গুলিয়ে গেল। যাই হোক, আমি আপনাদের এবং তোমাদের ও তোদের ভালোবাসায় অভিভূত সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজ আসি, পরে দেখা হবে।
4: দাদা, আমাদের আমাদের একটা অনুরোধ আছে সুখেন্দা।
1: অনুরোধ? তা বলো।
4: আমাদের সবার ইচ্ছা আজ আপনি জেনারেল গড়ে মেকআপ করুন।
2: কারণটা হলো?
1: না না না না, কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই। ঠিক আছে ঠিক আছে, আমির আমার মেকআপের জিনিসপত্রগুলো এঘরে নিয়ে এসো, আর স্টেজ ম্যানেজারকে বলে দাও আমি এঘরেই বসবো।
2: থ্রি চিয়ার্স ফর সুখেন্দা! হিপ হিপ
3: হুররে,
2: হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।
5: সুখেন্দা, আসছি।
4: দাদা, হিরোইন!
1: আরে মৌসুমী, এসো এসো এসো এসো এসো।
5: কনগ্রাচুলেশনস সুখেন্দা, এগুলো আমার গাছের গোলাপ।
1: কি মিষ্টি গন্ধ! থ্যাংক ইউ। আচ্ছা মৌ, তোমার গাছে আর কি কি হয়?
5: আজকের দিনে অসভ্যতা করতে নেই সুখেন্দা, চলুন আপনার ঘরে যাবেন তো।
1: ওহো মৌ, তোমায় তো বলাই হয়নি আজকের দিনটা আমি এ ঘরেই বসবো।
5: স্টান্টটা আপনি বেশ ভালোই বোঝেন, কাল কাগজে বেরুবে সাধারণের ঘরে অসাধারণ সুখেন।
1: ম্যাডাম, আমি কিন্তু আগে এ ঘরেই বসতাম, এখনো বুঝলে এখনো নিজেকে ক্রাউডের একজন ভাবতে প্রাউড বোধ করি।
5: তাই বুঝি।
6: দাদা, মিস্টার দত্ত বলে একজন ভদ্রলোক দেখা করতে চাইছেন।
1: সুখেন্দা, নিশ্চয়ই ব্যারিস্টার দত্ত।
4: ব্যারিস্টার দত্ত মানে টাক চশমা চুরুট?
6: হ্যাঁ দাদা।
1: ডাকো ডাকো ডাকো, সৈকত চেয়ারটা এখানে এনে দাও না।
0: হ্যালো সুখেন, গুড ইভিনিং।
1: আসুন দত্ত সাহেব, আসুন। কি সৌভাগ্য আমার!
0: আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন কামনা করি। কমপক্ষে আরো 30 বছর শিল্প সংস্কৃতির সেবা করো।
1: ধন্যবাদ। আপনার মতো বড় লোক যে হাজার ব্যস্ততার মধ্যেই ছোট লোকের কথা মনে করে এসেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ।
4: স্যার স্যার, একটু মিষ্টি।
0: থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল। এ সময় আমি কিছু খাই না ভাই, আর তাছাড়া বয়স হয়েছে তো একটু রেস্ট্রিকশনে থাকতে হবে।
1: হ্যাঁ, তাছাড়া মিষ্টি খেলে তো জল খেতে হবে, সূর্য ডোবার পর কাঁচা জল খেলে দত্ত সাহেবের ঠান্ডা লাগতে পারে।
0: তুমি দেখছি একই রকম রয়ে গেলে সুখেন।
5: সুখেন্দা, আজকের দিনটা অন্তত একটু সিরিয়াস হন।
0: আরে মৌসুমী যে কেমন আছো?
1: দত্ত সাহেবের সঙ্গে আলাপ হলো কি করে? আর আমি জানলাম না।
0: হিংসে করো না সুখেন, হিংসে করো না। আচ্ছা আমি উঠি।
5: সে কি নাটক দেখবেন না?
0: 6:30 ফ্লাইট। সুখেন, অনেক চেষ্টায় তোমার জন্য একটা স্মরণীয় উপহার জোগাড় করেছি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পকীর্তি, নাও।
1: আপনার উপহার আমার কাছে পুরস্কার, সারা জীবন এটা আমি আমার ড্রয়িং রুমে রেখে দেবো।
0: আমি জানি, ঠিক লোকের কাছে ঠিক জিনিস দিয়ে গেলাম, শিল্পের কদর তুমি করতে পারবে আমার বিশ্বাস।
1: ধন্যবাদ।
0: আচ্ছা আগামী সপ্তাহে একদিন নাটক দেখতে আসবো, সবাইকে বলি চলি, বাই।
1: আচ্ছা আচ্ছা।
6: আচ্ছা সৌরভ, আজকের দিনে তুই ভুল ডায়লগ বললি, আমার কি অবস্থা হয় ভাবতো?
2: সরি সরি সৈকতদা, কি যে হলো সব গুলিয়ে গেল কিছুতেই।
6: যাকগে, জবাবর হয়ে গেছে। আচ্ছা এই আমির, প্যাকেটটা খোল না ভাই, দত্ত সাহেবের উপরটা দেখি, এটা নাকি একটা দারুণ আর্ট শুনলাম।
7: দাদা আসার আগে খুলবো?
2: আরে আমরা খুললে কিছু বলবে না, খোল।
6: অপূর্ব অপূর্ব, দত্ত সাহেব ঠিকই বলেছেন রে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম। এই গৌতমদা, অভিষেক তোমাদের কেমন লাগছে?
2: সত্যি মূর্তি দুটো দারুণ, দুজনে মোমদানটা দুদিক থেকে ধরে আছে, ঠিক যেন
6: যাই বলুন, খুব অসভ্য। এসব জিনিসপত্রের দাম কত জানিস?
7: যত দামি হোক এই জিনিস ভদ্রলোকের বাড়িতে রাখলে ইজ্জত নষ্ট।
6: এইসব মাস্টারপিস লোকে বাড়িতে রাখবে না, তোকে বারে রাখবে।
1: ব্যাপার কি? অর্ধেক নাটক হলো না, এখনই বাড়ির আলোচনা?
8: বাবা বাবা, তোমরা তো ঠাকুরদাস রায়কে ছাড়িয়ে যাবে দেখছি।
7: দাদা, এই মোমদানটা দত্ত সাহেব দিয়েছেন।
2: আমির বলছে এ হোটেলে বারে রাখার জিনিস, বাড়িতে চলে না।
8: কই দেখি,

0: মাস্টারপিস।
1: দত্ত সাহেবের নজরই আলাদা। লোকটা আইনের মতো নিরস ব্যাপার নিয়ে থাকলে কি হবে, রুচিটা কিন্তু আর্টিস্টের। আমির, এ আর্ট তোর বোঝা নয় রে। শোন, এদিকে এদিকে ওই গোঁফের ডান দিকটা খুলে যাচ্ছে, একটু আঠারি লাগিয়ে দে তো।
2: ঠিকই তো আছে।
1: হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, মোমদানটা আলোর তলায় ভালো করে রাখ দেখি, একটু দেখি। বুঝলি সৈকত, নগ্নতা সৌন্দর্যই সবচেয়ে পবিত্র, স্বর্গীয়।
2: আমি বড় আলোটা জ্বালিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন মূর্তি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন।
1: কই দেখি, রে মনে হচ্ছে মূর্তি দুটো নড়ছে, নেমে আসছে, এগিয়ে আসছে। আমি আমি কাগজ দিয়ে এটাকে মুড়ে রাখ। আমি
3: সুকিন্দা কাল আপনার অনারে আমার বাড়িতে একটা পার্টি দি।
1: ও আচ্ছা,
3: বাহ, জিনিসটা তো খুব সুন্দর, কে প্রেজেন্ট করলো?
1: দত্ত সাহেব। হ্যাঁ না, এই মৌ তুমি কি বলছিলে যেন, পার্টি? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা কাকে কাকে নিমন্ত্রণ করছো মৌ?
3: এই জিনিসটা কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না, খুব দামি অ্যান্টিক। না না, দেখি দেখি দেখি, ভালো করে দেখি,
1: পরে দেখবে পরে দেখবে। আচ্ছা মৌ বলো তো, নিমন্ত্রণ থাকছে কি?
3: আমি মুড়ে ফেলছো কেন? এইসব জিনিস কি একবার দেখলে হয়? ভালো করে দেখলে তবেই এই আসল সৌন্দর্যটা বোঝা যায়। সুখেন্দা, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে এসে আবার দেখবো, কেমন?
1: বাঁচা গেল, পুরোটা আচ্ছা উপহার দিয়ে গেল। সত্যি কি সুন্দর, অথচ কি কদর্য।
4: বুড়ো ভামটা বেঁচে বেঁচে আমাকে এই জিনিসের সমজদার ঠাউরালো। আমির, কাগজ মোড়া হয়ে গেছে। শোন, ওটাকে ড্রেসের ট্রাঙ্কে রেখে দে, আর মৌসুমী এলে বলবি শঙ্কর দেখতে নিয়ে গেছে। আমি জানি শঙ্করের ঘরে মৌ যায় না।
5: ভাগ্যে শঙ্কর দার চোখে পড়েনি,
1: হ্যাঁ,
5: নাহলে সারা থিয়েটার একেবারে কাঁপিয়ে বেড়াতো। এমনিতেই আপনার সম্পর্কে নানা বাজে কথা উঠিয়ে বেড়ায় দাদা।
1: আচ্ছা সৈকত, আমার কি মনে হয় জানিস, দত্ত বুড়োকে কেউ এটা গুছিয়ে দিয়ে গেছিল, বাড়িতে রাখতে পারেনি, তাই আমায় আবার সে গুছিয়ে দিয়ে গেল।
4: শালা উকিল যে সে কি চিজ, তা একমাত্র গিরিশ ঘোষই বুঝেছিলেন।
6: সৈকত দা, সুখেন্দা আজ লাস্ট সিনটা জমাতেই পারল না, আস্তে আস্তে যখন কেঁদে ফেলে অন্যদিন চোখে জল রাখা যায় না, আজ অভিনয় সেই ডেপথে পৌঁছল না। দাদা আসছে।
1: আমি
2: দাদা,
1: গোঁপটা খোল। কেষ্টদা, ও কেষ্টদা, দরজাটা বন্ধ করে দাও, আজ কারোর সঙ্গে দেখা করবো না।
5: আচ্ছা দাদা, আজ আপনার শেষ দৃশ্যটা বোধ হয় তেমন জমলো না।
4: সে কৈফিয়তকে আমায় তোমায় দিতে হবে নাকি?
5: সরি সরি দাদা,
1: সরি, কিছু মনে করো না সৈকত, মেজাজটা ঠিক নেই।
4: আচ্ছা কি জ্বালাতন বলতো, হ্যাঁ কি জ্বালাতন, পাঠ করবো কি, পাঠ করবো কি, খালি চোখের সামনে ভেসে উঠছে
2: কি দাদা
1: ওই মূর্তি দুটো। মূর্তি দুটো চোখের সামনে ভেসে উঠলে মনে হয় কাছে এগিয়ে আসছে, কাশি শি শি শি করে ওঠে। আশ্চর্য জিনিসটা নিয়ে কি মুশকিলে পড়া গেল বলতো।
6: দাদা, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো?
1: কে? ও সৌরভ, বলো।
6: জানলা গলিয়ে রাস্তায় ফেলে দিলেই তো চুকে যায় ঝঞ্ঝাট।
1: ওরে বোকা, তাহলে আর এই অশান্তি হবে কেন? এমন জিনিস যা ফেলে দিতে খারাপ লাগে,
4: আবার এত জীবন্ত সৃষ্টি ঘরে রাখা যায় না। ওই এক একজন মানুষ আছে না, ভয়ানক সুন্দর আবার অশ্লীল,
1: এদের তুমি তাড়িয়েও দিতে পারবে না, আবার কাছে থাকতে দিতে প্রবৃত্তি হয় না।
5: দাদা, এটা কাউকে উপহার দিয়ে দিন।
4: আরে বাবা, যাকে দেব সে তো দুদিন বাদে আবার আমায় গালাগাল দেবে, যেমন আমি দত্ত সাহেবকে দিচ্ছি। বুড়ো ভাম, ধেড়ে ইঁদুর, টেকো বাঁদর।
6: দাদা দাদা, আপনি জিনিসটা বিক্রি করে দিন।
1: বিক্রি?
6: হ্যাঁ, আমি এক ভদ্র মহিলাকে চিনি, তিনি এসব জিনিস কেনা বেচা করেন।
1: মহিলা?
6: হ্যাঁ দাদা।
1: কেন, কোনো পুরুষ ব্যবসায়ী চেনা নেই? এই মহিলা মহিলা, এই মহিলা ব্যাপারটা ভালো লাগছে না।
2: ওনার স্বামী ওই ব্যবসাটা করতেন, বছর খানেক আগে উনি মারা গেছেন। আমি খবর দিয়ে দেবো, উনি কালই আপনার বাড়ি গিয়ে ওটা নিয়ে আসবেন।
4: শোনো শোনো, ওই দয়া করে কোনো পুরুষ পেলে পাঠিও, এই জিনিস কোনো মহিলার সামনে আমি বার করতে পারবো না, সে ব্যবসায়ী হোক আর সে যাই হোক।
2: ঠিক আছে ঠিক আছে, ওনার ছেলেকে যেতে বলবো।
1: ও তাহলে তো ঝামেলা মিটিয়ে গেল। আমি তুমি ছাড়া বুদ্ধি আর কার মাথা থেকে বেরোতে বলো। থ্যাংক ইউ আমির, থ্যাংক ইউ আমির, পুরো বিক্রির টাকাটা তোর। বাপ রে বাপ, অভিজ্ঞতা হলো উপহার কখনো বংশদণ্ড হয়ে দাঁড়ায়। বাপ রে বাপ।

0: ইয়েস, অ্যাভিনিউ ক্লিনিক, ডক্টর ব্যানার্জি বলছি। মর্নিং। কাল? না, কাল থাকছি না, মঙ্গলবার ফিরবো। ভালো আছি, থ্যাংক ইউ।
1: ডাক্তারবাবু, ভেতরে আসছি। নমস্কার ডাক্তারবাবু।
0: আরে রাজু যে, আরে এসো এসো, কেমন আছো, কেমন আছো, অনেকদিন বাদে এলে।
1: হ্যাঁ, দোকানের কাজে এত আটকে গেছি, আসতে পারিনি। কিন্তু মা আপনার কথা সব সময় বলে।
0: তোমার হাতে ওটা কি?
1: কেন, মোমদানির জোড়াটা ডাক্তারবাবু?
0: মোমদানের জোড়াটা মানে?
1: ওই যে আপনাকে কথা দিয়ে গিয়েছিলাম, আপনার মোমদানের জোড়াটা পেলে আপনাকেই দিয়ে যাব। কালই সকালে এক সিনেমা আর্টিস্ট জোড়াটা আমাদের কাছে বিক্রি করেছেন, খুব সস্তায় বেচে দিলেন।
0: বেচে দিলেন কেন?
1: ঘরে নাকি জায়গা নেই। আসলে ব্যারিস্টার সাহেব এমন লোককে উপহার দিয়েছেন যিনি এসব জিনিসের কদরই বোঝেন না।
0: ব্যারিস্টার সাহেব?
1: ব্যারিস্টার দত্ত, ব্যাম্বুভিলা গার্ডেন্স, ওই ওখানেই থাকেন আর কি।
0: মাকে কে দিয়েছেন সেটা নিশ্চয়ই জানা যায়নি।
1: এখনো যায়নি, তবে মা ঠিক খবর জোগাড় করে নেবে। আমাদের এসব খবর রাখতে হয়। আর এসব জিনিস তো ভীষণ চোরাই হয় তো। এটা স্যার, এই ফুলদানিটার পাশেই রাখলাম।
0: সিস্টার!
2: যাই স্যার।
1: আগেরটা বুঝি আলমারিতে রেখে দিয়েছেন স্যার। ঠিকই করেছেন স্যার, মা বলে এসব জিনিস জোড়া না হলে ঠিক মানায় না।
2: ডাকছিলেন?
0: সিস্টার, মোমদান!
2: কোন মোমদান?
0: সেই সেই মোমদান যার জন্য আমি 7 দিন ঘুমোতে পারিনি, চোখ বুঝলি মনে হতো ওরা ডাকছে।
2: ও, ওরা ওরা কারা? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার।
0: কাউকে কিচ্ছু বুঝতে হবে না, আমার বোঝা আমি বইব। যাও যাও, সবাই চলে যাও এখান থেকে, সবাই বেরিয়ে যাও, আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। ক্লিয়ার আউট, আই সে ক্লিয়ার আউট।
2: স্যার স্যার, শরীর খারাপ লাগছে?
1: কি দারুণ লাগছে, ভয় পাবেন না সিস্টার, একদম ভয় পাবেন না। মা বলে খুব আনন্দ হলে মানুষের মাথার কিরম গোলমাল হয়ে যায়। আর মোমদানের জোড়াটা পেয়ে ডাক্তারবাবুর খুব আনন্দ হয়েছে। আমি যাই সিস্টার, মাকে গিয়ে খবরটা দিই। ডাক্তারবাবুর মাথা খারাপ হয়ে গেছে শুনে মা যে কি আনন্দ করবে, কি খুশি যে হবে। আমি চললাম সিস্টার, আমি চললাম
0: সিস্টার।
3: উপহার নাটকটি এখানেই শেষ হল। রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অশোক চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজু, সৌভিক সেনগুপ্ত, ব্যারিস্টার দত্ত, সর্বাণীচরণ চট্টোপাধ্যায়, সৌরভ সুরাজ মুখোপাধ্যায়, সৈকত ভাস্কর কুমার দাস, আমির সোমনাথ চট্টোপাধ্যায়, মৌ বিদিশা মুখোপাধ্যায়, ডাক্তার ব্যানার্জি বলাই মুখোপাধ্যায়, সিস্টার সুরঞ্জনা দাশগুপ্ত ও সুখেনের ভূমিকায় সোমেশ নাথ, সম্পাদনা কুণাল ভট্টাচার্য। নাটকটি প্রযোজনা করেছেন গৌতম সেনগুপ্ত।
4: উপহার নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
5: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের

অপেক্ষায় থাকা। মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত।

0: শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার বেস্ট্রক সাঁতারের সেমিফাইনালে কমনওয়েলথ গেমসে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: পেপার লিক ঘটনা থেকে আব তক পিছলে ঢাই মহিনো মে অনেক বিধ কদম উঠায়ে গয়ে, গুনাহগারোঁ কো পকড়া গয়া হ্যায়, ভি জেল মে পড়ে হ্যায়। হামারা সবসে মহত্বপূর্ণ জিম্মা থা কি বিদ্যার্থীয়ো কা এক বর্ষ বরবাদ না হো। সরকার নে অভি কম সে কম সময় মে 22 লাখ জিতনে বিদ্যার্থীয়ো কে এক্সাম হো যায়, ইসকা প্রবন্ধ কিয়া।
0: কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সিজেপি 3টি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: लगभग 2 घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও শ্রী নাড্ডা জানান। এদিকে ওই প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের 2টি দাবি মেনে নিয়েছে।
3: ডিমান্ড হ্যায় 3, উনমে সে 2 ডিমান্ড কম্পেনসেশন অর এফআইআর কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনসে সরকার পজিটিভ।
0: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয় বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা পঞ্চম দিন লোকসভা সাধারণ সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। প্রথমবার মুলতবির পর দুপুর 12টায় লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে তা সম্ভব হয়নি। এদিকে রাজ্যসভাতেও আজ অধিবেশন শুরু হয়ে দুপুর 2টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পেশ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনোরকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনোরকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়।
4: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इस पे कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं, हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
0: চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই নির্মিত। পুলিশের অতিরিক্ত কমিশনার এ ধরনের কোনো মন্তব্য করেননি বলেও জানানো হয়েছে। এদিকে অভিজিৎ দীপকের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রচারিত খবরের সত্যতা দিল্লি পুলিশ খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং দীপকের সুস্থ নিরাপদ রয়েছেন। যে বা যারা এ ধরনের বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজে সংখ্যা 387 থেকে বেড়ে হয়েছে 844, এর ফলে বেড়েছে মেডিকেল কলেজে আসন সংখ্যাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা।

ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাবিয়া রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকুল শাখায় রেলের তৃতীয় চতুর্থ লাইন স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে, যাত্রী নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত 3,000-এর বেশি রেল স্টেশন এবং 13,400 কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে এআই নির্ভর ভিডিও অ্যানালিটিক ব্যবস্থাপনা রয়েছে। এদিকে যাত্রী সুরক্ষাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে শ্রী বৈষ্ণব জানান। অপর এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, গত কয়েক বছরে ধরে নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ফলে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনা এবং এর সম্পর্কিত নানা ঘটনাবলী ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। লোকসভায় এক লিখিত জবাবে শ্রী সিং বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সহ অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। রাষ্ট্রসংঘেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা এবং পুনর্জীবন প্রকল্প ও প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত রিপোর্টগুলি ভারত খতিয়ে দেখছে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় সাম্প্রতিক নানা ঘটনাবলীকে প্রাধান্য দেওয়া হবে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় দুবছর আগেই তিনি ইস্তফা দিলেন। সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকা থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বনদপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকাটি আটক করে। গত 22 জুলাই নৌকার 4 আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্যাকস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে পৌঁছেছেন। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে নটরাজ হিটে 25.52 সেকেন্ড সময় নিয়ে 16 জনের মধ্যে 14তম স্থানে শেষ করেন। আজ রাতেই সেমিফাইনাল খেলা হবে। এর আগে পুরুষদের S13 100 মিটার ফ্রিস্টাইল প্যারাসুইমিং ইভেন্টে রবি ভীরা ভেঙ্কট বুদিগিনা এবং আলী ইমাম ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। চীনের হাংঝৌতে ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের সাইন্যাম রূপ জিতেছেন। 22 বছর বয়সী এই শুটার ফাইনালে 243.4 স্কোর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদ পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা, তার সঙ্গে কথা বলবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: আকাশবাণী মৈত্রীর হাউসফুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আমরা কথা বলছিলাম এই সময়কার প্রতিভাবান একজন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে। না, তিনি আমাদের ছেড়ে যাননি, তিনি আমাদের সঙ্গেই আছেন। আমি কথা দিয়েছিলাম আরো অনেক গল্প, আড্ডা, অনেক কিছু জানার, তার আগামী ছবি নিয়ে অনেক কথা শোনার কথা আছে, এবং সেই সবটা নিয়ে আমাদের আজকের পর্ব। চিত্রাঙ্গদা, আবারও স্বাগত জানাই। এই যে গত পর্বে থিয়েটার নিয়ে দীর্ঘ কথা আমরা আলোচনা করেছি, মানে আপনি জানিয়েছেন যে থিয়েটার করেছেন বেশ অনেকগুলো বছর ধরে এবং খুব আনন্দ করে করেছেন, আর কোনোভাবেই টেলিভিশনে যাননি যাতে করে ওই আনন্দটা না আপনার জীবন থেকে চলে যায়। এবার আপনি বলুন যে একজন অভিনেতার, ভালো অভিনেতা হতে গেলে থিয়েটার করাটা কতটা জরুরি?
2: আমি এটা একদমই বলবো যে থিয়েটার করাটা জরুরি, এটা একদমই একজনের ব্যক্তিগত ব্যাপার। কারণ অনেক অভিনেতা অভিনেত্রীরাই আছে যারা কোনোদিন থিয়েটার করেননি কিন্তু তারা খুবই ভালো পারফর্মার। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো যে থিয়েটার আমাকে অভিনেতা হিসেবে গ্রো করতে, আমাদের আর্টটাকে আরো ভালো করে এক্সপ্লোর করতে, আর ক্রাফটটাকে আরো শক্তিশালী, আরো স্ট্রং বানাতে থিয়েটার আমাকে অনেক অনেক সাহায্য করেছে। থিয়েটারের সব থেকে বড় গুণ তো এটাই যে ডিসিপ্লিন, যেইটা মানে আমার মনে হয় যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এই যে একটা সময় মতো ভাবে আসা, রিহার্সাল করা, বাকি সবার সঙ্গে মিলেমিশে চলা, আর কোনো হায়ারার্কি থাকে না থিয়েটারে, সবাই এক। যে এ লিড ক্যারেক্টার, এ সাপোর্টিং ক্যারেক্টার, এ স্পট বয়, ওরকম নেই। সবাই একসাথে কাজ করে, একসাথে মুড়ি খায়, চা খায়, একসাথে অন্যান্য কাজ করে, সেটের কাজ করে। আর থিয়েটার যখন শুরু হয় আর যখন শেষ হয় তার মধ্যে ভুল ভ্রান্তি করার কোনো স্কোপ নেই। যদি তুমি ভুল করো স্টেজে, তোমাকে সেখানে ইম্প্রোভাইজ করে মেকআপ দিতে হবে এমন করে যাতে দর্শক বুঝতে না পারে, কারণ তুমি দর্শকের সামনে একটা সুন্দর নাটক পরিবেশনা করছো, তো সেটা তোমার দায়িত্ব, দর্শক টিকিট কেটে এসেছে। এবার তখন যদি তুমি ভুলে যাও তো তাহলে দর্শক কেন সেটা ভাববে যে তোমার মাথায় কি চলছিল, তুমি আগের দিন ঘুমাওনি, সেটা চলবে না। তো তোমাকে সেই মুহূর্তে দর্শকের সামনে এমন একটা জিনিস প্রেজেন্ট করতে হবে যাতে দর্শক দেখে মুগ্ধ হয়ে যায়, তার ভালো লাগে, সে যেন অনেক কিছু ভাবে, সে বাড়ি নিয়ে যায় একটা অদ্ভুত অনুভূতি, একটি এক্সপিরিয়েন্স। তো এই জিনিসগুলো থিয়েটার আপনাকে এত ভালোভাবে তৈরি করে দেয় অ্যাজ এন অ্যাক্টর, যা আমার মনে হয় যে মানে একজন অভিনেতার জীবনে, তার জার্নিতে খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি ভাবে যে অভিনয় করবে কিন্তু সে থিয়েটার না করেই যাবে, উইচ ইজ ফাইন, হতেই পারে, কিন্তু আমার মনে হয় একবার জীবনে একবার ওই স্টেজের এক্সপিরিয়েন্সটা হওয়া উচিত। সে এস্টাবলিশ হয়ে যাওয়ার পরেও হোক বা তার নিজের ফাউন্ডেশন পিরিয়ডে যখন সে অভিনয় শেখা শুরু করেছে, অভিনয় করা শুরু করেছে, সেটা একটা 50 জনের অডিয়েন্সও হতে পারে, একটা ছোট ব্ল্যাক বক্সেও একটা পারফরমেন্স হতে পারে, বা একটা স্ট্রিট থিয়েটারও হতে পারে, যেটা অবশ্যই আরো কঠিন। এই যে এই লাইভ পারফরমেন্স, এইটা একজন অ্যাক্টরের জন্য আমার মনে হয় অত্যন্ত জরুরি।
1: আর সেজন্যই বোধহয় আপনি পরপর মানে ওখানে ওই অচেনা শহরে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছেন সেই কাজের মাধ্যমে, কেননা আপনার মধ্যে সেই সম্ভাবনা পরিচালক দেখেছেন বলেই, যেটা আপনি বললেন যে এই আস্থাটা আপনি দিতে পেরেছেন আপনার অভিনয় দিয়ে। এবার আমি জানতে চাইবো যে মানে এখন এটা তো একটা নিহ হয়ে গেল, এরপর নতুন কি কোনো কাজ আমরা পাচ্ছি আপনার থেকে হিন্দিতে?
2: হিন্দিতে এই মুহূর্তে সেই রকম কাজ ইমিডিয়েটলি বেরোনোর তো কোনো কথা নেই, কিছু ছবির কাজ আমরা শেষ করে বসে আছি আর কি। তো এবার যতক্ষণ না তারা কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে আমি কিছুই বলতে পারবো না আনফরচুনেটলি।
1: হ্যাঁ, আমার মনে হচ্ছে যে মারিয়াম বলে বোধহয় আপনি একটা কোনো ছবির শুটিং করেছেন।
2: মানে ছবি শুটিংও শেষ হয়ে গেছে, ছবিটি পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হয় 2022 সালে, কিন্তু এখনো ছবিটি কোন রকম ওটিটি প্ল্যাটফর্ম বা রিলিজের কোন রকম সম্ভাবনা দেখে উঠতে পারেনি। যিনি প্রডিউসার যিনি ডিরেক্টর তারা দুজনেই চেষ্টা করছে তাদের নিজেদের মধ্যে। এবার ইন্ডিপেন্ডেন্ট ছবি আমাদের দেশে না এখন যে পরিস্থিতি,

0: মিস করা একটু চাপেরই বলতে পারো। ইনফ্যাক্ট ওটিটি প্ল্যাটফর্ম গুলো যেইভাবে যেই ধরনের প্রোগ্রাম ওরা নিচ্ছে বা যেই ধরনের শো কন্টেন্ট দেখাচ্ছে, সেটা ঠিক ওই ইন্ডিপেন্ডেন্ট সিনেমা স্পেসে একেবারেই নয়। ছবি থিয়েটারে তো এমনিতেও আজকাল খুবই কম রিলিজ হয়, যে এই রিস্কটা নেওয়া যে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি রিলিজ করবে সেটার জন্য ওই বললাম না কাউকে এসে ভরসা করতে হবে।
1: এই ইন্ডিপেন্ডেন্ট ছবির প্রসঙ্গে আমি জিজ্ঞেস করছি, একটু আমাদের শ্রোতা বন্ধুদের যদি জানান, যে আমাদের অনেকেরই ধারণা থাকে মুম্বাইতে কাজ করা মানে বলিউড, মুম্বাই বলিউড কি সেম, আর ইন্ডিপেন্ডেন্ট ছবিটাই বা কি?
0: মুম্বাই মানে বলিউড, এটা একটা খুব ভুল ধারণা। এটা আমারও ধারণা ছিল বোম্বে যাওয়ার আগে, যে এই শহরে কাজ করা মানে বলিউড। কিন্তু বলিউডের বিয়ন্ড যে এত কিছু আছে, এই যে ধরো আমি থিয়েটার করলাম গিয়ে, কেউ বোম্বেতে যাওয়ার আগে এটা ভাবে না যে আমি বোম্বে গিয়ে থিয়েটার করবো, খুবই কম লোক ভাবে এইভাবে, বা থিয়েটারটাকে একটা স্টেপিং স্টোন হিসেবে দেখে, যে আমি কিছুদিন থিয়েটার করে একটু শিখে নিলাম, তারপর ওখান থেকে কেউ একটা দেখে আমাকে ছবিতে সুযোগ দিয়ে দিল, ওইভাবে হয় না। ওগুলো কয়েকজনের ইন্টারভিউতে তুমি গল্প শুনবে, বাট দ্যাটস নট রিয়ালিটি। আর থিয়েটারকে তুমি কখনো স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করলে থিয়েটার তোমাকে সেই ভালোবাসাটা দেবে না ফেরত, তোমাকে সেইভাবে ভালোবাসতে হবে থিয়েটারকে, তাহলেই তুমি ওই ভালোবাসাটা ফেরত পাবে থিয়েটারের থেকে। এবার যে ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো হয় সেগুলো তো সো কল্ড কোট আনকোট বলিউডিশ নয়। আমরা বলিউড বলতে যেটা বুঝি, যে একটু নাচ না হলেও আজকাল একটু গান থাকবে, একটু কালারফুল হবে, একটু লার্জ হবে, মানে বড় বড় নাম থাকবে, অনেক হলে রিলিজ হবে। এবার সেইগুলো না হলে তাহলে কি অন্য ছবিগুলো কি বলিউড নয়? হয়তো নয়, তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট ছবি। তাহলে ওয়েব সিরিজ গুলো হচ্ছে, এগুলো কি বলিউড নয়? মেবি নয়। তো অ্যাকচুয়ালি বলিউডটা কি? খুবই কনফিউজিং আমার মনে হয়। মানে পপুলার পার্সপেক্টিভ বলিউড বলতেই লোকজন বোঝে যে তারকা, স্টার্স। তাহলে অন্যটা কি? প্যারালাল সিনেমা, যেটা আমরা শুনে এসেছি, সেখানেও কিন্তু আমরা নেমস দেখতে পাই, বড় তারকাদেরও দেখতে পাই, কিন্তু ওদের অ্যাপ্রোচটা আলাদা হয়। কেন? ওই ছবিগুলো অনেক বেশি রিয়ালিস্টিক হয়, ওখানে অভিনয়, ট্রিটমেন্ট সবকিছুই ভীষণ রিয়ালিস্টিক হয়, আর এই ছবির দর্শক কম হয়। কারণ আমাদের দেশের মানে অর্ধেকের বেশি দর্শক তারা ওই বলিউড ছবি দেখতে পছন্দ করে, এটা সত্যি, যে তারা ওই ছবিটা দেখে বেশি এনজয় করে। তো এই ইন্ডিপেন্ডেন্ট ছবির অডিয়েন্স এরা কম বলে তো প্রযোজকরা ভাবে এদের পেছনে এত টাকা খরচা করে এইটাকে এইভাবে রিলিজ করলে আমাদের তো লস হবে। তো এইখানে হয় না যে একটা প্রযোজকদের পার্সপেক্টিভ আবার ক্রিয়েটরদের পার্সপেক্টিভ, সেখানে সবসময় এদের একটা ফাইট চলছে। ইন দ্য প্রসেস যেটা হচ্ছে, যে বলিউড ছবির বা মানে হয় না যে মেইন স্ট্রিম লার্জার দেন লাইফ ছবির যেরকম দর্শক আছে, সেরকম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছবিরও দর্শক আছে। কিন্তু এই দর্শকদের কথা খুব একটা কেউ ভাবে না। মানে আমি যেরকম এই ছবির দর্শক, কিন্তু আমি যখন ওটিটি প্ল্যাটফর্ম গুলো খুলে বসি, খুব কম কন্টেন্ট আমার মনে হয় যে আমার জন্য বানানো হয়েছে। আমি অর্ধেক জিনিস দেখে বন্ধ করে দিই, ওই জন্য কি আমি বিদেশি কন্টেন্ট দেখতে বসে যাই। আমি বলছি না যে বিদেশি কন্টেন্ট দেখা ভালো, ওটা দেখছি কারণ মানে আমি সবার থেকে আলাদা, তা নয়। আমি ভালো জিনিস দেখতে চাই, যেটা আমার মানে টেস্টের সাথে ম্যাচ করে। এবার যদি আমার দেশ থেকে সেই ধরনের জিনিসপত্র বানানো হয়, সেটা মালায়ালম ভাষায় হোক, পাঞ্জাবি ভাষায় হোক, মারাঠি ভাষায় হোক, বাঙালি ভাষায় হোক, আমি সেই ভাষায় দেখবো, সাবটাইটেল আছে কিসের জন্য? ইন্ডিপেন্ডেন্ট ছবি মানে এটা যে একটা আলাদাই ইন্ডাস্ট্রি, এটা যে একটা আলাদাই স্পেস, সেটা আমি আগে বুঝতেই পারিনি যতদিন না আমি ওই শহরে গেছি। এবার তারপরে তো এখন আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার পুরো সার্কিটটাও অনেক গ্রো করেছে, থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড মিডিয়া ইন জেনারেল, লোকজন আরো জানতে পেরেছে। আর এটাও ঠিক যে ওটিটি প্ল্যাটফর্ম শুরুর দিকে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবিকে জায়গা দিয়েছে, তাই সাধারণ মানুষ ইন্ডিপেন্ডেন্ট ছবির ব্যাপারে জানতে পেরেছে।
1: সেই ওটিটির কথায় আমার জানতে ইচ্ছে করছে, কর্কট রোগ, তার এক্সপিরিয়েন্সটা কেমন? ওটা তো ওটিটির জন্য বানানো হয়েছিল, ওটা দুটো ভাষাতে, তাই না, বাংলা ইংলিশ?
0: ওটার এক্সপিরিয়েন্সটা বলতে গেলে খুব মানে আফসোস হয় যে ওই সিরিজটা না অত লোক অবধি পৌঁছতে পারেনি। সিরিজটা বেশ বেশ ইন্টারেস্টিং ভাবে বানানো হয়েছিল, আর ওটা ভীষণই চ্যালেঞ্জিং ছিল এই জন্য, যেহেতু ওটা বাইলিঙ্গুয়াল ছিল, তো আমরা প্রত্যেকটা সিন প্রথমে বাংলায় শুট করতাম, তারপরে আবার হিন্দিতে শুট করতাম। এই পুরো সিরিজটা এটা একটা ভাষার পরীক্ষা ছিল, তুমি কতটা দক্ষ বাংলাতে, কতটা দক্ষ হিন্দিতে, এটা একটা বিশাল পরীক্ষা ছিল। কারণ এত রকম লোকেদের সাথে কাজ হচ্ছে, কেউ একদিনের জন্য কাজ করতে আসছে, কেউ দুদিনের জন্য। এবার যদি সে একটা ভাষাতে একটু এদিক ওদিক হয়, তাহলে ওই টেকটা হয়েই যাবে, হয়েই যাবে। তো একটা পেশেন্সের তো বিশাল পরীক্ষা ছিল, কিন্তু আমি খুব এনজয় করেছিলাম প্রসেসটা, যেহেতু চ্যালেঞ্জিং না, একটু কঠিন, খুব কঠিন জিনিসপত্রই আমার খুব ভালো লাগে।
1: হ্যাঁ, এই কথাই আমি বলতে যাচ্ছিলাম, কাজের জগতে যখন প্রবেশ করেছেন তখন থেকে চ্যালেঞ্জ আপনাকে অ্যাট্রাক্ট করে এসেছে, মানে সিনেমার জন্য আপনি ন্যাড়াও পর্যন্ত হয়ে গিয়েছিলেন, তো সেইটা কোন ছবির জন্য সেটা একটু বলুন।
0: ওটা অ্যাকচুয়ালি আমাকে আদিত্য প্রথমে যখন ওই টোটা পাটাকা আইটেম মাল স্ক্রিপ্টটা নিয়ে আসে আমাকে বলে যে আমি না এই ক্যারেক্টারটার জন্য একটা লুক ভেবেছি, ট্যাটু ফ্যাটু হবে এইসব অনেক কিছুই ভাবছি। তো আমাকে একটা ছবি দেখালো, দেখি একটা মেয়ে খুব কমান্ডোইশ জামা পরে, মানে একটা ট্র্যাক প্যান্ট, তার উপরে একটা রেসার ব্যাক টপ আর পুরো ন্যাড়া একটা বাসকাট মতো। আমি তো দেখে শক, আমার যে তুমি সত্যি সিরিয়াস বলছে যে হ্যাঁ। তারপর আমাকে ডেমি মুরের একটা ছবি দেখায়, ডেমি মুর একটি ছবিতে এরকম পুরো নিজের চুলটা শেভ করেছিলেন। আমাকে আদিত্য বলে খুব ভালো লাগবে তোকে, আর চরিত্রটার সঙ্গে খুব ভালো মানাবে, দেখ ও কিন্তু কারাটে ইনস্ট্রাক্টর, আর যারা সেলফ ডিফেন্স এর জন্য এতটা বেশি ভাবে না তারা চুল ছেটে ফেলে, আর চুল হচ্ছে এমন একটা জিনিস সেটা যদি কেউ ধরে তাহলে কিন্তু তুমি খুব ইজিলি হার মেনে যেতে পারো, কিন্তু তোমাদের চুলই না থাকে কেউ তোমাকে অ্যাটাক করার সময় চুল ধরতে পারবে না। আমি বললাম ঠিক আছে আমাকে একটা দিন সময় দাও। আমি তার পরের দিনই আমার মনে আছে আমি কালকির সঙ্গে দেখা করতে গেছিলাম, কে বললাম যে আমার কাছে একটা ছবি এসছে আমার ন্যাড়া হতে বলছে কি করি, তোমার কি মনে হয়? আমাকে কালকে স্ট্রেট বললো একদম হয়ে যা, হ্যাঁ এইরকম সুযোগ সবাই পায় না, এই ছবির জন্য করবি না তোর কিসের জন্য করবি? বললাম যে হ্যাঁ একদম ঠিক। আমি আর তারপর ভাবিনি, আর আমি ওকে এতটাই ভরসা করি অ্যাজ এন আর্টিস্ট, তা আমি ওকে বললাম ঠিক আছে ন্যাড়া হব। এবার কোইনসিডেন্টালি আমি তার কিছুদিন বাদেই কলকাতায় এসেছিলাম, আর তখন আমাকে প্রতিম দা ফোন করে আহারে মনের অডিশনের জন্য। আমি আহারে মনের জন্য অডিশন দিই, আবার আমাকে কিছুদিনের মধ্যে বলে যে তোকে আমরা সিলেক্ট করছি। তখন আমাকে বলে যে তুই তো জানিস যে চরিত্রটা টার্মিনালি ইল, তো ওর অবভিয়াসলি ও কিমোথেরাপি দিয়ে গেছে, ওর চুল টুল পড়ে গেছে, এত লম্বা তো চুল তোর হবে না, তোর এত সুন্দর ঝাঁকড়া চুল। তো আমি তখন বললাম যে দেখো আমি একটা ছবির জন্য অলরেডি ন্যাড়া হচ্ছি, তো তুমি আমার চুলের সাথে যাখুশিতাই করো। এবার কি হয়, টোটা পাটাকার আগে আহারে মন ছবির শুটিং হয়, তো ওরা আমাকে পুরো ন্যাড়া না করে একটু বাস কাট করে, তো ওটা আমার প্রথম সেই চুল একেবারে ছেটে ফেলা। তো এবার তারপরে যখন টোটা পাটাকা আইটেম মাল হয় তখন চুলটা পুরোটাই আর কি ন্যাড়া করে দেওয়া হয়। অনেকের খুব কষ্ট হয়েছিল, তোর কি আরো আগের মতো চুল হবে এইসব সবার অনেক চিন্তা ছিল, কিন্তু
1: মানে আপনার কোনো চিন্তা ছিল
0: না? যখন এরপর যখন চুলটা গ্রো করলো আরো ভালো, আরো আরো পুষ্টিকর চুল বেরোলো আর কি, মানে আমার মনে হলো এটা বেশ একটা সুন্দর ডিটক্স হয়ে গেল। তারপরে নানা রকম ফেজ দিয়ে গেছি আমি চুলের, একটা ফেজে আমি দেবীয়র হিরো করলাম, একটু বড় ফেজে কর্কট রোগ করলাম, তারপরে আবার একটু বড় ফেজে আমি গিলটি মাইন্ডস করলাম, এরকম করে করে প্রত্যেকটা ফেজ দিয়ে গেছে, ফাইনালি মানে একটা নেই হতে চুল লম্বা হয়ে গেছে।
1: অ্যাক্টিং এর কথা তো অনেক হলো, মাঝে মধ্যে আপনাকে ইউকেলেলে বাজিয়ে আমরা গান করতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আর আপনার বোন ভীষণ জনপ্রিয় অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী, তার মিউজিক ভিডিও আমরা দেখেছি, সেখানে তিনি নিজেও গান করেছেন, এবং গত বছর আপনি তার একটা মিউজিক ভিডিও শুটও করেছেন, মানে আপনি পরিচালনা করেছেন, তো সেই এক্সপিরিয়েন্সটা বলুন, আর কখনো কি আপনাকে এই ভূমিকায় আমরা পাবো?
0: অনেকে জানে না কারণ আবার এতটা ইন্ডিপেন্ডেন্ট বলে হয়তো এটা ঠিক হারিয়ে গেছে। আমি 2021 সালে আমার প্রথম গান অ্যাজ এ সিঙ্গার সং রাইটার রিলিজ করি, এটা ইংরেজি গান নট আ ড্রিম বলে। ওই গানটি আবার পরে বরুণ গ্রোভার ডিরেক্টোরিয়াল ডেবিউ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবিটাতে একটি ব্যবহারও করা হয়, যেটা 2024 রিলিজ করে। সেটার সাথে সাথে হ্যাঁ বোন একটা মিউজিক ভিডিও করেছিল যেটাতে আবার গান গায়নি, যেটা ও লিখেছিল ওর আরেক বন্ধুর সাথে। এই মিউজিক ভিডিওটা আমি ডিরেক্ট করেছিলাম, ওটা নিকিতা গান্ধী গান গায় আর আমার হাজবেন্ড সম্বিত ওটা কম্পোজ করেছিল আর অ্যারেঞ্জ করেছিল। তো হ্যাঁ আমার বেশ মজাই লেগেছিল ডিরেক্ট করতে, আমার ডিরেক্ট করতে ভালো লাগে।
1: হ্যাঁ ওই প্রসঙ্গে আসতাম, ওইটা তো একটা ছোট স্কেলে হয়েছে, আপনার বোধহয় একটা শর্ট ফিল্মও আছে তাই না?
0: আমি 2024 মানে 2 বছর আগে আমি একটি শর্ট ফিল্ম ডিরেক্ট করি, এটা ওই অ্যাক্টরের পার্সপেক্টিভ থেকেই, যে এই যে সবাই ভাবে যে অ্যাক্টিং তুমি তখনই করছো যখন তুমি সেটে গিয়ে অভিনয় করছো বা তুমি স্টেজে পারফর্ম করছো, না তুমি কিন্তু তখনও অ্যাক্টর যখন তুমি বাড়িতে আছো, কারণ তুমি যখন রোজ রোজ অডিশন দিচ্ছ, লোকেদের ইমেল পাঠাচ্ছ, আমি আপনাকে ছবি পাঠাচ্ছি বা এই কাজটার জন্য ইন্টারভিউ দিচ্ছ, এটাও কিন্তু তুমি কাজ করছো। ইটস জাস্ট দ্যাট আমরা যখন অডিশন দিই এগুলোর জন্য আমরা কোনো রেমিউনারেশন পাই না। যখন অ্যাক্টর সে 30টা দিনের মধ্যে যদি 24-25টা দিন অডিশন দেয়, সেটার মধ্যে হয়তো সে সিলেক্ট হোক কি না হোক সে যে করে যাচ্ছে কিন্তু সে কাজ করছে, সো শি ইজ অ্যাট ওয়ার্ক। তো তাই এই ছবিটার নাম হার অ্যাট ওয়ার্ক। অদ্ভুত একটা ফ্রাস্ট্রেশন থেকেই আমার এই গল্পটা বেরিয়েছিল, যে যখন আমি কোথাও যেতাম বা এখনো যাই, যখন আমার ছবি বেরোচ্ছে না বা ছবি হয়তো করা হয়ে গেছে, এবার আমি কি করবো যে ছবি এখনো বেরোচ্ছে না, আমার হাতে নেই, তা এখন কি করছো তুমি? এবার আমি তো আর চাকরি করি না, আমি কি বলবো অডিশন দিচ্ছি, সে বুঝতে পারে না, একদিন বললাম আমি অডিশন দিচ্ছি, তো খুব হতবাক হয়ে গেল, তার মানে তোমার হাতে কাজ নেই? আমি বললাম না সবাই অডিশন দেয়। এই যে অ্যাক্টরদের এই জীবনের এই একটা লার্জ পার্ট যেটা লোকে জানেই না, লোকে খালি গ্ল্যামারটা দেখে, লোকে দেখে যে তাদেরকে অ্যাডে দেখলো বা সিনেমায় দেখলো, তার মানে ও এ খুব ভালো কাজ করছে, কিন্তু সে হয়তো পাঁচখানা কাজ করেছে, পাঁচখানা কাজ বেরোয়নি, ও ওর হাতে তো কাজ নেই, মানে এই যে আইডিয়াটা অভিনেতাদের নিয়ে সেইটার পরিপ্রেক্ষিতে এই আমি

0: একটা শর্ট ফিল্ম, মানে এটা আমার মেসেজ আর আমার গিফট ফর দি অ্যাক্টার্স, যে তোমাদের কেউ আছে যে তোমাদের কথা ভাবে, আমিও তাদের মধ্যে একজন। শর্ট ফিল্মটা কয়েকটি ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, কলকাতাতে একটা সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয় জুলাই মাসে, সেখানেও দেখানো হবে।
1: শর্ট ফিল্ম ডিরেক্ট করেছেন, মায়ের মতো কি ফুল ফ্লেজড পরিচালক হওয়ার ইচ্ছে আছে?
0: অবশ্যই ইচ্ছে আছে, মাথায় কিছু গল্পও আছে। এবার তার আগে তো আমার জীবনে একটা বড় ফিল্ম এসে গেল, আমার বেবি। ভবিষ্যতে আমি পরিচালনা অবশ্যই করতে চাই, এরকম কিছু নিজেকে ডেডলাইন দিইনি যে আমাকে এই বয়সের মধ্যে এই সময়ের মধ্যে আমাকে পরিচালনা করতেই হবে। আমি সবসময় আগে ভাবতাম যে যেদিন আমি নিজের একটা ভয়েস খুঁজে পাবো যে আমি কি বলতে চাই, সেদিন আমি পরিচালনার দিকে আরো ভালো করে ফোকাস করব। এবার দুবছর আগে থেকে আমি একটু দেখতে পাচ্ছি আমি কি বলতে চাই, এটা আস্তে আস্তে শেপ নিচ্ছে। এবার ইভেনচুয়ালি আমার মনে হয় আগামী কিছু বছরের মধ্যে হয়তো ছবিটা বানিয়েও ফেলতে পারি।
1: তার জন্য আগাম শুভেচ্ছা। আরেকটা ছবির কথা বলবো, অনেকদিন পর, অনেকদিন পর তো সৌরভ পারুধির ছবি, তো সেই ছবিতে সুযোগ পাওয়া এবং ছবির বিষয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানান।
0: অনেকদিন বাংলা ছবিতে বা বাংলায় কাজ করিনি, কিন্তু অনেকদিন পর এই ছবিটি আমার কাছে আসে, ছবিটির নামও অনেকদিন পর। আর আমি খুবই খুশি আর গ্রেটফুল যে এরকম একটা সুন্দর কাজ এসেছে। এই যে চার বছরের অপেক্ষাটা, এটা বৃথা যায়নি, কোনো একটা কারণে চার বছর, ভগবান বলো, ইউনিভার্স বলো, নেচার বলো, আমাকে যদি ওয়েট করিয়ে থাকে তা নিশ্চয়ই এটাই কারণ ছিল যে একটা কিছু ভালো কোয়ালিটি কাজ আমার কাছে আসুক। ছবিটি এমন সময় আমার কাছে আসে যখন আমি ভেবেছিলাম হয়তো এখন আমি কিছু মাস কাজই করবো না, কারণ আমি তখন জাস্ট জানতে পেরেছি আমি প্রেগনেন্ট। আর তখনই সৌরভ আমাকে যোগাযোগ করে এই ছবিটির গল্প নিয়ে, যখন দেখা হয় আমাকে বলি ব্যাপারটা। আর সবার আগে আমার মাথায় এটাই এলো যে ছবিটাতে অনেক সাইকেল চালানো এই সেই ছিল, তা আমি একটু ওটা নিয়ে কনসার্ন ছিলাম যে অনেক বছর সাইকেল চালাইনি, প্রায় 10 বছর সাইকেল চালাইনি, আবার প্র্যাকটিস করতে হবে। কিন্তু এমন সময় আমি যে প্র্যাকটিস করতে গিয়ে পড়ে যাই সেটা তো চলবে না, তা ওটা নিয়ে আমার একটু টেনশন ছিল যেহেতু আমার ভেতরে আরেকটি প্রাণ আছে। তা আমি ভাবলাম যে আমি এগুলো সব সৌরভকে বলবো, যে কোনো ডিরেক্টরের মতো ওভাবে যে এত রিস্ক নিয়ে এই অভিনেত্রীর সাথে কাজ করা যাবে না, একে পাল্টে দি। কিন্তু সৌরভ আমাকে বললো আমি চাই তুমি এটা করো, তুমি ডাক্তার সাথে কথা বলো না যদি সে তোমাকে অ্যালাউ করে। আমি যখন ডাক্তারকে বলি, শি ওয়াজ ভেরি কাইন্ড আর আন্ডারস্ট্যান্ডিং, আমাকে বললে যে দেখ সাইকেল চালানোটা প্রবলেম না, জাস্ট পড়বি না, প্র্যাকটিস করবি এমন করে খুব সাবধানে, সামহাও ছবিটা সুন্দর করেই আর কি হয়ে যায়। সবই থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে এখানে, যেটা আরেকটা বড় পাওনা। ভালো কো অ্যাক্টার পাওয়া সত্যি একটা বড় ভাগ্যের বিষয়, বড় উপহার। তাই যখন কো অ্যাক্টাররা এত শক্তিশালী, এত গুণী, তাই প্রত্যেকটা সিন জমে উঠছিল, অভিনয় করতে এত মজা লাগছিল, এত ভালো লাগছিল। ছবিটার গল্পটাও যেরকম সুন্দর, এটা খুব মন খারাপের গল্প, আবার মন ভোলানো, মন ভালো করা সব মিলিয়ে মিশিয়ে একটা গল্প, যে গল্পগুলো আমরা রোজই আমাদের চোখের সামনে দেখছি। আশা করছি লোকেদের ভালো লাগবে ছবিটা, মানে আমার তো অভিজ্ঞতা খুবই সুন্দর সৌরভের সাথে কাজ করে।
1: এবার একটা অন্য কথায় আসি, আপনার নামের সঙ্গে মায়ের নামকে আপনি জুড়ে নিয়েছেন, আপনার নাম চিত্রাঙ্গদা শতরূপা। এই যে সাহসী সিদ্ধান্ত, এর পেছনে কারণটা কি? এটা জিজ্ঞেস করার পেছনে আমার একটা কারণ আছে, কারণ অনেকেই আপনার এই ভাবনা থেকে ইন্সপায়ার্ড।
0: তাই আমি অ্যাকচুয়ালি এটা না ভাবিনি যে এটা কত সাহসী কিনা, এইসব ভেবে আমি এই সিদ্ধান্ত নিইনি। ছোটবেলা থেকেই আমি আর বোন দুজনেই চক্রবর্তী ব্যবহার করতাম, কারণ মা আমাদেরকে যেটা বলেছে আমরা সেটাই ফলো করেছি। কিন্তু যেহেতু মা একা হাতে আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করতো যে তোরা চক্রবর্তী কেন ব্যবহার করিস, তোর সান্নাল কেন ব্যবহার করিস না, তোর মায়ের তো পদবী সান্নাল। এবার মা বলেছে এই উত্তরটা ছিল, কিন্তু যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন নিজের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে। আমার মনে আছে এটা 2019 সালে আমি এটা জানতে পারি যে আমার হাজবেন্ড সম্বিতের এক পিসি পিসে মশাই, তারা একটা খুব ইউনিক স্টেপ নেয় তাদের ছেলে মেয়েদের জন্য। তারা কেউই নিজেদের কোনো পদবী ছেলে মেয়েদের দেয়নি, তাদের দুজনের এক একজন গ্র্যান্ড প্যারেন্টের প্রথম নাম নিজের ছেলের আর মেয়ের সেকেন্ড নেম বা সারনেম হিসেবে ব্যবহার করে। তো এটা জেনে না আমার মানে হয় না, আমার মাথায় একটা বাল্ব জ্বলে উঠলো, আমার মনে হলো এটা তো দারুণ আইডিয়া, এটা তো খুবই সুন্দর। তাহলে কোনো বায়াসনেস থাকে না যে তুমি এর পদবী নিচ্ছ তার পদবী নিচ্ছ, কারণ আমি এটাও ভাবতাম যে মায়ের পদবী নেওয়া মানে সান্নার, সেটা তো মানে সেটা দাদুর পদবী বা তাদের পদবী, মানে এটা ঠিক মায়ের ওইভাবে তো নয়, মানে বুঝতে পারছো তো? আমার এই ভেতরে এই নানা রকম প্রশ্নগুলো জাগত। তখন আমার বয়ফ্রেন্ড ছিল আর কি, আমার হাজবেন্ড, আমি তখন বলছিলাম যে আমাদের যখন বাচ্চা হবে তাকে আমরা এরকম সারনেম দেব, এইসব আমরা ডিসকাস করছি। করতে করতে হঠাৎ আমার মনে হলো যে আমি কবে আমার বাচ্চা হবে সেটার জন্য অপেক্ষা করবো, আমি তো নিজের সাথেই করতে পারি, আমার নিজের সারনেম নিয়ে আমার এত প্রশ্ন, আমার এত সবসময় চক্রবর্তীতে বলতে একটু মুখে কিরকম একটা লাগতো, আমার মনে হলো চিত্রাঙ্গদা শতরূপার নামটা কিরকম লাগ। তারপরে আমি মায়ের থেকে একজন উকিলের যোগাযোগ নিয়ে আমি কলকাতায় পুরো প্রসেসটা করি। খুবই ইজি ছিল প্রসেসটা, প্রথম প্রসেসটা করা। আর তারপর আমি ফেসবুকে শেয়ার করেছিলাম যে আজকে থেকে আমার সারনেম চিত্রাঙ্গদা শতরূপা, কারণ আমার মনে হয় যে আমার জীবনে সব থেকে বড় ভূমিকা আমার বড় হয়ে ওঠাতে, আমার আমি আজকে যা সেটাতে যদি একমাত্র কারোর ভূমিকা থেকে থাকে সেটি হচ্ছে আমার মা, তাহলে আমার নামের সঙ্গে আমার মায়ের নাম ছাড়া আর অন্য কারোর নাম কি করে যুক্ত হতে পারে, এটা তো আনফেয়ার না। এবার তারপরে আমি বুঝতে পারিনি যে ওই পোস্টটা এই আলোচনা এত লোকে খুশি হয়ে যাবে, আবার অনেক লোকের বিভিন্ন মতামতও দেবে, যেটা হয়ে থাকে আর কি। তারপরে হঠাৎ আমাকে ন্যাশনাল নিউজ থেকে ইন্টারভিউ করছে, তা আমি ভাবছি এমন কি হয়ে গেল। আমি খুব সিম্পলি এটা একটা স্টেপ নিয়েছিলাম, আর আমি ফেসবুকে জানিয়েছিলাম, কারণ তুমি সোশ্যালি জানিয়ে রাখলে যেহেতু আমি একজন পাবলিক ফিগার, আমাকে আর কেউ চক্রবর্তী বলে না ডাকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি এটা কিছু স্টেটমেন্ট দেবো এটা ভেবে কিন্তু করিনি, আমি আমার নিজের মনের শান্তির জন্য এটা করেছি।
1: মায়ের প্রসঙ্গ যখন এলো, আপনার এই যে জার্নিতে মায়ের থেকে পাওয়া সেরা গাইডেন্স কি?
0: মায়ের থেকে পাওয়া সেরা গাইডেন্স একটা বলবো না, আমি দুটো বলতে পারি। একটা হচ্ছে যে জীবনটা উপভোগ কর, আনন্দ কর, এই কম্পিটিশন, এই কি পুরস্কার পাওয়া, এই কাজ পাওয়া, এইসবের মধ্যে না, যে জীবনের মধ্যে অনেক কিছু সৌন্দর্য আছে আমাদের, এই যে আমরা জীবনটা পেয়েছি এটা যে কত বড় একটা গিফট, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠি যে আমি আরেকটা দিন পেয়েছি, এইটাকে যে জড়িয়ে ধরে এটাকে ভ্যালু করা, এটাকে সেলিব্রেট করা, এইটা যেন সবসময় আমরা মাথায় রাখি, ভুলে না যাই, তাহলে যতদিন থাকবো যেন আনন্দ করে থাকি। আর দ্বিতীয়টা হচ্ছে যে যতটা পারবে, আমরা যে এই পৃথিবীতে এসেছি একটা কারণের জন্য, শুধু এলাম আনন্দ পার্টি করলাম আবার মরে গেলাম বা কিছু কাজ করলাম, এর জন্য তো নয়, আমার মনে হয় সবাই যে পৃথিবীতে এসেছি কিছু না কিছু একটা পারপাস আছে, কিছুটা কিছুটা কারণ আছে, যেটা মা বলে যে সেটা যদি তুমি শুধু নিজেকে হ্যাপি করা ছাড়া তুমি যদি অন্য কারোর কিছু একটা ভালো করতে পারো, কাউকে যদি সাহায্য করতে পারো, যার হয়তো ওই জিনিসগুলো কম যেটা তোমার কাছে আছে, সেইটা যেন তুমি করতে পারো, ওইটুকু তোমার ভেতরে ওই কাইন্ডনেসটা রাখো, যাতে তুমি সেইভাবে একটা ভালো মানুষ হতে পারো।
1: শতরূপাদির বলা মেসেজ শুধু তোমার জন্য নয়, আমার মনে হয় আমাদের সকলের জন্যই। এইভাবে যদি ভাবতে পারি আমরা, তাহলে আমাদের সবারই জীবনটা হয়তো একটু অন্যরকম হতে পারে, একটু সহজ হতে পারে।
0: সত্যি
1: আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একটা কথা জানতে চাই, আজকে আকাশবাণীতে কি প্রথমবার আসা?
0: না, আসলে প্রথমবার আসা নয়, এটা দ্বিতীয়বার। প্রথমবারটা এত বছর আগে যে আমার খুব পরিষ্কার মনে নেই, কিন্তু আজকে যখন আমি গাড়ি করে ঢুকছিলাম তখন আমার আপছা আপছা মনে পড়ছে, ওই যখন আমি মায়ের সাথে অনেক ছোটবেলায় এই আকাশবাণীতে এসেছিলাম।
1: আমাদের এই বাড়িটার, আকাশবাণী কলকাতার, 100 বছর সামনের বছর, তো কিছু স্মৃতি আছে এই বাড়িটাকে ঘিরে, মানে আপনার বা আপনার ফ্যামিলির কারোর থেকে শুনেছেন?
0: মায়ের কাছে তো বহু গল্প শুনেছি, যেহেতু মা খুব অল্প বয়সেই আকাশবাণীতে এসে অনেকবার পারফর্ম করেছে, আই এম শিওর আপনারা সবাই জানেন আর কি। ইনফ্যাক্ট রিসেন্টলিও মা একটি ইন্টারভিউতে এর কথা বলেওছেন, আমি আজকে এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি বা এই গল্প করছি বলতে পারো, কিন্তু আমার খুবই মজার লাগছে যে এই একই বাড়িতে, এই একই জায়গায় আমার মা যখন তার বিয়ে হয়নি, যে তখন অল্প বয়সী, হয়তো একটা বিনুনি বা দুটো বিনুনি করে সে এখানে এসেছিল ইয়াং শতরূপা সান্যাল, আজকে এত বছর বাদে আমি সেখানে আসছি, একই জায়গায়, এখানেই মা নিঃশ্বাস নিয়েছে, এখানেই মা কত নার্ভাস হয়েছিল হয়তো পারফর্ম করার আগে, তো সেন্স অফ নস্টালজিয়া তো ডেফিনেটলি হচ্ছে। আকাশবাণী কলকাতা বলতে আমরা সবাই এটাকে একটা আইকন হিসেবে দেখি, এই প্রতিষ্ঠানকে। আজকে যখন আসছিলাম আমার সত্যি মনে হচ্ছিল যে ঠিক আছে, আমি জীবনে কিছু কাজ করেছি বলে আমি এসেছি, কিন্তু এইটার পেছনে যে আমার মায়ের কত বড় কন্ট্রিবিউশন, যে মা তো সেই সিডটা আগে পুঁতেছিল, সেটা আজকে বড় হয়ে এইভাবে গাছ হয়েছে, যে গাছের ফল আমি পাচ্ছি।
1: আমরা এই হাউসফুল অনুষ্ঠানে আপনাকে পেলাম এবং এটা আপনার প্রথম ইন্টারভিউ, তো সেজন্য আমরা ভীষণ খুশি। নিশ্চয়ই আগামী দিনে আবারও আপনার সঙ্গে এভাবেই আড্ডা দিতে পারবো, আরো নতুন কাজের খবর পাবো। আপনার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা এবং আপনার সন্তানের জন্য আমাদের অনেক শুভকামনা থাকলো। আগামীর অপেক্ষাটুকু সঙ্গে রেখে আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। তার সঙ্গে কথা বলেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ ছিল দ্বিতীয় পর্ব আকাশবাণী মৈত্রী।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
5: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় সুস্মিতা সরকার।

নমস্কার, আমার দুই বাংলার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর।

একটা ভালো দিনে আকাশ মেঘলা থাকে না, ঠিক সময়ে সূর্য ওঠে, ঝলমলে রোদ, ভরে যায় মাটির পৃথিবী। এক জনপ্রিয় কবির কয়েক লাইন ধার করে আজকের অনুষ্ঠান শুরু করলাম। কিন্তু আমাদের জীবনের সবকটা দিন কি ভালো কাটে?

কিছুদিন তো মনে মেঘ জমে, আবার নিজেকেই চেষ্টা করতে হয় সেই মেঘকে কাটিয়ে নতুন করে এগিয়ে চলার, নতুন সূর্য ওঠার। আর এই ভালো মন্দ মিলিয়েই আমাদের দিন যাপনের গল্প। আর সেই দিন যাপনের গল্প বলতেই আমরা আসি মহিলাদের আসরের রোজ নামচা অনুষ্ঠানে। আজ মহিলাদের আসরে আছে রোজ নামচা।

ঠিক, এক একটা দিন আমাদের মন খারাপ থাকে, আবার এক একটা দিন মন ভালো করা। আর আজকের মেয়েরা প্রত্যেকেই নিজের জীবনে যথেষ্ট ব্যস্ত, তারা নিজের নিজের জায়গায় ভীষণ রকমভাবে সপ্রতিভ। কিন্তু আমাদের মনে এই যে একটা ধারণা যে মেয়েরা সব পারে, এই সব পারতে গিয়ে কিন্তু তারা যথেষ্ট ক্লান্ত হয়। পরিবার, কাজের জায়গা এবং এই সমস্ত কিছুকে সামলে তারাই আগামীর পথে এগিয়ে যেতে পারে, নিজের জীবনে সফলতা পায় যারা নিজের জন্য একটু সময় রাখে, সেই সময়টাকে নিজের পছন্দের কাজগুলো দিয়ে ভরিয়ে তোলে। আমরা তেমনই এক অতিথির জীবনের গল্প শুনব। আমরা কথা বলে নিয়েছিলাম পরিচালক, অভিনেত্রী, চিত্রনাট্যকার শুভান্বিতা গুহর সঙ্গে। মহিলাদের আসরে আজকে এই সাক্ষাৎকারটি আপনাদের জন্য। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মহিলা বিভাগের তরফ থেকে লাকি বণিক। এখন এই সাক্ষাৎকারটি আপনাদের জন্য।

0: আসলে আজকে আমাদের অতিথি শুভান্বিতা গুহ। আপনাকে স্বাগত দিদি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে।
1: অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
0: আমি জানি যে আপনি ভীষণ ব্যস্ত, অনেকগুলো কাজের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, মানে আপনার এই যে প্রত্যেক দিনের যে রুটিনটা রয়েছে সেগুলো কি রকম?

0: সেটা যদি আপনি শুরুতেই আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানান আর কি।
1: একদম আমার মনে হয় আসলে এই যে 24 ঘন্টার সময়টা, এই সময়টা না এক একটা বয়স অনুযায়ী বদলে বদলে যায়। মানে আমাদের ছোটবেলায় একটা ব্যস্ততা ছিল এক রকমের, তারপরে আমরা স্কুল লাইফ কলেজ লাইফের আর এক রকমের ব্যস্ততা, প্রফেশনাল জীবনে কর্মজীবনে পা রাখার পরে সেখানে আরেক রকমের ব্যস্ততা শুরু হয়,
0: হুম হুম
1: বার্ধক্যে আর এক রকমের ব্যস্ততা। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যে এই সময়ের মধ্যে নিজস্ব একটা ফিক্সড টাইম ধারাবাহিক ভাবে আমরা যদি বজায় রাখতে পারি,
0: হুম
1: আমার মনে হয় যে এটা আমাদের নিজের আত্ম অনুশীলন, নিজের চর্চা সবকিছুর মধ্যে খুবই প্রয়োজনীয় আর কি। সেই জন্য
0: একদম
1: আমি দিনের শুরু এবং দিনের শেষে অন্তত চেষ্টা করি 1 ঘন্টা সময় নিজের জন্য রাখার, এবং
0: হুম
1: সেটা আজ নয়, সেটা একেবারে ছোটবেলা থেকে
0: আচ্ছা
1: যে, এবং নিজের সময়টাকে নিজের মতো করে ব্যবহার করা, মানে যে
0: হুম হুম
1: সময়টাতে আর কেউ না, শুধু আমি আমার সঙ্গে। যেমন কিছু শারীরিক অনুশীলন,
0: হুম
1: কিছু ধ্যান, কিছু পড়াশোনা, মূলত দিনের শুরুটা এভাবেই হয় আর কি। একটু শারীরিক অনুশীলন, একটু মানসিক
0: হুম হুম
1: পরিচর্যা,
0: হুম হুম
1: এবং তারপরে আমাদের যা দৈনন্দিন তৈরি হওয়ার হয়ে আমাদের যেটা হয়, আমি আমি তো বাংলা ধারাবাহিকে অভিনয় করি, তো সেই কারণে আমাদের একটা বড় সময় কাটে হচ্ছে শুটিং এ, এবং সেটা প্রায় সকালবেলা আমাদের খুব তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়ে বেরিয়ে যেতে হয়
0: প্রত্যেকদিন।
1: রেগুলার। না, আমাদের সেকেন্ড সানডে ছুটি থাকে, এছাড়া চেষ্টা করা হয় যদি বাকি রবিবারগুলো একটা করে ছুটি দেওয়া যায়, আর যদি গল্প অনুযায়ী কোনোদিন আমার দৃশ্য না থাকে সেই দিনটা আমি ছুটি পাই। ফলে আমাদের প্রতিদিনই ওই সকালে রেডি হয়ে বেরোতে হয়, এবং আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30-10টা বাজে, কোনোদিন আগে হয় তো। ফলে সকালে একটা চূড়ান্ত কর্মব্যস্ততার মধ্যে আমাদের বেরোতে হয় রেডি হয়ে, তার মধ্যেও আমি চেষ্টা করি ওই 1 ঘন্টা সময়টা নিজেকে একটু দেওয়ার, সেই
0: একদম
1: মতো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটু। আর যেদিনকে
0: তাড়াতাড়ি বলতে কটায় ওঠেন আপনি?
1: তাড়াতাড়ি বলতে উঠতে হয় 6টার মধ্যে যেদিন আমাদের শুটিং থাকে, কারণ 8:30-8:30 মোটামুটি আমাদের কল টাইম থাকে, কোনোদিন 9টা থাকে। তারপরে নিজে তৈরি হওয়ার পরে আমার একটি ছোট মেয়ে আছে, 3 বছর বয়স তার,
0: আচ্ছা
1: সে মন্টেসরি স্কুলে পড়ে, তাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি শুটিং এ পৌঁছই
0: হুম হুম
1: নিজে গাড়ি চালিয়ে। ফলে ওই
0: আচ্ছা
1: একটা সময়টা আমার খুব মানে তাড়াহুড়োর মধ্যে যায়, এবং গাড়িতে আমি চেষ্টা করি একটু খবর চালিয়ে দেওয়ার, যাতে আমি সারাদিনের সকালের শুরুতেই
0: হুম হুম
1: চারপাশে কি ঘটছে। শুটিং এ গিয়ে আমাদের তৈরি হতে হয়, তারপরে আমাদের স্ক্রিপ্ট আসে, স্ক্রিপ্ট মুখস্থ করতে হয় এবং শুটিং শুরু হয়। মাঝখানে লাঞ্চ ব্রেক হয়, এবং তার মাঝে অবশ্যই আমরা অন্য কারোর যখন ক্লোজ নেওয়া হচ্ছে বা সিন হচ্ছে,
0: হুম
1: তখন আমরা নিজেরা মেকআপ রুমে বসে গল্প করি, কখনো কখনো নিজেরা পড়াশোনা করি, কখনো একটু বিশ্রামও নিয়ে নিই,
0: হুম হুম
1: কারণ যেহেতু রাতের ঘুমানোর 7 ঘন্টার টাইমটা আমরা সবসময় পাই না।
0: সেটাই
1: তারপরে আমরা বাড়ি ফিরি হচ্ছে ওই 9:10, এবং ফিরে আমাদের ওই আমার ওই 1 ঘন্টাটা আবার নিজেকে দিতে হয় পরের দিনের সমস্ত প্রস্তুতি করে রাখতে হয়। মেয়ের স্কুলের টিফিন, মেয়ের স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিলে সেইটাকে একটু নিয়ে বসতে হয়, এবং আরেকটা নিজেকে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে এখন একটা কাজ যুক্ত হয়েছে যে মেয়েকে সময় দেওয়া, যেহেতু ও খুবই ছোট,
0: ঠিক,
1: ওকেও সারাদিন পরে এসে একটা কোয়ালিটি টাইম দিতে হয়।
0: এই করতে করতে রাত অনেক বেড়ে যায়। হ্যাঁ
1: হ্যাঁ, মোটামুটি 12:00-1টার আগে তো ঘুম হয় না, আবার পরের দিন ওই 6:30-7:30 ওঠা, এবং যেদিন ছুটি থাকে
0: হুম হুম
1: সেই দিনগুলো চেষ্টা করে একটু বাড়তি সময় ঘুমিয়ে নিয়ে
0: বেশ,
1: সেইটা।
0: হ্যাঁ মানে এটাই আপনার প্রত্যেক দিনের রোজ নামছে
1: এটাই
0: বলা যায়,
1: আমার
0: তাই তো?
1: নিয়মিত রোজ নামছে
0: হ্যাঁ
1: একদম।
0: হ্যাঁ তো আপনি কোথায় থাকেন দিদি?
1: আমি থাকি হচ্ছে দক্ষিণ কলকাতা চেতলা।
0: মানে আপনি তো অভিনয় করছেন, কিন্তু সেই সঙ্গে আপনি স্ক্রিপ্ট লেখেন, থিয়েটার করেন,
1: হ্যাঁ,
0: ডিরেক্টর হিসেবেও
1: আসলে
0: কাজ করেন
1: হুম হুম
0: থিয়েটারে,
1: হুম
0: তো সে সম্পর্কে একটু বলুন আপনি। মানে
1: হ্যাঁ
0: একসঙ্গে এত কিছু কি করে করছেন? কারণ টেলিভিশনে সিরিয়াল করা মানে দিনের অনেকটা সময় দিয়ে দিতে হয়, নাটকে অভিনয় মানে সেখানেও কিন্তু একটা বড় সময় নিজেকে দিতে হয়, তো কি
1: একদম
0: করে ব্যালেন্স করেন এত কিছু
1: আসলে আসলে
0: সংসার
1: আমার
0: সঙ্গে?
1: মনে হয় হ্যাঁ আসলে আমার মনে হয় কি যে ইচ্ছাটা খুব বড় কথা আর কি। আপনি
0: ঠিক
1: যদি কোনো কিছু খুব মন থেকে চান, হ্যাঁ,
0: হুম
1: সেটা না কোথাও গিয়ে আপনি ঠিক করে ফেলতে পারবেন, মানে ইচ্ছেটা খুব জরুরি।
0: হুম
1: এবং সেই জায়গা থেকে আমি পর্দায় অভিনয়ে খুব সম্প্রতি শুরু করেছি। আমি মূলত আমার যখন 3 বছর বয়স,
0: হুম
1: সেই বয়স থেকে আমি মঞ্চে অভিনয় করি।
0: আচ্ছা

0: আমাদের একটি ছোটদের নাটকের দল আছে চেতলাকৃষ্টি সংসদ,
1: হুম হুম
0: যেখানে আমরা ছোটবেলা থেকে অভিনয়ের চর্চা করে
1: মানে
0: আসছি,
1: আপনার
0: যেখানে
1: বাপের বাড়িও চেতলাতে?
0: আমার বাপের বাড়িও চেতলাতেই, মানে আমাদের যে ছোটদের নাটকের দল সেখানেই আমার মূলত অভিনয়ের এই যাত্রা শুরু।
1: হুম হুম
0: আর সেখানে আমার যারা বন্ধু বান্ধবরা আমার সঙ্গে অভিনয় করছেন তারাই মানে অভিনয় চর্চা করেছে, থিয়েটারের চর্চা
1: হুম
0: করেছে।
1: হুম হুম
0: এখন আমরাই আবার সবাই মিলে একসঙ্গে একটা নাটকের নির্দেশনা করি, এবং কেউ
1: সেখানে
0: সেখানেই ওই গ্রুপেই আমরা আবার পরবর্তী যে প্রজন্ম ছোটরা এসছে তাদের সঙ্গে নির্দেশনার কাজ করি,
1: বাহ,
0: তাদেরকে দিয়ে একটা নাটক তৈরি করাই।
1: হুম হুম
0: হ্যাঁ, এবং এই যে বললাম যে আমি ছোটবেলা থেকে ভীষণ পড়াশোনাটা ভালোবাসি, মানে পড়াশোনা বলতে আমি কোনোদিন ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় হইনি,
1: হুম
0: হ্যাঁ, কিন্তু আমার এই যে পুঁথিগত পড়াশোনার বাইরেও যে অন্য পড়াশোনা সেটা আমাকে ভীষণ টানে সব সময়।
1: হুম হুম
0: তারপরে আমি বাংলাদেশ প্রেসিডেন্সি থেকে মাস্টার ডিগ্রি করি, সেই পড়াশোনার চর্চাটা আমাকে খুব অনুপ্রাণিত করে সব সময় এই ধরনের কাজগুলো করার জন্য। এবং এই শুটিং এর ফাঁকে ফাঁকেই একটা কখনো নতুন নাটক লিখে ফেললাম, এবং
1: হুম হুম
0: যেহেতু আমার ওই একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমি এতগুলো বাচ্চা, এত আমার সহ শিল্পীরা বন্ধুরা, যারা কেউ মিউজিকটা দেখে দিল, কেউ সেটটা তৈরি করে দিল, কেউ আমি কোনোদিন পৌঁছতে না পারলে রিহার্সালটা করিয়ে দিল, এই বন্ধুরা রয়েছে বলে, এবং ওদের সঙ্গে যেহেতু একটা অদ্ভুত বন্ডিং, একদম ছোটবেলার বন্ডিং, সেই জায়গা থেকে অনেকটা সুবিধা হয়, মানে ওদের সঙ্গে কমিউনিকেট করতে সুবিধা হয় এবং ওরা সাহায্যও করে, ফলে হয়ে যায় কাজটা। আর মূলত আমি পেশাগত ভাবে আগে ধারাবাহিকের স্ক্রিপ্ট লিখতাম,
1: হুম হুম
0: এখন আমি সম্প্রতি ধারাবাহিকে অভিনয় শুরু করেছি।
1: আচ্ছা, এই যে
0: আর
1: ধারাবাহিক স্ক্রিপ্টটা সেটা কতদিন ধরে লিখছেন আপনি?
0: সেটা 2011 থেকে,
1: মানে নাটকের পাশাপাশি আপনি এটাও করতেন
0: হ্যাঁ,
1: আর সম্প্রতি অভিনয়টা করছেন?
0: থিয়েটারের অভিনয় তো বরাবরই করে এসেছি,
1: হুম হুম হুম
0: আর আমি খুব ছোটবেলায় আমি পর্দায় অভিনয় করেছি,
1: হুম হুম
0: বড় হওয়ার পরে আবার এই তৃতীয় ইনিংস বলতে পারেন আবার পর্দায় অভিনয় করছি।
1: বেশ, তো অভিনয় করেন এবং পাশাপাশি আপনি স্ক্রিপ্টও লেখেন,
0: হ্যাঁ
1: আবার
0: হ্যাঁ
1: নাটকে ডিরেকশনও দেন, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ
1: মানে কোনটা করে বেশি আনন্দ পান? আমি জানি সবকটাই আপনার ভালো লাগে, কিন্তু
0: হ্যাঁ,
1: তার মধ্যে যদি বাছতে বলি যে
0: অবশ্যই
1: সবচেয়ে কোনটা
0: অভিনয়,
1: ভালো লাগে।
0: কারণ আমি ভীষণ ভাবে মনে প্রাণে মানে ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, নিজের ভেতরে মনস্তাত্ত্বিক ভাবে, শারীরিক অনুশীলনে, মানে সব রকম ভাবে আমি চেষ্টা করেছি যে আমি বরাবরই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একজন অভিনেতা হিসেবে দেখতে চাই।
1: মানে আপনি বলছিলেন যে একেবারে ছোট থেকেই আপনি অভিনয়ের জগতে রয়েছেন, নাটক
0: হ্যাঁ হ্যাঁ,
1: চর্চা করেছেন, তার মানে বাবা মায়ের একটা সাপোর্ট ছিল বোঝাই গেছে। কিন্তু
0: বাবা
1: শ্বশুর,
0: মায়ের সাপোর্ট বলতে আমার বাবাই আমার নাট্যগুরু সেই
1: আচ্ছা,
0: অর্থে, এবং চেতলাকৃষ্টি সংসদের
1: হুম
0: আমাদের নির্দেশক এবং আমাদের নাট্যগুরু আমার বাবাই,
1: বেশ,
0: ফলে আমি বরাবরই ছোটবেলা থেকে বাড়িতে সেই থিয়েটারের চর্চা,
1: হুম হুম
0: বাড়িতে সেট তৈরি হচ্ছে, মিউজিক কম্পোজিশন হচ্ছে,
1: হুম হুম
0: বাড়িতে স্ক্রিপ্ট পড়া হচ্ছে, সেইটাই দেখতে দেখতে বড় হয়েছি
1: বেশ,
0: মূলত।
1: তার মাঝখানেই তো আপনি পড়াশুনো সবকিছু করেছেন,
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ,
1: সেগুলো একটুখানি বলুন যে তার মাঝখানে পড়াশুনো কতদূর করলেন বা অভিনয় ছাড়া আর কি কি
0: আমি
1: করলেন?
0: খুবই ছোটবেলা থেকে বললাম মঞ্চাভিনয়, সেই সঙ্গে
1: হুম
0: আমাদের একটা বেসরকারি চ্যানেলে জনপ্রিয় একটা ছোটদের অনুষ্ঠান হতো, তাতে আমি অভিনয় করতাম এবং
1: আচ্ছা,
0: তার টাইটেল ট্র্যাকটায় করতাম এবং
1: হুম
0: অ্যাঙ্কার ছিলাম সেই প্রোগ্রামটার, এবং
1: আচ্ছা,
0: তারও আগে একটা প্রোগ্রাম হতো ছোটদের,
1: হুম হুম
0: সেটার অ্যাঙ্কার ছিলাম আমি প্রায় 10 বছর।
1: হুম
0: তো সেই অর্থে আমার খুবই ছোটবেলা থেকে মানে টেলিভিশনে এবং মঞ্চে দু জায়গাতেই অভিনয় করা হয়েছে, এবং তারপরে সেই সঙ্গে তো পড়াশোনাও চলেছে। আমার কোনোদিন পড়াশোনার ব্যাঘাত ঘটেনি এই কাজ করতে গিয়ে, কারণ
1: আচ্ছা,
0: আমাদের সময় সেই অর্থে পড়াশোনার এই রকম চাপও ছিল না,
1: হুম হুম
0: আর আমার নিজের জীবনে ব্যক্তিগতভাবে কোনো ওই রকম ইঁদুর দৌড় ছিল না যে আমাকে প্রথম হতে হবে, দ্বিতীয় হতে হবে। আমি পড়াশোনাটাকে খুব ভালোবেসে করতাম এবং আমার বাড়ি থেকেও সেই কোনো প্রেশার ছিল না,
1: হুম হুম
0: আমাকে বলা হতো প্রতি ক্লাসে তুমি পাশ করে যেও ব্যাস, এবং সেই সঙ্গে পুঁথিগত পড়াশোনার সঙ্গে যে চারপাশের বইগুলো,
1: হুম
0: অন্য
1: হুম
0: আর কি কি পড়াশোনা করতে হবে, এটা আমি ভীষণই মানে লাকি যে আমাকে সময় মতো সেই জিনিসগুলো প্রোভাইড করা হয়েছে বা সেই পথ
1: হুম
0: প্রদর্শনটা করা হয়েছে, মানে সেই গাইডেন্সটাও তো খুব জরুরি।
1: হুম হুম হুম
0: আমি সেই জায়গা থেকে খুবই ভাগ্যবান যে আমাকে সেই গাইডেন্সটা করা হয়েছে, ঠিকঠাক বয়সে ঠিকঠাক বই হাতে দেওয়া হয়েছে,
1: হুম হুম
0: ঠিকঠাক পড়াশোনার জন্য পথ প্রদর্শন করা হয়েছে। তো ফলত আমার পড়াশোনায় কোনোদিন কোনো ব্যাঘাত ঘটেনি। আমি
1: হুম
0: যেটা
1: হুম
0: বলছিলাম, আমি তারপরে স্কুল লাইফ পেরিয়ে কলেজ লাইফ, এবং যেহেতু আমি সাহিত্য ভীষণ ভালোবাসি, আমি
1: হুম হুম
0: বাংলাতেই স্নাতক স্নাতকোত্তর করি
1: আচ্ছা
0: প্রেসিডেন্সি কলেজ থেকে।
1: হুম হুম
0: তারপরে আমার প্রফেশনালি ধারাবাহিকের স্ক্রিপ্ট রাইটিং, সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটিং এ আসা, যেটা আমার প্রফেশন হয়,
1: হুম হুম
0: সেটা 2011 থেকে, এবং তারপরে আমি প্রায় গত বছর অব্দিও সেই কাজই করে এসেছি অ্যাজ আ প্রফেশন।
1: আচ্ছা, মানে সেই পড়াশুনোর প্রতি যে প্রেশার যেটা দেওয়া, সেটা কিন্তু আপনার ছিল না, যেটা বলছেন
0: কোনোদিন
1: কেন,
0: ছিল না,
1: কিন্তু
0: একদম
1: আপনার মেয়েকে কি এইভাবেই মানুষ করছেন?
0: একেবারে। এখন হয়তো কম্পিটিশন অনেক বেশি, অনেক কঠিন সময়
1: হ্যাঁ,
0: এই
1: সেই জন্য
0: এখানে,
1: জিজ্ঞেসটা করলাম।
0: হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করি যে, দেখুন, আমরা যে শৈশবটা পেয়েছি তার মাঝখানে তো একটা ডিজিটাল রেভলিউশন হয়ে গেছে,
1: হুম হুম
0: তারপরে সত্যি সত্যি সেই শৈশবটা ওদেরকে ফিরিয়ে দেওয়াটা সম্ভব না ওইভাবে,
1: হুম হুম
0: কিন্তু চেষ্টা করে যে যে আনন্দগুলো আমরা পেয়েছি বড় হওয়ার পথে,
1: হুম
0: সেটা ওরা বেচারারা পরে জন্মেছে বলে মিস করবে কেন, সেই আনন্দগুলো যাতে ওরা পেতে পারে আর কি।
1: যেমন কি ধরনের, মানে
0: যেমন
1: একটু
0: আমি সময় পেলে ওকে মলে ঘুরতে নিই না খুব একটা, আমি নিয়ে যাই গড়ের মাঠে, একটু ঘোড়া চড়াই, একটু ঘাসে খালি পায়ে আমরা দৌড়ই,
1: আচ্ছা,
0: এই ধরনের জিনিসগুলো আমি চেষ্টা করি ওকে প্রোভাইড করতে।
1: তো আপনি শ্বশুর বাড়ির পরিবার থেকে কিরকম সাপোর্ট পান?
0: ভীষণই সাপোর্ট পেয়েছি, ভীষণই, কারণ আমার স্বামী উনিও প্রফেশনালি ধারাবাহিকের অভিনেতা,
1: আচ্ছা,
0: তো সেই জায়গা থেকে ও অভিনয় করে, আমিও অভিনয় করি, এবং আমি কোথাও গিয়ে, আমার বাড়ি তো বটেই, আমার এক্সটেন্ডেড যে ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি সেই অর্থে সেটাও আর একটা পরিবার আমার, তারাও অবশ্যই ভীষণই আমার পাশে থাকে সব সময়। মানে আমার কোনো অ্যাচিভমেন্ট হলে, যে কোনো সাফল্যে, তারা যথেষ্ট খুশি, এবং তারা এই কর্মব্যস্ততাটাও বোঝেন ভীষণ ভাবে, কারণ যেহেতু মানে তাদের বাড়ির ছেলেও এই একই প্রফেশনে আছে, তাই আমাকে কোনো সময় এই সংক্রান্ত কোনো সমস্যা সম্মুখীন হতে হয়নি।
1: আচ্ছা, যদিও এখন সময় বদলেছে, অনেক মেয়েরা কাজে বেরোচ্ছে, নিজেরা কাজ করছে,
0: হুম,
1: তো সেইখানটায় আপনি কি বলবেন?
0: আমি এই সময় দাঁড়িয়ে বলতে পারি যে, এখন না, এটা যার যার ব্যক্তিগত চয়েসের জায়গায় চলে এসেছে। মানে আমার অনেক বন্ধু আছে যারা অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত সফল তাদের যে যার জীবনে,
1: হুম হুম
0: কিন্তু তারা ছেলেমেয়ে মানুষ করা, সংসার সামলানো, রান্নাঘর সামলানো, রান্না করা, এটাকে তারা তাদের চয়েস হিসেবে নিয়েছে, মানে এটা তাদের ইচ্ছে, তাদের পছন্দ যে
1: হুম
0: তারা করবে,
1: হুম
0: এবং এমনও অনেকে আছে এটা তাদের চয়েস নয়, তারা চায় যে তারা দুজন বাড়িতে সহায়ক কাউকে রেখে দিলেন, তারা রান্না করে দেবেন, বাকি কাজগুলো সামলাবেন, তারা বাইরে কাজ করবে বা তারা তাদের প্রফেশনাল জীবনে উন্নতি করবে।
1: হুম হুম
0: এখন আমার মনে হচ্ছে চয়েসটা অনেকটা মেয়েদের হাতেই, এবং এটা আমাদের সময় অনেক বদলেছে।
1: হুম
0: আমি আমার শহরাঞ্চলে দাঁড়িয়ে, আমার সমসাময়িক সময় দাঁড়িয়ে বলতে পারি যে প্রত্যেকেই এইটা এখন খুব একটা ক্রাইসিস এর জায়গায় আছে আমার মনে হয় না, কিন্তু হ্যাঁ, মানে এখনো যদি অনেক পরিবারে এইটা অনেক মেয়েকে ফেস করতে হয় যে তারা বাইরে বেরোতে বাধার সম্মুখীন হচ্ছে বা তাদের সংসার সামলাতে হচ্ছে,
1: হুম হুম হুম
0: তাহলে আমি বলবো যে তাদের একটু এবার নিজেদের কথা ভাবা উচিত। এই এই সিদ্ধান্তটা না নিজেদের নিতে হবে মেয়েদের, কারণ আমি আমার চারপাশে এখনো অনেক দেখেছি, আমি দেখিও আমার হাজবেন্ডও তাই, যে ভীষণ ভাবে সাহায্য করে, মানে অনেক
1: হুম হুম
0: আমার ছেলে বন্ধু বান্ধবরা যারা বা আমার বান্ধবীদের স্বামী যারা আধুনিক ছেলেরা, যথেষ্ট সমঝদার, তারা বোঝে, এবং যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি
1: হুম
0: তাতে অর্থনৈতিক দিক থেকেও আমার মনে হয় যে স্বামী স্ত্রী উভয়ের রোজগারটা এই সময় দাঁড়িয়ে ভীষণ জরুরি।
1: একদমই
0: এবার
1: একদমই
0: হতে পারে যে রোজগার করার জন্য নয়, কারোর হয়তো গান করতে এমনি ভালো লাগে, কারোর
1: হুম
0: হয়তো এমনি অভিনয় করতে ভালো লাগে, কারোর এমনি ছবি আঁকতে ভালো লাগে, সেটার সঙ্গে হয়তো সে রোজগার করে না সেটা
1: হুম
0: করে, কিন্তু আমার মনে হচ্ছে সেটাও মনে হয় যে এখন অনেক বেশি সেই চয়েসটা মেয়েদের হাতে আছে যে আমরা করতে পারি। এবার আমার অজ্ঞাতসারেও তো অনেক কিছু ঘটতে পারে, কিন্তু
1: হুম
0: আমি আমার চারপাশে যতটুকু আমার দেখা দিয়ে মনে হয় যে এটা যে যার চয়েস এখন।
1: একদমই আপনি আপনার মাকে দেখেছেন, তো আমি
0: হ্যাঁ
1: যদি তুলনা করি আপনার মায়ের সঙ্গে আপনার, মানে তুলনা কখনোই খাটে না মা সঙ্গে মেয়ের, তবুও ধরুন মায়ের যে রোজ নামচা, আপনার যে রোজ নামচা, সেই জায়গাটা আপনার কি মনে হয় যে কোন জায়গাটাই মা এগিয়ে ছিলেন আর কোন জায়গাটাতে আপনি এগিয়ে আছেন?
0: মা অনেক বেশি সুন্দর করে, অনেক বেশি গুছিয়ে সংসারটা সামলাতে পারতেন, যেটাতে আমি মায়ের থেকে পিছিয়ে।
1: হুম হুম
0: আর বাইরের দুনিয়াটা আমার মতো

0: সময় দাঁড়িয়ে আমরা যে যার নিজেদের জায়গাটাকে, অবস্থানটাকে দেখেছি
1: হুম হুম
0: বা দেখছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আমার মায়ের সময়ে যে প্রাপ্তিগুলো ছিল বা
1: হুম
0: যে অপ্রাপ্তিগুলো ছিল
1: হুম
0: আমার ক্ষেত্রে, সে সেই প্রাপ্তি অপ্রাপ্তিগুলো বদলে গেছে অনেক। মানে
1: হুম হুম
0: মায়ের যেটা অপ্রাপ্তি বলে মনে হয়েছে আমার, সেটা হয়তো প্রাপ্তিই মনে হয়। যে
1: হুম হুম
0: মানে আমি বলছি ধরুন, মানে কিভাবে উদাহরণ দিই, একান্নবর্তী পরিবারে আমি বড় হয়েছি।
1: হুম
0: মানে আমার মা একান্নবর্তী পরিবারেই বউ ছিলেন এবং সেখানে সকলের সঙ্গে মিলেমিশে থাকা, এই যে মায়ের এই যে প্রাপ্তিটা,
1: হুম
0: যে
1: হুম হুম
0: আমার বাচ্চা ছোট, আমি রান্না করছি, আমার বাচ্চাকে দেখার জন্য আরো বাড়িতে
1: আরো
0: কুড়িজন
1: অনেকে রয়েছে।
0: 22 জন মেম্বার আছে, তারা আমার বাচ্চাকে দেখে দিচ্ছে, আমাকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে না, নিয়ে আসতে হচ্ছে না।
1: হুম হুম
0: হ্যাঁ, কেউ না কেউ ঠিক গিয়ে করে দেবে। আমি জানি যে আমার চারপাশে প্রচুর মানুষ আছে যারা আমার নিজের মানুষ,
1: হুম
0: আমার মায়ের ক্ষেত্রে বলছি, যারা ঠিক আমি একদিন অসুস্থ হলে রান্নাটা করে দেবে। হ্যাঁ,
1: সেটাই।
0: আমি না পারলে, এটা তো আমার মায়ের কাছে প্রাপ্তি।
1: হুম হুম
0: হ্যাঁ, আবার আমি যদি এখন আমার জায়গা থেকে দেখি যে আমাকে আমার মেয়েকে নিয়ে কোথাও যেতে গেলে একদিন ছুটি নিতে হবে, বা
1: হুম
0: আমার বাবা মায়ের ওপরে, শ্বশুর শাশুড়ির ওপরে, বা কখনো স্বামীর ওপরে, কখনো চারপাশে কারোর ওপরে, একটা যে যে তোমাদের সময় হবে, তখন আসলে এই অপশনটা বাড়িতে এত লোক,
1: ঠিক
0: এত
1: ঠিক ঠিক
0: কিছু,
1: যৌথ
0: এটা তাদের
1: পরিবারের
0: জন্য একটা
1: একটা
0: প্রাপ্তি,
1: আলাদা,
0: যৌথ পরিবারের প্রাপ্তি।
1: একদম।
0: আবার আমরা এখন নিউক্লিয়ার পরিবারে সন্তানকে মানুষ করছি,
1: হুম হুম
0: আমাদের ক্ষেত্রে অনেকগুলো অপ্রাপ্তি। আবার আমরা এখন ঠিক করলে বাড়িতে চাবি দিয়ে বেড়াতে চলে যেতে পারি, বা
1: হুম হুম
0: রাত্রে কোথাও গিয়ে ডিনার করে আসতে পারি, সেই সময় সেটা হয়তো সহজ ছিল না।
1: সেটাই,
0: সেই সময় দাঁড়িয়ে আবার হচ্ছে যে বাড়িতে রান্না করা হবে, বাজার করা হবে, সকলে একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হবে, এই যে ইচ্ছে হলো আমি আমার বড় মেয়েকে নিয়ে বেড়াতে চলে গেলাম, খেতে চলে গেলাম,
1: হুম হুম
0: রাত
1: হুম
0: হলে একটু ঘুরতে চলে গেলাম গাড়ি চালিয়ে, এই সুবিধাগুলো তো তারা পায়নি, বা আবার তারা যে সুবিধাটা পেয়েছে আমরা সেটা পাই না এখন।
1: একদম একদম দিদি, অনেকটা ব্যস্ত মানে আপনি।
0: আমার ভীষণ ভালো লাগলো কথা বলতে, কারণ এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন, সেটা তো কোথাও গিয়ে নিজের মননকে জিজ্ঞাসা করছি আমিও আরো একবার করে, আমি এটা কোথাও একটু নিজের সঙ্গে নিজের কথা বলার মতো তো হলো, ভালো তো,
1: বেশ,
0: ভালোই লাগলো, আমার খুবই ভালো লাগলো
1: হ্যাঁ
0: আর কি,
1: হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ।
1: আরো হয়তো অনেক কথা বাকি রয়ে গেল দিদি, নিশ্চয়ই আবার কখনো না কখনো কথা হবে, আরো অনেক কিছু যেগুলো আজকে বলা হলো না, সেই কথাগুলো নিয়ে আবার আড্ডা হবে, আলোচনা হবে।
0: নিশ্চয়ই
1: অনেক ভালো থাকুন
0: নিশ্চয়ই,
1: দিদি আপনি
0: আপনারাও
1: আজকে।
0: খুব ভালো থাকুন, এরকম একটা অনুষ্ঠান আপনারা চালিয়ে যান, আমার অত্যন্ত শুভকামনা রইল,
1: নমস্কার,
0: অনেক ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ।
2: শুনলেন অত্যন্ত সৃষ্টিশীল শিল্পী, পরিচালক, অভিনেত্রী, চিত্রনাট্যকর শুভান্বিতা গুহর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মহিলা বিভাগের তরফ থেকে লাকি বণিক। সত্যি এমন সৃষ্টিশীল মানুষদের জন্য আরও এই কথাটি বলতে ইচ্ছে করে, আমরা বাঁচব নিজেদের জন্য, নিজেদের চাওয়া পাওয়া, নিজেদের পছন্দের বিষয়গুলিকেও আমাদের প্রতিদিনের রোজ নামচায় জায়গা করে দিতে হবে। আর এই রোজ নামচার কথা বলতে গেলেই কেমন যেন মনে হয় একটা ফিরে দেখা, একটা স্মৃতি রোমন্থন। আর তেমনই স্মৃতির রোমন্থনের সুযোগ যদি আপনারাও পেতেন, আমি জানি আপনাদের অনেকেরই দিনলিপি লেখার অভ্যেস রয়েছে, অনেকেই নিজের জীবনের ঘটনা, জীবনের চলার পথের গল্প লিখে রাখেন ডায়েরির পাতায়, আবার কখনো সেই ডায়েরির পাতা থেকে কিছু কিছু নিদর্শন আমাদের জন্য পাঠিয়ে দেন। তাই মনে করিয়ে দিই এই মাসে আমার কলমের বিষয়, জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা, বা মনোমর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল, আর যদি সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দেওয়া যেত, মনে হয় একটু অন্যভাবে লেখা যেত জীবনের রোজ নামচা, সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প।

আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mohilamahol.air@gmail.com। চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মাহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। আরও একটি ঘোষণা, এক কলমে দুই নারীর বিষয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আর একজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, মেল আইডি mohilamahol.air@gmail.com। চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর মনে রাখবেন, চিঠি পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। আর আমরা যে এদিকে অপেক্ষায় থাকব, আপনাদের চিঠি ও মেলগুলো আর দেরি না করে তাড়াতাড়ি পাঠিয়ে ফেলুন আমাদের ঠিকানায়, কারণ আমাদের প্রতিদিন বাঁচতে হবে, নতুন করে বাঁচতে হবে।

ব্রাহ্মণবেড়িয়া জেলার সদর উপজেলায় গৌতমপাড়ায় ঐতিহ্যবাহী দত্ত পরিবারে হিমাংশু দত্তের জন্ম। তার পিতা ছিলেন বিহারের গয়া কলেজের অধ্যাপক শ্রী যোগেশচন্দ্র দত্ত আর মা প্রখ্যাত শিল্পী নিরুতা সুন্দরী দেবী। তার অনুজ সুচিন্দ্র কুমার দত্ত ছিলেন অত্যন্ত নামী সেতারবাদক, পরবর্তীকালে সঙ্গীত বিশারদ উপাধিতে ভূষিত। ছোটবেলায় হিমাংশু দত্তর গান শেখা প্রাথমিকভাবে মায়ের কাছে। 11 বছর যখন বয়স, তখন কুমিল্লার এক ধর্মমন্দিরে ভজন পরিবেশন করে সমবেত সকলকে মুগ্ধ করেছিলেন। তারপর থেকেই পারিবারিক অনুষ্ঠান, আত্মীয় স্বজনের পরিমণ্ডলে, পাড়ায় নানা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে প্রশংসিত হতেন হিমাংশু দত্ত। চলে যাই তাঁর সুরারোপিত পরের গানটিতে। এই গানের শিল্পী শৈলদেবী এবং বেচু দত্ত।

গায়ক হিসেবে অত্যন্ত সুখ্যাতি পেলেও হিমাংশু দত্ত সর্বাধিক পরিচিতি সুরকার হিসেবে। তিনি প্রথম সুর করেছিলেন অজয় ভট্টাচার্যের লেখা হাসনুহানা আজ নিরালায় ফুটলি কেন আপন মনে এই গানটিতে। গানটি গাইলেন শচীন দেববর্মন। অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। সুবোধ পুরকায়স্থের লেখা প্রায় সবকটি গানেই তাঁর সুর। এছাড়াও অজয় কুমার ভট্টাচার্য আর বিনয় মুখোপাধ্যায়ের বহু গানেও সুর দিয়েছেন হিমাংশু দত্ত। আমরা এবারে শুনি পরের গানটি, যে গানের শিল্পী জগন্ময় মিত্র।

মাত্র 36 বছরের জীবন, কিন্তু সেই জীবনে তার সুরের সাধনায় এতটুকু খামতি পড়েনি। তার প্রেমিকার নাম নিয়ে পুষ্পচন্দ্রিমা নামে একটি রাগের সৃষ্টি করেছিলেন। তার সুরারোপিত একটি গানের সংকলনেরও নাম ছিল পুষ্পচন্দ্রিমা। হিমাংশু দত্ত ঢাকার সারস্বত সমাজ থেকে উপাধি পেয়েছিলেন সুরসাগর, আর তার সুরারোপিত গানের সুরের তোলায় আমরা বুঝতে পারি কি সুপ্রযুক্ত ছিল সেই উপাধি। আজ বিদায় নেব শেষ গানটির রেশ ধরে, নিঝুম রাতের চাঁদের আলো, কনক দাসের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে দ্রুত বিচারের জন্য ফাস্ট্র্যাক আদালত গঠন এবং কড়া আইনি পদক্ষেপের খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে।
1: নতুন দিল্লিতে CJP প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং, আগামীকাল ফের আলোচনা।
0: ইসলামাবাদ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন দিল্লি।
1: হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত, আহত আরো 2।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলাজানের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের দিকগুলি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
1: স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের।
0: পাক অধিকৃত কাশ্মীরে দমনপীড়নে রাষ্ট্রসংঘের নিরবতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত।
1: পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উল্টোরথযাত্রা উদযাপিত হচ্ছে।
0: বাংলাদেশে উল্টোরথ উপলক্ষে ইসকনের বিশাল শোভাযাত্রা।

0: আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় দাবারু ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত ঘটনায় দ্রুত বিচারের জন্য ফাস্ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিলে অনুমোদন দিয়েছে। সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। আকাশবাণী সংবাদকে সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এই বিলটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে। গতকাল এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান সংবলিত একটি বিল সংসদে উত্থাপন করা হবে।
0: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন, পরীক্ষায় অনিয়ম ও অন্যায় রুখতে একটি কঠোর বিল আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বিলম্ব না করার উপর জোর দিয়েছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন, সমগ্র দেশও এটাই চায় এবং এই বিল পাশের পথে কোনো বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। তিনি জানান, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। শ্রী রিজিজু আরও বলেন, যদি বিরোধী দল এই বিষয়ে সংসদীয় আলোচনায় বাধা সৃষ্টি করে তবে তাদের দেশের যুব সমাজের ক্ষোভের মুখে পড়তে হবে।
2: সোমবার কো বিল তো হাম লোগ তো তৈয়ারি কর রহে হ্যায়, হাম তো প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় কি ছাত্রোঁ কো লেকর কে জো হাম বিল লা রহে হ্যায় তো উসমে কোই বিলম্ব নাহি হোনা চাহিয়ে, অর জো প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় ইসপে কোই রুকাওয়াত পয়দা করনে কে লিয়ে কোই হটকন্ডে আপনানা ঠিক নাহি হোগা। আব ইসকো রাজনীতিকরণ করকে ফায়দা নাহি, হাম লোগ কো ঠোস কদম কেসে উঠানা চাহিয়ে ছাত্রোঁ কা ভবিষ্য কে লিয়ে ইসপে ধ্যান দেনা চাহিয়ে।
1: পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে বলে খবর। প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মুখে থাকা NTA কে আমূল ঢেলে সাজানোর প্রক্রিয়ারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
0: কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে শ্রী নাড্ডা জানান, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়ে CJP-র দাবিগুলি তারা মনোযোগ সহকারে শুনেছেন। CJP 3টি প্রধান দাবি উত্থাপন করেছে এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কিছু সংস্কারের পরামর্শও দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামীকাল প্রতিনিধি দলের সঙ্গে সরকারের আরও এক দফা আলোচনা হবে বলেও শ্রী নাড্ডা জানান।
3: लगभग दो घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: এদিকে সরকার নীতিগতভাবে তাদের দুটি দাবি মেনে নিয়েছে বলে CJP প্রতিনিধি দলের সদস্য তথা সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেছেন।
4: डिमांड है तीन, उनमें से दो डिमांड कॉम्पेंसेशन और FIR का विड्रॉल और सॉवरेन गारंटी, उनसे सरकार पॉजिटिव है।
1: বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে সংসদের উভয় সভার কার্যকলাপ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যু নিয়ে বিরোধীদের ক্রমাগত হই হট্টগোলের জেরে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ সংসদীয় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার বিষয়ে সরকার বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিরোধী সদস্যরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনর্থকে প্রতিবাদ চালাতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পেশ করেন। অন্যদিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন যে কংগ্রেসের বিভিন্ন শর্ত আরোপের কারণেই নিট ইস্যুতে আলোচনা প্রক্রিয়াটি শুরু করা যায়নি। আজ লোকসভা রাজ্যসভায় কারগিল যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তবে অধ্যক্ষ এবং সরকারের তরফে বারংবার অনুরোধ সত্ত্বেও বিরোধী সদস্যরা বিক্ষোভ অব্যাহত রাখায় উভয় কক্ষের অধিবেশনই আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে চলতি বিক্ষোভ দমনে ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার এ ধরনের কোনো বক্তব্য দেননি বলেও PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। এছাড়া PIB জনগণকে তথ্য যাচাই করে শেয়ার করার এবং যথাযথ খবরের জন্য কেবল নির্ভরযোগ্য সরকারি উৎসের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
1: নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ আজ প্রতিবাদ মিছিলের ডাক দেয়। দুপুরে কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চ্যাটার্জি সহ ছাত্র পরিষদের নেতা কর্মী সমর্থকরা অংশ নেন। নিট কেলেঙ্কারির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানিয়েছেন তারা। মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যায়। একই দাবিতে বাম ছাত্র সংগঠন

0: এসএফআই সহ অন্যান্য বাম ছাত্র যুব সংগঠন আজ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। ধর্মতলায় তুমুল বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস ও বাম ছাত্র যুব সংগঠন। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা ধর্মতলা চত্বর। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোটা ধর্মতলা এলাকায়। এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এক ভিডিও বার্তায় বলেন, ছাত্রদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ ছাত্র যুবদের আন্দোলন থামবে না। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন চলবে। সমাজকর্মী ওয়াংচুকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সৃজন বলেন, সোনাম ওয়াংচুক ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের তিনি বড় লড়াই লড়েছেন, তার এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না বলে দাবি না মানা পর্যন্ত ছাত্র যুবদের আন্দোলন থামে না বলে মন্তব্য করেন সৃজন ভট্টাচার্য। আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের একটি প্রতিবেদন।
1: আজ ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে যে মিছিল কিছু বাম ছাত্র সংগঠন ডেকেছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর উত্তাল হয়ে ওঠে। প্রথমে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু মিছিল শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। এরপর ধর্মতলাতে ওই আন্দোলন অবস্থান করছিল, ঠিক তখনই হঠাৎ করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কিছু মিছিলের ভেতর থেকে জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া শুরু হয়। পুলিশ তা প্রতিহত করার চেষ্টা করলে সেখানে দৌড়োদৌড়ি শুরু হয় এবং বহু সাংবাদিক পুলিশ মিছিলকারী আহত হন। অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু বহিরাগত ওই মিছিলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। এদিকে পুলিশের পক্ষ থেকেও বলা হয় যে তারা কিন্তু কোনো রকমের লাঠিচার্জ করেনি। পরে পুলিশ এবং যারা মিছিল করছে তাদের মধ্যে আলোচনা হয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা সুষ্ঠু হয়েছে।
0: বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের এবং যাদের জন্য তারা এই আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, একতরফাভাবে উৎপীড়ন করার জন্য কোনো আন্দোলন হতে পারে না। ছাত্র স্বার্থে কোনো আন্দোলনে ভারত বিরোধী স্লোগান উঠতে পারে না। এই ধরনের আন্দোলন জনতার থেকে বিচ্ছিন্ন। শ্রী সরকার জানান, যারা এই ধরনের আন্দোলন করছে তারা জানে না পশ্চিমবঙ্গ 49 বছর পর স্বাধীনতার আলো দেখেছে, তাই পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলন বরদাস্ত করবে না বলে শ্রী সরকার স্পষ্ট জানিয়েছেন।
2: এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি যাদের জন্য তারা নাকি এই তথাকথিত আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থী বা কোনো ছাত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব জিনিস চলবে না, এই জিনিস জনতা থেকে বিচ্ছিন্ন। যেসব কাজ ওনারা করেছেন বা করতে চাইছেন, এমনকি পশ্চিমবঙ্গ করতে চাইছেন, ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ দীর্ঘ 49 বছর পরে তার বাক স্বাধীনতা ইত্যাদির আলো দেখেছে, পশ্চিমবঙ্গের জনতা এটাকে সহ্য করবে না।
3: ইসলামাবাদ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন দিল্লি। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি তৈরি করছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও স্পষ্ট করেন, চলতি সপ্তাহে জম্মু এবং সংলগ্ন অববাহিকা এলাকায় ভারী বর্ষণের কারণেই চন্দ্রভাগা নদীতে জলপ্রবাহ বৃদ্ধি পেয়েছে।
4: The ASEAN forum was utilized by Pakistan to make certain remarks. On that, we have made categorical rejections of the issues raised through our press release. You would have seen our statement on Indus water treaties. Our statement or our position remains unchanged and very clear. Indus water treaty is or remains in abeyance until Pakistan irrevocably and credibly abjures its support for cross-border terrorism.
0: অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 1264 কোটি টাকা ব্যয়ে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী বল্লারি গুন্তাকাল শাখায় তৃতীয় চতুর্থ রেলপথ নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ক প্রায় 46 কিলোমিটার বৃদ্ধি পাবে। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের ফলে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে সংযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটবে। পাশাপাশি দেশের রাসায়নিক শিল্পের উন্নয়নে তিনটি বিশেষ কেমিক্যাল পার্ক গড়ে তোলার লক্ষ্যে ভারত শিল্প বিকাশ যোজনা রসায়ন বা ভব্যপুর রসায়ন প্রকল্পের ক্যাবিনেট অনুমোদনের কথা জানান তিনি।
5: आंध्रा और कर्नाटक को जोड़ने वाले बहुत एक इम्पोर्टेंट इकोनॉमिक कॉरिडोर में रेलवे की थर्ड और फोर्थ लाइन और दूसरा है केमिकल सेक्टर को एक टोटली नए तरीके से भारत में डेवलप करने के लिए एक नई स्कीम अप्रूव हुई है और केमिकल भी सेमीकंडक्टर की तरह एक फाउंडेशनल इंडस्ट्री है, इसलिए बहुत इम्पोर्टेंट था इस इंडस्ट्री के लिए एक नए तरीके से सोचना।
3: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেলওয়েতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে তিনি জানান।

0: বিগত বছরগুলিতে গৃহীত বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার কারণে ভারতীয় রেলে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। 2014-15 সালে যেখানে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল 135টি, সেখানে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত মাত্র দুটি দুর্ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী জানান, নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যয়ের পরিমাণ 2013-14 সালে প্রায় 39,000 কোটি টাকা থেকে বেড়ে 2026-27 সালে 1,20,000 কোটি টাকারও বেশি হয়েছে। তিনি বলেন, মানুষের ভুলের কারণে ঘটা দুর্ঘটনা কমাতে 6,671টি স্টেশনে পয়েন্ট ও সিগন্যালের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা চালু করা হয়েছে।
1: কেন্দ্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পর্যন্ত 3,000-এরও বেশি রেলওয়ে স্টেশন এবং 13,400-এরও বেশি যাত্রীবাহী কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করার জন্য রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে বিভিন্ন স্টেশন, যাত্রীবাহী কোচ এবং রেলওয়ের অন্যান্য চত্বরে সিসিটিভি নজরদারি ব্যবস্থা বসানো হয়েছে। মন্ত্রী আরও জানান, গত 3 বছরে নিরাপত্তা সংক্রান্ত 9,840টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
0: হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। উদয়পুর থানার অন্তর্গত বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও রাস্তায় কানাধুলা রাহুলির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ের গা থেকে হঠাৎ একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে একটি টাটা সুমো গাড়িকে পিছিয়ে দেয়। ঘটনার পরপরই পুলিশ, জেলা প্রশাসনের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য শুরু করেন। উদ্ধারকারী দল গাড়ির ভেতর আটকা পড়া যাত্রীদের বের করে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। লাহুল স্পিতির ডেপুটি কমিশনার কিরণ ভাদানা জানান, নিহতদের শনাক্ত করার কাজ চলছে। শনাক্তকরণের পর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করেছেন। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোরোজানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত রোমানিয়া অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, পরিচ্ছন্ন শক্তি, যোগাযোগ ব্যবস্থা, উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মত বিনিময় করেন এবং দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাষ্ট্রপতি বলেন, প্রস্তাবিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং শক্তিশালী সরবরাহ ব্যবস্থার প্রসারের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে উঠবে। তিনি ব্যবসা বাণিজ্য, এমএসএমই এবং স্টার্ট আপগুলির জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই চুক্তিটি দ্রুত বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দেন।
2: হম ব্যাপার ও নিবেশ কো বড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশোকে উদ্যোগ জগৎকে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রোৎসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে 3 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুনা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে। ইস বর্ষ জানুয়ারি মে ইন্ডিয়া ইউ প্রি ট্রেড এগ্রিমেন্ট কা সম্পন্ন হোনে সে হামারি ইন্ডাস্ট্রিজ তথা স্কিল্ড প্রফেশনালস কে লিয়ে অভূতপূর্ব অবসর কা দ্বার খোলেঙ্গে।
0: প্রস্তাবিত ভারত ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এর দ্বিতীয় পর্বের আলোচনা সম্পন্ন হয়েছে। নতুন দিল্লিতে চলতি মাসের 20-23 পর্যন্ত অনুষ্ঠিত 4 দিনের এই বৈঠকে উভয় পক্ষই প্রস্তাবিত চুক্তির প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা চালায় এবং একটি ভারসাম্যপূর্ণ, ব্যাপক ও পারস্পরিক সুবিধাজনক চুক্তির লক্ষ্যে অগ্রগতি অব্যাহত রেখেছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, এই আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক ও সুদূরপ্রসারী। দুই পক্ষই দ্বিমত কমিয়ে আনার পাশাপাশি ঐক্যমতের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে বিস্তারিত কারিগরি আলোচনা করে। উভয় দেশে একটি ভারসাম্যপূর্ণ, সামগ্রিক এবং পারস্পরিক লাভজনক মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
1: ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার 108 কোটি মার্কিন ডলার বেড়ে 6,762 কোটি 37 লক্ষ ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রা সম্পদ 454 কোটি 90 লক্ষ ডলার বেড়ে 55,105 কোটি 7 লক্ষ ডলারে পৌঁছেছে। আরবিআই জানিয়েছে, স্বর্ণ ভান্ডার 348 কোটি ডলার কমে 10,174 কোটি 90 লক্ষ ডলারে নেমে এসেছে।
0: পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থার উন্নতিতে কর সংগ্রহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় আজ 167তম আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে এখনও বহু ক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে কর সংগ্রহ 15% বৃদ্ধি পেয়েছে। এই ব্যবস্থায় আরও দক্ষতা আনতে এআই সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের উপরেও শ্রী দাশগুপ্ত জোর দেন।
3: আমাদের রেভিনিউ স্ট্রিমটাকে

0: আরো শক্তিশালী করতে হবে। অনেক জায়গায় এখনো ট্যাক্স ফাঁকি দিচ্ছে, রাজ্যে ট্যাক্স বেসটা খুব কেন্দ্রের তুলনায়, তাই আমাদের খুব কম জিনিস দিয়ে কাজ করতে হয়। সেখানে পুরোপুরি একটা এফিসিয়েন্সি আনতে হবে, যত রকমের নতুন টেকনোলজি, এআই বা অন্য রকমের জিনিস দিয়ে করতে হবে।
1: সুন্দরবন উপকূলের অদূরে ভারতীয় কোস্টগার্ড ও বন দপ্তরের যৌথ অভিযানে অত্যাধুনিক প্রযুক্তির 5টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 4 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ দলটি চলতি মাসের 22 গভীর সমুদ্রে একটি সন্দেহজনক ভারতীয় মাছ ধরার ট্রলারকে আটক করে। ধৃত পাচারকারীদের সঙ্গে আন্তঃসীমান্ত অস্ত্র পাচারকারী চক্রের যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে।
2: জম্মু ও কাশ্মীরে অবিরাম বৃষ্টির ফলে সৃষ্ট একাধিক ভূমিধ্বস এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 250 কিলোমিটার দীর্ঘ 44 জম্মু শ্রীনগর জাতীয় সড়ক আজ টানা 3 বন্ধ রয়েছে। গত 6 ধরে চলা অবিরাম বৃষ্টি এবং হর্পাবানের ফলে জম্মু অঞ্চলে 26 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 6 জন। ওই রাজ্যে বহু ব্রিজ এবং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে। তবে ভারী বৃষ্টিপাত সত্ত্বেও জম্মু বিভাগের সীমান্তবর্তী 2 জেলা রাজৌরি ও পুঞ্চের সঙ্গে সংযোগকারী ঐতিহাসিক মুঘল রোড খোলা রয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওইদিন সকাল 11:00 আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাঁর 5 মেয়াদের প্রায় 2 বাকি থাকতেই পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ পদত্যাগপত্র গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচারপতি ও 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন প্রবীণ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন 2023 এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
1: অধিকৃত কাশ্মীরে জম্মু ও কাশ্মীরে বিরুদ্ধমান দমনপীড়নের বিষয়টি উপেক্ষা করায় ভারত রাষ্ট্রসংঘের প্রতি হতাশা প্রকাশ করেছে। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির প্রক্রিয়ায় ক্ষমতায়ন বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বথানিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে অনুরূপ ঘটনা ঘটলে রাষ্ট্রসংঘ তার কঠোর সমালোচনা করে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এমন দমনপীড়নের বিষয়টি তার প্রাপ্য গুরুত্ব পায় না। আলোচনা চলাকালীন জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে পার্বথানিনি অভিযোগ করেন, ইসলামাবাদ পরিকল্পিতভাবে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের অধিকার হরণ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিভ্রান্তিকর বয়ান প্রচারের পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া।
2: পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উল্টো রথ উদযাপিত হচ্ছে। মাসির বাড়িতে 8 থাকার পর 9 দিনে শ্রীজগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসেন তাদের নিজ মন্দিরে। এদিকে নদিয়ার মায়াপুর ইস্কনের উল্টো রথযাত্রা আজ মহাসমারোহে পালিত হয়। সন্ধ্যায় 3 সুসজ্জিত রথ 5 পথ পরিক্রমা করে রাজাপুরে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছায়। একটি প্রতিবেদন,
3: দেশ বিদেশের হাজার হাজার ভক্তের উপস্থিতিতে আজ নদিয়ার মায়াপুরে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা উৎসব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল। পুজো পাঠে অংশ নেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে রথের রশিতে হাত দিয়ে কিছুটা পথ রথ টেনে তিনি উৎসবে অংশ নেন। পরে রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে 3 সুসজ্জিত রথ রওনা দেয়। শোভাযাত্রা, নৃত্য, লোক সংস্কৃতির পরিবেশনা আর হরে কৃষ্ণ নাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে মায়াপুর। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া।
2: বাংলাদেশে উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন উল্টো রথযাত্রা উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের করে। এই উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া বাংলাদেশের পুরনো ঢাকার তাঁতিবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারিবাজার কমিটি এবং লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় উল্টো রথযাত্রা উৎসব হয়েছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন সহ 7 বাণিজ্যিক অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের উপর 12.5% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছে। প্রায় সমস্ত মার্কিন আমদানিকৃত সামগ্রীর উপর প্রযুক্তির নতুন শুল্ক ব্যবস্থাটি আগের একই ধরনের শুল্ক কাঠামোর স্থলাভিষিক্ত হল, যার মেয়াদ আজই শেষ হয়েছে। ওয়াশিংটনের দাবি, বাধ্যতামূলক শ্রম মোকাবিলায় যেসব দেশ ব্যর্থ হয়েছে তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
2: স্পেনের মাদ্রিদ অঞ্চলের মধ্যাঞ্চলে একাধিক দাবানলের কারণে প্রায় 10,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর আজ সেদেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

0: ইভেন্টে আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন ভারতের সাইন্নাম। 22 বছর বয়সে এই শুটার ফাইনালে 243.4 স্কোর করেন। সুরুচি ইন্দর সিংও আটজন শুটারের ফাইনালে পৌঁছে 137.6 স্কোর নিয়ে সপ্তম স্থান অধিকার করেন।
1: 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ওয়েস্ট বেঙ্গল মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। এশিয়ার প্রাচীনতম এই প্রতিযোগিতায় এবার 6টি গ্রুপে 24টি দল অংশ নিচ্ছে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও শিলং, গুয়াহাটি, ইম্ফল, রাঁচিতে ম্যাচগুলি হবে। ফাইনাল 23 আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখন দৃষ্টিকোণ। কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব মহানায়কের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য। আবার পড়ছি, কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

রূপলী পর্দায় আজও তার আবেদন অম্লান। তার অভিনীত ছবির রেট্রোস্পেকটিভ হলে আজও পূর্ণ থাকে প্রেক্ষাগৃহ। তার অভিনয় ভুবন ভোলানো হাসিতে আজও মজে থাকে বাঙালি। স্মরণের বালুকাবেলায় উজ্জ্বল চরণ চিহ্ন তার। বাঙালির তিনি স্বপ্নের, গর্বের, অহংকারের মহানায়ক উত্তম কুমার। মাত্র 54 বছর বয়সে আজকের দিনে তিনি প্রয়াত হন। কলকাতার আহিরি টোলায় মামার বাড়িতে জন্ম অরুণ কুমার চট্টোপাধ্যায়ের। চলচ্চিত্র জগতে তার নাম হয় উত্তম কুমার।

0: তুমি।
1: ডেবিউ 1948-এ পরিচালক নীতিন বোসের পরিচালনায় দৃষ্টিদানে। তার প্রথম কাজ অবশ্য মায়াডোর ছবিতে, কিন্তু সেই ছবি মুক্তি পায়নি। 1952 সালে বসু পরিবারে সাড়া জাগানো অভিনয়ের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার পরের ছবি 1953 সালে সাড়ে 74। এই ছবিতে বাঙালি পায় উত্তম সুচিত্রার সেরা জুটিকে। এরপর একের পর এক হিট ছবি করে বাংলা চলচ্চিত্রে নিজের জায়গা করে নেন তিনি। অগ্নিপরীক্ষা, সাপমোচন, সাগরিকা, শিল্পী, হারানো সুর, ইন্দ্রাণী।

0: 1966 সালে সত্যজিৎ রায় তার নায়ক ছবিতে অভিনয়ের জন্য বেছে নেন তাকে। নায়ক থেকে তিনি হয়ে ওঠেন বাংলার মহানায়ক। চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গিতে অভিনয়ের জন্য 1968 সালে উত্তম কুমার সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
1: গোলামারার সঙ্গে লড়ে যাবে না?
2: না, এবারে হবে না, এবারে পারবো না, ফিরে যাবার জোর তলব এসেছে।
1: অনেকদিন দেশ থেকে বেরিয়েছি, বাড়ির জন্য একটু মন কেমন করছে।
3: তোমার আবার কাজ জন্য মন কেমন করছে শোনা দেয়?
0: ছুটি সি মুলাকাত, অমানুষ, কিতাব, দুরিয়া, আনন্দ আশ্রমের মতো হিন্দি ছবিতে তার অভিনয় নজর কাড়ে।

0: পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কড়া আইনি পদক্ষেপের খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে।
1: নতুন দিল্লিতে CJP প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং। আগামীকাল ফের আলোচনা।
0: ইসলামাবাদ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন দিল্লি।
1: হিমাচল প্রদেশের লাহৌল স্পিতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত, আহত আরো 2।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলাজানের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের দিকগুলি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
1: স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের।
0: পাক অধিকৃত কাশ্মীরে দমনপীড়নে রাষ্ট্রসংঘের নিরাপত্তায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত।
1: পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উল্টো রথযাত্রা উদযাপিত হচ্ছে।
0: বাংলাদেশে উল্টোরথ উপলক্ষে ইসকনের বিশাল শোভাযাত্রা।
1: আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় দাবাড়ু ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী, এখন সঙ্গীত শিক্ষার আসর। আজ ভূপালী রাগের আসর পরিচালনা করবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।

দের, আমি আমার শুভেচ্ছা জানাই। আজকে আমরা সঙ্গীত শিক্ষা আসর শুরু করছি। আজকে যে রাগটি বেছে নিয়েছি সে রাগটি হল ভূপালী। ভূপালী সন্ধ্যাকালে গাওয়া হয়। এটা কল্যাণ ঠাটের রাগ। এটা জাতি হচ্ছে ঔরব। ঔরব তার মানে পাঁচটা স্বর লাগে। এতে মধ্যম এবং নিখাদ এই দুটো স্বর লাগে না, ব্যবহার হয় না। তাহলে কি দাঁড়ালো? আর সব স্বর শুদ্ধ, সা রে গা পা।

সঙ্গীত শিক্ষার আসর শেষ হল। ভূপালী রাগের সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা করলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একটি বৈঠক করেছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। শুটিংয়ে চীনের হাংঝাওতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনম। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থা সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP-র বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP 3টি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
1: सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও JP নাড্ডা জানিয়েছেন। ওই প্রতিনিধি দলের সদস্য CJP-র মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
2: ডিমান্ড হ্যায় তিন, উনমে সে দো ডিমান্ড, কম্পেনসেশন অর FIR কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনপে সরকার পজিটিভ হ্যায়।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাজ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA এর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা UPSC-র প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে NTA জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে প্রফেসর কে রাধাকৃষ্ণের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। NTA চুক্তিভিত্তিক হিসাবে প্রাথমিকভাবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে। এদিকে এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা 5ম দিন উভয় সভা সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। আগামী সোমবার ফের সভা বসবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমের প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং AI নির্মিত। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভা এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 387 থেকে বেড়ে 844 হয়েছে। এর ফলে স্নাতক স্তরে আসন সংখ্যা 51,342 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,39,489। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববার রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন এবং মল্লারপুর নৈশভার যৌথ উদ্যোগে বীরভূমের মল্লারপুরের দীক্ষা ট্রেনিং সেন্টারে দুদিনব্যাপী একটি ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম আয়োজিত হয়। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ভিবিজি রামজি আইন 2025, নেশামুক্ত ভারত অভিযান এবং এক পের মাকে নাম প্রচার অভিযান সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এই কর্মসূচিতে 300 জনেরও বেশি সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শন সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। দুই শীর্ষ নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বচ্ছ জ্বালানি, যোগাযোগ এবং উদ্ভূত প্রযুক্তি সহ একাধিক বিষয়ে সহযোগিতা সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এর অন্যতম কারণ।
3: Significantly, Pakistan's own flood forecasting division, which is based in Lahore, in its flood advisory, which was issued on 22nd July at 17:18 hours local time, it attributed the high flood levels in the Chenab River to heavy rainfall over the upper catchment area. The rise in river flows is therefore a natural hydrological response to heavy rainfall and not the result of any deliberate action by India.
0: চীনের বিষয়ে মুখপাত্র বলেন, ভারত কোনো বিষয়ে সে দেশের সার্বভৌমত্ব খণ্ডন করেনি এবং এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারতীয় নাবিকদের মৃত্যু প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, বাণিজ্যিক জাহাজ ও তার নাবিকদের উপর আক্রমণ চালানো কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, আনসিট্রালের 60তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, এই কমিশন অন্তর্ভুক্তিমূলক, ঐকমত্য এবং বিভিন্ন আইনি ঐতিহ্যের প্রতি

0: শ্রদ্ধাশীল থাকার নীতিগুলো বজায় রেখেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ধারাবাহিকভাবে প্রমাণ করেছে। ভারত ইসরায়েল প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হয়েছে। নতুন দিল্লিতে গত 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলা এই আলোচনায় উভয় পক্ষ প্রস্তাবিত এই চুক্তির বিভিন্ন দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তার কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় 2 বছর আগেই তিনি ইস্তফা দিলেন। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার উদয়পুর কিলা সড়কের কাদুনালার কাছে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে একটি গাড়ির ওপর পড়লে 13 জন নিহত হয়েছেন। লাহুল স্পিতির ডেপুটি কমিশনার তথা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপারসন কিরণ ভাদানা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গাড়িটিতে চালক সহ মোট 13 জন যাত্রী ছিলেন এবং এই মর্মান্তিক ঘটনায় তারা সকলেই প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং লাহুল স্পিতির ডেপুটি কমিশনারকে ব্যক্তিগতভাবে উদ্ধার কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের জেরে একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর গুজরাটে আজ ভারী বৃষ্টি হয়েছে। পাটান জেলার রাধানপুরে 9 ইঞ্চিরও বেশি এবং সান্তালপুরে প্রায় 9 ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকাল রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং রাজ্যের 7টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ উল্টোরথ, উড়িষ্যার পুরী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনা এই উৎসব উদযাপিত হচ্ছে। পুরীতে অসংখ্য মানুষ গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার উল্টো রথযাত্রায় সামিল হন। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, দীঘা, মহিষাদল, হুগলির মাহেশ এবং নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে উল্টো রথযাত্রায় জনসাধারণ সামিল হয়েছেন। শুটিংয়ে চীনের হাংঝাউতে অনুষ্ঠিত ISSA বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনাম। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 25 জুলাই শনিবার আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, এই অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, রাগ কোমল ঋষভ, আশাবরী ও ললিত। 6:30 শাশ্বত ভারত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:35 যন্ত্রসঙ্গীত। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে শ্যামল মিত্র। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কথিকা, রঙিন মাছ চাষের উপকারিতা উৎপাদন বলবেন ড গৌরাঙ্গ বিশ্বাস। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, গন্তব্য বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ নারায়ণগঞ্জ, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 8:30 পথ চলতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। 8:45 কীর্তন পরিবেশনে রাধারানী দাস অধিকারী। 9:00 ছোটদের আসর, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণের আন্তর্জাতিক দিবস এবং আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, এই নিয়ে শুনবেন অনুষ্ঠান। এরপর আমরা করব জয়, এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত। ছোটদের আসরের উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 তর্জা গান, পরিবেশনে কেশবলাল মিদ্দা ও সহশিল্পীরা। 11:00 শিল্প প্রাঙ্গণ, বিষয় নাটকের মঞ্চসজ্জা নির্মাণ, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 11:30 রম্যগীতির অনুষ্ঠান। 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 12:30 নাটক প্রণয় কাহিনী, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, নাট্যরূপ অরুণাভ লাহিড়ী, প্রযোজনা। আদিত্য নারায়ণ সেন। একটা চল্লিশ মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে। ভারতীয় সময় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন অনুরোধের আসর, চারটে পাঁচ মিনিটে মহিলাদের আসর, আমার কলম উপস্থাপনায় লাকি বণিক, বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আরোগ্য নিকেতন, শুনবেন স্বাস্থ্যের খবর, এরপর হেপাটাইটিস বিষয়ে আলোচনা সম্পাদনায় অলোক কর, চারটে বেজে পঞ্চাশ মিনিটে ঢাকার চিঠি, পাঁচটা পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল, পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঁক। ছটা কুড়ি মিনিটে শুনবেন ক্ষেত খামারের কথা, সুন্দরবনের জীব বৈচিত্র্য, তার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, এ বিষয়ে আলাপচারিতায় থাকবেন ডক্টর সুভাষ মিস্ত্রি, সৌমিত্র মণ্ডল এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন সুব্রত চক্রবর্তী। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। ছটা পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে ইউরিক অ্যাসিড ও তার ভোগান্তি, এ বিষয়ে বলবেন ডাক্তার অর্পিতা সরকার। সাতটায় তরজা গান পরিবেশনায় কেশবলাল মিত্তা ও সহশিল্পীবৃন্দ। সাতটা পঁয়তাল্লিশ মিনিটে নস্টালজিয়া, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত মিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্পাদে। আটটা পনেরো মিনিটে শ্রবণী, প্রথমে কথিকা স্মরণে বরণে মনোজ বসু উপস্থাপনায় সুভাষিস চক্রবর্তী, এরপর অর্পিতা কুণ্ডুর স্বরচিত কবিতা। রাত নটায় কথায় গানে উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আলোর সন্ধানে। এই অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের জন্য বুদ্ধিবৃদ্ধি প্রতিবন্ধকতা এবং অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসামূলক থেরাপি, এ নিয়ে শুনবেন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা মানস প্রতিম দাস। দশটা পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে এসরাজ পরিবেশন করবেন অর্ক সিনহা রায়, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস চৌধুরী। দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী, রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল পঁচিশে জুলাইয়ের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন তাপস পাল, তাল তিন তাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস রুখতে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কড়া আইনি পদক্ষেপের খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে।
1: নতুন দিল্লিতে CJP প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং। আগামীকাল ফের আলোচনা।
0: ইসলামাবাদ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন দিল্লি।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলাজানের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের দিকগুলি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
0: স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের।
1: পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উল্টোরথ যাত্রা উদযাপিত হচ্ছে। বাংলাদেশে উল্টোরথ উপলক্ষে ইসকনের বিশাল শোভাযাত্রা।
0: আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত ঘটনায় দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিলে অনুমোদন দিয়েছে। সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। আকাশবাণী সংবাদ সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এই বিলটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে। গতকাল এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান সংবলিত একটি বিল সংসদে উত্থাপন করা হবে।
1: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ জানিয়েছেন, পরীক্ষায় অনিয়ম ও অন্যায় রুখতে একটি কঠোর বিল আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বিলম্ব না করার উপর জোর দিয়েছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন, সমগ্র দেশও এটাই চায় এবং এই বিল পাশের পথে কোনো বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। তিনি জানান, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। শ্রী রিজিজু আরও বলেন, যদি বিরোধী দল এই বিষয়ে সংসদীয় আলোচনায় বাধা সৃষ্টি করে তবে তাদের দেশের যুব সমাজের ক্ষোভের মুখে পড়তে হবে।
2: সোমবার কো বিল তো হাম লোগ তো তৈয়ারি কর রহে হ্যায়, হাম তো প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় কি ছাত্রো কো লেকর কে জো হাম বিল লা রহে হ্যায় তো উসমে কোই বিলম্ব নাহি হোনা চাহিয়ে, অর জো প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় ইসমে কোই রুকাওয়াত পয়দা করনে কে লিয়ে কোই হটকন্ডে আপনানা ঠিক নাহি হোগা। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
0: পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে বলে খবর। প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মুখে থাকা NTA কে আমূল ঢেলে সাজানোর প্রক্রিয়ারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: NTA জেনারেল ম্যানেজার পদে বেশ কিছু উচ্চপদস্থ পেশাদার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়া ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ পেশাদার নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। এক বিবৃতিতে NTA জানিয়েছে, অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী সংস্থার প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলির মধ্যে এটি প্রথম সুনির্দিষ্ট উদ্যোগ। NTA চুক্তির ভিত্তিতে জেনারেল ম্যানেজার পদের জন্য 4টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার প্রতিটির প্রাথমিক মেয়াদ হবে 3 বছর। এই প্রথমবার তরুণ পেশাদারদের নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে NTA জানিয়েছে।
0: কেন্দ্রীয় মন্ত্রী জেপি

0: নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে শ্রী নাড্ডা জানান, পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়ে সিজেপির দাবিগুলি তারা মনোযোগ সহকারে শুনেছেন। সিজেপি তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কিছু সংস্কারের পরামর্শও দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামীকাল প্রতিনিধি দলের সঙ্গে সরকারের আরও এক দফা আলোচনা হবে বলেও শ্রী নাড্ডা জানান।
1: लगभग दो घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: এদিকে সরকার নীতিগতভাবে তাঁদের দুটি দাবি মেনে নিয়েছে বলে সিজেপি প্রতিনিধি দলের সদস্য তথা সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেছেন।
2: डिमांड है तीन, उनमें से दो डिमांड कॉम्पेंसेशन और एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी, उनसे सरकार पॉजिटिव है।
3: বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে সংসদের উভয় সভার কার্যকলাপ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যু নিয়ে বিরোধীদের ক্রমাগত হই হট্টগোলের জেরে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ সংসদীয় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার বিষয়ে সরকার বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিরোধী সদস্যরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনর্থকে প্রতিবাদ চালাতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পেশ করেন। অন্যদিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন যে কংগ্রেসের বিভিন্ন শর্ত আরোপের কারণেই নিট ইস্যুতে আলোচনা প্রক্রিয়াটি শুরু করা যায়নি। আজ লোকসভা ও রাজ্যসভায় কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তবে অধ্যক্ষ এবং সরকারের তরফে বারংবার অনুরোধ সত্ত্বেও বিরোধী সদস্যরা বিক্ষোভ অব্যাহত রাখায় উভয় কক্ষের অধিবেশনই আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করে দেওয়া হয়।
0: অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 1264 কোটি টাকা ব্যয়ে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী বল্লারি গুন্টাকাল শাখায় তৃতীয় ও চতুর্থ রেলপথ নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ক প্রায় 46 কিলোমিটার বৃদ্ধি পাবে। নতুন দিল্লিতে আজ বিকেলে সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের ফলে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে সংযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটবে। পাশাপাশি দেশের রাসায়নিক শিল্পের উন্নয়নে তিনটি বিশেষ কেমিক্যাল পার্ক গড়ে তোলার লক্ষ্যে ভারত শিল্প বিকাশ যোজনা রসায়ন বা ভব্যা রসায়ন প্রকল্পের ক্যাবিনেট অনুমোদনের কথা জানান তিনি। মোট 3030 কোটি টাকা আর্থিক বরাদ্দে এই ভব্যা রসায়ন প্রকল্পটি 2026-27 থেকে 2030-31 পর্যন্ত 5 বছরের মেয়াদে কার্যকর করা হবে।
3: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাবলী ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, সংঘাত শুরুর পর থেকেই ভারত সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। সব পর্যায়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালিত হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, পারস্পরিক স্বার্থ এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রেখে চলেছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে তিনি জানান, তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত বিষয়গুলি ভারতের নজরে রয়েছে বলে তিনি জানান।
3: হিমাচল প্রদেশের লাহুল স্পিটিতে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। উদয়পুর থানার অন্তর্গত বর্ডার রোডস অর্গানাইজেশনের রাস্তায় কাধুনালা রাহুলের কাছে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ের গা থেকে হঠাৎ একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে একটি টাটা সুমো গাড়িকে পিষে দেয়। ঘটনার পরপরই পুলিশ, জেলা প্রশাসনের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য শুরু করেন। উদ্ধারকারী দল গাড়ির ভেতরে আটকা পড়া যাত্রীদের বের করে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। লাহুল স্পিটির ডেপুটি কমিশনার কিরণ বাদানা জানান, নিহতদের শনাক্ত করার কাজ চলছে। শনাক্তকরণের পর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
0: জম্মু ও কাশ্মীরে অবিরাম বৃষ্টির ফলে সৃষ্ট একাধিক ভূমিধস এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 250 কিলোমিটার দীর্ঘ 44 নম্বর জম্মু শ্রীনগর জাতীয় সড়ক টানা 3 দিন বন্ধ রয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত 6 দিন ধরে চলা অবিরাম বৃষ্টি এবং হর্পাবানের ফলে জম্মু অঞ্চলে 26 জনের মৃত্যু হয়েছে এবং আরও 6 জন নিখোঁজ। রাজ্যজুড়ে একাধিক ব্রিজ এবং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত সত্ত্বেও জম্মু বিভাগের সীমান্তবর্তী 2 জেলা রাজৌরি ও পুঞ্চের সঙ্গে কাশ্মীর বিভাগের সোফিয়ান জেলাকে সংযোগকারী ঐতিহাসিক মুঘল রোড খোলা রয়েছে।
3: সুন্দরবন উপকূলের অদূরে ভারতীয় কোস্টগার্ড ও বন দপ্তরের যৌথ অভিযানে অত্যাধুনিক প্রযুক্তির 5টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 4 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, সমুদ্রপথে অবৈধ পাচার রোধ ও নাশকতামূলক কার্যকলাপ প্রতিহত করার লক্ষ্যে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছিল। ধৃত 4 সুন্দরবন কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র পাচারকারী চক্রের মূল ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে।
0: ইসলামাবাদ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন দিল্লি। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি তৈরি করছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও স্পষ্ট করেন, চলতি সপ্তাহে জম্মু এবং সংলগ্ন অববাহিকা এলাকায় ভারী বর্ষণের কারণেই চন্দ্রভাগা নদীতে জলপ্রবাহ বৃদ্ধি পেয়েছে।
4: The ASEAN forum was utilized by Pakistan to make certain remarks. On that, we have made categorical rejections of the issues raised through our press release. You would have seen our statement on Indus water treaties. Our statement or our position remains unchanged and very clear. Indus water treaty is or remains in abeyance until Pakistan irrevocably and credibly abjures its support for cross-border terrorism.
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136 পর্ব। ওইদিন সকাল 11 আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলজানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত রোমানিয়া অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, পরিচ্ছন্ন শক্তি, যোগাযোগ ব্যবস্থা ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন এবং দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
1: বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তার পাঁচ বছর মেয়াদের প্রায় দুবছর বাকি থাকতেই পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজুদ্দিন আহমেদ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
0: পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উল্টোরথ উদযাপিত হচ্ছে। মাসির বাড়িতে আট দিন থাকার পর নবম দিনে শ্রীজগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা ফিরে আসেন তাদের নিজ মন্দিরে। এদিকে নদিয়ার মায়াপুর ইস্কনের উল্টোরথযাত্রা আজ মহাসমারোহে পালিত হয়। সন্ধ্যায় তিনটি সুসজ্জিত রথ 5 কিলোমিটার পথ পরিক্রমা করে রাজাপুরে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছয়।
1: বাংলাদেশে উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন উল্টো রথযাত্রা উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা পলাশীমুর জগন্নাথ হল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ইস্কন মন্দিরে শেষ হয়। এছাড়া বাংলাদেশে পুরান ঢাকার তাঁতিবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডে রামসীতা মন্দির, শাঁখারিবাজার কমিটি এবং লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় উল্টো রথযাত্রা উৎসব হয়েছে।
0: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিরুদ্ধ মত দমনের বিষয়টি উপেক্ষা করায় ভারত রাষ্ট্রসংঘের প্রতি তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি প্রক্রিয়ার ক্ষমতায়ন বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বথানানি বলেন, বিশ্বের অন্যান্য দেশে অনুরূপ ঘটনা ঘটলে রাষ্ট্রসংঘ তার কঠোর সমালোচনা করে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এমন দমনপীড়নের বিষয়টি তার প্রাপ্য গুরুত্ব পায় না।
1: আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় দাবাডু প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ফিডের বর্তমান প্রেসিডেন্ট আর্কাডি ভেরকোভিচ তার পদ থেকে অব্যাহতি নেওয়ায় আনন্দ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। এদিকে আসন্ন ফিডে দাবা অলিম্পিয়াডের জন্য গতকাল ভারতের পুরুষ ও মহিলা দল ঘোষিত হয়েছে। ওপেন বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ আর প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগেসি, নিহাল সারিন ও বিদিত গুজরাটি অংশগ্রহণ করেছেন। অধিনায়ক হয়েছেন শ্রীনাথ নারায়ণন। মহিলা বিভাগে কুনরু হাম্পি, দেশমুখ, বৈশালী রমেশবাবু, বান্তিকা আগ্রওয়াল, সবিতা শ্রীবি অংশ নিচ্ছেন। অধিনায়ক করা হয়েছে শ্যামস মিশ্রাকে। উজবেকিস্তানের সমরকান্দে আগামী 15 সেপ্টেম্বর দাবা অলিম্পিয়াড শুরু হবে। শেষ হবে 27 সেপ্টেম্বর। 2024 সালে শেষ দাবা অলিম্পিয়াডে ভারতের পুরুষ ও মহিলা দুদলই সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে দ্রুত বিচারের জন্য ফাস্ট্র্যাক আদালত গঠন এবং কড়া আইনি পদক্ষেপের খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে।
0: নতুন দিল্লিতে CJP প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং। আগামীকাল ফের আলোচনা।
1: ইসলামাবাদে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন নতুন দিল্লি।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলাজানের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের দিকগুলি নিয়ে আলোচনা করেছেন।
1: স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের।
0: পশ্চিমবঙ্গ সহ সারা দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উল্টো রথযাত্রা উদযাপিত হচ্ছে। বাংলাদেশে উল্টো রথ উপলক্ষে ইস্কনের বিশাল শোভাযাত্রা।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়।

চক্রবেরিয়া স্কুলের অনুষ্ঠান, অভিনয় হবে গয়াসুর নাটক, প্রস্তুতি চলছে। কিন্তু ছোটবেলার গয়াসুরের চরিত্রের জন্য ছেলে পাওয়া যাচ্ছে না স্কুলে। অনুষ্ঠানের দায়িত্বে থাকা মাস্টারমশাই বেশ খানিকটা হতাশ হয়ে ক্লাসে এসে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ নেই যে প্লে করতে পারে? অরুণ নামের একটি ছেলে 9 বছর বয়স দাঁড়িয়ে উঠে বললে, আমি করব। সে করল এবং রীতিমতো নজর কাড়ার অভিনয় করল। হেডমাস্টার মশাই পিঠ চাপড়ে দিয়ে বললেন, ওয়ান্ডারফুল, চমৎকার অভিনয় করেছো তুমি। এই অরুণের জেঠামশাইদের ক্লাবের নাম সুহৃদ সমাজ, সেখানে নিয়মিত যাত্রার মহড়া চলত। ছোট্ট অরুণ ঠায়ে দাঁড়িয়ে রিহার্সাল দেখত প্রায় রোজ। সেখান থেকে ক্রমশ অভিনয়ের নেশা আর সহজাত প্রতিভা ছিলই, এই সব মিলিয়েই স্কুলের নাটকের অমন চমৎকার অভিনয়। বাঙালি রূপলি পর্দার এক ও অদ্বিতীয় মহানায়ক যিনি, ভবিষ্যতের উত্তম কুমার হয়ে ওঠা শুরু ঠিক এভাবেই। কিন্তু অবিসংবাদিত মহানায়ক হয়ে উঠেও আজীবন মঞ্চের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন মহানায়ক। ছবির চাপে ক্রমশ সেই সংখ্যা কমে গেছে, কিন্তু কখনোই তিনি নাট্য বিচ্ছিন্ন হননি। মহানায়কের মঞ্চ জীবনের দিকগুলি ততটা আলোচিত হয় না। আজ হারানো দিনের গানে মঞ্চের প্রতি মহানায়ক উত্তম কুমারের যে অকৃত্রিম ভালোবাসা তার গল্প, অভিনয় নিয়ে তার ভাবনার গল্প, মঞ্চে মহানায়ক। আর আজ আমরা গান হিসেবে বেছে নিয়েছি বেশিরভাগই সেই সব গান যেখানে ছায়াছবিতে উত্তম কুমারকে মঞ্চে গান গাইতে দেখা গেছে, কিংবা নাটক হয়েছে প্রথমে এবং সেই মঞ্চ সফল নাটক যখন আবার থিয়েটারে এসেছে, থিয়েটারের পর সিনেমায় এসেছে, সেখানে যে গান ব্যবহার হয়েছে সেরকম গান। প্রথম গান দেয়ানেয়া থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

স্কুলে তো অভিনয় চলছিল, এরপর এলো পাড়ার নাটকে সুযোগ। খুব ইচ্ছে ছিল অরুণের জ্যাঠামশাইয়ের ক্লাবের হয়ে যাত্রা করার। ইচ্ছে পূরণ হলো একদিন ব্রজদুলাল নাটক, সেখানে ছোট কৃষ্ণ সেজে সবাইকে মুগ্ধ করল অরুণ। এই নাটকে অভিনয় করেছিলেন সেই সময় চিত্র আর মঞ্চ জগতের নামী অভিনেতা ফণি রায়। তিনি অরুণের জ্যাঠামশাইকে ডেকে বললেন, শোনো হে, তোমার ভাইপো কিন্তু বড় হয়ে খুব ভালো অভিনেতা হবে। এই ভবিষ্যৎবাণী যে রীতিমতো অব্যর্থ তা কি আর বলার অপেক্ষা রাখে? বন্ধুরা, বড় হতে হতে একদিকে যেমন ছোট্ট অরুণের অভিনয়ের ইচ্ছে প্রবল হতে লাগল, সেই সঙ্গে চলল নাটক দেখা, বন্ধুরা মিলে সিনেমা দেখা, পাড়ায় সমবয়সীদের নিয়ে ক্লাব তৈরি করা যেখানে নাটক করা যাবে, মহড়া দেওয়া যাবে। আর এসব হতো কোথায় বলুন তো? কেন, ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের গিরিশ ভবনের ঠাকুর দালানে। সে বাড়ির ঠাকুর দালান জানে পাড়ার ছেলে অরুণ কুমারের উত্তম কুমার হয়ে ওঠার গল্প। সে ঠাকুর দালান আস্ত এক ইতিহাসের সাক্ষী, যে ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ। সেই ঠাকুর দালান থেকেই অভিনয় শুরু উত্তম কুমারের। আর কেরিয়ারের তুঙ্গে যখন তিনি পৌঁছে গেছেন, তখনও প্রতি বছর পুজোর ঠিক আগে নিয়ম করে যাত্রায় অংশ নিতে ভোলেননি। কোনো রকমে শুটিংয়ের কাটছাঁট করে ফিরে আসতেন বাড়িতে, ওই ঠাকুর দালানে মেতে উঠতেন মহড়ায়। বাতাসে আগমনের সুর ভাসলেই সেই পাড়া জানত মহানায়ক হয়েও উত্তম কুমার সকলের সঙ্গে মিশে এসে গেছেন যাত্রা করতে। জগদ্ধাত্রী পুজোয় অভিনয় হতো, কিন্তু মহড়া শুরু হয়ে যেত দুর্গাপুজোর সময় থেকেই। রীতিমতো রাত ১২টা থেকে ভোর ৫টা অবধি চলত যাত্রা।

না, পরিবারের মহিলারা অভিনয় করতেন না, উত্তম কুমারের নায়িকা হতেন এইসব যাত্রা এবং নাটকে পরিবারের পুরুষরাই। তার মঞ্চ অভিনয়ের অনেক গল্প নিয়ে রয়েছি আজ। পরের গানটি আমরা শুনব সোনার খাঁচা ছবি থেকে। এই ছবিতেও বেশ কয়েকটি গান আছে যেখানে আমরা দেখতে পেয়েছি মহানায়ক উত্তম কুমার মঞ্চে গান গাইছেন, কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়।

এদিকে ছবিতে অভিনয়ের সুযোগ ঘটে গেল, কিন্তু সেখানে শুরুর দিনগুলোতে রীতিমতো প্রতিষ্ঠার সংগ্রাম। সেই সময় পরিবারের দায়িত্ব মেটাতে অরুণ কুমার চাকরি করছেন পোর্ট কমিশনার্সে। মঞ্চেও চলছে একের পর এক নাটকে অভিনয়, কর্ণার জুনে শ্রীকৃষ্ণ, শাহজাহানে দিলদার, দুই পুরুষে সুশোভন, নানা চরিত্র। আর যে চরিত্রগুলি তিনি বেছে নিয়ে অভিনয় করছেন, সেসব চরিত্রে তখন পেশাদারী মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন বিশ্বনাথ ভাদুরী, নরেশচন্দ্র মিত্র, ছবি বিশ্বাস, জহর গঙ্গোপাধ্যায়, এদের মতো সব ডাকসাইটে অভিনেতারা। তাই উত্তম কুমার যখন এসব চরিত্রে অভিনয় করতে যেতেন, রীতিমতো শুরুর দিকে দুরুদুরু বক্ষে অভিনয় করতে হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সফল হয়েছেন আর দর্শকদের কাছে পেয়েছেন অকুণ্ঠ প্রশংসা। সেই প্রশংসাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল অনেকখানি। একবার অফিসে, পোর্ট কমিশনার্সের অফিসে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হাসির নাটক ডিটেকটিভ হবে, সেখানে মুখ্য চরিত্রটিতে অভিনয়ের ইচ্ছে, কিন্তু অফিসের থিয়েটার ইনস্টিটিউটের যিনি সেক্রেটারি মনোতোষবাবু, তিনি কিছুতেই উত্তমকে সেই চরিত্রে নিতে চাইছেন না। শেষবতী অভিনয় নিলেন এবং দুর্দান্ত কমেডির অভিনয় করলেন উত্তম কুমার। শেষ পর্যন্ত মনোতোষবাবুই তার হাতে তুলে দিলেন সেরা অভিনেতার স্বর্ণপদক। আজ আমরা শুনছি সেই সব গান যেখানে মঞ্চে উত্তম কুমারকে আমরা গান গাইতে দেখেছি, অথবা যেসব মঞ্চ সফল নাটক পরে ছবি তৈরি হয়েছে সেই সব ছবির গান। পরের গানটি আমরা শুনব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুরুর দিকে সংগ্রামের যে পথ, সেই পথ পেরিয়ে পর্দায় প্রতিষ্ঠা ঘটছে উত্তম কুমারের। 1950-এর দশকের গোড়ার দিক, এইরকম সময় পেশাদারী মঞ্চের ডাক এলো। কিরকম করে? এমন একটা সময় তখন যখন প্রথম দিকের সেই ফ্লপ মাস্টার জেনারেলের যে ব্যঙ্গ করে বলা উপাধি, সেটা কাটিয়ে উঠে একটু একটু সাফল্যের মুখ দেখছেন। মুক্তি পেয়েছে বসু পরিবার, মুক্তি পেয়েছে সাড়ে চুয়াত্তর। এইরকম সময় জহর গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি ছবিতে অভিনয় করছেন মানময়ী গার্লস স্কুল। সেখানে তিনি কথা প্রসঙ্গে জহরবাবুকে বললেন যে অ্যামেচার থিয়েটারে নানা রকম ব্যাপার আছে যেখানে বড্ড বিরক্ত লাগে, সব কিছু ঠিকঠাক মতো যেন হয়ে ওঠে না। উত্তম কুমারের এই যে মনে দ্বিধা অ্যামেচার থিয়েটার নিয়ে, এই সব কথা শুনতে শুনতে জহর গঙ্গোপাধ্যায় তাকে বললেন, একটা কাজ করা যাক, আপনি বরং বাণিজ্যিক থিয়েটারে যোগ দিন। এখানে একেবারে সরাসরি দর্শকের হাতে একজন অভিনেতা নিজের অভিনয় ক্ষমতা আর জনপ্রিয়তা মেপে নিতে পারে। উত্তম কুমারের ভারী পছন্দ হল কথাটা। ওদিকে জহর গঙ্গোপাধ্যায়ও স্টার থিয়েটার কর্তৃপক্ষকে উত্তম কুমারের কথা বললেন। অবশ্য আরেকটা ব্যাপারও আছে, ঠিক কিভাবে উত্তম কুমারের সঙ্গে স্টার থিয়েটারে যোগাযোগ হলো সেই নিয়ে। সাবিত্রী চট্টোপাধ্যায় তার আগে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন এবং তিনি তখন জানতে পারলেন যে ছবি বিশ্বাস স্টার থিয়েটার ছেড়ে যোগ দিয়েছেন মিনার্ভায়। মিনার্ভা স্টারে তখন একেবারে চূড়ান্ত প্রতিযোগিতা চলত, সকলে জানতেন সেই প্রতিযোগিতার কথা। ছবি বিশ্বাস মিনার্ভায় করবেন ঝিন্দের বন্দি, নিজে প্রধান চরিত্রটি, দ্বৈত চরিত্রে তিনি থাকবেন এবং ছবি বিশ্বাস ভাবছিলেন যে ময়ূর বাহনের চরিত্রে নিয়ে আসবেন উত্তম কুমারকে। এই পরিকল্পনার কথা জেনে সঙ্গে সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় স্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা করলেন যাতে দেবনারায়ণ গুপ্তের নতুন নাটক শ্যামলীতে উত্তম কুমারকে নিয়ে আসা যায়। এই শ্যামলী নাটকের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করল। আর সাবিত্রী চট্টোপাধ্যায় কেন উত্তম কুমারকে ওই, যাকে আমরা আজকের ভাষায় বলি, রেকমেন্ড করেছিলেন? আসলে তার আগেই অভিনয় যখন করেছেন একসঙ্গে, সাবিত্রী চট্টোপাধ্যায় তার অভিনয় দেখে বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন অনেককে যে দুর্গাদাসের পর বাঙালি একজন মনে রাখার মতো নায়ক পেতে চলেছে। ততদিনে যখন রংমহলের সফল নাট্যকার দেবনারায়ণ এসে পৌঁছলেন স্টার থিয়েটারে নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে, তখন সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা মেনে নিয়ে এবং জহর গঙ্গোপাধ্যায়ের কথায়, এই দুজনের সম্মিলিত রেকমেন্ডেশনে উত্তম কুমার যোগ দিলেন স্টার থিয়েটারে। শ্যামলী নাটক অত্যন্ত মঞ্চ সফল নাটক, আর 16টি অভিনয় হলেই 500 রজনী অতিক্রান্ত হতে পারত, সেটি হয়নি। কিন্তু অমন মঞ্চ সফল নাটক তার আগে আর আসেনি।

শ্যামলী নাটকের কথায় আমরা এসে পৌঁছলাম কথায় কথায়। এই যে শ্যামলী নাটক, এই নাটকের শিল্পী সমাবেশ ছিল রীতিমতো তাক লাগানো। সরজুবালা দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, রবি রায়, জহর গঙ্গোপাধ্যায়, অপর্ণা দেবী, শ্যাম লাহা, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, কে নেই সেখানে। অসম্ভব জনপ্রিয় হয়েছিল নাটকটি। বলা বাহুল্য, উত্তম কুমারের অভিনয় অত্যন্ত প্রশংসা পেয়েছিল। এই নাটকে অভিনয়ের পর উত্তম কুমারের নাম হয়ে গেছিল শ্যামল। কেন বলুন তো? নামটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। আসলে নাটক দেখে অত্যন্ত অভিভূত হয়ে গ্রিন রুমে উত্তম কুমারের সঙ্গে দেখা করে তিনি বলেছিলেন, এখন থেকে আমি তোমাকে শ্যামল বলে ডাকব। অবশ্যই নাটকে উত্তম কুমার অভিনীত চরিত্রের নাম ছিল অনিল। কাহিনী সাহিত্যিক নিরুপমা দেবীর লেখা। এই চরিত্রটি আসলে আধুনিক মনস্ক এক যুবকের ছবি, যে সংস্কারকে কাটিয়ে উঠে অসহায় এক বোবা মেয়েকে বিয়ে করেছে। সেই মেয়েই শ্যামলী। এই চরিত্রে অভিনয় করতেন সাবিত্রী চট্টোপাধ্যায়। নানা পারিবারিক প্ররোচনা, নানা কিছু সত্ত্বেও অগ্নিসাক্ষী করা স্ত্রী শ্যামলীকে অনিল কখনো ছাড়তে রাজি নন। আর এই নাটকে অনিলের মা সরলা চরিত্রে অভিনয় করতেন নাট্য সম্রাজ্ঞী সরজুবালা দেবী, উত্তম কুমারের সরজুমা। এই নাটক দেখার পর অনেক মহিলা দর্শকই নাকি বলতেন, আহা, আমার যদি উত্তমের মতো একটা ছেলে থাকত। এই শ্যামলী নাটক প্রথমবার মঞ্চস্থ হয়েছিল 1953 সালে দুর্গাপুজোর সময়। তখন পুজোতে নতুন নাটক নামত বাণিজ্যিক থিয়েটারে। বসু পরিবার আর সাড়ে চুয়াত্তর, হিট বলতে এই দুটি ছবি সম্বল। আর শ্যামলী নাটকে দায়িত্ববান স্বামী এবং নিষ্ঠাবান পুত্র, এমন একটি রসায়নে ভেজা চমৎকার চরিত্র অনিল, সেই চরিত্রে অভিনয়, তার যে অভিনয়ের কেরিয়ার, সেখানে নিঃসন্দেহে বাড়তি আঁচ জুগিয়েছিল। টানা তিন বছর ধরে 484 রজনীর নায়ক হয়েছিলেন উত্তম কুমার। আর এই নাটক যখন বন্ধ হল, তখন আজকের ভাষায় উত্তম কুমার বাংলা ছবির সুপারস্টার। এরপরে যে গানটি শুনব সেটি অজয়কর যখন শ্যামলী নাটকের অনুপ্রেরণায় এই নামে ছবি করলেন এবং নায়ক নায়িকা সেখানে উত্তম কুমার, কাবেরী বসু, সেই ছবির গান।

শ্রোতা বন্ধুরা, আজ হারানো দিনের গানে আমাদের স্মরণে মঞ্চের মহানায়ক, এবং আমরা শুনছি সেই সব গান যেখানে ছবি তৈরি হয়েছে পরবর্তীকালে তার মঞ্চ সফল নাটক নিয়ে, অথবা মঞ্চে আমরা তাকে দেখেছি গান গাইতে। পরের অংশে যাবার আগে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। সাধারণ মানুষের কথা সবথেকে ভালো করে যারা বুঝেছিলেন তাদের মধ্যে কবিয়াল, গীতিকার, সুরকার অনন্য তারা। নদীর জোয়ার ভাটার তালে হোক অথবা পালকির দুলকি চালের ছন্দে সুরের মাদকতা বাঁচার রসদ জুগিয়েছে চিরকাল। আগামীকাল হারানো দিনের গানের অনুষ্ঠানে শুনবেন সেই মানুষের কথা গানে গানে। উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। আগামীকাল ঠিক রাত ১১টায় মৈত্রী প্রচার তরঙ্গে।

আমরা ছিলাম শ্যামলী নাটকের গল্পে। এই নাটকের গল্প যেন ফুরোবার নয়, তার কারণ এমন একটি মঞ্চ সফল নাটক যার অভিনয় হয়েছিল 484 রজনী ধরে এবং অভিনয় ছিলেন উত্তম কুমার। তিনি যখন শুরু করেছিলেন এই নাটকে অভিনয়, তখন তার ঝুলিতে দুটি ছবি যেগুলি সাফল্যের মুখ দেখেছিল, আর শেষ করলেন যখন তখন তিনি নায়ক থেকে মহানায়কের পথে। স্টার থিয়েটারে যখন অভিনয় করতে এলেন, তখন কিন্তু শুধু উত্তম কুমারের সামনে চ্যালেঞ্জ ছিল এমন নয়, চ্যালেঞ্জ ছিল দেবনারায়ণ গুপ্তর সামনেও। তিনি প্রথম এসেছেন স্টারে, আর বহু খরচ করে

কারের মালিক সলিল মিত্র সেই প্রথম রিভলভিং ডিস্ক লাগিয়েছেন মঞ্চে, তাই সেই খরচও তুলতে হবে। এই সব চ্যালেঞ্জ একেবারে হেসে উতরে দিয়েছিলেন উত্তম কুমার। স্টার যখন তিনি ছাড়লেন, তখন শ্যামলীর স্ক্রিপ্টটি অফিস ঘরে রেখে আসেন দেবনারায়ণবাবু। এই স্ক্রিপ্টটি ছিল উত্তম কুমারের। স্টারে যখন আগুন লেগে যায়, এই স্ক্রিপ্টটি ভস্মীভূত হয়ে গেল। উত্তম কুমার স্টার থিয়েটারে এই 484 রজনী অভিনয়ের পর কেন ছেড়ে দিলেন, এ নিয়ে নানা বিতর্ক, নানা কথা আছে। কেউ বলে দীর্ঘদিন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে অভিনয় করতে করতে কোথাও পারিবারিক অশান্তির আঁচ দেখা দিয়েছিল এবং সেই কারণে ছাড়তে বাধ্য হন। কিন্তু বেশ কিছু সমালোচক তাদের লেখা থেকে এও জানা যায় যে শেষ দিনের অভিনয় করতে করতে উত্তম কুমার মঞ্চে অজ্ঞান হয়ে যান। ডাক্তার লালমোহনবাবু এসে দেখলেন এবং সেসবটি দেখা গেল তার প্যারাটাইফয়েড হয়েছে। এই অবস্থায় অভিনয় চালিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছিল না, তাই ওই 500 মাইলস্টোনটি আর ছোঁয়া হল না। কিন্তু তাতে কি, আমরা পেয়ে গেলাম অসামান্য একটি নাটক যার অনুপ্রেরণায় ছবি তৈরি হল পরবর্তীকালে এবং সেই ছবিও অত্যন্ত জনপ্রিয়। শ্যামলীর কথা হতে হতে আরেকটা গল্প বন্ধুরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। 484 রজনী কিন্তু সে পথে কম বাধা আসেনি। একবার যেরকম আগে বলছিলাম আপনাদের, পূজোর সময় তো পাড়ায় নাটক হতোই, যার মহড়া হতো, অভিনয় হতো ঠাকুর দালানে গিরিশ ভবনে। একবার উত্তম কুমারের মনে হল এই যে স্টারের নাটক শ্যামলী, সেই নাটকেরই অভিনয় করতে হবে। ওদিকে স্টারে তখন সবে 100 রজনী পেরিয়েছে। উত্তম কুমারের যে পাড়ার ক্লাব লুনার ক্লাব, এই ক্লাবে ছোটবেলা থেকে অভিনয় করেছেন, সেখানে অভিনয় করেছেন সমবয়সীদের সঙ্গে, পাড়ার বয়স্ক মানুষ যারা বয়োজ্যেষ্ঠ তাদের সঙ্গে, এবং এই লুনার ক্লাবই উত্তম কুমারের নাটক নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা তার পীঠস্থান, সেখানেই তার হাতে খড়ি এবং সেখানেই তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা। তিনি ঠিক করলেন ওই 100 রজনী পেরিয়ে যাওয়া নাটক শ্যামলী এখানে মঞ্চস্থ করতে হবে এবং অভিনয় করবেন তিনি, সঙ্গে থাকবেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সে তো একেবারে হই হই হল, পাড়া জুড়ে তো সকলে অত্যন্ত উৎসাহী, কিন্তু স্টার থিয়েটার কর্তৃপক্ষ বারণ করে দিলেন। সলিল মিত্র স্টারের মালিক, দুই পরিচালক শিশির মল্লিক আর যামিনী মিত্রকে দিয়ে বললেন এ জিনিস যেন না হয়, এই নাটক আমরা বাইরে করতে দেব না। উত্তম কুমার বললেন এই নাটক যদি আমার ঠাকুর দালানে করতে দেওয়া না হয় পুজোয়, তাহলে আমি স্টার থিয়েটার ছেড়ে দেব। সেসবটি উত্তম কুমারের সরোজুমা সরোজুবালা দেবী পাশে দাঁড়ালেন আর দাঁড়ালেন টেকনিশিয়ানরা। শেষ পর্যন্ত শ্যামলী লুনার ক্লাবে অভিনয় হল। আমরা পরের গানে চলে যাই বন্ধুরা, যেখানে আরেকটি ছবি, যে ছবির গান আমরা শুনেছি সোনার খাঁচা, সেখানে আবারও মঞ্চে গান গাইছেন উত্তম কুমার।

0: আমরা উত্তম কুমারের নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলাম। এই পরীক্ষা নিরীক্ষা স্বরপ্রক্ষেপণ নিয়ে, এই পরীক্ষা নিরীক্ষা কিভাবে ডায়লগ বলা হবে তা নিয়ে, এবং তিনি অভিনয় করতে করতে নিজেকে যত পরিশীলিত করেছেন এবং যেভাবে তিনি নিয়মিত বিদেশি ছবি দেখে চর্চা করেছেন অভিনয়ের মাধ্যম নিয়ে, নাটক হোক কিংবা সিনেমা, তিনি বুঝতে পেরেছিলেন বয়োজ্যেষ্ঠ অভিনেতারা যেভাবে তখন চড়া দাগের অভিনয় করতেন, আস্তে আস্তে মানুষ তাকে আর পছন্দ করবে না, অভিনয় হবে স্বাভাবিক, যেন মানুষ প্রতিদিনের জীবনে যেভাবে ব্যবহার করে, কথা বলে, ঠিক সেই রকম। দেখুন তো এই কথাগুলো ভারী চেনা লাগে কিনা।
1: এটা কি স্বগতোক্তি না হলিউড স্টাইল? বিড়বিড় করছো কেন?
2: আগে এখানে একটু কমই চাইছিল না?
1: কম চাইছিল?
2: বঙ্কিম লিখেছেন যে সেকালের ছেলেরা বাপের সামনে গলা তুলত না।
1: না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি? আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। তুমি তো স্টেজে অভিনয় করেছো, গলার কাজ
2: গর্ভবতী লোকের সামনে আমাকে অপমান করতে
1: ভদ্রলোক
2: বিন্দু মাত্র দ্বিধা করলেন না। প্রবীণ অভিনেতা, তাই আমিও সেটা হজম করে গেলাম। যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয়ের স্টাইলটা ভুল, কারণ সেটা
0: এই যে উত্তম কুমার, অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার যে যাত্রাপথ, সেখানে প্রতি মুহূর্তে যিনি যেমন সংগ্রাম করেছেন নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, প্রতি মুহূর্তে একই সঙ্গে নিজের সিনেমা, থিয়েটার, প্রতিটি মাধ্যম, সেখানে পৃথিবী জুড়ে কি কাজ হচ্ছে এই চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। নায়ক যে ছবি যার একটু অংশ আমরা শুনলাম, ঠিক এই জায়গাটায় এইটাই তিনি বারবার বলেছেন, যে কথা নায়ক ছবির মাধ্যমে সত্যজিৎ রায়ও দর্শকের কাছে পৌঁছে দিয়েছিলেন। আরেকটা জায়গার কথা কি আপনাদের মনে পড়ছে বন্ধুরা, যেখানে নায়ক ছবির যে মূল চরিত্র অরিন্দম, অরিন্দমকে তার শঙ্করদা, যার কাছে তার নাটকের হাতে খড়ি, তিনি বলছেন, দেখ অরিন্দম, ফিল্মের একটা গ্ল্যামার আছে জানি, কিন্তু তার সঙ্গে আর্টের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বিশেষ করে ফিল্মের অভিনয়ের কোনো সাস্টেন্ড কন্ট্রিবিউশন বলে কিছু থাকতে পারে না। এ আমি জেনে বলছি, না জেনে নয়, ফিল্ম নিয়ে বিস্তর পড়াশুনো করা আছে আমার। A film actor is nothing but a puppet. পুতুল, পরিচালকের হাতে সে পুতুল, ক্যামেরাম্যানের হাতে সে পুতুল, সাউন্ড রেকর্ডিস্টের হাতে সে পুতুল, আর যিনি কাঁচি দিয়ে ছবি কাটবেন আর কেটে কেটে জুড়বেন তার হাতে সে পুতুল। আরেকটা কথা, মঞ্চের অভিনেতার যে আসল সোর্স অফ ইন্সপিরেশন দর্শক, ফুটলাইটের পেছনের ওই কালো কালো মাথাগুলো যে দেখিস, যার থেকে তোর প্রতিদিনের ইন্সপিরেশন, এই জায়গাটা, ঠিক এই জায়গাটাই উত্তম কুমারকে মঞ্চের সঙ্গে সম্পৃক্ত করে রেখেছিল। ওই যে ফুটলাইটের পিছনে দেখা কালো কালো মাথাগুলো, যাদের থেকে সঙ্গে সঙ্গে একেবারে হাতে গরম তাদের অভিব্যক্তি, তাদের ভালো লাগা, মন্দ লাগা, তাদের ভালোবাসা, এই সব কিছুকে স্পর্শ করবেন একজন অভিনেতা। এই জায়গা

উত্তম কুমার যখন শ্যামলী নাটকে অভিনয় করতেন, সেখানে তার অভিনয় দেখে তৎকালীন জনপ্রিয়তম পত্রিকা লিখেছিল যে মঞ্চে উত্তম কুমার চলচ্চিত্রের থেকে বেশি অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এমনকি ইংল্যান্ডের এক খ্যাতনামা অভিনেতা দম্পতি স্যার লুইস কেসন আর সাইবিল থর্নডাইক শ্যামলী নাটক দেখে মুগ্ধ হয়েছিলেন এবং অকুণ্ঠ প্রশংসা করেছিলেন। এরপর ছবির জগতে যত ব্যস্ততা বেড়েছে তার, তিনি পেশাদারী মঞ্চ থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। তবু পুজোর ওই যাত্রা বা ঠাকুর দালানের নাটক ছাড়াও যখনই সম্ভব হয়েছে নাটক করেছেন। অপেশাদার মঞ্চে তিনি কঙ্কাবতীর ঘাট নাটকে অভিনয় করেছেন, সেখানে তার সঙ্গে অভিনয় করেছেন আবারও সাবিত্রী চট্টোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। কিছুদিন পর অভিনেত্রী সংঘ থেকে যখন উত্তম কুমার বেরিয়ে গেলেন, তৈরি করলেন শিল্পী সংসদ। এই সংস্থাটিকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য নানা রকম উদ্যোগ নিতেন তিনি, তার মধ্যে একটি ছিল নাট্য প্রযোজনা। শিল্পী সংসদের অনুষ্ঠানে একের পর এক মঞ্চস্থ হয়েছে পুনর্মিলন, নীল দর্পণ, শাহজাহান, আর এই সবকটিতেই অভিনেতা ও পরিচালক হিসেবে থাকতেন একমে বাদ দ্বিতীয়ম উত্তম কুমার। ১৯৬৯ সালে রবীন্দ্রসদনে অভিনয় হল অলিকবাবু নাটক। এখানে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার, গানও গিয়েছিলেন তিনি। সেই দিনই আরেকটি অভিনয় হল অভিসার গীতিনাট্য, তাতেও নায়কের ভূমিকায় ছিলেন উত্তম কুমার, আর তার সঙ্গে তিন নায়িকা ছিলেন বাসবী নন্দী, লিলি চক্রবর্তী, জ্যোৎস্না বিশ্বাস। এখানে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে তিনটি গান ছিল, দুটি গিয়েছিলেন শ্যামল মিত্র, আরেকটি ছিল উত্তম কুমারের কণ্ঠে, বলো কি নামে ডাকব তোমায়। ১৯৭০ সাল সেপ্টেম্বর মাসের পয়লা তারিখে আবারও শিল্পী সংসদের প্রযোজনায় মঞ্চায়িত হয়েছিল ক্ষীরোদ প্রসাদের আলিবাবা নাটক। বাবা মুস্তাফা চরিত্র, বিচিত্র দর্শন, দাড়ি নিয়ে এবং অদ্ভুত পোশাকে সেই বাবা মুস্তাফা, যে বৃদ্ধ মুচির চরিত্র, সেখানে অতুলনীয় অভিনয় করেছিলেন উত্তম কুমার। জনপ্রিয়তার শীর্ষে থেকেও নায়ক নয়, বেছে নিয়েছিলেন বাবা মুস্তাফার চরিত্র। এই নাটকটি সেদিন এত জনপ্রিয়তা পেয়েছিল যে আবারও কয়েকদিন পর সেপ্টেম্বর মাসের ১১ তারিখে মঞ্চস্থ করতে হয়েছিল নাটকটি। শিল্পী সংসদের প্রযোজনায় উত্তম কুমারের পরিচালনায় রবীন্দ্রনাথের নাটকও মঞ্চস্থ হয়েছিল সূক্ষ্ম বিচার, ১৯৭৩ সালের ১৪ই মে বিশ্বরূপায়। মূল চরিত্রে ছিলেন উত্তম কুমার, বিকাশ রায়। চলে আসি আরেকটি গানে, যে গানে ছায়াছবিতে আমরা দেখেছি উত্তম কুমার অ্যান্টনি কবিয়ালের চরিত্রে।

0: অভূত বা ওই যে কেল ভিন্ন ভিন্ন অন্তিমে স্বাভাবিকাঙ্গী বাহ বাহ বাহ বাহ ওই কে লোক ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী বাহ বাহ
1: ও সাহেব বেশ নাটক করতে জানেন দেখছি সবাই তাহলে একানন সঙ্গে ওই ওই পোঁয়ের দলও আছে হম আচ্ছা ওরে বাজা বাজা ভালো করে বাজা
2: দিদি নানা তিনা দিদি নানা তিনা দিদি নানা তিনা দা দিদি নানা তিনা দা দিদি নানা তিনা

0: আর সানাই টানা গরজে যত তর যে যে তার কুয়ে দল বালু জরে দাঁড়িয়ে বলে হ্যাঁ এখানে হাঁটু জল
1: হ্যাঁ এখানে হাঁটু জল।

উত্তম কুমার, সিনেমা এবং থিয়েটার, নাটক এই ধারাগুলিতে অভিনয় করতে করতে বুঝতে পেরেছিলেন, উনিশ শতকের যে বাংলা পাবলিক থিয়েটার যাত্রা, তার যে আকর্ষণ, তার আবেদন, সেটা বাঙালি দর্শকের ওপর এমনভাবে ভর করে আছে, তার সঙ্গে যদি একরকমভাবে বোঝাপড়া করা না যায়, তাহলে আধুনিক বাংলা সিনেমা কিংবা সমকালীন হলিউডের ছবির মতো সেই ধারার যে স্বাভাবিক অভিনয় দিয়ে করা নাটক, তা কোনোদিনই দর্শক মনে দাগ কাটতে পারবে না, তাদের আদর পাবে না। সেই বোঝাপড়ারই চেষ্টা করেছেন অভিনয়ের মধ্য দিয়ে, ঠিক যেমন নায়ক ছবিতে সত্যজিৎ রায়ের ফুলগু ধারার মতো বয়ে চলেছে সিনেমা এবং থিয়েটারের তুল্যমূল্য বিচারক বিচারের যে ধারাটি, বাদীস্বর বিবাদীস্বরের মতো, ঠিক সেভাবেই। ১৯৬৮ সালে মধ্যগগনে যখন তিনি একবার দেবনারায়ণ গুপ্তকে ফোন করে আবারও পেশাদারী মঞ্চে ফিরতে চেয়েছিলেন উত্তম কুমার, বলেছিলেন এমন একটা বই কি লিখতে পারেন না যাতে প্রথম অঙ্কের শেষ থেকে শেষ অঙ্ক পর্যন্ত আমার চার পাঁচবার অ্যাপিয়ারেন্স থাকবে? না, সেসবধি সেই নাটক আর হয়ে ওঠেনি, কিন্তু আজীবন তিনি ভালোবেসেছেন নাটককে, ভালোবেসেছেন মঞ্চকে, এবং থিয়েটার আর সিনেমার অভিনয় রীতির যে ফারাক, সেই ফারাক তিনি গড়ে দিয়েছিলেন আমাদের বাংলা ছায়াছবিতে তার অভিনয়ের ধারাকে প্রতিষ্ঠা করে। আজকের শেষ গানটি আবারও যেখানে মঞ্চে উত্তম কুমার গান গাইছেন কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়, সেই গানের সুরে বিদায় নেব। যেতে যেতে বলে যাব, অনুষ্ঠান কেমন লাগলো আমাদের ইমেল করে জানান ফেসবুক পেজে।

0: শেষ হলো হারানো দিনের গান, সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশনের সূচনা 5:56। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভারতীয় সময় 12:06, বাংলাদেশ সময় 12:30:40।
1: প্রতিরাতের মতো আজকেও আমরা 12:00-4:00 শুনব বিভিন্ন স্বাদের বাংলা গান। সেই গানের প্লেলিস্ট সাজিয়ে রাখা শুধুমাত্র আপনার জন্য, আমি সৌরভ, আজ আপনার শ্রবণ সঙ্গী। জানেন আপনারা, তাই নতুন করে আর বলার নয়, আধুনিক গান আমরা শুনব রাত 2 পর্যন্ত। আজ শুরুতেই লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক বাংলা গান।

স্টুডিওর ঘড়িতে এখন রাত 12টা বেজে ঠিক 26 মিনিট হয়ে আরো 3 সেকেন্ড হয়ে গেল। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আপনার শ্রবণ সঙ্গী আমি সৌরভ, লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান।

12:47 হয়ে 32 সেকেন্ড জানিয়ে দিচ্ছে স্টুডিওর ঘড়ি। আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছেন আধুনিক বাংলা গান। জানেন, রাত দুটো পর্যন্ত আমরা থাকি বাংলা আধুনিক গানের সফরে। আজ আধুনিক গানের আসরে প্রথমে শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে কিছু কালজয়ী গান। এবারের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

একটা বেজে বারো মিনিট, এই ১৩ মিনিট হয়ে গেল। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আপনি শুনছেন। এই অনুষ্ঠানে আমরা থাকব রাত দুটো পর্যন্ত। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন কয়েকটি বাংলা গান। এবারের শিল্পী লোপামুদ্রা মিত্র।

যে সাঁকোটা দুলছে সেটাই আমাদের এই বন্ধন তৈরি করে, সুরের সাঁকো। রেডিওর এপার থেকে ওপার প্রতিদিনের এই যে যৌথ পথ চলা, সুরের সরণি বেয়ে এই সুরটাই সাঁকো, সুরটাই সেতু, সুরটাই সংযোগ হৃদয় থেকে হৃদয়ে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান শুনছেন। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে

শুনছেন আধুনিক বাংলা গান অমিত কুমারের কণ্ঠে। এই শেষ গানটি আমরা শুনব আজকের আধুনিক গানের অনুষ্ঠানের।

একটা বেজে 59 মিনিট হয়ে 59 সেকেন্ড, দুটো বেজে গেল। আমরা 2 ঘন্টা ছিলাম আধুনিক বাংলা গানের আসরে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আমি সৌরভ আপনার সঙ্গে। আর রাত 2 বেজে গিয়েছে, মানেই এখন সময় বাংলা ছায়াছবির গানের। বাংলা ছবির গানে আজ প্রথমে আমরা শুনব পাহাড়ি ফুল ছবির সাউন্ডট্র্যাক থেকে কয়েকটি গান। প্রথমে মান্নাদের কণ্ঠে ব্যাক টু ব্যাক 3টে গান পাহাড়ি ফুল ছবি থেকে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। পাহাড়ি ফুল ছবির গানে এবারে আরতি মুখোপাধ্যায়।

পাহাড়ি ফুল ছবির শেষ কানে মান্না দে ও অরুন্ধতী হোম চৌধুরী দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। দুটো বেজে 18 মিনিট হয়ে 49 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। আমি সৌরভ, আপনার শ্রবণ সঙ্গী। আজ পাহাড়ি ফুল ছবির গান শুনছিলাম আমরা। এবারে বলিদান ছবির গান, প্রথম শিল্পী আলকা ইয়াগনিক।

গানটি শুনলেন অমিত কুমারের কণ্ঠে, শুনছেন বাংলা ছবির গান বলিদান ছবির গান শুনছিলেন। এবারে প্রেম বাই চান্স ছবি থেকে শুনব আমরা দুটি গান। প্রথম গান শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

শুনছেন প্রেম বাইচান্স ছবির গান, এবারে রূপঙ্কর, শুভমিতা, সঞ্চারী ও ইন্দ্রিলা ও নন্দিনীর সম্মিলিত কণ্ঠে এবারের গান।

শুনলেন প্রেম বাই চান্স ছবির গান। 2:49 হয়ে গেল। আপনারা শুনছেন বাংলা ছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবা। আমি সৌরভ আপনার সঙ্গে। এবারে বুনো হাঁস ছবির গান, আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ ছবি। বুনো হাঁস ছবির সাউন্ডট্র্যাক থেকে প্রথম গান, শ্রেয়া ঘোষাল ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

তিনটে বেজে 3 মিনিট হয়ে 47 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান বাংলা গানের। সময়টা এখন নানা রঙের গানের, আর নানা রঙের গানে আজ প্রথমে আমরা শুনব লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

তিনটে বেজে 27 মিনিট হয়ে 43 সেকেন্ড, শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান, লোকগীতি শুনছিলেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে। এবারে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শামা রহমান।

তিনটে বেজে 54 মিনিট হয়ে 55 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, নানা রঙের গান। আমি সৌরভ, আজ রাত 12টা থেকে রয়েছি আপনার সঙ্গে এই বাংলা গানের সফরে। আর কয়েকটা মিনিট আমাদের এই গানের সফর। আর এর শেষ গান শামা রহমানের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত মধ্য দিয়ে শেষ হবে আজকের এই 4 ঘন্টার গানের সফর, এবং অবশ্যই নানা রঙের গান। এবং 4টে থেকে পরবর্তী অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন। আবারও নিশ্চয়ই কথা হবে, দেখা হবে কথার মাধ্যমে কোনোদিন। গানের জাল সুরের স্মরণী বেয়ে গানের জাল বোনা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন পাশের মানুষদেরকে। নমস্কার, শুভরাত্রি। যেতে যেতে রবীন্দ্রসঙ্গীতে শামা রহমান।

এতক্ষণ জৌনপুরের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা সাহা, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তবলায় অশোক মুখার্জি। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সারেঙ্গি বাদন, রাগ ভাটিয়ার, শিল্পী আল্লা রাখা কলবন্ত, তবলায় সুব্রত গুপ্ত, তানপুরায় মীরা চ্যাটার্জি, রাগ ভাটিয়ার।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে, আজ 25শে জুলাই শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আমরা পেরিয়ে এলাম গতকাল উল্টো রথ। সোজা রথের প্রথম দিনে একটা অনুষ্ঠান করেছিলাম, বলেছিলাম উল্টো রথে ফিরে আসব। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে, রবীন্দ্রনাথের কিছু কবিতা, কিছু গান এবং কিছু গল্পের একটা কোলাজ। রথ আমাদের জীবনের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে। রথ মানে অগ্রগতি, রথ মানে একটা কৌলিন্য। যখন রথে করে রথারূঢ় কোনো বড় মানুষ যান, তখন আমরা সভয়ে সম্ভ্রমে সেটা দেখি, আর তখন মনে হয় ওই যে তিনি আসছেন ধ্বজা উড়িয়ে রথে চড়ে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ঘুমা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁতে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াব সেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি, কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝুলিল আমার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছি মা দেখে, ছিড়িমনিহার ফেলেছি তাহার পথের ধুলার উপরে। মা গো কি হল তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেড়া মুনি নেয় নিষ্কুরায়, রথের চাকায় গেছে সে ঘুড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না কো কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানবো না আর লাজ। আজকে হতে জগত মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, আমি ছাড়বো সকল ভয়। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বলল, চলো রথ দেখতে যাই।
2: রাজা বললে, আচ্ছা।
1: ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারি সারি সিপাহী সান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে,
2: ওরে তুই যাবি তো আয়।
1: সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠতেই সবাই বলল,
2: সবাই সঙ্গে যাচ্ছে, কেবল সেই দুঃখীটা যায় না।
1: রাজা দয়া করে মন্ত্রীকে বললে,
2: ওকেও ডেকে নিও।
1: রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেইখানে, তখন মন্ত্রী তাকে বললে,
2: ওরে দুঃখী, ঠাকুর দেখবি তো চল।
1: সে হাত জোরে করে বললে, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই, হেন সাধ্য কি আমার আছে। মন্ত্রী বললে,
2: ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি।
1: সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ।
2: মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না।
1: সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন।
2: মন্ত্রী হেসে বললে, তোর দুয়ারে, রথের চিহ্ন কই।
1: দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে, কই রে সেই রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তখন দুঃখী বলল, আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তিনি তখন চলেছিলেন তাঁহার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাই হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রত ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুন ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে, হি কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হেকে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকের চিরন্তনীটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছিলাম, যেহেতু বলেছিলাম সোজা রথের দিনে এসে উল্টো রথেও আপনাদের সঙ্গে, উল্টো রথের পরে আপনাদের সঙ্গে থাকবো